আজ রবিবার, 18ই শ্রাবণ 1948 শকাব্দ, 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:12:43, সূর্যাস্ত 6:11:07। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:19।

0: উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আজ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা

ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছে।

0: তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী সনৎ সিংহ।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে সনদ সিংহ, পরে সুচরিতা রায়কতের গাওয়া গান শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য এ বিষয়ে বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য, ডায়ালিসিস এ বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীনা ধর বন্দ্যোপাধ্যায়। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ শুনবেন চতুর্থ পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রুচিরা পাণ্ডা। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সোমালি দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী ও স্বাগতা মুখোপাধ্যায়। 12:00 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন খেয়াল রাগ টোরি, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, দুটোয় আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক ঘষা কাঁচের জানালা, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ জয়শ্রী সেন, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 যুববাণী সুরের ক্যানভাস উপস্থাপনায় অহর্ণা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রানুষ্ঠান বন্নি শিখা, রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত মাতৃমন্দির ও পুণ্য অঙ্গন। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে সুতাহাটা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 9:45 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন। রাত 11:00 বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী অনুপম আচার্য। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটাতে সরকার ও শিক্ষার্থীরা আজ ফের আলোচনায় বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারে উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতারাম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বন্দে মাতারাম গান শেখা ও গাওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগগুলিকে স্মরণ করার আহ্বানও জানানো হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা, ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15 আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সর্বপূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতি প্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেন। শ্রী মোদী শ্রী ভান্স এবং সেকেন্ড লেডি উষাকে তাদের পুত্র সন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগের পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা এখন সমাধানের পথে বলে মনে হচ্ছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। গতকাল রাঁচির স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা একটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারের প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফোরেন্সিক সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত

পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে আনা সংশোধনীটি মূলত ইউপিআই এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশফ্রি পেমেন্টস, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 99-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও শোণিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোড়হাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। 53টি ত্রাণ শিবিরে 8,500-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। 10,500 হেক্টরের বেশি জমি জলের তলায়। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্থগিত থাকছে। পেহেলগাঁ এবং বালতাল উভয় রুটেই এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এছাড়া আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে ওই এলাকায়। এদিকে 1,202 জন তীর্থযাত্রী নিয়ে যে 28 নম্বর দলটি পবিত্র গুহা দর্শন সম্পূর্ণ করেছিল, তাদের 44টি গাড়িতে করে বালতাল থেকে জম্মুতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানান, তিনি ভারত ও আইভরি কোস্টের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদী। স্প্যানিশ ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোম। রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্প্যানিশ সরকার জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত 1 মাস কার্যকর থাকবে। গত মাসে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউটাতে হাজার হাজার অভিবাসীর আকস্মিক ও বিপুল সংখ্যায় প্রবেশের ঘটনার জের ধরেই এই বিরোধের সূত্রপাত। এ সময় 80 জনেরও বেশি অভিবাসী প্রাণ হারান। এদের মধ্যে কয়েকজন সমুদ্রের ঢেউ প্রতিরোধক বাঁধ অতিক্রম করার চেষ্টার সময় জলে ডুবে কিংবা পদদলিত হয়ে মারা যান। এর আগে ইতালি স্পেনের সঙ্গে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছিল। এই সিদ্ধান্তের ফলে দেশ দুটির মধ্যে বিমান ও নৌ চলাচল প্রভাবিত হচ্ছিল। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। জনস্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে ওই প্রদেশের জনসংযোগ দপ্তর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ওই গুলিচালনায় 9 জনের মৃত্যুর পাশাপাশি 14 জন আহত হয়েছেন। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চাম ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নন ইমিগ্রেন্ট ভিসাধারী নির্দিষ্ট কিছু বিদেশি কর্মীর চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজার জন্য প্রদত্ত 60 দিনের গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়সীমা বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। এই পদক্ষেপটি কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মীদের চাকরি শেষ হওয়ার পরপরই দেশ ত্যাগ করতে হতে পারে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। যোগ্যতা নির্ণায়ক পর্বে 34টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠা 14টি দলের সেরা হয়েছেন সাগ্নিক সায়ন্তন জুটি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হাড় ঘাড় তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব

0: আরো গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটাতে সরকার ও শিক্ষার্থীরা আজ ফের আলোচনায় বসতে চলেছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ বৈদ্য।
1: জনস্বাস্থ্য রোগ বলতে সেই সব রোগকে বোঝায় যা সমাজের একটি বড় অংশকে মানুষকে আক্রান্ত করে এবং যেগুলোর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা থেকেও সরকারি বা সামষ্টিক উদ্যোগের প্রয়োজন হয়। যেমন আমরা বলি ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, যেগুলোর মধ্যে পড়ে বাতাসবাহিত যেমন টিবি, ইনফ্লুয়েঞ্জা বা জলবাহিত ডায়রিয়া, কলেরা বা মশাবাহিত ডেঙ্গু। এছাড়া আছে যেমন অসংক্রামক বা জীবনযাত্রাজনিত, যেগুলোকে আমরা বলি লাইফস্টাইল ডিজিজ, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্ট্রল আমরা যেগুলো বলি। অন্যান্য দিকটা হলো পুষ্টিজনিত সমস্যা, মানে ম্যালনিউট্রিশন, অপুষ্টিজনিত সমস্যাটা বলাই উচিত, ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, তার জন্য রক্তাল্পতা হয়। আরেকটা দিক সেটা হলো বিষক্রিয়াজনিত, খাদ্যে বিষক্রিয়া বা শরীরের মধ্যে এমন কিছু জিনিস ঢুকলো সেটা বিষক্রিয়া করছে। তো এইগুলোই মূলত জনস্বাস্থ্য রোগ, পরজীবী ঘটিত জনস্বাস্থ্য। তো এখানে আমরা জানবো আগে পরজীবী মানেই যেসব প্রাণীকুল অন্যের ওপরে বাস করে তাদেরকেই আমরা পরজীবী বলি। তো পরজীবী মূলত দু ধরনের, একটা এককোষী, একটা বহুকোষী। এককোষীগুলো রক্তে থাকতে পারে বা অন্ত্রের মধ্যে থাকতে পারে, শরীরের বিভিন্ন কোষে থাকতে পারে। আর বহুকোষীগুলো যেমন কৃমি বা যেমন পোকামাকড়। এই কৃমি যেমন হলো চ্যাপ্টা কৃমি, ফিতেক কৃমি, গোল কৃমি। তো চ্যাপ্টা কৃমি যেমন হলো আপনারা জানেন যে অ্যাম্পিস্টোম ফেসিওলা, ফিতেক কৃমি যেমন টেনিয়া, ফিতের মতো দেখতে হয়, গোল কৃমি যেমন হুকওয়াম, হিমঙ্কাস, এরকম ধরনের। তো এই পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে কিছু এককোষী পরজীবী এবং কিছু বহুকোষী পরজীবী। এই বহুকোষীর মধ্যে যেমন হলো ট্রিচিনোসিস, এগুলো ক্ষুদ্র কৃমি, মূলত শুকরের মাংসে পাওয়া যায় বা শুকরের মধ্যে থাকে। এগুলো আক্রান্ত পশুর কাঁচা বা অর্ধসিক্ত মাংস খেলে হয়। এগুলো হলে পেটে ব্যথা হয়, ডায়রিয়া, পেশিতে ব্যথা, চোখের চারপাশ ফুলে যায়। এছাড়া আছে যেমন ধরুন হুকওয়াম। হুকওয়ামটা অ্যাকচুয়ালি মাথাটা বড়শির মতো দেখতে, এই জন্য হুকওয়াম বলা হয়। এটা প্রাণীবাহিত হতে পারে, এটা খাদ্য এবং জলবাহিত, প্রাণীর থেকে মানুষের আসতে পারে বা মানুষের থেকে প্রাণীর মধ্যেও যেতে পারে। অনেক সময় কি করে, এই হুকওয়ার্মটা তার ছোট ছোট লার্ভাগুলো কুকুর বা বিড়ালের পায়খানা থেকে বেরিয়ে এসে সেগুলো বাচ্চাদের স্কিন বা চামড়া ফুটো করে ঢুকে যেতে পারে, তার ফলে অনেক চামড়ার রোগ হয়, সেটাকে আমরা বলি ক্রিপিং ইরাপশনস। আর এই হুকওয়ার্মটা পেটের মধ্যে থাকলে প্রচুর পরিমাণে রক্ত চুষে খায়, রক্তাল্পতা দেখা যেতে পারে, ছোট বাচ্চারা চিৎকার করে ওঠে রাতের মধ্যে এই হুকওয়ামের জন্য অনেক সময়। এটাকে আমরা কুচোকৃমিও বলে ফেলি অনেক সময়। এছাড়া আমরা যদি দেখি ফিতাকৃমিজনিত, যেমন হাইড্রাটিড সিস্ট, নিউরোসিস্টিসার্কোসিস। হাইড্রাটিড সিস্ট মানে কুকুরের একটা পরজীবী যার নাম ইকাইনোকক্কাস, সেই কুকুরের পায়খানা থেকে যদি ডিমটা বেরিয়ে এসে সেই ডিম যদি মানুষ বা অন্যান্য পশু পাখি খেয়ে ফেলে, তাহলে সেই পরজীবীর দশাটা শরীরের বিভিন্ন অর্গ্যানসগুলো আছে যেমন কিডনি, লাং, লিভার, তার মধ্যে গিয়ে বেলুনের মধ্যে জল থাকলে যেমন হয় তেমন সিস্ট তৈরি করে। এই সিস্টগুলো সাধারণত এই লার্ভাগুলো রক্ত প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে যকৃৎ, ফুসফুস, কিডনি সবার বা ব্রেনের মধ্যে চলে যায়। এটা যদি কখনো ফেটে যায় তাহলে কিন্তু মারাত্মক অ্যালার্জি বা অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, মানুষের তৎক্ষণাৎ মৃত্যুর কারণ হতে পারে। আরেকটা যদি আমরা দেখি যে মস্তিষ্কের কৃমি বলি, এটাও একটা ফিতাকৃমি জয়িত, যেটা শুকরের ফিতাকৃমি। এই ফিতাকৃমি ডিম যদি মানুষ কোনোভাবে খেয়ে ফেলে তাহলে মানুষের মস্তিষ্কে চলে যায়, তখন মানুষের মধ্যে আচার, তার বাহ্যিক ব্যবহারিক যে আচার বিচার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস হয়। হঠাৎ করে সে নিজের মাথা গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারে, কাউকে কামড়ে দিতে পারে, কখনো কখনো সাংঘাতিক খিঁচুনি বা মৃগী রোগ দেখা যায়। এটাকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় বলি নিউরোসিস্টিসার্কোসিস। আপনারা অনেক

0: নাম শুনে থাকবেন ডাইনি, ভূতে ধরা, এই জিনে ধরা। এটা কিন্তু কিছুই নয়, এই রোগের প্রকোপের ফলেই ওই জিনিসটা হয়। সেটা আম মানুষে বা কিছু বিশেষ সমষ্টির লোকেদের ক্ষেত্রে তারা এটাকে ডাইনি বলেন এবং তার প্রভাব ভয়ঙ্কর হয়। তাদের যে সালিশি বা নিদানে কখনো প্রাণদণ্ড পর্যন্ত হয়ে যায়, এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, নিউজ পেপার পড়লেও দেখতে পাব। এবারে আমরা আসি এককোষী পরজীবীর মধ্যে, যেমন হলো ক্রিপ্টোস্পোরিডিওসিস, যেটা জলের মাধ্যম থেকে আসে এবং ডায়রিয়া করে। আরেকটা আমরা বলবো টক্সোপ্লাজমোসিস, বিড়াল বাহিত হয়, সেখানে কিন্তু চারিত্রিক পরিবর্তন হয়, মানুষ সূচিবায়ুগ্রস্ত হয়ে যেতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, এবং এটা মূলত যারা বিড়ালের কাছাকাছি আসেন সেটা হওয়ার সংক্রমণটা বেড়ে যায়। এবারে আমরা এই যে এতগুলো পরজীবী রোগ নিয়ে আলোচনা করলাম, আমরা কি হলে সংক্রমণ বা উপসর্গ দেখা গেলে আমরা চিকিৎসকের কাছে যাব, সেটা হবে ধরুন টানা ডায়রিয়া চলছে, পেটে ব্যথা, বা চামড়ার নিচে একটা অস্বাভাবিক কোনো রকম দাগ বা চুলকানি হচ্ছে, দীর্ঘদিন ধরে হালকা জ্বর, ক্লান্তি, এইরকম উপসর্গ যখন দেখা যাবে তখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাব। আর এই রোগগুলো কিন্তু নির্ণয়ের ব্যবস্থা আছে, এগুলো রক্ত পরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয়, শারীরিক পরীক্ষা করা হয়। এই রোগগুলোর প্রতিরোধ ব্যবস্থা আছে, যেমন আমরা জানি পরিষ্কার করে হাত ধুইতে হবে, সেদ্ধ করে মাংস খেতে হবে, শাকসবজি পরিষ্কার করতে হবে, পশুদের যত্ন করতে হবে, তাদের উপযুক্ত কৃমিনাশক ওষুধ দিতে হবে, এবং বাড়িতে ইঁদুর সংক্রমণ করতে হবে, করলেই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি।
1: এতক্ষণ শুনলেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ, পরজীবী বিজ্ঞান বিভাগ, ডক্টর সুরজিৎ বৈদ্য।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2000।

0: 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 17ই আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ডায়ালিসিস। এ বিষয়ে একটি কথিকা বলছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা রায়চৌধুরী।
3: ক্রনিক কিডনির অসুখ, যাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ, হতে পারে ডায়াবেটিস থাকলে, প্রেশার বেশি থাকলে, দুটো একসঙ্গে থাকলে, বংশগত কারণ থাকলে, অথবা আজকাল আমরা দেখছি যে যারা খুব মোটা থাকছেন তাদেরও অনেক সময় নানান রকম অসুখ একসঙ্গে থেকে তাদেরও কিডনির অসুখ তাড়াতাড়ি হতে শুরু করে। এই ছোট ছোট জিনিসগুলি এবং বংশগত কিডনির রোগের সহাবস্থান একটা ইঙ্গিত যে আপনারও কিডনির অসুখ হতে পারে। যদি শুরু শুরুতেই না আটকানো যায়, বেশিরভাগ সময় যখন সিমটম হতে থাকে, অর্থাৎ পা ফোলা, রক্তাল্পতা হওয়া, খিদে চলে যাওয়া, বমি হওয়া, ততদিনে ক্রিয়েটিনিন অনেক দূর বেড়ে বসে থাকে, তখন হয়তো আমার আপনার কিডনির অসুখ সারিয়ে দেওয়ার চাইতে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য ডায়ালিসিসের বা কিডনি প্রতিস্থাপনের সাহায্য নিতে হয়। ডায়ালিসিস দুরকমের, একটা রক্তের ডায়ালিসিস, তাকে আমরা বলি হিমোডায়ালিসিস, আরেক রকমের ডায়ালিসিসে পেটে জল দিয়ে আমরা শরীরের রক্তের মধ্যে যে দূষিত পদার্থ তা সেই পেটের জলের মধ্যে টেনে নিই, সেই জল ভরা এবং সেই জল বের করা, এইভাবে আমরা কিডনির কাজ কিছুটা অন্তত করে দেওয়ার চেষ্টা করি। এটাকে বলে পেরিটোনিয়াল ডায়ালিসিস। তাহলে একটা হিমোডায়ালিসিস, আর আরেক রকমের ডায়ালিসিস হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিস যে পদ্ধতি, সেই পদ্ধতিতে একটা বড় যন্ত্র লাগে, ডায়ালিসিস মেশিন, তার মধ্যে একটি কৃত্রিম কিডনিকে লাগিয়ে দেওয়া হয়। আমাদের শরীরে থাকে দুটি শিরাকে জুড়ে একটা মোটা রাস্তা তৈরি করা, তাকে বলা হয় আর্টেরিওভেনাস ফিস্টুলা। শরীর থেকে দূষিত রক্ত নেওয়া হয় এবং সেই দূষিত রক্ত ওই যন্ত্রের মধ্যে দিয়ে পাঠিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার রক্তকে আবার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। কি ভাবছেন তো যে খুব জটিল একটা প্রসেস? যদি দেখেন কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায়, এমনকি দূরতম প্রান্তে, কালিম্পংয়ে, দার্জিলিংয়ে, দুর্গম পাহাড়ের মধ্যে, ঝাড়গ্রামে, তমলুকে, মেদিনীপুরের দূর প্রান্তে, দক্ষিণ থেকে উত্তর কোথাও কোনো জেলায় ডায়ালিসিস বসতে বাকি নেই। এটাই 2016 সালের প্রধানমন্ত্রীর ডায়ালিসিস যোজনার শপথ ছিল, যে সব কটি জেলায় ডায়ালিসিস থাকতে হবে এবং সরকারি সাহায্যে, সরকারি সুবিধায় মানুষের কাছে ডায়ালিসিস পৌঁছে দিতে হবে। সুতরাং ক্রনিক কিডনির অসুখের ক্ষেত্রে শেষ দিকটা যতটা দুরাশার ছিল আগে, এখন কিন্তু অতটাও দুরাশার নয়। প্রথম দিকে এই ডায়ালিসিস মেশিনের যে সুবিধেগুলি, ক্রমশ টেকনোলজিক্যাল উন্নতির সঙ্গে সঙ্গে সেই মেশিনের সুবিধেগুলিকে এমন জায়গায় নিয়ে যাওয়া গেছে যে তার সেফটি অনেক বেড়ে গেছে, তার যে বিপদ হওয়ার সম্ভাবনা তা অনেক কমে গেছে। এই জটিল পদ্ধতিও, যে আমার শরীরের সমস্ত রক্ত বের করে মেশিনে পাঠানো এবং রক্ত পরিষ্কার করে আবার আমার শরীরে ফেরত দেওয়া, এরকম জটিল পদ্ধতিও আজকাল হাজার হাজার ডায়ালিসিস রুগীর ক্ষেত্রে আমরা এটা করছি, এবং পশ্চিমবঙ্গে বহু হাজার সেশন ডায়ালিসিস প্রত্যেক সময় হচ্ছে। এই ডায়ালিসিস অনেক সময় অ্যাকিউট কিডনির অসুখেও লাগে, যখন মানুষকে সাপে কামড়ায় কিংবা কোনো বিষক্রিয়া হয়, তাতে কিডনি যে কদিন কাজ করে না, ডায়ালিসিস দিলে আবার সে সময়ের মধ্যে কিডনি সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু ডায়াবেটিস, প্রেশার বেশি বা কোনো বংশগত অসুখ, সিস্টিক কিডনি ডিজিজ, তার জন্য যদি কিডনি খারাপ হয়, তাহলে কিন্তু ডায়ালিসিস সারা জীবন লাগতে পারে। যাদের সারা জীবন লাগে তাদের সাধারণত আমরা পরামর্শ দিই যে প্রতিস্থাপনের চেষ্টা করতে, যদি সুযোগ থাকে। আজকাল জীবিত এবং মৃত দুরকম দাতার থেকেই প্রতিস্থাপন সম্ভব, প্রতিস্থাপনের

0: জন্য আমরা কাজ এগোতে বলি। আর পেরিটোনিয়াল ডায়ালিসিস বলে যে ডায়ালিসিস, সেই ডায়ালিসিসটা অনেকটা সিম্পলার, অনেক সহজে হয়। পেটের মধ্যে একটি ক্যাথেটার বসিয়ে তাতে বিশুদ্ধ জল পাঠিয়ে দেওয়া হয়। শরীরের রক্তনালীর সংস্পর্শে এসে সেই বিশুদ্ধ জলের মধ্যে দূষিত পদার্থ চলে আসে এবং জলের মধ্যে প্রয়োজনীয় ভালো জিনিসগুলি শরীরে ঢুকে পড়ে। খুবই ফিজিওলজিক্যাল পদ্ধতিতে এই ডায়ালিসিস হয়। এই ডায়ালিসিস ঘরে বসেই নেওয়া যেতে পারে, বড় মেশিন, হাসপাতালে যাওয়া, ডায়ালিসিস নেওয়া সেটা নাও নিতে হতে পারে। শিশু বা বয়স্ক মানুষ এদের জন্য, যাদের ক্ষেত্রে আমাদের বাড়িতে ডায়ালিসিস হলে ভালো, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিসের পরামর্শ দিয়ে থাকি।
1: এতক্ষণ ডায়ালিসিস এই শিরোনামে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা। কথিকাটি বললেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: প্রাত্যহিকী।

0: অন্য সকালগুলোর থেকে আজকের সকাল একটু আলাদা। নেই কোনো ব্যস্ততা, হুড়োহুড়ি কিংবা ছুটোছুটি। আজ যে ছুটির সকাল, গরম চায়ের কাপ হাতে নিয়ে রেডিও সেট অন করেছেন নিশ্চয়ই, আর কান পেতেছেন প্রাত্যহিকীতে। সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী।
1: আজ 9 আগস্ট, শুরুতেই আজকের দিনের কথা।

0: হ্যাঁ বন্ধুরা, আমাদের বড্ড চেনা এই সুর। ভারতবর্ষের দ্বিতীয় টেলিভিশন সেন্টার হিসেবে আজকের কলকাতা দূরদর্শনের পথ চলা শুরু 1975 সালের 9ই আগস্ট আজকের দিনে। গোড়ার দিকে কলকাতার রাধা স্টুডিওতে ছিল কলকাতা দূরদর্শনের কার্যালয়। সন্ধে 6:30 থেকে 9:30, মাত্র 3 ঘন্টার সাদা কালো শ্রুতিচিত্রে অনুষ্ঠান সম্প্রচার শুরু। সম্প্রচার সীমা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল মিলিয়ে 50 কিলোমিটার। এরপর ধীরে ধীরে ক্যালকাটা টেলিভিশন সেন্টার দূরদর্শন কেন্দ্র কলকাতা হিসেবে জনমানুষে স্থায়ী আসন করে নিয়েছে। গলফ গ্রিনের বর্তমান দূরদর্শন ভবনে স্থানান্তরিত হয়ে আকর্ষণীয় বিচিত্র অনুষ্ঠান সম্প্রচার ও কারিগরি ক্ষেত্রে নানান উন্নয়নের মাধ্যমে এই শ্রুতি দৃশ্য গণমাধ্যমটি শ্রোতা দর্শকদের দৈনন্দিন জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়েছে। আজ কলকাতা দূরদর্শনের জন্মদিন।
1: আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর। স্বাধীনতা সংগ্রামী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্বাদেশিকতা বোধে অনুপ্রাণিত হয়ে ব্যায়ামের আকরা গঠন করে। প্রথমে ময়মনসিংহ জেলায় বিপ্লবী ঘাঁটি তৈরি করতে থাকেন। এর ফলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় প্রবেশিকা পরীক্ষার আগেই লেখাপড়া বন্ধ হয়ে যায়। বরিশাল ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে তাকে আন্দামানে পাঠানো হয়। সেখান থেকে মুক্তি পেয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরামর্শে তিনি দক্ষিণ কলকাতা জাতীয় বিদ্যালয়ের দায়িত্বভার নেন। এর কয়েক বছর পরে নোয়াখালীর হাতিরা দ্বীপে কারাবাস করার পর মুক্তি পেয়ে হিন্দুস্তান রিপাবলিকান আর্মিতে যোগ দেন ত্রৈলোক্যনাথ। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও যোগাযোগ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে

0: সিপাহী বিদ্রোহ ঘটানোর চেষ্টায় ভারতীয় সৈন্যদের সঙ্গে যোগাযোগ করলেও সুবিধা করতে না পারায় তিনি চট্টগ্রামে গ্রেপ্তার হন। পরবর্তীকালে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন তিনি। সংযুক্ত প্রগতিশীল দলের প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে নির্বাচিত হলেও তাঁর নির্বাচন অগ্রাহ্য হয় এবং বেশ কয়েক বছর নির্জন বাস করেন। 1970 খ্রিস্টাব্দে সংবর্ধনার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হলে আজকের দিনে তাঁর জীবনাবসান ঘটে।
1: শুনব এখন দেশবন্দনা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: লড়াই। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947-এর 15ই আগস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ বিভাজন অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে অগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের ইমেল আইডি জানেন আপনারা, তবুও আরেকবার মনে করাবো, চিঠির ঝাঁপি @aiar@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
1: চিঠির ঝাঁপি খুলি। চিঠির ঝাঁপি দেখে আজকের প্রথম চিঠি লিখেছেন অসিত কুমার দিয়াশি, গণাডিহা পাকুড়িয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, এখন অগাস্ট। অগাস্ট মানেই আন্দোলনের মাস, স্বাধীনতার মাস। এই স্বাধীনতা এসেছিল অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, রক্ত ও প্রাণের বিনিময়ে। প্রাত্যহিকী খুব জানতে ইচ্ছে করে জীবনের সুখ সুপ্তির পর্যঙ্ক ফেলে কেন অগণিত মানুষ এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। উত্তর একটাই, তাঁদের জীবন বোধ ও বোধী। দেশমাতৃকার অশ্রুমোচনে তাঁরা নিয়েছিলেন এক নিঃস্বার্থ ব্রত। যুগে যুগে এমন কিছু সেবা পাগল মানুষ থাকেন যারা নির্মাণ করেন নতুন পৃথিবী, মহাকালের আখরে লিখে ফেলেন মহাপৃথিবীর মহাকবিতা। তাই তো তাঁরা পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। অগ্নিযুগের বীর বিপ্লবী বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, হেমচন্দ্র, মাতঙ্গিনী, লক্ষ্মীবাঈ সবাই ছিলেন এই তরঙ্গ সংকুল অচেনা পথের যাত্রী। এদের পৃষ্ঠপোষকতায় ছিলেন আরও কত অন্তরাল হিতৈষী। আর ঋষিকে অগ্নিস্রাবী মশি দিয়ে আরও শানিত করেছিলেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ ও আরও কত কবি সাহিত্যিক। তাঁরাও এই মহাযজ্ঞের অক্ষর ঋত্বিক। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, রবীন্দ্রনাথের গোড়া, নজরুলের আনন্দময়ীর আগমনে কাণ্ডারি হুঁশিয়ার, শরৎচন্দ্রের পথের দাবি, বিবেকানন্দের বর্তমান ভারত হল সেই সব রচনা যা ঘটিয়েছিল স্বাধীনতার লড়াইয়ের নবজাগৃতি। এছাড়া ছিল কত কবি ও গীতিকারের কবিতা ও গান যা প্রাণিত করেছিল দেশবাসীকে। স্বদেশীদের মনে এই সব উপন্যাস, প্রবন্ধ, নাটক, সঙ্গীত বিদ্রোহের বীজ বুনে দিয়েছিল। তাই তো দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের নিঃস্বার্থ লড়াইয়ে নিজেদের উৎসর্গ করেছিলেন এই বরেণ্য সংগ্রামীরা। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। যৌবনের ঠোঁটে যে বাঁশি সেদিন বেজেছিল, সেই বাঁশির সুর জ্বালিয়েছিল মুক্তির রং মশাল। যুগে যুগে দেশে দেশে এই সব লড়াই শাসকের ভীত টলিয়ে দেয়, প্রতিষ্ঠা করে শ্রেণীহীন শোষণহীন এক প্রজাতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি। লিখেছেন অসিত কুমার দিয়াশি, গ্রাম গণাডিহা, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: নিঃস্বার্থ লড়াই। আপনাদের পরের চিঠিতে আসব, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি নেব।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

জানো বন্ধু, মেয়েটার একটাই দোষ, ও বড় সবুজ। রীনা সামন্ত, আপনার চিঠিটি পড়ছি। বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আপনি চিঠি। জানো বন্ধু, মেয়েটার একটাই দোষ, ও বড় সবুজ। স্বপ্নে দেখে ফেলেছিল একটা আদর্শ গ্রাম, যেখানে মানুষ উদয়াস্ত পরিশ্রমের মূল্যে আনন্দ খুঁজে পায়, শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরেও ভালো খাবার পায়, মেয়েরা শান্তি শীতল বাতায়নে উঠোনে মাদুর বিছিয়ে একটু জিরিয়ে নেয়, বিপুল জনবিস্ফোরণের দায় ভারে সমজদার পতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বারবার। সুউচ্চ পর্বতের মতো যে বাধা দূরতিক্রম্য, শুরু তার এখানেই। দারিদ্র্যই জন্ম দিচ্ছে কুসংস্কারের, দিনযাপনের রীতিবৃত্তে ভালো মন্দকে চিনতে শেখার শিক্ষা দিতে গিয়ে প্রতিক্রিয়া হয়েছে বিস্তর, ছাপিয়ে উঠতে হয়েছে সামাল দেওয়ার লড়াইয়ে। সে জানে জীবন এক যুদ্ধ, সঞ্চিত সাহসের অবলম্বনে মৃত্যু একবারই হবে। বিজ্ঞান, ধর্ম, সমাজ, সংসারের মতো আস্ত পৃথিবীর মন মর্জিকে এক সুতোয় গেঁথে রাখার আপ্রাণ প্রক্রিয়া তো একদিনের নয়, এক জীবনেও সম্পূর্ণ বলি কি করে। ও জানে সত্য যে কঠিন, তার এই নাগপাস আরও কঠিন। যারা সুস্থ জীবনের চেয়ে সংস্কারকে বড় বলে মেনেছে, মঙ্গলের নামে অমঙ্গল সাধন করছে অহরহ, মাসের কটা দিন মেয়েদের অপবিত্র ভাবতে দ্বিধা করেনি, দূষণকে উন্নয়নের সঙ্গে গুলিয়ে ফেলেছে, তাদের সঙ্গে কি লড়াই না করতে হচ্ছে প্রতিনিয়ত। যারা কতদিন ভালো খাবার খায়নি, জন্মদিনে তাদের নেমন্তন্ন করা বা পুণ্যের নামে মহোৎসবে মেতে না ওঠার লড়াই বাঁধিয়েছে নিজেই, আহারে বিহারে লিঙ্গ বৈষম্যের মতো সধবা বিধবাও কোনো রঙে আটকায় না, এটাও দেখতে শিখিয়েছে ওই পই পই করে বলে বলেছে মূর্তির চেয়ে মানুষ বড়, অন্তরে সৌন্দর্য চেয়ে আরও সুন্দর হওয়ার সাধনায় প্রতিদিনের সংযোগ, সেও তো কম লড়াই নয়। বিদ্যা আর শিক্ষার যোজন দূরত্ব কমিয়ে আনতে নিজেকেই উদাহরণ হয়ে উঠতে হয়। লিখলেন রীনা সামন্ত, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।

পশ্চিম মেদিনীপুরের পর এবারের চিঠি পূর্ব বর্ধমান থেকে, লিখেছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা গ্রাম থেকে। প্রিয় প্রাত্যহিকী, মানুষ জন্মাবধি লড়াইয়ে ব্যস্ত, শিশু শৈশব উত্তীর্ণ হবার লড়াইয়ে ব্যস্ত, কৈশোর অতিক্রমের লড়াইয়ে ব্যস্ত কিশোর, যুবক

যৌবনের জটিলতা থেকে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠা প্রাপ্তির লড়াইয়ে ব্যস্ত। দিন যাপন ও প্রাণ ধারণের গ্লানি অতিক্রম করে বার্ধক্যে উপনীত মানুষ বার্ধক্য বন্ধন থেকে মুক্ত হওয়ার লড়াইয়ে ব্যস্ত। এ প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক চার্লস ডারউইন যথার্থই বলেছেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

তাই স্বার্থশূন্য, পরার্থপরতায় উৎসর্গীকৃত। অনুরূপ অগ্রজ প্রতিম শিক্ষক সুজিতদা, শিক্ষার আলোকবর্তিকা হাতে আঁধারের যাত্রীদের আলোর দিশা দেখানোর নিঃস্বার্থ সংগ্রামে রত। আবার তীব্র জঠোর জ্বালায় ক্লান্ত ক্ষুৎপিপাসা কাতর তাপিত হৃদয়ের ক্ষুধা হরণের সুধা খরণের উদাহরণ হয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত তিনি। বাধাবহুল জীবনের কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে গিয়ে যাদের জীবন নিষ্ফলে হতাশের দলে নিমজ্জমান, তাদের আশা দিয়ে, ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলার ক্ষেত্রে বিনা স্বার্থের লড়াইয়ে ব্যস্ত সুজিতদা। আবার অভাব অনটনের কারণে লেখাপড়ার ক্ষেত্রে কক্ষচ্যুত ধূমকেতুর মতো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা যখন লক্ষ্যহারা প্রাণে পরিণত হয়, তখন তাদের আপন জীবনের কক্ষপথে ফিরিয়ে আনার জন্য শিক্ষা সহায়ক সরঞ্জাম সরবরাহ করার ক্ষেত্রেও অগ্রদূতের মতো তিনি সংগ্রামে অবতীর্ণ হন। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ প্রভৃতি অনুষ্ঠানে উদ্বৃত্ত শাকান্ন সংগ্রহ করে অনাহার ক্লিষ্ট মুখ মুখে অন্ন তুলে দেন এই নিঃস্বার্থ সংগ্রামী। বৃদ্ধাশ্রমের বদ্ধ ঘরে আবদ্ধ মানুষগুলির ভ্রমণ সঙ্গী হয়ে, কখনো পূজো পরিক্রমার সাথী হয়ে, এমনকি শীতার্ত মানুষগুলোকে শীত বস্ত্র দান করে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হওয়ার স্বার্থশূন্য সংগ্রামে রত সুজিতদা। তাই তো চলচ্ছক্তিহীন মানুষও সুজিতদার সেবা, সহযোগিতা ও সাহসে বলিয়ান হয়ে আশীর্বচন উচ্চারণ করেন এই বলে, স্বার্থের দুনিয়ায় তোমার নিঃস্বার্থ লড়াই দীর্ঘজীবী হোক। ধন্যবাদ দিয়ে চিঠি শেষ করেছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, পূর্ব বর্ধমান থেকে।

0: হিতৈষী প্রাত্যহিকী। লিখছেন অরণ্য সোম মুখোপাধ্যায়, থাকেন গ্রাম পোস্ট ইছারিয়া বাঁকুড়ায়। হিতৈষী প্রাত্যহিকী, তখন আমি সদ্য তরুণ। মার কাছে শুনেছি, টলমলো পায়ে যখন হাঁটতে শিখেছি, টুলের উপর রাখা দাদুর রেডিও টেনে ফেলে দিতাম, কিংবা নব ঘুরিয়ে বন্ধ করে দিতাম। এমনই বেতার প্রেমী পরিবারে জন্মেছি আমি। দাদুর পর জেঠু, বাবা, পিসিমণিরা সবাই রেডিও শুনতেন, এখনও শোনেন। জেঠু চাকুরি থেকে অবসর নেওয়ার পরই বেতার শ্রোতাদের সংগঠিত করতে শুরু করলেন। তখন আমার পড়াশোনা চলছে। বছর পাঁচেক পরে জেঠু সেই রেডিও ক্লাব যখন বেশ জমে উঠেছে, আমাকেও যুক্ত করলেন। নানা রকম সমাজসেবা, কখনো ট্রাফিক অ্যাওয়ারনেস, কখনো এলাকার জঞ্জাল সাফাই, পরিবেশ সচেতনতা ইত্যাদি। বাবা, জেঠু ইত্যাদিরা বলেন, যারা রেডিও শোনেন তারা কখনো অকল্যাণকর কিছু ভাবতেই পারেন না। তাই ক্রমশ শুরু হয় স্থানীয় বৃদ্ধাশ্রম অথবা এলাকার বড় লেপ্রসি হাসপাতালের পুনর্বাসন প্রাপ্তদের রেডিও শোনার অসুবিধা দূরীকরণ। শুধু শহরের মধ্যেই নয়, বিভিন্ন স্কুল ও কলেজে বেতার সচেতনতা শিবিরের মাধ্যমে নাবালিকা বিবাহ প্রতিরোধ সচেতনতা, তরুণদের আত্মিক মানোন্নয়ন ইত্যাদিও চলতে থাকে। জেলা সদরে মহাত্মাজির স্মৃতি বিজড়িত সভাগৃহে সংগঠনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় বিশ্ব বেতার দিবসে। এইভাবে আমাদের নিঃস্বার্থ লড়াই এক যুগ পূর্ণ করে ফেলল প্রবীণ নবীনের সমভিব্যাহারে। সমস্ত বেতার প্রেমীকে শ্রদ্ধা ও শুভকামনা জানাই। লিখলেন অরণ্য সোম মুখোপাধ্যায়, গ্রাম পোস্ট ইছারিয়া, বাঁকুড়া থেকে।
1: শ্রবণ মিতা প্রাত্যহিকী এই সম্বোধনে চিঠি শুরু করেছেন সুদর্শন মুখোটি, লাহিড়ী পাড়ালেন শ্রীরামপুর হুগলি থেকে। মানুষ তাদের রীতি প্রথা, তাদের বিশ্বাস,

সংস্কৃতি, তাদের পারস্পরিক সম্পর্ক বিষয়ে গবেষণা করেন নৃবিজ্ঞানীরা। এমনই এক নৃবিজ্ঞানী গবেষণার পর্যায় হিসেবে আফ্রিকার এক উপজাতি বাচ্চাদের সঙ্গে একটা খেলা খেলতে চেয়েছিলেন। এক ঝুড়ি মিঠাই একটা গাছের কাছে রাখলেন তিনি। জনজাতি বাচ্চাদের 100 মিটার দূরে দাঁড় করিয়ে ঘোষণা করলেন, যে প্রথমে দৌড়ে ঝুড়ির কাছে যাবে সে ঝুড়ির সব মিঠাই পুরস্কার হিসেবে পাবে। এরপর তিনি বাচ্চাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, রেডি স্টেডি গো। নৃবিজ্ঞানী হতবাক হয়ে দেখলেন বাচ্চারা সবাই সবার হাত ধরে একসঙ্গে গাছের দিকে দৌড়ে গেল। নিজেদের মধ্যে মিঠাই সবাই সমান ভাগে ভাগ করে নিল, একসঙ্গে মহানন্দে খেল। নৃবিজ্ঞানী তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এমন করলে কেন? তারা উত্তর দিয়েছিল, উবুন্টু। উবুন্টু শব্দবন্ধের ব্যাখ্যা আবার বহুধা, যেমন একজন কি করে সুখী হতে পারে যেখানে অন্য কেউ দুঃখ পায়। আমরা আছি বলেই আমি আছি। উবুন্টু মেনে চলা উপজাতি মানুষ হয় উদার হৃদয়, অপরকে সাহায্যকারী। তারা মনে করে একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অভাবকে সমানভাবে নিজেদের মধ্যে বাটোয়ারা করে জনজাতির সাম্যবাদী সংস্কৃতি বজায় রাখা তো এক লড়াই, যেখানে আছে ব্যক্তি স্বার্থের চেয়ে সমষ্টি স্বার্থের কল্যাণ ভাবনা, মূল্যবোধ বাঁচিয়ে রাখার নিঃস্বার্থ লড়াই। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সুদর্শন মুখোটি, লাহিড়ী পাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে।

চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন শুভক্ষণ প্রাত্যহিকী। এই সম্বোধনে অগস্ট মাস মুক্তির মাস, হ্যাঁ এই বিপ্লবের মাসেই আমার দেশমাতৃকা বিদেশি শাসন শোষণ থেকে মুক্ত হয়েছিল। এই মুক্তির ক্যানভাসে অঙ্কিত অগণিত তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধার নিঃস্বার্থ লড়াইয়ের ছবি, বহু প্রাণের তাজা রক্তে সিক্ত আমার দেশের মাটি, সেই সব বীর বীরাঙ্গনাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম। আর প্রণাম জানাই সেই প্রথম আগুন বর্ণপরিচয়কে, আর প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সহ তাঁদের যাদের নিঃস্বার্থ লড়াই আর নিরলস পরিশ্রমে নারী জাতি সতীদাহের চিতা থেকে বেরিয়ে আজ ঘোমটা খসা নারী, এখন সে তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারিদিকের ভীরুর ভিড়কে, কৃষকুটিলের কাপুরুষতাকে। এমনই এক নারী শিল্পী, না এখন কোনো পদবি নেই ওর, বাপের পদবি ঘুচেছিল বিয়ের পর আর স্বামীরটা ঘুচিয়েছে বিচ্ছেদের পর, বিয়ের পাঁচ বছর পরও সন্তান আসেনি গর্ভে, শ্বশুর বাড়িতে নিত্য গঞ্জনা, স্বামী লোকটা দ্বিতীয় বিয়ের প্রস্তাবে ঘাড় নাড়তেই বাড়ি ছেড়েছিল শিল্পী, না বাপের বাড়ি সে যায়নি, তাদের বক্তব্য মেয়েদের একটু মানিয়ে চলতে হয়, মানতে পারেনিও নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটাকে সম্বল করে ও সুখেই

আসতে পারত আরও অনেক রকমভাবে ওদের কথা মতো, কিন্তু না, শিল্পীও মা হতে চেয়েছিল। তাই প্রথমে কিছু বিশেষভাবে সক্ষম পথ শিশুদের নিয়ে আসে নিজের ছোট্ট কুটিরে। ওদের খাওয়ানো, কথা বলতে শেখানো এবং সমস্যা অনুযায়ী ঠিক ঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার প্রয়াস চলতে থাকে এবং বাচ্চাগুলোর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ ঘটতে থাকে। এইভাবে চলতে চলতে শিল্পীর ছোট্ট কুটির এখন ডালপালা মেলেছে। মধ্য পঞ্চাশের শিল্পী এখন মাতাজি। ওর পরিচয়, কাজের ব্যাপ্তি এখন ইটভাটা থেকে হাসপাতাল, ফুটপাত থেকে রাজপথ, যেখানেই মানুষ অসহায় সেখানেই মাতাজি। নিরাশ্রয়কে আশ্রয় দান, ক্ষুধার্তকে অন্ন দান, থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান, ক্যান্সার রোগীর জন্য কেশ দান তার নিত্য নিয়মে বাঁধা। নিপুণ দক্ষতায় জীবনকে যে এভাবে ভালোবাসতে পারে সেই তো প্রকৃত শিল্পী। চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

0: বিজ্ঞাপনের পর ফিরে এলাম চিঠির পাতায়। শায়ুক পণ্ডা সবং দশগ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ব্রিটিশ রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা ছিনিয়ে আনার ইতিহাসে অগাস্ট মাস উজ্জ্বল হয়ে রয়েছে। বিপ্লবীদের কঠিন লড়াই, দেশপ্রেম এবং তাঁদের নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের চলার পথে হয়ে উঠেছে আলোকবর্তিকা। এই স্বাধীনতা আমাদের সবার, আর এই চিরসত্যকে সামনে রেখেই আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন যাদের নিঃস্বার্থ লড়াই স্বাধীনতার আসল মানে খুঁজে দেয়। সেই রকমই একজন হলেন আমাদের অনুপদা। সর্প উদ্ধারকারী হিসেবে তিনি বেশ জনপ্রিয়। এর মধ্যেই 100 বেশি সাপ অত্যন্ত দক্ষতায় উদ্ধার করে তিনি যেমন মানুষের প্রাণ বাঁচিয়েছেন, ঠিক তেমনই প্রাণে বেঁচেছে সাপগুলিও। সাপ ছাড়াও বিভিন্ন বিলুপ্ত প্রায় বন্য প্রাণীকে তিনি রক্ষা করেছেন। বন্য প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সমাজের প্রতি তাঁর নিঃস্বার্থ কর্তব্যে অবিচল থেকে অনুপদা বারবার নিজের জীবন বাজি রেখে মুখোমুখি হয়েছেন বিষধরদের। নিজের দক্ষতার জাদুবলে একের পর এক সাপ উদ্ধার করে তিনি ছড়িয়ে দেন সচেতনতার বার্তাও। অনুপদার মাধ্যমেই আমাদের গ্রামে সাপের সঙ্গে মানুষের শত্রুতা কমেছে ক্রমশ। বন্য প্রাণকে বাঁচানোর লক্ষ্যে সমস্ত প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি 24 ঘন্টাই থাকেন সক্রিয়। আগস্টের এই লড়াকু মাসে অনুপদাকে জানাই কুর্নিশ। অনুপদার নিঃস্বার্থ লড়াই জনমানসে ইতিবাচক প্রভাব ফেলায়। তাঁর মহতি লক্ষ্য ক্রমশ পাচ্ছে পূর্ণতা। অনুপদা দেখিয়েছেন ভালোবাসার মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যায় বন্য প্রাণীর কাছে, বন্ধুত্ব করা যায় বিষধরদের সঙ্গেও। আর এইভাবেই বন্য প্রাণকে উদ্ধার করে সেগুলিকে নিজেদের পরিবেশে পৌঁছে দিয়ে তাদের স্বাধীন করে চলেছেন অনুপদা। তিনি প্রমাণ করেছেন স্বাধীনতা সত্যি সবার। লিখেছেন শায়ক পণ্ডা সবং দশগ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে।
1: চন্দননগর হুগলি থেকে এসেছে শিপ্রা ভৌমিকের চিঠি, পড়ি। মেজো পিসিকে নিয়ে যেখানেই যাই একটা গণ্ডগোল লেগে যাবেই। আড়ালে অনেকেই তাকে ঝামেলা পিসি বলে ডাকে। সেবার দীঘা বেড়াতে গিয়ে বেড়ানো মাথায় উঠল। উনি সমুদ্রের তীর থেকে কাগজের চায়ের কাপ, প্লাস্টিকের জলের বোতল, বিস্কুটের মোড়ক কুড়োতে শুরু করলেন। সেগুলোকে দূরে ডাস্টবিনে ফেলে তবে শান্তি। তার মধ্যে এক চা বিক্রেতার সঙ্গে তুমুল তর্কাতর্কি। সমুদ্রের ধারে ব্যবসা করবে, আবার সমুদ্রকেই নোংরা করবে? কান ধরে ওটবোস করালে ঠিক হতো। পিসিকে টেনে না সরালে মারামারি বাঁধতে বেশি দেরি হতো না। পিসির বাড়ির সামনেই একটা বড় দিঘি, অন্য লোকের, কিন্তু দিঘিটা নাকি পিসির সই। ছোটবেলায় তিনি ওই দিঘিতেই সাঁতার কেটেছেন। পিসির অশ্রুজল মেশানো আছে ওর বুকে। রাতের অন্ধকারে কারা যেন ছুঁড়ে ছুঁড়ে দিঘিটাতে নোংরা ফেলে যায়। পিসি এক রাত, দু রাত, তিন রাত জেগে চোর ধরলেন। দেখলেন চোর তারই বেয়াই। বেয়াইকে একটা কড়া মেসেজ পাঠিয়ে শান্ত হলেন। কাজ হলো, কিন্তু অন্য চোরেদের রুখতে পারলেন না। তখন লিখলেন ছড়া। পলিপ্যাকে ফুলসহ যাবতীয় নোংরা চুপিসারে জলে ফেলে চলে যাও তোমরা। আমার জলেতে আছে মাছেদের বাস, ওরা কেউ ভালো নেই, করে হাঁস ফাঁস। ইতি তোমাদের যমুনা দিঘি। বাড়ির দেয়ালে শিল্পীকে দিয়ে এই ছড়া লিখতে খরচ হলো 300 টাকা। এতে যে জলে ময়লা ফেলা বন্ধ হয়েছে তা নয়, তবে কমেছে। বর্ষায় বেড়াতে গেলেই পিসি আম, কাঁঠাল, লিচু, জামের বীজ ভর্তি একটা ব্যাগ সঙ্গে নেন। ট্রেনের জানলার ধারে বসে সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে লাইনের ধারে মাটিতে ছড়িয়ে দেন। স্বপ্ন বোনেন, গাছ হলে মানুষ ও পাখিরা ফল খাবে, পৃথিবীটা আরও একটু সবুজ হবে। কুলি হবার ভয়ে বাড়ির লোক এখন আর পিসির সঙ্গে যেতে চান না। তিনি দমেন না, একটি ছেলেকে দৈনিক শ্রমের মজুরি দিয়ে সঙ্গে নিয়ে ছোটেন। তুমি হয়তো বলবে নিঃস্বার্থ লড়াই, অনেকেই বলেন স্রেফ পাগলামি। লিখলেন শিপ্রা ভৌমিক, চন্দননগর, হুগলি থেকে।
0: জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর, আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ৬ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী ৬ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: আবহাওয়ার খবরটিও তো জেনে নিলেন, সেই মতো নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। বাড়ি থেকে বেরোতে হলে ছাতা তো মাস্ট ব্যাগের মধ্যে রাখতেই হবে। আর কি বলবো বলুন, আজকে সময় যে একেবারেই শেষ। ভালো থাকুন সকলে, আবার নিশ্চয়ই কথা হবে। ভালো কাটুক আপনার সারাটা দিন। আজ সঙ্গে ছিলাম
0: আমি শুভদীপ দে,
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।

আকাশবাণী। খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হরঘাত তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত

দারিদ্র আরো গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টের 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসাবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, খাই কমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15 আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সবচেয়ে পূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতিপ্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টেই সবচেয়ে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগের অনুমতি দেন। নবনিযুক্ত বিচারপতিরা আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন, তাঁদের দায়িত্বভার বুঝে নেবেন তাঁরা। এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট 4টি হাইকোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ হবে এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটতে চলেছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত

সরকার নবক্রান্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 99-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও শোণিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোড়হাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। 53টি ত্রাণ শিবিরে 8,500-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। 10,500 হেক্টরের বেশি জমির তলায়, জলের তলায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মেডিকেল ডিভাইস 2026-এ মেডটেক এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন শীর্ষক নলেজ পেপারটি প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, স্বাস্থ্যসেবায় এআই এর দায়িত্বশীল ব্যবহারকে আরও উন্নত করার জন্য এই প্রতিবেদনে 5টি প্রধান অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সফটওয়্যার সক্ষমতা, ক্লিনিক্যাল বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান মেডটেক উৎপাদন ভিত্তিকে কাজে লাগিয়ে দায়িত্বশীল এআই সক্ষম চিকিৎসা প্রযুক্তি তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতি ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত অনুযায়ী তাদের দায়বদ্ধতা পূরণ করে তবে ইরানও তার প্রতিশ্রুতি মেনে চলবে। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা তেহরানের থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। স্পেনীয় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোম। রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্পেনের সরকার জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত 1 মাস কার্যকর থাকবে। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গতকাল 12 বছর বয়সী এক বালিকার হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ 14 বছর বয়সী ওই ঘাতকের গুলিচালনার উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খুঁজে পেতে তদন্ত শুরু করেছে। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চাম ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। চীনের হেফেইতে আয়োজিত 9ম আন্তর্জাতিক যুব ব্রিত প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। তাদের সংগৃহীত পয়েন্ট 377.67। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়ানসির মুখোমুখি হয়েছেন। সেমিফাইনালে তিনি ভারতেরই রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে। চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারাদেশের সঙ্গে রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী

0: অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। আজ সকাল 11টায় রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়াস্মরণে 2 মিনিট নিরবতা পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। কলকাতায় গতকাল রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই বলিদানকে স্মরণ অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে।
1: যে স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়, পুলিশ পারমিশনই দিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30 হাজার সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করবো এবং সারা ভারতবর্ষে সেটা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক ও 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তারা সরকারি বাসে নিখরচায় ভ্রমণের সুবিধা পাবেন। স্বীকৃত লোকতন্ত্র সেনানীদের অবর্তমানে তাঁর জীবিত স্বামী বা স্ত্রী ও একই সুবিধা পাবেন। দেশের অন্তত 12টি রাজ্যে এ ধরনের পেনশনের ব্যবস্থা থাকলেও পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগই প্রথম। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শরদত মুখোপাধ্যায় গতকাল জানিয়েছেন, 2024-এর 8ই আগস্ট রাতে নিহত ডাক্তার ছাত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা কথা বলবেন।
2: সেই অভিশপ্ত দিনে সেই অভিশপ্ত রাত যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই, খালি খতিয়ে দেখতে পারি আমরা, সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে।
0: অভয়াস্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টায় 2 মিনিট নিরবতা পালন ও প্রদীপ চালানো হবে। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট রাতে আরজিকরে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে ফের সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে গতকাল একটি সেমিনারে অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ একসময় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও বর্তমানে 21তম স্থানে পৌঁছেছে। রাজ্যকে পুনরায় আগের অবস্থানে ফিরে দিতে আধিকারিকদের আরও বেশি পরিশ্রমের আহ্বান জানান তিনি।
3: আমরা তো পশ্চিমবঙ্গে একটা ছোট গণ্ডির মধ্যে থাকছি না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গ, আর সারা বিশ্বের সঙ্গে যে কি ট্রেন্ডস গুলো চলছে সেগুলো সম্বন্ধে একটা ওয়াকিবহাল না হলে আমাদের এই সার্ভিসের মূল্যটা কমে যায়। উই ওয়ার আইসোলেটেড, তো এখন এই ধরনের রিইন্টিগ্রেশনটা খুব বিশেষ করে দরকার।
0: রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির কোনো স্থান নেই বলে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেশ কিছু বড় শিল্প প্রতিষ্ঠান রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, কাজেই সরকার দুর্নীতি ও তোলাবাজি বন্ধে সচেষ্ট।
4: ইউরোপের একটা চিকিৎসকদের দল যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস, যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স সাপ্লাই চেইন, এগুলো করার জন্য আসছেন। এবারে আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে

0: শুরু করে হোসিয়ারি থেকে শুরু করে টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন।
1: বিশিষ্ট কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজাফর আহমেদ ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও দলের পলিট ব্যুরোর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করতে বিভাজনের রাজনীতির মোকাবিলা করা জরুরি বলে তারা মত প্রকাশ করেন। প্রশাসনিক কাজের সুবিধায় রাজ্য পুলিশ আইসি স্তরে বেশ কয়েকটি রদবদল হয়েছে। বনগাঁ, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ পুলিশ জেলা ছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেটে কর্মরত আইসিদের বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জঙ্গদল, কাটোয়া, মঙ্গলকোট থানার আইসিও পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। গতকাল ভবানী ভবনে তাকে 10 ঘন্টা জেরা করা হয়। সকাল 11টা নাগাদ সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দেন। সিআইডি তার কাছ থেকে কী তথ্য পেয়েছে তা অবশ্য জানা যায়নি। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যে সব ধরনের কাজকর্ম সুমিত রায়ের মাধ্যমে ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো বলে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।
2: আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন সেটা আমরা অপেক্ষা করব। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে।
1: যথাযথ অনুমতি ছাড়া জাতীয় রাজ্য সড়ক সহ অন্যান্য বড় রাস্তায় টোটো বা ই রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং এ বিষয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছেন। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন কবিগুরুর ব্যবহৃত 5টি বাড়ির বর্তমানে সংস্কারের কাজ চলেছে, দ্রুত সেগুলিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের বাস্তবায়নে বর্তমান রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন। গতকাল কল্যাণী স্টেশনে যাত্রীর স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো পরিদর্শন করেন তিনি।
3: काफी सकारात्मक बदलाव आए हैं, तो हम लोगों का उद्देश्य यही है कि हम नई न्यू लाइन्स हो, चाहे गेज कन्वर्शन हो, चाहे डबलिंग हो, उसको मैक्सिमाइज करें, क्योंकि यहाँ पर जैसा जितना मैंने अभी आई हूँ मैंने इंस्पेक्शन किया है, देखा किस कंस्ट्रेंट है, जैसे हमारा ट्रैक है वो डबलिंग हुआ है, कहीं कहीं जगह ट्रिपलिंग हुआ है, कहीं हम उसको क्वाड्रिपलिंग करने की कोशिश कर रहे हैं, तो वो हमारा उद्देश्य है कि इसको मैक्सिमाइज करें। अभी हमें बहुत सहयोग मिल रहा है, सकारात्मक सहयोग सरकार से।
1: দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকার প্রভাবে আজ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। 27তম সাব জুনিয়র জাতীয় রোয়িং প্রতিযোগিতা আজ কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হবে। তিন দিনের এই প্রতিযোগিতায় 20টি রাজ্যে 275 জন প্রতিযোগী 24টি ইভেন্টে অংশ নিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আজিগড় হাসপাতালে তরুণ চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীনাধর বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব ৪।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণুর জগৎ। আজ চতুর্থ পর্ব, রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে শুভ্রা চক্রবর্তী।
1: মেহতাব সবার থেকে আলাদা রে,
2: কি ডিফেন্স ভাই।
3: আচ্ছা সুজিতদা
1: বল,
3: তুমি পিএইচডি করছো না ফিজিক্সে?
1: তো
3: এত পড়াশোনা করে তুমি তাও এত ফুটবল পাগল?
1: তোমার
3: পিএইচডির বিষয়টা কি গো?
1: আমার পিএইচডির বিষয় অ্যাটম?
3: ও, আমি ভাবলাম ফুটবল।
1: মারবো এখন, বলে কিনা ফুটবল। অ্যাটম মানে পরমাণুর গঠন। চল চল, নাটকটা শুনলে সব বুঝতে পারবি, আরে ভবিষ্যতে তোরও কাজে লাগবে, তুইও তো ফিজিক্স অনার্স।
3: চল চল চল চল।

0: বন্ধুরা, তোমরা কি আমায় ভুলে গেছ? নিশ্চয়ই ভুলোনি। আমি পরমাণু, আমি সেই ধ্রুব বিশুদ্ধ পরমাণু। আমার গঠনের ঐতিহাসিক তথ্য তো তোমরা জেনেছ, এবার কিছু আধুনিক চিন্তাধারার কথা জানাই। ওই দেখো, খেলা শেষে ওরা দুজন বাড়ি ফিরছে, হারমান আর নীলস। চলো চলো, কি বলছে ওরা শুনি।
1: নীলস, তুমি আজ খুব ভালো খেলেছো।
2: সত্যি বলছো?
1: হ্যাঁ সত্যি, কিন্তু তোমার ভাই অসাধারণ। একাডেমিক্স বোল্ড ক্লাব জিততেই পারত না ওর ওই নিখুঁত পাসিং আর গোল ছাড়া।
2: ভুলে যেও না, ও একজন অলিম্পিয়ান।
1: আরে ভুলবো কেন, 1908 লন্ডন অলিম্পিকে তোমার ভাই হেরাল্ড রূপো পেয়েছিল
2: ফাইনালে ইংল্যান্ডের হাতে। সেই হার, উফ, আমার এখনো মনে আছে।
1: আরে সেমিফাইনালে ফ্রান্সকে 17 গোল দিয়েছিলাম আমরা, ভাবো।
2: কিন্তু দেখো দেখো, অনেক ভালো ভালো ফুটবলার ছিল ইংল্যান্ড টিমে।
1: আরে সে তো আমাদের ডেনমার্কেরও ছিল। এটা কিন্তু তোমার ইংল্যান্ডের প্রতি একটা পার্সিয়ালিটি
2: হতে পারে। আসলে আমি ইংল্যান্ড যেতে চাই রিসার্চের জন্য। ওখানে যে যে থমসন আছে,
1: ও ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে,
2: জানো জানো, পরমাণুর একটা প্রধান উপাদান ইলেকট্রনের ধারণা উনিই দিয়েছেন।
1: ও তাই, বলো। আচ্ছা, যতদূর আমি জানি তুমি ধাতুর ইলেকট্রন নিয়ে থিসিস করছো, তাই তো?
2: ঠিকই বলেছো, মনে হয় এক বছরের মধ্যেই পিএইচডি পেয়ে যাব।
1: দারুণ, এই তাহলে তো বড় পার্টি হবে।
2: নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তবে পিএইচডির পরে আমি লন্ডনে থমসনের কাছে যাব।
1: ভেরি গুড, আমার শুভেচ্ছা রইল।
2: থ্যাংকস আরমান। জানো আমার ভাইও এই বছর ডক্টরেট পেয়ে যাচ্ছে।
1: আরে এ তো বিরাট খবর, ও তো অঙ্কে করছে তাই না?
2: হ্যাঁ, যেমন ফুটবলে তেমনি অঙ্কে।
1: ঠিক বলেছো। আচ্ছা নীলস, এই থমসনের কাছে সামনের বছর তোমার পেপার পাঠাচ্ছো তাহলে, তাই তো?
2: না গো না, সেটা হবে না। কোপেনহেগেন ইউনিভার্সিটিতে পেপার ড্যানিশ ভাষাতেই লিখতে হয়, আর স্ক্যান্ডিনেভিয়ার বাইরে ড্যানিশ কেউ মনে হয় আমার পেপার।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তবে তোমার মতো ফুটবলার ভয় পাবে না আমি জানি।
2: তুমি সত্যি? ঠিক আছে চলো চলো, আমার বাড়ি এসে গেছে, কাল আবার দেখা হবে।
1: হ্যাঁ হ্যাঁ চলো, বাই নীলস।
2: বাই।
3: সুজিত দা, আরে এ তো ফাটাফাটি গো, মনে হচ্ছে চোখের সামনে নীলস বোরকে দেখতে পাচ্ছি।
4: আরে শোন না, পরে আরো কি হয়।
3: হ্যাঁ হ্যাঁ চলো চলো, শুনতে থাকি।

0: ভাষায় লেখা, তাই যুগান্তকারী এই কাজ খুব কম লোকই জানতে পারল। থিসিস লেখার সময় থমসনের বই তিনি খুব ভালো করে পড়েছিলেন এবং আপাতভাবে তাতে কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন। সেই ত্রুটিগুলো নিয়ে থমসনের সঙ্গে আলোচনা করার জন্য তিনি উদগ্রীব ছিলেন। যাই হোক, অবশেষে তিনি লন্ডনে পৌঁছলেন।
1: আরে ইয়াং ম্যান, এসো এসো, তুমি সেই নীলস বোর? হ্যাঁ,
2: আমার স্বপ্ন পূর্ণ হলো।
1: হ্যাঁ, বসো বসো বসো। তা কি নিয়ে কাজ করছো তুমি?
2: ধাতুর ইলেকট্রন নিয়ে আমার কাজ।
1: জানো, 1897 সালে যখন ওই দুষ্ট কণা মানে ইলেকট্রন আবিষ্কার করলাম, তারপর সারা পৃথিবীর বহু গবেষক এটাকেই ফোকাস করলেন।
2: আপনি আমাদের পথ দেখিয়েছেন। আমাকে আপনার ছাত্র হিসেবে গ্রহণ করুন স্যার, আমি আপনার এখানেই কাজ করতে চাই।
1: আরে এ তো অত্যন্ত আনন্দের কথা। কিন্তু জানো, খুব অল্প দিনের মধ্যেই আমাকে ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির ডিরেক্টরের পদ ছেড়ে দিতে হবে।
2: তাহলে স্যার?
1: আরে হতাশ হও না, হতাশ হও না। আমি বুঝতে পারছি, তুমি আমার পরমাণুর মডেলের সঙ্গে বেশ ভালোই পরিচিত।
2: একদম স্যার, দ্য প্লাম পুডিং মডেল। পজিটিভলি চার্জ পুডিং ঘিরে রেখেছে নেগেটিভলি চার্জ রেজিনকে, মানে ইলেকট্রনকে, তাই তো স্যার?
1: একদম একদম ঠিক বলেছ। আমি তোমাকে এখানে গবেষণা করার যথেষ্ট সুযোগ করে দেব, ঠিক আছে? তুমি কি আর কিছু আলোচনা করতে চাও?
2: স্যার, আমি বলছিলাম কি, মানে আপনার বইয়ের কিছু পয়েন্টস যদি রিভিউ করা যায়।
1: রিভিউ?
2: হ্যাঁ, মানে মানে বর্তমানে গবেষণা করে যা জানা গেছে তাতে ওগুলো পুরোপুরি ঠিক নয়।
1: ইন্টারেস্টিং অবজারভেশন। কিন্তু এগুলো আলোচনা করার মতো সময় আমার হাতে নেই, বুঝলে। পরে কোনো সময়। হ্যাঁ পরে।
2: ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। গুড বাই স্যার।
1: গুড বাই নীলস।
3: সুজিতদা, এ কি কেস গো? তার মানে থমসন চাইছেন না যে নীলস বোর এটা নিয়ে, মানে ওনার ওই ত্রুটিগুলো নিয়ে?
4: এটাই তো, এটা হলো সেই ইগো।
3: ও,
4: ওর থেকে অত জুনিয়র, তার কাছ থেকে নিজের ভুল জানা,
5: এতটা ইগো ছেড়ে দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয় রে।
4: তাছাড়া তিনি তখন খ্যাতি চুড়োয়, ইলেকট্রনের আবিষ্কারক, কণা গবেষণায় তার নাম সবার উপরে।
3: ইন্টারেস্টিং। এই চলো চলো, পরে কি হলো শুনি।
0: নীলস বোর তো আনন্দে আত্মহারা। প্রেমিকাকে চিঠি লিখলেন থমসনের কথা জানিয়ে, কিন্তু থমসন নীলসের সঙ্গে আর দেখাই করলেন না। অবশ্য ক্যাথোড রশ্মি নলের পরীক্ষার একটা অ্যাসাইনমেন্ট তিনি নীলসকে দিয়েছিলেন, সেটা আবার নীলসের একেবারেই পছন্দ।

0: সাইনিস নিস শুনতে পাচ্ছ নিস?
1: হ্যাঁ।
0: আরে ভিজে গেলে যে, এসো এসো এসো এদিকে এসো,
1: আসছি আসছি আসছি আসছি আসছি।
0: এ একেবারে ভিজে গেছো, চলো চলো চলো চলো চলো ভেতরে চলো। এই নাও তোয়ালে, কাটা মুছে দাও। ন্যান্সি ন্যান্সি, দু কাপ কফি, আমার বন্ধু এসেছে।
2: হ্যাঁ
0: বসো নীল।
2: হ্যাঁ হ্যাঁ
0: বলো, কি হয়েছে তোমার?
2: হ্যাঁ
0: কি হয়েছে তোমার? হ্যাঁ মন খারাপ মনে হচ্ছে।
2: হ্যাঁ গো, মনটা খুবই খারাপ।
0: কেন?
2: এখানকার পরিবেশ আমার একেবারেই ভালো লাগছে না। স্যার থমসনের কাছে আমার জন্য একেবারেই সময় নেই, তাছাড়া আমার গবেষণার বিষয়েও ওনার কোনো আগ্রহ নেই।
0: কি বলছো? কি
2: দেখো না, উনি ক্যাথোড রশ্মিনলের একটা পরীক্ষা আমাকে করতে দিয়েছেন, কিন্তু সেটা আমি কিছুতেই করব না।
0: তাহলে তুমি এখন কি করছো?
2: ফুটবল খেলছি আর চার্লস ডিকেন্স পড়ছি। ইংরেজি ভাষাটাকে ভালো করে রপ্ত করতে হবে তো।
0: বেশ বেশ বেশ, তবে তোমার রিসার্চের কি হবে?
2: না আমি বসে নেই, তবে স্যার থমসনের ব্যাপারে আমি খুবই হতাশ।
0: মন খারাপ করো না নীলস। দেখো দেখো, কেমব্রিজ ইউনিভার্সিটিতে বসে স্যার থমসনের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নেই। তবে আমি অন্য একটা

0: রাস্তার কথা বলতে পারি।
1: অন্য রাস্তা? কি,
0: তুমি কখনো প্রফেসর রাদারফোর্ডের সঙ্গে দেখা করেছো?
1: রাদারফোর্ড মানে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট? কিন্তু উনি তো ম্যানচেস্টারে থাকেন।
2: তো কি হয়েছে? আরে ন্যান্সি, কফি এনেছো? নিলস, এ নাও, কফি খাও, স্যান্ডউইচ খাও। থ্যাংক ইউ ন্যান্সি। হ্যাঁ, যা বলছিলাম, ম্যানচেস্টারে যাওয়া কোনো সমস্যাই নয়। তবে একটা ভালো খবর এই যে,
1: কি,
2: রাদারফোর্ড ডিসেম্বরে এখানেই আসছে।
1: এখানে মানে কেমব্রিজ ইউনিভার্সিটিতে?
0: হ্যারে বাবা, এখানে এই ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির বাৎসরিক ডিনারে।
1: ও, কিন্তু তিনিও কি থমসনের মতো?
0: আরে না না না না, তুমি দেখো নাকি, তোমার ভালো লাগবে।
1: ও হ্যাঁ, ওনার স্বর্ণপত্রের পরীক্ষা পরমাণু সম্পর্কে আমাদের একটা নতুন ধারণা দিয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেছেন যে পরমাণুর ভেতরে একটা কেন্দ্রীয় অংশ অর্থাৎ কেন্দ্রক আছে, সেখানে সমস্ত পজিটিভ চার্জ ঠাসাঠাসি করে রয়েছে, আর নেগেটিভ ইলেকট্রনেরা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
0: আরে কেন করবে না? স্যার থমসনের প্লাম পুডিং মডেল বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। ম্যানচেস্টারের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি রাদারফোর্ডের জন্য বিখ্যাত হয়ে উঠছে। তাছাড়া ওনার কাছে এখন হান্স গাইগার, আর্নেস্ট মার্সডেন, থমাস রয়েডের মতো দক্ষ সমস্ত গবেষক রয়েছেন।
1: তাই তো, তার পরমাণু মডেলকে সৌরমণ্ডলের মডেল বলা হয়। আমার মন বলছে পরমাণুর গঠন জানার জন্য যে চেষ্টা আমরা চালাচ্ছি উনিই তার কৃতিত্বের প্রধান অধিকারী হবেন।
0: কিছুই জোর দিয়ে বলা যায় না, বিজ্ঞানে শেষ বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কে বলতে পারে, কে বলতে পারে, ভবিষ্যতে নিলস বোরের থিওরি আগের সব ধারণাকে একেবারে পাল্টে দিল। ন্যান্সি, ন্যান্সি, আরো দু কাপ কফি।
1: ওহ জেকব, থ্যাংক ইউ সো মাচ।
0: কেন?
1: দুটোর জন্যই, কফি আর তোমার উদারতা।
3: সুজিতদা, এ আমার তো কথা বন্ধ হয়ে গেছে। এ নাটক তুমি কোথা থেকে জোগাড় করলে দাদা? এই চলো চলো চলো, দেখি আমাদের অ্যাটম মহাশয় কি বলে।
4: সেই বৃষ্টির দিনে জেকব কিন্তু সত্যি কথাই বলেছিল। নিলস বোরের তত্ত্বই কিন্তু সব ধারণাকে পাল্টে দিল। তবে এতে রাদারফোর্ডেরও অবদান ছিল। বাৎসরিক ক্যাভেন্ডিশ ডিনারে রাদারফোর্ডের সঙ্গে নিলসের দেখা হলো। সেখানে কথাবার্তা হলো বোরের ধারণাগুলো নিয়ে, আর তারপরেই নিলস ঠিক করলেন তিনি ম্যানচেস্টারে যাবেন। কিন্তু সমস্যা হলো, রাদারফোর্ড তাত্ত্বিকদের পছন্দ করেন না, আর নিলস বোর ছিলেন একজন থিওরিটিশিয়ান।
1: তাহলে কি হলো ম্যানচেস্টারে?

0: গুড আফটারনুন স্যার।
1: গুড আফটারনুন নিলস, তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। ক্যাভেন্ডিশ ল্যাবে নিশ্চয়ই তুমি খুব ভালো কাজ করছো।
0: না স্যার, আসলে
1: বুঝতে পেরেছি। এক সময় আমিও ওর ছাত্র ছিলাম। ওনার তত্ত্ব এখন আর ঠিক চলে না। জানো, আমার এখানে একদল খুব ভালো গবেষক রয়েছেন যারা দুর্দান্ত সব এক্সপেরিমেন্ট করে চলেছেন।
0: তাই তো স্যার, আমি আপনার ল্যাবে জয়েন করতে চাই।
1: কিন্তু নিলস, তোমার গবেষণা তো পুরোটাই থিওরিটিক্যাল, তা তুমি এখানে কি করবে?
0: কিন্তু স্যার, শুধু আমি নই, আমার ভাই হেরাল্ডও মনে করে এটাই আমার সঠিক জায়গা।
1: হেরাল্ড?
0: হ্যাঁ।
1: হেরাল্ড মানে হেরাল্ড বোর?
0: হ্যাঁ স্যার, ও কোপেনহেগেন ইউনিভার্সিটিতে অঙ্ক পড়ায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি একজন ফুটবলার?
0: হ্যাঁ স্যার, 1908 রূপজেতা অলিম্পিয়া।
1: আর বলতে হবে না, যদিও তোমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলে, কিন্তু হেরাল্ড ছিল অসাধারণ, পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছিল।
0: স্যার, আপনিও ফুটবল পাগল?
1: হ্যাঁ, কেন নয়। এই তুমিও কি ফুটবল খেলো?
0: হ্যাঁ স্যার, কোপেনহেগেনে আমরা দুভাই একই ক্লাবে খেলতাম।
1: দারুণ। তাহলে তো বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি কবে জয়েন করতে চাও?

দেখেছো ফুটবলের ভূমিকা? নীলস প্রথমে ছ সপ্তাহের একটা ল্যাব কোর্স করলেন গাইগার, মাসডেন আর অন্যদের কাছে। জানো,

0: বিজ্ঞানে ওর এক সহকর্মী ছিলেন চার্লস গ্যালটন ডারউইন। তাকে নিলস আসল ডারউইনের নাতি বলে ডাকতেন। ডারউইন তখন আলফা কণার শক্তি ক্ষয় নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ সবে শেষ করেছেন। নিলস ডারউইনের কাজের আরও উন্নত বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে এলেন যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে একটিমাত্র ইলেকট্রন আছে। ম্যানচেস্টারে কাজ চলতে লাগল। ধীরে ধীরে অ্যাটমিক কোডের অর্থ উদ্ধার করতে লাগলেন নিলস। একদিন বিকেলবেলা ল্যাবরেটরিতে বসে রাদারফোর্ড, নিলস আর রিচার্ড হুইডিংটন আলোচনা করছিলেন। কি নিয়ে? চলো না শুনি।
1: নিলস, তোমার বিশ্লেষণ ঠিকই, আমার সৌর মডেলে একটা মৌলিক ত্রুটি ছিল।
2: আসলে স্যার, একটি ইলেকট্রন কেন্দ্রকে চারদিকে গোলাকার পথে ঘোরার সময় ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে এবং অবশেষে কেন্দ্রকে গিয়ে পড়ছে।
1: হ্যাঁ, যেটা আমাদের ক্লাসিক্যাল তড়িৎ গতিবিদ্যা বলে। তার মানে আমাদের এমন কোনো মডেল নেই যেটা পরমাণুকে স্থায়িত্ব দিতে পারে। কি রিচার্ড, তাই তো?
3: স্যার, রিসেন্টলি আমি গতিসম্পন্ন ইলেকট্রন পরমাণুতে নিক্ষেপ করে একটি পরীক্ষা করেছিলাম।
1: হ্যাঁ, আমরা হাইড্রোজেন পরমাণু নিয়ে এরকম পরীক্ষা তো করেই চলেছি, কিন্তু তুমি নতুন কি দেখলে সেইটা বলো।
2: স্যার, আমি বলছি, রিচার্ডের এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখা যাচ্ছে যে পরমাণু সংখ্যা খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমানে আমরা একে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না।
1: তার মানে তুমি বলছো কেন্দ্রক বা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা খুবই প্রামাণিক, মানে পরমাণুর আকৃতি নির্ধারণে এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কি, তাই তো?
3: না, তা ঠিক নয়। নিলস ক্যালকুলেট করে দেখেছে সবচেয়ে ভিতরের কক্ষে ইলেকট্রনের গতি পরমাণু সংখ্যার সমানুপাতিক।
2: আমি কিছু ক্যালকুলেশন করছি যাতে প্ল্যাঙ্ক ধ্রুবককে আমাদের এই স্কিমে ঢোকানো যায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, কিন্তু তুমি বলো তো, প্ল্যাঙ্ক ধ্রুবক তাকে ঢুকিয়ে আমাদের উপকারটা কি হবে?
2: যখন ইলেকট্রন তার কক্ষে ঘুরছে কিন্তু শক্তি বিকিরণ করছে না, তখন তার কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারছি এই প্ল্যাঙ্ক ধ্রুবককে ব্যবহার করে। আসলে পরমাণুর আকার নির্ধারণে কেন্দ্রকের কোনো ভূমিকা নেই, এটা স্থির তড়িৎ আকর্ষণের একটি নির্দিষ্ট কেন্দ্র মাত্র।
1: দেখো, এটা কেউই অস্বীকার করতে পারবে না যে প্রফেসর ম্যাক্স প্ল্যাঙ্ক আমাদের গবেষণার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছেন। তাঁর তত্ত্ব পরীক্ষামূলক প্রমাণগুলোকে সঠিকভাবে বর্ণনা করেছিল। এর একটা অংশে ছিল একেবারে নতুন মৌলিক ধারণা, শক্তি স্থির নিরবিচ্ছিন্নভাবে কখনোই প্রবাহিত হয় না, বিচ্ছিন্ন প্যাকেটে বেরিয়ে আসে। আর এই প্যাকেটকেই প্ল্যাঙ্ক পরে কোয়ান্টা বলেছেন।
2: তিনি পদার্থবিদ্যায় এক নতুন যুগ এনেছেন, তার জন্য আমরা চিরকাল ঋণী থাকব।
1: কিন্তু বর্তমানে আমি তোমার জীবনেও নতুন যুগ দেখতে পাচ্ছি নিলস।
2: মানে স্যার, কি বলছেন?
1: মার্গারেট নরল্যান্ড তোমার জীবনে তো পাকাপাকিভাবে আসছে।
2: হ্যাঁ হ্যাঁ স্যার, মানে অগস্টে স্যার।
3: তোমাদের বিবাহিত জীবন সুখের হোক।
2: থ্যাংক ইউ রিচার্ড, থ্যাংক ইউ স্যার।
1: প্রতিদিনের এই বিকিরণ বর্ণালী নিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তোমাদের এই বরকনের মিষ্টি মিষ্টি ছবি দেখার জন্য আমরা উদগ্রীব হয়ে রয়েছি, কি বলো? হ্যাঁ,
4: কিরে অনুপ, শুনছিস আমরা কোথায় চলে গেছি? রাদারফোর্ড, নিলস বোর, তাদের সব আবিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, কি বল? এবারে আবার অ্যাটম মহাশয় কি বলছেন শোন।
0: পয়লা অগস্ট 1912, নিলস মার্গারেটের বিয়ে হয়ে গেল। ইতোমধ্যে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে নিলস বেশ কয়েকটা লেকচারও দিয়েছেন, একই সঙ্গে পরমাণুর গঠন সম্পর্কে ম্যানচেস্টারের পরীক্ষালব্ধ ধারণাগুলোর বিশ্লেষণও লিখতে শুরু করেছেন। বোর সেই মুহূর্তে বর্ণালী বিষয়ে আগ্রহী ছিলেন না। তিনি ভাবতেন প্রজাপতির রঙের সঙ্গে

0: বেসিক বায়োলজির যতটুকু সম্পর্ক, বর্ণালীর সঙ্গে বেসিক ফিজিক্সেরও তাই। কিন্তু তার একসময়ের সহপাঠী স্পেকট্রোস্কোপিস্ট এইচ আর হ্যানসেন তার মন পাল্টে দিলেন। চলো চলো দেখি তারা কি বলছেন।
1: নিলস, দেখো এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে।
2: তুমি নিশ্চিত হ্যানসেন?
1: নিশ্চিত। তোমার মনে আছে এই কলেজে আমাদের বামার্স ফর্মুলা পড়তে হয়েছিল?
2: আরে আমি তো ভুলেই গেছি ফর্মুলাটা।
1: আর একবার এই সমীকরণটা দেখো, দেখো বাঁ দিকে ইনভার্স অফ দ্য ওয়েভ লেন্থ, আর ডান দিকে তুমি পাচ্ছ দুটি স্কোয়ার টার্মের একটা টার্ম ডিনোটিং ডিফারেন্স, আর এদিকে একটা ধ্রুবক আছে।
2: হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই বলেছ, একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে।
1: আমার মনে হয় এই সমীকরণ থেকে তোমার সুস্থিত ইলেকট্রনের ধারণা কিছুটা সাপোর্ট পায়।
2: আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও দেখতে দাও, যদি আমি এখানে এই ভ্যালুটা বসাই আর এই ভ্যালুটা এনের জায়গায়, তাহলে তাহলে ইউরেকা! হ্যানসেন, পেয়েছি, পেরেছি পেরেছি, এই ফর্মুলা দিয়েই আমি পেরেছি।
1: কি পেরেছ?
2: ও, আমি কি করে এটা লক্ষ্য করলাম না! ও হ্যানসেন, ইউ আর গ্রেট গ্রেট।
1: চলো চলো চলো, আগে বলো এর থেকে তুমি কি আবিষ্কার করলে বলো।
2: এক গুচ্ছ স্থির কক্ষ রয়েছে, যখন ইলেকট্রনরা এই সব কক্ষে থাকে তারা শক্তি বিকিরণ করে না।
1: আচ্ছা,
2: আর বিকিরণ তখনই হয় যখন ইলেকট্রন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে ঝাঁপায়।
1: বাহ বাহ বাহ, দারুণ দারুণ। তাহলে এই রিডবার্গ ধ্রুবকের কি হলো? বামার একটা ভ্যালু দিয়েছিলেন কিন্তু।
2: দাঁড়াও দাঁড়াও, আমাকে আমাকে একটু সময় দাও, আমি নিশ্চয়ই এই ধ্রুবকের মান বার করতে পারবো।
1: কিন্তু শোনো, তুমি একজন তাত্ত্বিক নিলস, এই জন্য তোমার একজন এক্সপেরিমেন্টাল পদার্থবিদ দরকার।
2: না না না, তা না, সরি হ্যানসেন, আমাকে একটু একা।

0: নিলস বোর রিডবার্গ ধ্রুবকের মান বার করেছিলেন তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। নিলসের জন্মের আগেই বামার তার ফর্মুলা বার করেছিলেন, সেই সূত্র ধরেই বোর তার আধুনিক মান বার করলেন। বোর অরবিট বা স্টেশনারি অরবিট তার তাত্ত্বিক ভিত্তি খুঁজে পেল, আর আমিও আধুনিক হলাম, একেবারে আধুনিক।
1: সুজিতদা
2: বল,
1: খেলা দেখতে বেরিয়েছিলাম, এ কোথায় এসে শেষ হলো?
2: বোর অরবিটস, কত কিছু জানতে পারলি বল।
1: হ্যাঁ তা ঠিক, তবে ফুটবল কি না পারে বলো।

0: শুনলেন পরমাণুর জগৎ চতুর্থ পর্ব, অভিনয়ে রূপন দাশগুপ্ত, শান্তনু দত্ত, সৌরভ হালদার, মলয় সাহা, অরূপ কুমার মান্না এবং অনুপ ঘোষ। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
1: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: একটা খবর আছে ভাই।
3: কি খবর?
2: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
3: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
2: হতেই পারে নয়, হচ্ছে।
4: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: 10 থেকে 14 আগস্ট 5টা 3 5 রকমের আড্ডা আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
6: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে

0: স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
1: 11 আগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
2: 12 আগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
0: 13 আগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
1: আর 14 আগস্ট ব্রতদীপ আর পৌলমীর সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ওরফে এক্সপ্লোরার শিবাজি।
2: একটা সপ্তাহ এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
1: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
0: 10 আগস্ট থেকে 14 আগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে
1: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
0: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16 আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
2: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
0: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
2: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
0: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
2: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12 আগস্ট।
0: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
5: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ জৌনপুরী, শিল্পী রুচিরা পাণ্ডা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন পিন্টু রায়, তবলায় অরিন্দম চক্রবর্তী। জৌনপুরী রাগে খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা।

0: জন পুরীর আগে খেয়াল শুনলেন রুচিরা পান্ডার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অরিন্দম চক্রবর্তী, হারমোনিয়ামে পিন্টু রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরেই।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: পড়লো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে বনপলাশীর পদাবলী ছবির গান, প্রথমে শ্যামল মিত্র।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: মন পলাশির পদাবলী ছবির গান শুনছেন, সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন, এবারে শ্যামল মিত্র।

0: শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এখন শুনবেন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নাগরিকদের দেশপ্রেমী উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সড়ক মেরামত ও খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে পেহেলগাঁও ও বালতাল রুটে অমরনাথ যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ভারতের রশ্মিতা চারিহা আসানে কোরিয়া মাস্টার্স ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত।

0: 2022 সালে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই অভিযানের সূচনা হয়। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং বাণিজ্যিক দূতাবাসগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, তাদের সাহসিকতা প্রত্যেক ভারতীয়কে সবসময় অনুপ্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও জানান, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়োর আহ্বান আমাদের স্বাধীনতা সংগ্রামে এক নতুন শক্তি সঞ্চার করেছিল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে গতকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি বলেন, স্বাধীনতার পর ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে।
1: It is our solemn duty to respect, remember all these great men and women who gave their life, who gave their everything for the freedom of this country. And we know that our national freedom movement, we know the role of Bengal. Bengal showed the way. Our revolutionary national song, Vande Mataram, given to us by Rishi Bankim Chandra Chattopadhyay, which galvanized the whole nation and energized the national freedom movement, came from this land.
0: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলবে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন।
2: এই স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়, পুলিশ পারমিশনই দিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30 হাজার সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করব এবং সারা ভারতবর্ষে সেটা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক ও 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টে সবথেকে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল এ কথা জানিয়েছেন।
3: সেই অভিশপ্ত দিন, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই, খালি খতিয়ে দেখতে পারি আমরা, সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে।
0: অভয় স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11:00 2 মিনিট নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বলন করা হবে। উল্লেখ্য, 2024 সালের 8 আগস্ট রাতে আরজিকরে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্থগিত থাকছে। পহেলগাঁও এবং বালতাল উভয় রুটে এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের চলার পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এছাড়াও আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ওই এলাকায়। এদিকে আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশায় আবারও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর রাজ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সুন্দরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া এবং বরগড় এই চারটি জেলা কমলা সতর্কতার আওতায় রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতির কথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলা বারুদের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন এবং সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা উপসচিব স্টিভ ফেনবার্গ শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে এজন্য 21 দিন সময় দিয়েছেন। উৎপাদন ক্ষমতা বাড়াতে পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাঠামো ভিত্তিক চুক্তি করারও উদ্যোগ নিয়েছে। প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টার সহ বিভিন্ন অস্ত্রের মজুদ পুনরায় গড়ে তোলার প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ফাইনাল খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14 ফলাফলে হারিয়ে দেন। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। যোগ্যতা নির্ণয়ক পর্বে 34টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠে 14টি দল। রাউন্ড রবিন লীগ পর্যায়ে নিজেদের মধ্যে খেলেই 14টি দলের সেরা হয়েছেন সাগ্নিক সায়ন্ত জুটি। তাদের সংগৃহীত পয়েন্ট 377.67। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে। চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল টেলিফোনে কথা বলেছেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সড়ক মেরামত এবং খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে পহেলগাঁও এবং বালতাল রুটে অমরনাথ যাত্রা বন্ধ রয়েছে। ভারতের অস্মিতা চালিহা আসানে কোরিয়া মাস্টার্স ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।

ও জোড়া নায়ক আর তাদের সহকারী বা কিঙ্করই ছিল যমজ ভাই। কিন্তু কেরলে যা হলো তা যেন জোড়ার বন্যা। বিয়ের আসরে অংশ নেওয়া এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যারা যমজ নন। বরের বেশের পাশাপাশি দাঁড়িয়ে দুই যুবক, তারা যমজ, অখিল এবং নিখিল। বোঝার উপায় নেই কে কোনজন, কারণ তাদের পোশাকও এক। তাদের দুই হবু স্ত্রী একই রকম সাদা গাউনে, একই রকম সাজ আর একই অলঙ্কার। তারাও যমজ বোন ম্যাগ আর মারিয়া। বিস্ময়ের এখানেই শেষ নয়। চার্চের ভেতরে দাঁড়িয়ে চারজনের আট হাত মিলিয়ে দিলেন যে দুই পাত্রী, তারাও যমজ, ফাদার অ্যান্টো পেঝুমকাঠিল এবং ফাদার আজো পেঝুমকাঠিল। মেরি থমসের আঙুলে আংটি পরিয়ে দিলেন অখিল। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে অখিলের ভাই নিখিলের হাত থেকে আংটি পড়লেন ম্যাগির যমজ বোন মারিয়া, আর দুই জোড়া যমজকে আশীর্বাদ করলেন চার্চের দুই যমজ পাত্রী। আবার তাদের সাহায্য করতে হাজির ছিলেন আরেক জোড়া যমজ, জেরেন জেমস এবং জোহান জেমস। এবার বলুন তো, সত্যি ভ্রান্তি বিলাস কিনা? বাড়ির বড়রা বলেন কেউ নিমন্ত্রণ করলে তার রক্ষা করা উচিত, কিন্তু অনেক সময় সমস্যার কারণে নিমন্ত্রণ রক্ষা সম্ভব হয় না। বন্ধুরা, এরকম কখনো শুনেছেন যে নিমন্ত্রণ রক্ষা না করার জন্য জরিমানা দিতে হয়েছে? অবাক হলেও বাস্তবে

0: তেমনটাই ঘটেছে। হুগলির চুঁচুড়া পুরসভায় একটি পোস্টার ঘিরে হইচই পড়ে গেছে। পোস্টারে লেখা, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করার পরেও যারা আসেননি তাদের ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে নেপথ্যে চুঁচুড়া পুরসভার এক কর্মী। সম্প্রতি তাঁর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল। রীতিমতো কার্ড ছাপিয়ে বহু মানুষকে নিমন্ত্রণ করেছিলেন তিনি, কিন্তু তাঁর অভিযোগ অনেকেই সেই অনুষ্ঠানে যাননি, সে কারণেই নাকি প্রচুর লোকসান হয়েছে, তাই ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। প্রথমে এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে বলেছেন, তারপর পুরসভায় গিয়ে নোটিশ দেন। পুরসভা এলাকায় এই জরিমানার পোস্টারে রীতিমতো ছেয়ে গেছে। ভাবুন তো, আপনি ছোটবেলায় সমুদ্রের জলে একটি বোতল ভাসিয়ে দিলেন, তারপর জীবনের ব্যস্ততায় সে ঘটনা প্রায় ভুলে গেলেন। হঠাৎ 53 বছর পর কেউ যদি এসে বলে আপনার সেই চিঠি পাওয়া গেছে, ঠিক এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ জার্সির জলাভূমি পরিষ্কার করার সময় এক ব্যক্তি খুঁজে পান একটি পুরনো বোতল। বোতলের ভেতরে ছিল একটি বার্তা। খোঁজ খবর করে জানা যায় সেই বার্তাটি লিখেছিলেন এক 9 বছরের মেয়ে, প্রায় 53 বছর আগে। অর্থাৎ যখন চিঠিটি জলে ভাসানো হয়েছিল তখন সেই মেয়েটি ছিল শিশু, আর যখন চিঠিটি উদ্ধার হল তখন 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। বোতলের বার্তা কিভাবে এত বছর টিকে রইল আর কিভাবে এতদূর ভেসে গেল সেটি এখন কৌতূহলের বিষয়। কলকাতায় বিরিয়ানি নিয়ে আবেগের কথা নতুন করে বলার কিছুই নেই। বিরিয়ানিতে আলু থাকবে কিনা এই প্রশ্নেই ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারে বাঙালি। কিন্তু এবার সে বিরিয়ানি নিয়ে কলকাতায় এমন এক প্রতিযোগিতা হলো যেখানে তর্ক নয়, জিততে হলে বিরিয়ানি খেতে হবে। কলকাতার বিখ্যাত এক রেস্তোরাঁ আয়োজন করেছিল এক অভিনব প্রতিযোগিতা, দ্য বিরিয়ানি ম্যান। লক্ষ্য খুবই সহজ, যিনি সবচেয়ে বেশি বিরিয়ানি খেতে পারবেন তিনিই হবেন কলকাতার প্রথম বিরিয়ানি ম্যান। আর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বাজিমাত করেছেন প্রমিত কুমার দাস। তবে বাজিমাত কথাটা হয়তো একটু কম বলা হয়ে গেল, কারণ মাত্র 45 মিনিটে তিনি সাবাড় করে ফেলেছেন 5 প্লেট মাটন বিরিয়ানি, মোট পরিমাণ প্রায় 3.5 কিলোগ্রাম। আর এই অসাধারণ খাওয়ার পুরস্কার হিসেবে প্রমিত কুমার দাস পেলেন এমন একটি কার্ড যা শুনলে কলকাতা যে কোনো বিরিয়ানি প্রেমীর চোখ চকচক করে উঠবে, আজীবন বিনামূল্যে বিরিয়ানি খাওয়ার সুযোগ। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শিশু মহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

শুরু করে দিয়েছি আজকে শিশু মহল। ছোট্ট ছোট্ট বন্ধুদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করলাম রবি ঠাকুরের একটা দেশাত্মবোধক গান দিয়ে। কেন বলো দেখি? কেন, তোমরা সেটা খুব ভালো মতন জানো। সামনে যে 15ই আগস্ট, নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে তোমরা ভারতের এই স্বাধীনতা দিবস উদযাপন করো প্রতি বছর 15ই আগস্ট। স্কুলে যাও, সেখানে পতাকা উত্তোলন হয়, কিংবা পাড়ায় কিংবা ক্লাবে, প্রতি বছর, তাই না? তোমরা দেশাত্মবোধক গান গাও, কতভাবে দেশ মাকে প্রণাম জানাও, সম্মান জানাও। তোমরা তো জানো পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য ব্রত নিয়ে এগিয়ে গিয়েছিলেন যারা, তাদের বীরত্বে, তাদের সাহসে, তাদের পরিশ্রমে, রক্তে ভিজে স্বাধীনতা এসেছিল 1947 সালে 15ই আগস্ট তারিখে। কত

0: শহীদের আত্মবলিদান, বীর স্বাধীনতা সংগ্রামীদের অগ্নিমন্ত্র, সেই মন্ত্রে দীক্ষা নিয়ে কত তরুণ ঘর ছেড়েছেন, প্রাণ দিয়েছেন, কত মায়ের কোল খালি হয়েছে, সব কিছুর হিসেব তো ইতিহাস রাখেনি। তবু যাদের কথা আমরা জানি তাদের আমরা স্মরণ করি প্রতি বছর স্বাধীনতা দিবসে, তাদের প্রণাম জানাই। দেখো, দেশ তো আমাদের মা, মাকে ভালোবাসার বা মাকে প্রণাম করার জন্য যেমন আলাদা কোনো দিন লাগে না, দেশের জন্যও তাই। দেশের প্রতি আমাদের এই আবেগ, ভালোবাসা, এগুলো চিরকালীন, স্বাধীনতার আগেও ছিল। সেই জন্যই মায়ের এই হাত পায়ের বেড়ি, এই শৃঙ্খল, এই শৃঙ্খলিত চেহারাটা আমরা কেউ মেনে নিতে পারিনি। সবাই চেয়েছিল, মনে প্রাণে চেয়েছিল মাকে স্বাধীন করতে, তার বন্ধন মুক্তির জন্য সবাই ব্রত নিয়েছিল, এগিয়ে গিয়েছিল। তেমনি স্বাধীনতার পরেও আছে মায়ের প্রতি ভালোবাসা, এই আবেগ, দেশমা। তবু একটি বিশেষ দিন 15ই আগস্ট, সে তো 15ই আগস্টই, তাই না? এই দিন মায়ের বন্ধন মুক্তির দিন, মাকে বিশ্বের দরবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার দিন। তাই 15ই আগস্ট আমাদের কাছে অত্যন্ত গর্বের আর সম্মানের একটি দিন। আজকে 15ই আগস্টকে সামনে রেখে আমরা আমাদের বন্ধুদের সকলকে বলবো, কি বলবো বলো দেখি? বলবো আমরা দেশাত্মবোধক কবিতা শুনব, গান শুনব, আর তোমরা দেশ নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে কি জানো, কি ভাবো, কিভাবে পালন করতে চাও এই দিনটি, সেই সব কথা, একেবারে তোমাদের কথা, তোমাদের নিজেদের কথা, তোমাদের মনের ভাবনা, এই সবও কিন্তু শুনব। যারা টেলিফোনে আসবে তাদের কাছেও শুনব, যারা স্টুডিওতে এসেছো এই সকালবেলা তাদের কাছেও শুনব। স্টুডিওতে আজকে অনেক বন্ধু সাজুগুজু করে সকলে বসে আছে, একেবারে রেডি হয়ে। হ্যাঁ, এখনই শুরু হবে তোমাদের গান কবিতার আসরটা। আর যারা টেলিফোন করবে তারা ডায়াল করো 2213-1342, আগে জুড়বে 0330332-1313-42। তাহলে আমাদের গান কবিতার আসরটা আমরা শুরু করে দিই। সবার আগে বলি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এসো সকলে মিলে এই কথাই বলি। কে শুরু করবে একেবারে রেডি মাইক্রোফোনের সামনে, গান দিয়েই শুরু করি আমরা, তাই না? আর সেই সঙ্গে তোমার কাছ থেকে তোমার একান্ত নিজের ভাবনাটুকু তুমি আমাদের কাছে একটু জানাও।
1: আমার নাম আলেখা সর্দার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বাহ, আলেখ্যা শুরু করলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে, খুব সুন্দর। গানের পর কবিতা, কে কবিতা বলবে? এসো এসো, চলে এসো, চলে এসো, একেবারে মাইক্রোফোনের কাছে এসো। হ্যাঁ, আগে নাম বলবে, কি কবিতা সেটাও শুনবো, আর স্বাধীনতা নিয়ে কিছু কথা শুনবো তো, নাকি বলবে?
1: আমি অভিপ্সা দাস। সামনেই 15ই আগস্ট, আমাদের ভারতের স্বাধীনতা দিবস। আমি এই দিনটি সম্বন্ধে ও কিছু স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে বলব। 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ ব্রিটিশের 200 বছরের গোলামি থেকে মুক্তি পায়। এই কঠিন স্বাধীনতা সংগ্রামের যাত্রায় সামিল হয়েছিলেন অনেক দেশপ্রেমিক, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি আজাদ হিন্দ ফৌজ ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও তৈরি করেছিলেন। তারপরেই আসে মহাত্মা গান্ধী, যাকে আমরা বাপুজি বলে চিনি, সর্দার বল্লভভাই পটেল, ক্ষুদিরাম বোস ও অনেকে ছিলেন এই সংগ্রামের মধ্যে। অনেকে তাদের প্রাণও ঢেলে দিয়েছিলেন, যেমন ক্ষুদিরাম বোস। নারীদের মধ্যে মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা গান্ধীবুড়ি নামেও চিনি, রানী লক্ষ্মীবাঈ, কল্পনা দত্ত, এনারা সবাই ছিলেন এই সংগ্রামের মধ্যে। এই দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করেন ও আমাদের দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি আরেকবার আমাদের সবাই হয়ে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান। আমার নাম অভিপ্সা দাস। কবি কাজী নজরুল ইসলামের কবিতা জননী জন্মভূমি। জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গদপি গরীয়সী স্বদেশ আমার ভারত মাতা। তোমার স্নেহ যায় বয়ে মা, শতধারায় নদীর স্রোতে, ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হতে, স্নিগ্ধ ছায়া মাটির বুকে তোমার শীতল পাটি পাতা, স্বর্গের ঐশ্বর্য লুটায় তোমার ধুলি মাখা পথে, তোমার ঘরে নাই যাহা মা, নাই কো তাহা ভূ ভারতে, ঊর্ধ্বে আকাশ নিম্নে সাগর গাহে তোমার বিজয় গাথা, আদি জগৎ ধাত্রী তুমি জগতের প্রথম প্রাতে, শিক্ষা দিলে দীক্ষা দিলে করলে মানুষ আপন হাতে, তোমার কোলের লোভে মাগো রূপ ধরে আসেন বিধাতা, ছেলের মুখের অন্ন কেড়ে খাওয়ালি মা যাদের ডেকে, তারাই দিল তোর ললাটে চিরদাসীর তিলক এঁকে, দেখে শুনে হয় মা মনে নেই কো বিচার নেই বিধাতা।

0: অভিপ্সা কাজী নজরুল ইসলামের কবিতা শুনিয়েছে আমাদের, খুব সুন্দর কবিতা বলেছে। তবে তারও আগে স্বাধীনতা নিয়ে ও কিছু কথা বলল, নিজের মনের কথা। আচ্ছা, এবারে অরুণিকা আসবে, সেও বলবে, কবিতাও বলবে। তবে টেলিফোনের বন্ধুর কাছে যাব নাকি? 2213-1342 তে দেখি একবার কে আছে। হ্যাঁ, কে বলছো? হ্যালো, হ্যালো,
1: আমি অনুষ্কা জানা বলছি।
0: অনুষ্কা, আচ্ছা, কোথেকে বলছো? তুমি কি শোনাবে আজকে দেশাত্মবোধক কিছু একটু বলো?
1: একটি কবিতা বলবো।
0: বলো।
1: স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন, বাবুই পাখির ডাকে বলিতে জড়াই, কুড়ে ঘরে থেকে বড় শিল্পীর বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোজ বৃষ্টি ঝরে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকে নিজেরও বাসায়, পাকা হোক তবু হয় পরেরও বাসা, নিয়ে হাতে ঘোরা মোর কাঁচা ঘর খাসা।
0: অনুষ্কা, খুব সুন্দর হয়েছে, আবার ফোন করো, হ্যাঁ, অনেক কথা হবে, ভালো থেকো, টাটা,
1: বাই বাই।
0: স্টুডিওতে একেবারে রেডি অরুণিকা, পুরো নাম বলো।
2: আমি অরুণিকা বড়ুয়া। সামনেই 15ই আগস্ট, এই দিনটিকে বলা হয় ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 10:30 বিদ্যালয়ে আমরা জমা হই। আমাদের বিদ্যালয়ে শিক্ষিকা মহাশয়া পতাকা উত্তোলন করে, তারপর ছাত্রীরা সোজা হয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর শিক্ষক শিক্ষিকাদের কেক বিস্কুট খাবার দেন। এভাবেই আমি 15ই আগস্ট দিনটি পালন করি। আমি অরুণিকা বড়ুয়া। আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আমার দেশ। এ আকাশ, এ দিগন্ত, এ মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি, জানি এ আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা, যদিও দলিত দেশ তবু মুক্তির কথা কয় কানে, যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে, যে চাষি কেটেছে ধান এ মাটি নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর, অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এ দেশের ধুলি, মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি, আমার সম্মুখে ক্ষেত ওই প্রান্তর উদয় আস্ত ঘাটি, ভালোবাসি এ দিগন্ত স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর, সে চিহ্ন মুছে দিল কত উচ্চৈশ্রবাদের খুর, কত যুদ্ধ হয়ে গেছে, কত রাজ্য হয়েছে উজাড়, উর্বর করেছে মাটি কত দিক বিজয়ীর হার, তবু অজেয় এই শতাব্দী গ্রথিত হিন্দুস্থান, এরই মধ্যে আমাদের বিচলিত স্বপ্নের সন্ধান, আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে, আমার বিশাল দেশ আ সমুদ্র ভারতবর্ষকে।
0: সুন্দর বলেছে অরুণিকা।

0: বর্ণনার কাছে যাব। বর্ণনা, তোমার কাছে কিছু কথা শুনি, তারপর কবিতা।
1: আমার নাম বর্ণনা জানা। সামনেই স্বাধীনতা দিবস। আমি স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু বলতে চাই। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেন। এই স্বাধীনতা লাভ করার পেছনে অনেক স্বাধীনতা সংগ্রামীদের হাত ছিল, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদহিন্দ ফৌজ গঠন করেছিলেন, গান্ধীজি অহিংসার লড়াই করেছিলেন, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ হয়। আমার নাম বর্ণনা জানা। আজকের আমার প্রথম নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা ভবিষ্যতে। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ্যোগী হবুরি ইন্ধন, বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যে জন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, একসারে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবি না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে বেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়, আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর।

0: বর্ণনা কবিতা শোনালো, স্বাধীনতা দিবস উদযাপনের কথা শোনালো। এবারে ওই শানিকে ডাকবো, তবে একটু দেখি ফোনের বন্ধু কি বলে। হ্যালো, হ্যাঁ কে তুমি বলো? তোমার নাম? আচ্ছা বেশ, বলো কি বলবে আজকে?
1: রবীন্দ্রনাথ ঠাকুর।
0: বলো বলো।
1: মা গো আমার ছুটি দিতে বস, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো রূপর এখন ছবে না হয় যেন ছোট্ট লোটাই, একদিনকে দুপুর বেলা হয়ে বিকেল হলো মনে করছে না, আমি তো বেয়ে ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে।

0: খেয়েছে বাগদি বুড়ে চুমড়ে বুড়ে নিয়ে সাপ তুলে সে পুকুর কালে খেয়েছে আদাল হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিদির হাতের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো ঠাকুর দা মনে করো না সঙ্গে এলো যেন মনে করো না উজ্জ্বল ঠাকুর দা রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন।
1: বেশ বেশ, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, ভালো থাকবে, আবার কথা হবে তোমার সঙ্গে। টাটা।

0: আমার নাম ঐশানী সাহা। সামনেই 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস। এই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছিল। আমাদের স্কুলে প্রতি স্বাধীনতা দিবসের দিন সকাল 7:30টার সময় ফ্ল্যাগ উত্তোলন হয়। এই উপলক্ষে স্বদেশী গান, স্বদেশী কবিতা পাঠ করা হয়। স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু বলে থাকেন। দিন শেষ হতে মিষ্টি এবং অন্যান্য জিনিস বিতরণ করা হয় আমাদের মধ্যে। মোদের দেশ, লিখেছেন সুনির্মল বসু। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ, এই দেশেতে মনের সুখে থাকবো মোরা বেশ। দেশের বাতাস, দেশের আলো, আমরা সবাই বাসবো ভালো। দেশের মাটি করবে মোদের সকল দুঃখের শেষ। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ।
1: বাহ, ঐশানী সুনির্মল বসুর কবিতা শুনিয়েছে, আর কিভাবে প্রতি বছর উদযাপন করে স্বাধীনতা দিবস, স্কুলে কি হয় সেটাও আমাদের শুনিয়ে দিল। বাহ। আচ্ছা, চলো এবারে অদিত্রিকে ডেকে নিই, কি বলছি শুনবো।
2: আমার নাম অদিত্রি কর্মকার। সামনেই 15ই আগস্ট, আমাদের স্কুলে পতাকা উত্তোলন করা হয়। তারপরে সব ছাত্রছাত্রীরা মিলে সবাই নাটক, গান, আবৃত্তি ইত্যাদি করে। স্কুলের শেষে

আমাদের সবাইকে লাড্ডু এবং মিষ্টি দেওয়া হয়। আমার নাম অদিত্রি কর্মকার। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয় ভয় থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তাঁর নিভে গেছে বাতাসেতে। সুধাই তারি, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে আমার বামির মতোই, যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিকাটি বাঁধ নিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলল আদিত্রি কর্মকার। অগাস্ট আমাদের স্বাধীনতার মাস এবং অগাস্ট এলেই আমাদের মনে আসে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের কথা। বন্ধুরাও বলছে, ছোট্ট বন্ধুরা, আমিও একটু আগে বলছিলাম কিভাবে কত মানুষের আত্মত্যাগ আর সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। এই সংগ্রামে যারা নিজেদের জড়িয়ে রেখেছিলেন তাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ ঋষি অরবিন্দ। কি অদ্ভুত ব্যাপার জানো, তাঁর জন্মদিনটিও এই 15ই অগাস্ট। আবার ভারতের স্বাধীনতাও এলো ওই একই দিনে। কি অদ্ভুত যোগাযোগ, তাই না? ঋষি অরবিন্দ একদিনে তো ঋষি হননি, তার জীবনটি ভারী অদ্ভুত এবং খুব বর্ণময় তার জীবন আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিসীম শ্রদ্ধায় শ্রী অরবিন্দের উদ্দেশ্যে লিখেছিলেন অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। রবীন্দ্রনাথের বুঝতেই পারছ অসীম শ্রদ্ধা ছিল শ্রী অরবিন্দের প্রতি। হ্যাঁ, যেটা বলছিলাম, 15ই অগাস্ট তার জন্মদিন, 1872 সালের 15ই অগাস্ট কলকাতায় জন্মেছিলেন অরবিন্দ। তার বাবা, তিনি দেশীয় শিক্ষার বিরোধী ছিলেন। তিনি চাইতেন তার ছেলেরা বিলেতে পড়াশুনো করবে, সাহেব হবে। তো তিনি অরবিন্দকে খুব ছোটবেলায়, তখন তার বয়স 7 বছর, তখনই পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। অরবিন্দ গিয়ে ভর্তি হলেন সেন্ট পলস কলেজ, তারপরে কেমব্রিজে পড়াশুনো করেন। স্কুল কলেজের পত্রিকা যে পরীক্ষাগুলো তিনি সবই মোটামুটি বিদেশেই সম্পন্ন করেন এবং কৃতিত্বের সঙ্গে পাশ করলেন। তারই সঙ্গে সঙ্গে গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ফ্রেঞ্চ এই সব ভাষায় তার প্রচুর ব্যুৎপত্তি হল। তারপরে কিন্তু আরও ভাষা শিখলেন, জার্মান শিখলেন, স্প্যানিশ ভাষা শিখলেন, ইতালির ভাষা শিখলেন অতি সহজে, কারণ তিনি অসম্ভব প্রতিভাধর ছিলেন। 1890 সালে ফিরলেন।

অনুতাপের হুল বিঁধতে লাগলো, ফুটতে লাগলো, একটা অস্বস্তি তৈরি হলো। প্রাচ্য সংস্কৃতির সম্পর্কে তার যে কিছু জানা নেই, তার জ্ঞানের অভাব আছে, এই অভাব দূর করতে তিনি সংস্কৃত ভাষা শিক্ষায় নিজেকে ডুবিয়ে দিলেন। তারপর একে একে দেশীয় অন্যান্য কয়েকটা ভাষা শিখে ফেললেন। এভাবেই কিন্তু তিনি দেশের সভ্যতা, সংস্কৃতি, ভাবধারার গভীরতা উপলব্ধি করতে পারলেন। ভারতের আদ্যপান্ত তিনি জানার চেষ্টায় ব্রতী হলেন। 1906 সালে বরোদার কাজ ছেড়ে তিনি চলে এলেন আমাদেরই বাংলায়। তখন এখানে বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলা একেবারে উত্তাল, পরাধীন ভারতবর্ষকে মুক্তির মন্ত্রে উদ্দীপিত করলেন শ্রী অরবিন্দ এবং নেমে পড়লেন লড়াইয়ে। তিনি হয়ে উঠলেন সংগ্রামের একজন অগ্রদূত। তিনি দাবি করলেন ভারতের পূর্ণ স্বাধীনতা। নরমপন্থী ভাবনাকে তিনি নস্যাৎ করলেন এবং আন্দোলনকে করে তুললেন বৈপ্লবিক চিন্তাধারায় উদ্দীপ্ত। সশস্ত্র সংগ্রামের পথে তিনি এগোতে বললেন সকলকে। 1908 সালে ব্রিটিশ সরকার আলিপুর বোমার মামলায় অরবিন্দকে দোষী সাব্যস্ত করেন এবং তার ফলে তাকে জেলে যেতে হয়। সেখানে একটি বছর তিনি কাটিয়েছিলেন যোগাভ্যাস করে। এইভাবেই সেখানে এক মহাজাগতিক চেতনার উদ্ভব হলো তার মনের মধ্যে এবং তিনি একটা অন্যরকম বোধে, এক আধ্যাত্মিক উপলব্ধিতে তিনি উজ্জীবিত হলেন। তিনি সর্বত্র শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে শুরু করলেন। এক অদ্ভুত রূপান্তর তার মনের। জেল থেকে তিনি বেকসুর খালাস পেলেন। তোমরা জানো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় তিনি বেকসুর খালাস পান। তারপর তিনি সেই যে জেলের বাইরে এলেন, তখন কিন্তু তিনি তার অন্তরের ডাকে, তার মনের যে ইচ্ছে তাতে সাড়া দিয়ে আধ্যাত্মিক ডাকে অন্য পথে চলে গেলেন। রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেন, চলে গেলেন পণ্ডিচেরিতে 1910 সাল। সেখানে নীরব যোগাভ্যাস করলেন বহুদিন, বহু বছর। এই সময় তিনি প্রচুর লেখালেখি করেন, পত্রিকা প্রকাশ করেন যার নাম ছিল আর্য। লিখেছেন লাইফ ডিভাইন, সিনথেসিস অফ যোগা, এরকম আরও অনেক বই। সেসব বইয়ের নাম তোমরা বড় হয়ে জানবে। তার আরেকটি বিখ্যাত বই সাবিত্রী তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। 1910 থেকে 1950 সাল, 1950-এ তার জীবন অবসান হয়। এই যে দীর্ঘ সময়টা তিনি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক কাজে কর্মে নিবিষ্ট হয়েছিলেন। কি অদ্ভুত এই মানুষটির জীবন, কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হল। এই মনীষীর জন্মদিনও 15ই অগাস্ট। আজ তাই শিশুমহলে আমরা ঋষি অরবিন্দকে আমাদের প্রণাম জানালাম।

0: আমরা শুনেছিলাম অদিত্রির কথা, এবারে কে আসছে দেখি। অভিপ্সা, অভিপ্সা একটু আগে তো কবিতা শুনিয়েছে আমাদের, দেখি এবার আরেকটা কবিতাই বলবে তো নাকি, বলো।
1: আমার নাম অভিপ্সা দাস, আমার আরেকটি নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সার্থক জনম আমার। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ

0: হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। আমি
1: হ্যাঁ বলো অভিপ্সা, খুব ভালো হয়েছে, সার্থক জন্ম আমার। এটি তো গান হিসেবেও আমরা গাই, তুমি এর যে কবিতাটি সে কবিতাটি আমাদের শুনিয়ে দিয়েছ, গানটাও খুব সুন্দর। আজকে দেখি কোনো বন্ধু টেলিফোনে যদি এই গানটা আমাদের শোনায়, সার্থক জন্ম আমার, দেখি আমরা একটু অপেক্ষা করি, পরের বন্ধুকে ডাকি। অরুণিকা চলে এসো।
0: অরুণিকা বড়ুয়া,
1: হুম বলো।
0: আজকে আমার দ্বিতীয় কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কোন দেশে। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, কোন ভাষা মরমে পোষি আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে।
1: অরুণিকা শুনিয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা। টেলিফোনের বন্ধু কি শোনাবে? হ্যালো, আগে নাম বলো।
2: হ্যালো,
1: হ্যাঁ নাম বলো।
2: আমার নাম দেবকী নন্দন গোস্বামী।
1: আচ্ছা, কোন ক্লাস তোমার? ও বাবা, ক্লাস টু, বড্ড উঁচু ক্লাস। কি বলবে, গান গাইবে না কবিতা বলবে? আবৃত্তি করবে, করো।
2: মোর পাড়ায় গরুর গাড়ি দুটাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বাজান সামনে বেজাই ভাঙনি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবার, তুমি শস্ত্র দুটি এনেন গ্রামের মানুষ বেঁচে কি উঠছে দেখুন কত মূল্য, মৃত্যুর ওনা দামা খুলে শস্য চুলা ময়দা, উঠে ডোবা নাস্তা কাটা জারি করা দেরি আসা সহজ থেকে সরস্বতী, খলসি গড়া একক দূরে মাটি যত দূরে, খড়ে রাখি নৌকা পেয়ে আলো গাছে চাকির বেয়ে, অন্ধকানায় পথের পারে ডান্স নিয়ে ভিক্ষা করে, পালা ছেলে স্থানের কাটে জল ছিটিয়া সাঁতার কাটে। নমস্কার।
1: হ্যাঁ, কবিতা শুনিয়ে দিয়েছে টেলিফোনের বন্ধু। আজকে আমরা স্বাধীনতার কথা বলছি, মুক্তির কথা বলছি, দেশ মাকে ভালোবাসার কথা বলছি, সেই জন্য টেলিফোনের বন্ধুরা কেউ কেউ শোনাচ্ছে দেশাত্মবোধক কবিতা বা গান, সেরকম যদি শোনাতে পারে তাহলেই বেশি ভালো হয়, তাই না?

0: এবারে বর্ণনার পালা।
1: আমার নাম বর্ণনা জানা। আজকের আমার দ্বিতীয় নিবেদন হলো কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে। আমাদের দেশি হবে সেই ছেলে কবি, কথায় না বড় হই কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসি যার চোখে জল, মাথা ঘুরে যায় সাদা প্রাণী হাসি মুখে করই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার, হাটে প্রাণে খাটো সবই শক্তি কর দান, তোমরা মানুষ হইলে দেশের কল্যাণ।
0: বর্ণনা শোনালো কুসুম কুমারী দাসের লেখা কবিতা।

0: এইবার আসছে ঐশানি।
1: ঐশানি সাহা, আমি আরেকটা কবিতা পাঠ করব, তার নাম খোকার খুশি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কি যে চাই থানাই পানাই, সারা দিন বাজে শানাই, এদিকে কারুর কানাই, আজি না মামার বিয়ে, বিবাহ বাস কি মজা, সারা দিন মন্ডা গজা, গপা গপ খাও না সোজা, দেওয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিলটাই, সারা দিন উপোস মশাই, শুধু খাও হরি মটর, সন্ধ্যায় মোদের জবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো তবে কিছুতেই হচ্ছি নে বর, সত্যি কোন মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা, দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে এ ঘর, মোদিরও করবে আদর, বাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে।
0: এটা একটা মজার কবিতা কাজী নজরুল ইসলামের, ঐশানি শুনিয়ে দিয়েছে খোকার খুশি।

0: হ্যালো হ্যালো, ফোনের বন্ধু কথা বলো।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: মনি, তুমি ভালো আছো?
0: খুব ভালো আছি। তুমি কে আগে বলো?
1: আমি সোনারপুর থেকে প্রিয়াদীপ্তা জানা বলছি।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস 2 এ পড়ি।
0: আচ্ছা, তুমি প্রতিবার 15ই অগস্ট কিভাবে উদযাপন করো?
1: আমার বাড়িতে মা ফ্ল্যাগ তোলে।
0: আচ্ছা, তারপর গান করো?
1: হ্যাঁ।

0: আমরা সবাই জাতীয় সঙ্গীত গাই।
1: বাহ, ভেরি গুড, জাতীয় সঙ্গীত গাও। আচ্ছা, তারপর?
0: তারপর আমরা কেউ আবৃত্তি করি, কেউ গান করি।
1: খুব ভালো। আচ্ছা, আজকে কি করবে? আমাদের কিছু একটা শোনাও।
0: আমি একটা গান শোনাবো, পিসিমণি
1: শোনাও।
0: বলো বলো বলো সবে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর একটা গান শোনালো ফোনের বন্ধু, চমৎকার, খুব ভালো। আমাদের গান কবিতার আসরটাও তো এবার শেষ করতে হবে। আলেখ্যা আমাদের এই আসর শেষ করবে রবীন্দ্রসঙ্গীত দিয়ে।
1: আমার নাম আলেখ্যা সর্দার, আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো।

খুব ভালো গেয়েছো আলেখ্যা, খুব সুন্দর। আমাদের আজকের আসরটা শুরুও করেছিল আলেখ্যা ও রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আমরা শেষ করলামও ওর গান দিয়ে, দুটোই খুব ভালো হয়েছে। আলেখ্যার সঙ্গে আজকে অভিপ্সা ছিল, অরুণিকা ছিল, বর্ণনা, ঐশানি আর আদিত্রী ছিল, খুব ভালো করেছে সকলে, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর কি সুন্দর সুন্দর কবিতা তোমরা আজকে বেছে নিয়েছিলে, ফোনের বন্ধুরাও ভালো করেছে। খুব একটা সময় বেশি নেই, একবার একটু দেখতে পারি ফোনের বন্ধুর সঙ্গে যদি কথা বলা যায়। হ্যালো, কে বলছো বলো? হ্যালো, না বন্ধু তো সাড়া দিল না, আমরাও আজকে এখানেই থামি, সময় আর একটুও নেই, আবার আগামী রোববার তোমাদের সঙ্গে দেখা হবে। বাকি কথা সব তুলে রইল, সবাই খুব ভালো থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা সকলের জন্য। আজকে টাটা, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সোমালী দাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে গানের ভেলা। গানের ভেলায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে রবিবার, অর্থাৎ গানের ভেলায় থাকছে নানা রঙের গান। আর নানা রঙের গানে আজকে বাংলা ব্যান্ডের গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, সোমালী দাস।

বাংলা ব্যান্ডের কথা বললেই প্রথমেই যে নামটা মনে আসে, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, মহিনের ঘোড়াগুলি, যা বাংলা ব্যান্ডের ইতিহাসে একটা যুগান্তকারী নাম। সত্তরের দশকে গৌতম চট্টোপাধ্যায় ও তার সহযাত্রীদের হাত ধরে যে সঙ্গীত আন্দোলন শুরু হয়েছিল তা তৎকালীন সমাজ ও পরবর্তী প্রজন্মের বাংলা ব্যান্ডের গানকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য প্রথম গান থাকছে মহিনের ঘোড়াগুলি থেকে।

সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ব্যান্ড আরও সমৃদ্ধ হতে থাকল। ফোক, রক, জ্যাজ ও আধুনিক সঙ্গীতের নানা উপাদানের মেলবন্ধনে তৈরি হয় এক স্বতন্ত্র ধারার সঙ্গীত। সেই ধারার হাত ধরেই জনপ্রিয়তা পায় ভূমি, পরশ পাথর, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দুর মতো বাংলা ব্যান্ড। বাংলা ব্যান্ডের এই দীর্ঘ যাত্রা আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে। পরের গান থাকছে বাংলা ব্যান্ডের অন্যতম একটা জনপ্রিয় দল ভূমি থেকে। শুনতে থাকুন।

পরবর্তী গান থাকছে কলকাতা বাউল ব্যান্ড থেকে বাউল দর্শনের সহজিয়া ভাবনা ও মাটির টানে ভরপুর মন ছুঁয়ে যাওয়া একটা গান।

আবার বাংলা ব্যান্ডের মধ্যে রক ধারার কথা উঠলেই যে কয়েকটি নাম প্রথম সারিতেই মনে আসে তাদের মধ্যে অন্যতম একদম ঠিক ধরেছেন ক্যাকটাস। রক, ব্লুজ এবং আরও অন্যান্য সুরের মেলবন্ধনে ক্যাকটাস তৈরি করে নিয়েছিল তাদের নিজস্ব সঙ্গীত ভুবন। পরবর্তী গান থাকছে ক্যাকটাস থেকে।

বাংলা রক সঙ্গীতের কথা উঠলেই আরও একটি ব্যান্ডের নাম না মনে করলেই নয়, হ্যাঁ একদম ঠিক, ফসলস। ১৯৯৮ সালে রূপম ইসলামের হাত ধরে গড়ে ওঠা এই ব্যান্ড শুধু একটা ব্যান্ড নয়, বরং একটা আবেগ, একটা গোটা প্রজন্মের কণ্ঠস্বর। পরের গান থাকছে ফসলস থেকে।

0: ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বেশি সময় নেই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সোমালি দাস। একটু পরেই শুনবেন যুববানের অনুষ্ঠান। স্মৃতির অলিগুলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম এমন কিছু গানের কাছে যা শুধু গান নয়, আমাদের জীবনের এক একটা অধ্যায়। যেতে যেতে আপনাদের জন্য শেষ গান চন্দ্রবিন্দু থেকে।
1: আমার ভিন দেশি তারা

0: রবিবারের সকালে আবারও কিন্তু চলে এসেছি তোমার সঙ্গে বেশ কিছুক্ষণ চুটিয়ে আড্ডা দিতে।
1: একদম। আর ওই যে রবিবারের সকাল, রবিবারের সকালে আমরা তো এমনিতেই একটা ছুটির মেজাজে থাকি, তাই না? বিশেষ করে রবিবারের সকালবেলা আমার বাড়িতে বেশিরভাগ দিনে নেই ওই যাকে বলে হচ্ছে লুচি আলুর দম, এরকম কিন্তু হয়।
0: আচ্ছা,
1: তো এই যে ব্যাপারটা যেটা কেন আমি বলছি, তার কারণ এই যে ছুটির মেজাজ, এই যে আমরা এত নিশ্চিন্তে আছি, এত শান্তিতে আছি, তার পেছনে যদি আমরা দেখি মানে অ্যাকচুয়ালি কারণটা, তাহলে কিন্তু আমাদের ফিরে যেতে হবে বহু বহু বছর আগে, যখন আমরা এই সব জিনিস ভাবতেও পারতাম না।
0: সত্যি, মানে সামাজিক দিক থেকে বলো বা সেই সময়কার যেমন পরিস্থিতি ছিল বলো, সেই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম অস্থির ছিল। কখনো আমরা দেখেছি যে একের পর এক পরাধীনতার শৃঙ্খল আমাদের পায়ের মধ্যে ছিল পরানো, আর সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে এই যে একটা স্বাধীন দেশে নিশ্চিন্তভাবে বাস করছি আমরা, তার পেছনে কিন্তু এমন বহু মানুষের অবদান রয়েছে যারা আমাদের আজকের এই সুখটা, এই শান্তিটাকে নিশ্চিত করেছেন তাদের আত্মত্যাগের মাধ্যমে।
1: একদম একদম। আর এই যে আমাদের এই আত্মত্যাগ, এই যে আজকে আমাদের এই স্বাধীন মনোভাব, এই সমস্ত কিছু কেন বলছি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা জানি যে তোমরা অলরেডি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে সুন্দর পোস্টারটা আছে সেটা দেখে বুঝে গেছো, মানে ওই তিন রঙের আঙারো পোস্টার, তাই না?
0: তিন রঙের পতাকাটা যে পোস্টারে উঠছে সেটা দেখে বোধহয় বন্ধু সহজেই আন্দাজ করতে পারে যে আজকে এই একটা ঘন্টা ঠিক কি নিয়ে কথা বলবো আমরা। আসলে

0: ঘড়ির কাঁটা যেমন বলছে 11টা আর ক্যালেন্ডার যেমন বলছে রবিবার, সেরকম ক্যালেন্ডার কিন্তু এটাও বলছে যে মাসটা অগস্ট আর স্বাধীনতা দিবস, মানে 15ই অগস্টের ভীষণ কাছাকাছি রয়েছি আমরা। আর সেই সময় সেই অগ্নিযুগ আমাদের আজকের কথায় বারবার কিন্তু ফিরে আসবে। তবে এই যে আমরা বলছি যে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, হাসি মুখে দাঁড়িয়েছেন হয়তো ফাঁসির মঞ্চে, কত ঘর পোষা মানুষ যারা কখনোই চার দেয়ালের বাইরে বেরোননি, তারাও দেশমাতৃকার হাতে সাড়া দিয়ে অস্ত্র হাতে নেমেছেন মুক্তিযুদ্ধে, তাদের অবদান তো আমরা কখনো ভুলব না,
1: একদম, এবং ভোলার কথাও নয়। আর তাই আমরা হয়তো তাদেরকে সব সময় স্মরণ করি। আরেকটা জিনিস জানো তো, মানে বেশ কিছু মানুষ ছিলেন তারা হয়তো অস্ত্র হাতে সেইভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপ দেননি, আমরা যে জিনিসটা দেখি ইতিহাসের পাতায়, যাদের কথা পড়ি তাদের হয়তো অনেকেই একদম সক্রিয়ভাবে যুদ্ধে নেমেছিলেন, কিন্তু তাদের পেছনেও বহু মানুষ ছিল যারা নাকি হয়তো বন্দুক নেননি, হয়তো বোমা বানাননি, কিন্তু তারা তুলে নিয়েছিলেন সব থেকে শক্তিশালী অস্ত্র,
0: কি বলতো, শানিত কলম,
1: একদম
0: একেবারে। আর সেই শানিত অস্ত্রের জোরে তারা আপামর দেশবাসীর মনে সঞ্চার করেছিলেন দেশপ্রেমের আগুন, দেশের প্রতি ভালোবাসা। সত্যি ভাবা যায় বন্দে মাতরম এই যে ধ্বনি দেশের মন্ত্র হয়ে উঠেছিল, সেই বন্দে মাতরম ধ্বনি আমরা কোথা থেকে পেয়েছি বলো, সাহিত্য থেকে। তো সত্যি মানে কলম কিন্তু তলোয়ারের থেকে কিছু কম শক্তিশালী নয়, তাই না?
1: একদম। আর সেই জন্যই এই যে 1947 থেকে আজকে আমরা 2025, এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা আজকের এই রবিবারের যে একুশে সাহিত্য, সেই একুশে সাহিত্য অনুষ্ঠানে আমরা বলবো সেই সমস্ত অগ্নিযুগের সাহিত্যদেরকে নিয়ে যা আমাদের মনে এঁকে দিয়েছিল স্বদেশের একটা স্পষ্ট ছবি।
0: ঠিক, এবং সেই জন্যই আজকে আমরা সেই কলমে, স্বদেশ চেতনা কলমে দেশপ্রেম, সাহিত্যে দেশপ্রেম কিভাবে ফুটে উঠেছিল সেটাই বলবো। তবে এই আলোচনায় আমরা তো রয়েছি, রয়েছে আমাদের বন্ধুরাও, আমাদের ফোন করে তারাও কিন্তু জানাতে পারে যে ঠিক কোন সাহিত্য রচনা, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, সেটা পড়ে তাদের মনেও দেশপ্রেমের কথা জেগে ওঠে এবং তারাও সেই পুরনো ভারতবর্ষটাকে দেখতে পায়, তারা জানাতে পারে আমাদের ফোন করে। আমাদের ফোন নাম্বার 0332213 1342, আরও একবার বলি 0332213 1342। আর যদি ফোন লাইনে আমাদের না পায় তাহলে আজকে আমাদের এই যুবমানি কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আজকের অনুষ্ঠানের যে সুন্দর পোস্টারটা রয়েছে তার নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাদের তোমার কথা।
1: একদম একদম, আমরা কিন্তু তোমাদের এই যে উত্তর এবং তোমাদের যে মতামত, সেই মতামত শুনতে খুবই আগ্রহী, কারণ এই যে দেশপ্রেম এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আর সেই সঙ্গে যেহেতু আমরা আজকে দেশপ্রেমের কথা বলবো, আমরা কারা রয়েছি সেটাও তো বলা হয়নি,
0: একেবারে
1: সেটাও বলতে হবে। তোমাদের সঙ্গে আজকে রয়েছি আমি বিতর্ষক, আমার সঙ্গে স্বাগতা, এবং অবশ্যই তোমরা সবাই আছো আমাদের সঙ্গে।
0: একদম। তবে এই আড্ডার শুরুতে এই যে আমরা এত দেশ নিয়ে কথা বলছি আজকে, ঠিক কেমন দেশ চাই আমরা সে কথাই শোনাবো তোমায় লোপামুদ্রা মিত্রের এই গানে গানে।

0: ফিরে এলাম একটা গানের পর। সত্যি এই যে একজনের পাশে অন্যজন, এই অনুভূতিটাই বোধ হয় আমাদের স্বদেশ চেতনার দিকে নিয়ে যায়, নিয়ে গিয়েছিল। ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, একে অন্যের পাশে দাঁড়ানো, এই তো স্বদেশ চেতনা, যা উঠে এসেছে বারবার আমাদের বাংলা সাহিত্যের পাতায়। আর সেই নিয়েই আজকে আমাদের একুশে সাহিত্যের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে বিতর্ষক, আর আমাদের সঙ্গে থাকবে আজকে আড্ডায়। বন্ধুরাও তোমরা কিন্তু ফোন করতে ভুলো না আমাদের, আর সেই সঙ্গে কমেন্ট করে জানাতেও ভুলো না আমাদের আজকের অফিসিয়াল পেজে, আজকের অনুষ্ঠানের পোস্টারে। তো সেই সময়টার কথা তো আমরা বলছি বিতর্ষক, সত্যি সেই সময়টার কথা ভাবলে কিন্তু ভীষণ অবাক লাগে, তাই না? কত মানুষ ভাবো একত্রিত হয়েছিল শুধুমাত্র মায়ের ডাকে, এবং কত মানুষের মনে একটাই আইডেন্টিটি, নিজেদের একটাই পরিচয় কিন্তু ছিল, সেটা হচ্ছে যে তারা ভারতবাসী। হিন্দু মুসলমান, নানান ধর্মের, নানান জাতির, নানান ভাষাভাষীর মানুষ সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু বিদেশি শক্তিকে পরাস্ত করেছিল। এইটা ভাবতেই কতটা জোর তারা পেয়েছিল, আমার এটা ভাবতে কিন্তু ভীষণ অবাক লাগে
1: সত্যি। আর তার একটা কারণ, যেটা তুমি প্রথম লাইনটা বললে, এই লাইনটা কিন্তু আমার খুবই একটা পছন্দের জিনিস। যখনই আমরা এই যে বলি না যে তারা একত্রিত হয়েছিল মায়ের ডাকে, এই যে মাটা এখানে কিন্তু অনেক বৃহৎ অর্থে, এখানে পুরো দেশ মাতৃকা। নিজের মা তো আছেই, নিজের মা তো অবশ্যই আমাদেরকে ভালোবাসে, কিন্তু তার থেকেও বেশি আমরা এই দেশ মাতৃকার সন্তান,
0: যে দেশেই তো আমরা বড় হয়ে উঠি
1: একদম। তো এই যে মানুষেরা, তারা কিন্তু সবসময় দেখেছিল যে তাদের এই যে অত্যাচার, এই যে নিপীড়ন, এই সমস্ত কিছু থেকে আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র স্বাধীনতা। তবে সবাই তো সমান হয় না, ওই যেরকম হাতে পাঁচটা আঙুল সমান হয় না, ঠিক সেই সময়ও কিন্তু এমন বহু মানুষ ছিলেন যারা একত্রিত হতে চাননি। তারা চাননি এই হাতে হাত লেখে লড়াইটা হোক, বরং তারা কিন্তু সুযোগ সুবিধা খুঁজেছে। মানে ব্রিটিশ শাসনকালে এমন বহু ভারতীয় ছিলেন যারা এই ব্রিটিশদেরই পুলিশের চাকরি করেছেন, আবার এমন অনেক মানুষও ছিলেন যারা কিন্তু অল্প কিছু উপঢৌকন পাওয়ার লোভে হয়তো আমাদেরই এই যে কোথায় লুকিয়ে আছে
0: বা কোথায় গোপন
1: সব কিছু বলে দিয়েছে, তাই না? আবার এই যে আমাদের এই যে উপনিবেশকারী, তাদের যে অন্যায় কাজ সেখানেও মদত করেছেন এমন বহু মানুষ আছেন, তাদের জন্যই কত বীর বিপ্লবী ধরা পড়ে গেছে।
0: আর তারা হয়তো সেই সময় ভুলেই যেতেন যে ভারতবর্ষই তাদের একমাত্র আশ্রয়, এবং তারা যে ভারতীয়, এবং এটাই যে তাদের সব থেকে বড় শক্তি, পরিচয়, এইটা কিন্তু ভুলে যেতেন। কিন্তু জানো, এই বিস্মৃতির জায়গা থেকে আমাদের ফিরিয়ে এনেছেন মধুসূদন দত্ত তার লেখনীর মাধ্যমে। একটু মনে করো তুমি মেঘনাদ বধ কাব্যের কথা। হ্যাঁ, তুমি বলতেই পারো যে মেঘনাদ বধ কাব্য তো রামায়ণের কাহিনী নিয়ে লেখা, হ্যাঁ হয়তো একটু অন্যরকমভাবে, কিন্তু একেবারে মহাকাব্যের কাহিনীকে

0: তুলে আনা নিজের আঙ্গিকে, সেখানে স্বাধীনতা সংগ্রাম কোথায়, এই প্রশ্নটা থাকতে পারে, তাই
1: না? সেটা একদম ঠিক কথাই বলেছো যে এখানে একটা প্রশ্ন আছে যে তিনি কেনই বা রামায়ণের কাহিনী বা কি আঙ্গিকেই তুলে এনেছেন।
0: ঠিক,
1: কিন্তু ব্যাপারটা হলো যে কি বলতে চাইলেন আর কি বলতে চাইলেও সেটা নতুন ভাবনা হয়, সেই জিনিসটা জানতে গেলে আমাদের ওই বিভীষণ আর ইন্দ্রজিতের যে কথোপকথন সেটা কিন্তু ভীষণভাবে মনে পড়ে। এমনিতেই আমরা বিশ্বাসঘাতক কাউকে ভীষণ মজা করেই বলি যে এই রে তুই তো ঘরশত্রু ভীষণ, যদিও আমার প্রভাতটা কেমন জানি একটুখানি ঠিক মন মতন পছন্দ হয় না, কারণ বিভীষণ ঘরশত্রু হলেও সে কিন্তু অন্যায়ের পক্ষে নয়, সে কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল।
0: কিন্তু মধুসূদন দত্ত একটু অন্যরকম কথা বলছেন, বলছেন যে ইন্দ্রজিতের মুখ থেকে বলাচ্ছেন বেসিক্যালি, যে ইন্দ্রজিৎ যখন বিভীষণকে প্রশ্ন করছে যে কোন বিচারে তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সব কিছু বিসর্জন দিলে, দিয়ে বিদেশী রামচন্দ্রের কাছে বিশ্বস্ত হয়ে ওঠার জন্য তোমার নিজের ভাইয়ের ছেলেকেই তুমি বিপদে ফেলে দিলে, এই কথা আসলে জানো তো ইন্দ্রজিতের কথা নয়, বরং এটা আপামর ভারতবাসীর কথা। বিদেশি শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করবার বার্তা কিন্তু মধুসূদন দত্ত দিচ্ছেন এখানে, মানে আমার দেশের মানুষ আমার আপন, আর সেই বিদেশি জাতি যারা আমাদের পায়ে পড়িয়েছে পরাধীনতার শৃঙ্খল, তাদের কাছে কোনোভাবেই নতি স্বীকার নয়, আত্মসমর্পণ নয়, সেই কথাই কিন্তু আমরা আজকে বলছি। এবং মধুসূদন দত্তের সেই সমসাময়িক আরও একজনের কথা আমাদের মাথায় আসে, তিনি হচ্ছেন রঙ্গলাল, একদম
1: তাই না? আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথা বললে আমাদের একটা কবিতার কথা মনে পড়ে, সেই কবিতাটার কথা তুমি ভাবতে পারো, যেমন হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কি পরিবে পায়, হ্যাঁ কে পড়িবে পায়, তাই না?
0: হ্যাঁ একদম। এবং রঙ্গলালের সমকালে ইংরেজি শিক্ষিতদের মধ্যে পরাধীনতার অভিশাপ অস্থিরতা অতৃপ্তি জাগিয়ে তুলেছিল, এবং জেমস টডের সেই যে রাজস্থান কাহিনী, তার রাজপুত বীরত্বের গল্প বাঙালির দেশগৌরবের আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল, সেখানেও কিন্তু একই ব্যাপার, ওই পদ্মিনী উপাখ্যানের মতো একটা ঐতিহাসিক ঘটনা, সেটা অবলম্বনে সাহিত্য রচনা হয়েছে। কিন্তু আসলে আমরা দেশপ্রেমের বার্তা পাচ্ছি, জেগে উঠতে বলছেন তিনি ভারতবাসীকে, এবং ভাঙতে বলছেন ব্রিটিশ দাসত্বের শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খল। এবং এই প্রসঙ্গে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথাও কিন্তু আমাদের মাথায় আসে, তাই না বিকাশ?
1: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিজ্ঞাপনী বিরতি রইল তোমাদের জন্য, ফিরে আসছি এই বিরতির পর।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: বেশ, ফিরে এলাম আবার অনুষ্ঠানে। বলছি আমরা আজকে সেই সমস্ত সাহিত্যের কথা যেখানে দেশপ্রেম উঠে এসেছে বারবার সাহিত্যের পাতায়। আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, তবে তার আগে বন্ধু রয়েছে ফোন লাইনে, শুনে নেব বন্ধু কি বলতে চায়।
2: হ্যালো,
1: নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: কোন গল্প বা কোন লেখা পড়ে আজকের আমাদের যে দেশমাতৃকা তার কথা তোমরা জেনেছো, বা তোমাদের পছন্দের কোনো লেখা বা যে কোনো কিছু আমাদেরকে জানাতে পারো। এছাড়াও আমাদের পোস্টারের নিচে কমেন্ট করো, তোমরা বলতে পারো। আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তাই না?
1: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সময়ে এডুকেশন গ্যাজেট বা অবোধ বন্ধুতে হেমচন্দ্র যে কবিতাগুলো প্রকাশিত হয়েছিল, ছোট ছোট কবিতা, সেগুলো কিন্তু পরে ওই কবিতাবলী নামে একটা বইতে সংকলিত হয়। এবং এখানের ভারত সঙ্গীত হেমচন্দ্রের সবচেয়ে বেশি বিখ্যাত এবং সমাদৃত কবিতা। ভারত সঙ্গীতে পরাধীন ভারতবাসীদের ওই যে একটা দাসত্বের মনোভাব, আসলে শক্তিশালী প্রভু, শক্তিশালী যারা উপনিবেশকারী তাদের প্রতি একটা ভয়, একটা নত মনোভাব, এইটার প্রতি কিন্তু ভীষণ রকম একটা মানে ঘৃণা ছিল হেমচন্দ্রের। তিনি বলছেন, গোলামের জাতি শিখেছে গোলামি, আর কি ভারত সজীব আছে? এই কথা সত্যি ভারতবাসীর মনে একটু হলেও কিন্তু নতুন করে ভাবতে শেখার, নতুন করে ভাববার একটা সুযোগ তৈরি করে। সেই কথা আমরা বলবো, যে কথা আমাদের নিয়ে যায় সেই মরাগাঙে বান আসার দৃশ্যের দিকে, সাহিত্য যেভাবে এনেছিল আমাদের দেশপ্রেমের জোয়ার। তবে তার আগে দোহারের এই গানটা রইল তোমার জন্য।

0: ফিরে এলাম একটা গানের পর। আর আজকে যুববাণীর একুশে সাহিত্যের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে বিতর্ষক। আমরা আজকে কথা বলছি সেই সমস্ত লেখনী নিয়ে যেখানে দেশপ্রেম হয়ে উঠেছে মূল বিষয়বস্তু এবং আমরাও পড়লে কিন্তু সেই সংগ্রামরত ভারতবর্ষের ছবিটা দেখতে পাই, দেখতে পাই আমাদের দেশপ্রেমের একটা স্পষ্ট চিত্র। আর আজকে এই যে আমরা বলছি দেশপ্রেমের কথা, সামনেই স্বাধীনতা দিবস, আর এই দেশমাতৃকার কথা বললেই আমরা কেমন আবেগপ্রবণ হয়ে পড়ি, তাই না বিতর্ষক? মনে হয় মানে বড় বড় কবি সাহিত্যিকরা যেরকম লিখেছেন তাদের লেখার মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করে গেছেন, আমাদেরও যেন কোথাও একটা গিয়ে মনে হয় যে আমরাও সেই আবেগটা প্রকাশ করি লেখার মাধ্যমে, আমরাও যেন বলতে চাই আমাদের দেশ মাকে আমরা কিভাবে দেখতে চাই সেই কথা। আর সেই কথাই আমরা একটু শুনে নিই অগস্ট মাসের যুববাণীর বলতে চাই সেখানে কি তোমাদের বলছে সেটা একটু শুনে নিয়ে আবার ফিরছি অনুষ্ঠানে।
1: এই শৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
2: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত বৈষম্যহীন প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
2: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না, সেই ভারতবর্ষ যেখানে ভয় নয় সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
2: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন, কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
2: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
2: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
3: সত্যি এই আগস্ট মাসটা কিন্তু আমাদের জন্য একটুখানি স্পেশালি, মানে আমরা যেরকম এই ভারতবর্ষের কথা বলছি আমাদের সামনেই স্বাধীনতা দিবস, ঠিক তেমনি এই যেরকম আমাদের দেশের জন্মদিন ঠিক তেরকম ভাবে আরো একটা জন্মদিনে কিন্তু আমরা সবাই ইনভলভ হয়ে অলরেডি গেছি, তাই না? এবং তোমরা যারা আমাদের বন্ধু আমাদের শ্রোতা তাদের কাছেও কিন্তু এই দিনটা সমানভাবে ইম্পর্টেন্ট। তবে কি কি থাকছে, কেমনই ভাবে থাকছে, সমস্ত এই সব চমক জানতে গেলে তোমাদেরকে কানে রাখতে হবে যুববাণী। তবে একটা ছোট্ট ঝলক আমরা
0: শোনাতে পারি বন্ধুকে,
3: তাই না? চলো।
4: একটা খবর আছে ভাই।
5: কি খবর?
4: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
5: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
4: হতেই পারে নয়, হচ্ছে।
6: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
7: 10 থেকে 14 অগস্ট 5টা দিন 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
8: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
6: 11ই অগস্ট অর্ণব আর সায়নীর সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
7: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
8: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
6: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ওরফে এক্সপ্লোরার শিবাজি।
7: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
6: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
8: 10ই অগস্ট থেকে 14ই অগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
6: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
8: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই অগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
3: সত্যি সত্যি সত্যি, মানে একটা সপ্তাহ এতগুলো ধামাকা, তাই না? কিন্তু এই যে ধামাকা, এই ধামাকায় তো তোমরা অনেককে পাবে, অনেককে সঙ্গে আড্ডা দিতে পারবে, কিন্তু তুমিও চাইলে কিন্তু এইখানে আমাদের সঙ্গে বসে আড্ডা দিতে পারবে,
0: তাই না? কিভাবে পারবে সেটাই শোনার পালা।
7: রেডিও শুনতে ভালোবাসো, মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
8: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
7: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
6: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
9: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
8: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
7: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
6: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
8: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
10: #YV56।
0: তাহলে শুনে নিয়েছো তো আমাদের যুববাণীর জন্মদিনে ঠিক কি কি চমক থাকছে? ফিরছি আবার অনুষ্ঠানে, তবে আপাতত সময় একটা বিজ্ঞাপনী বিরতির।

0: বর্তমান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: ফিরে এলাম আবার অনুষ্ঠানে। আজকে যুববাণীর 21শে সাহিত্য অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আর আমার সঙ্গে রয়েছে বিতর্ষক। আর আজকে কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যেখানে দেশপ্রেম হয়ে উঠেছে মূল বিষয়। আর এই সাহিত্যগুলো নিয়ে কথা বলতে গেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের কথা বলবো না, সেটা তো হয় না। এটা এমন একটা উপন্যাস যেটা দেশপ্রেম স্বাধীনতার মন্ত্রে মানুষকে উদ্দীপ্ত করেছিল, এবং এই উপন্যাসে ব্রিটিশ শাসনের পটভূমিতে দেশমাতৃকার মুক্তির জন্য সংগ্রামরত বিপ্লবীদের কাহিনী বর্ণিত হয়েছে। বন্দে মাতরম গান, যেটা পরবর্তীতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একেবারে স্লোগান।

0: হয়ে ওঠে, মানে আমরা একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম বিতর্ষক, এটা কিন্তু এই উপন্যাস থেকে এসেছে, যেটা পরবর্তীকালে একেবারে হয়ে উঠেছিল ভারতের মুক্তি আন্দোলনের বীজ মন্ত্র বলতে পারি আমরা।
1: একদমই, আর শুধুমাত্র তাই নয়, এই যে আমরা এখন এই যে আমাদের দেশকে মা হিসেবে সম্বোধন করছি এবং বারবার বলি যে আমাদের দেশ মাতৃকা কোনো জড় বস্তু নয়, মানে আমাদের যে দেশের দেশ মাতৃকা সেটা যে মায়ের স্বরূপ সেটাও কিন্তু আমরা এই আনন্দমঠ উপন্যাস থেকেই প্রথমবার পেয়েছি, দেখেছি, তাই না? আর এইটাই কিন্তু আমাদের সকলের মনে এইটা জাগিয়ে তুলেছিল যে দেশপ্রেম সবার আগে, মানে আমাদের যে জাতীয়তাবোধ তার যে ধারণা সেটা কিন্তু জাগিয়ে তুলেছিল। এমনকি এই যে আবেদন নিবেদনের নীতি বর্জন করে সশস্ত্র সংগ্রামের পথে যে হাঁটার আদর্শ সেটাও কিন্তু আমাদের সামনে এনে দিয়েছিল এই আনন্দমঠ উপন্যাস।
0: আর মানুষ জেগে উঠেছিল, ভাবো কত মানুষ বন্দে মাতরম মন্ত্র বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এক অনিশ্চয়তার পথে। তবে একটা সমস্যা ছিল প্রথম দিকে, যে এই যে স্বাধীনতা আন্দোলন যেখানে শহরের মানুষের কাছে পৌঁছতে পারতো না, গ্রামের মানুষের দুর্দশার কথা, এই যেমন ধরো নীলকর সাহেবরা নীল চাষিদের উপর কীরকম অকথ্য অত্যাচার করতো, নীল চাষে বাধ্য করতো জোর করে, যদি তারা করতে রাজি না হতো তাহলে নানান রকমভাবে বিপদে ফেলতো তাদের। কিন্তু এই ঘটনার ভয়াবহতা সেরকমভাবে কিন্তু প্রকাশ পেত না সকলের কাছে, মানুষদের, শহরের মানুষদের কানে পৌঁছতো না। কিন্তু এই ঘটনাকে খুব বড় করে তুলে আনলো একটা সাহিত্য রচনা। সেইটা কোন সাহিত্য রচনা আমি জানি বন্ধু বুঝতে পারছে, সেটা বন্ধু একটু ভাবতে থাকুক, সেই গল্প নিয়ে তো আমরা ফিরবো। তবে আপাতত রয়েছে ফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলতে চায়।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি গোপাল রায় বলছিলাম দুর্গাপুর থেকে। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমি প্রতিদিন শুনে অনুষ্ঠান, এবং আমার একটা গান যেটা ভালো হতো বন্দে মাতরম যে গানটা হয়েছে স্বাধীনতা দিবস আসছে।
0: বেশ বেশ, সেটা তো বুঝলাম বন্ধুর কথায়। তবে একটা কথা বন্ধুকে একটু বলে দেবার, যে যখন ফোন করবে তখন যেন নিজের রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দেয় বা সেটার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে
1: আমরা আমাদের কথাই নিজেরা শুনতে পাচ্ছি,
0: সেই হয়ে যায় সমস্যা। তবে ঠিক আছে, আপাতত আড্ডা এগিয়ে নিয়ে যাওয়ার পালা। তবে আড্ডা এগিয়ে যায় একটা গান হলে, তাই না? আপাতত তাহলে নির্মাল্য রায় আর শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে একটা গান রইল তোমার জন্য।

0: গানে পা ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে রয়েছি যুববাণীর এই আড্ডায়, তোমাদের বন্ধু বিতোষক, আর আমার সঙ্গে রয়েছে
1: স্বাগতা।
0: আর আমরা একটা এর কথা বলছিলাম, একটা গল্পের কথা বলছিলাম, একটা উপন্যাসের কথা বলছিলাম, যেইটার কথা কিন্তু স্বাগতা অলরেডি বললো যে তোমরা সবাই জানো,
1: সবাই জানো। আর আমি আপাতত একটা নাটকের কথা বলছিলাম, যেটা আমি বন্ধুদের বলেছিলাম যে তোমরা গেস করতে পারো সেটা কোন নাটক। সেটা কিন্তু নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের লেখা, এবং এইটা সত্যি দেশপ্রেমের একটা অত্যন্ত শক্তিশালী উদাহরণ। এই নাটকের মাধ্যমে সেই সময়কার নীলকর সাহেবদের যে অত্যাচার, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, এবং একই সঙ্গে আমাদের দেশ এবং দেশের মানুষ, বিশেষ করে দরিদ্র কৃষক, তাদের প্রতি একটা গভীর মমতা বোধ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই নাটকটা বাংলা সাহিত্যের একটা অত্যন্ত অমূল্য সম্পদ আমরা বলতে পারি, যার মূল বিষয়বস্তু ছিল নীল চাষীদের উপর ইংরেজ নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার। দীনবন্ধু মিত্র এই নাটকে কিন্তু ভীষণ বাস্তবসম্মতভাবে সেই নির্মম চিত্রটা তুলে ধরেছেন,
0: এবং এরই মাধ্যমে তৎকালীন যে সমাজের যে চিত্রটা সেটাও কিন্তু ফুটে উঠেছে। মানে এই যে নাটকের কাহিনী বা সংলাপ, সেই সমস্ত কিছু আমাদের মধ্যে এই দেশপ্রেমের যে গভীরতা, সেই দেশপ্রেমের গভীরতা প্রকাশ করেছে, এবং আমাদের মধ্যে আমাদের দেশের প্রতি যে মানুষের যে ভালোবাসা তার জন্ম দেয়। আমরা অনেক সময় এটা মনে করি যে এই যে অস্ত্র শস্ত্র যেগুলো আমাদের সবসময় আমরা দেখি ইতিহাসের পাতায়, যে দেশপ্রেমের পথে এগোতে গেলে বা কোনো বিপ্লব করতে গেলে যে অস্ত্র শস্ত্র লাগে, সেই দিয়ে যারা পা বাড়িয়েছিল তাদেরই বোধ হয় কেবল বিপদ ছিল, তাদেরই ছিল কেবলমাত্র রাজরোষে পড়ার আশঙ্কা। কিন্তু না, যাদের লেখনী আঘাত করেছিল ব্রিটিশ শাসনের ভিত্তিকে, তাদেরও কিন্তু বিপদের অন্ত ছিল না। এই দেখো না, মানে এই নীলদর্পণ
1: প্রসঙ্গেই আমরা যদি বলি,
0: এই নাটকটাকে কিন্তু সেই সময় ব্যান করা হয়েছিল, এবং শুধুমাত্র নিষিদ্ধ করা হয়নি, এই নাটকের যে প্রকাশক অর্থাৎ জেমস লং সাহেব, তার কারাদণ্ড পর্যন্ত হয়েছিল ওই নাটক প্রকাশ করার জন্য। মানে বুঝতেই পারছো, সেই সময় কাগজে লেখা সেই সময়কার মানুষদের কাছে অর্থাৎ সেই ইংরেজ শাসকদের কাছে হয়তো একটা তুচ্ছ সাহিত্যই, কিন্তু সেইটা এই তাদের অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শাসকদের যে শাসনতন্ত্রের ভিত, সেইটা কতখানি আঘাত
1: নাড়ি দিয়েছিল, তাদেরকে কতটা ভয় পাইয়ে দিয়েছিল। এইটা কিন্তু মানে সত্যি, এটা বোধ হয় সাহিত্যই পারে, কোনো অস্ত্রশস্ত্র যতটা পারে ততটাই বোধ হয় সাহিত্যও পারে। আর এরপর আমরা যার কথা বলবো, দেশাত্মবোধের কথা বলতে গেলে তাঁর রচনার কথা না বললে কিন্তু সাহিত্য নিয়ে কথা বলাই আমাদের অসম্পূর্ণ থেকে যায়। তিনি অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তাঁর স্বদেশ ভাবনা, স্বাদেশিকতার মধ্যে একটা অভিনবত্ব আছে, একটা নতুনত্ব আছে। মানে প্রথমত শুধুমাত্র কথা সাহিত্য কিংবা কবিতা নয়, তাঁর সমস্ত ধারার লেখনীতে, নাটক, কথা সাহিত্য, কবিতা, গান, সবেতেই স্বদেশ ভাবনা ফুটে উঠেছে। তবে তাঁর স্বদেশ কেবল নিজের দেশকে ভালোবাসা নয়, জাতীয়তা বোধকে তিনি নিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিকতার পর্যায়ে। মানে এইটা কিন্তু সংকীর্ণতা থেকে বেরিয়ে একটা বৃহত্তর জায়গায়, এবং এইটা নিয়ে আমরা কথা বলবো, তার রচনার কথায় আসবো। তবে আপাতত আরও একবার শুনে নেব যে আমাদের যুববাণী কলকাতার জন্মদিনের সপ্তাহে ঠিক কি চমক থাকছে বন্ধুর জন্য।
2: কি খবর? যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
3: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
2: হতেই পারে নয়, হচ্ছে।
4: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: 10-14 আগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
6: 10ই আগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
4: 11ই আগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
5: 12ই আগস্ট সৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
6: 13ই আগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
4: আর 14ই আগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
5: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
4: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
6: 10ই আগস্ট থেকে 14ই আগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
4: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
6: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
0: সত্যি এই যে ছন্দে ছন্দে ছাপ্পান্ন, তার সঙ্গী হতে তোমাদের কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে। তবে তবে তবে আরও একটা সুযোগ রয়েছে তোমাদেরও এইখানে আসার এবং আমাদের সঙ্গে একদম লাইভ সামনে থেকে আড্ডা দেওয়ার। সেইটা কিভাবে সেটাও বলো শুনে নিও।

0: পারে।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: সুতরাং যুববাণীর জন্মদিনে কিন্তু থাকছে বেশ অনেকগুলো আকর্ষণীয় চমক, সেই কথা শোনালাম তোমাকে। আর আজকে 21 সাহিত্য অনুষ্ঠানে আমরা কথা বলছি দেশ মাতৃকাকে নিয়ে, রচনা হয়েছে যে সমস্ত সাহিত্য সেই সাহিত্যগুলো নিয়ে। তবে এই যে দেশ মাতৃকার কথা বলতে বলতেই আমার মনে হলো যে আরও একবার তোমাকে একটু শুনিয়ে দিই যে এ মাসের বলতে চাই এর বিষয়টা ঠিক কি। শুনে ফিরছি আবার অনুষ্ঠানে।
6: এই শৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
7: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
6: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
7: শব্দের রূপ দিয়ে বলতে?
6: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
7: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
6: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
7: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
6: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
7: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: আবার ফিরে এলাম আজকের 21 সাহিত্যের আসরে। তোমাদের সঙ্গে আজকে রয়েছি যুববাণীর বন্ধু বিতশোক আর স্বাগতা। আর
5: আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, দেখি বন্ধু কি বলতে চায়।
0: হ্যালো,
8: বলছি আমরা অনুষ্ঠান শুনছি তো, আমাদের অনুষ্ঠান কিন্তু খুব ভালো লাগে।
5: হ্যাঁ, কে বলছেন, কোথা
0: থেকে বলছেন?
8: তাই এরকম অনুষ্ঠান আমরা মাঝে মাঝে শুনি, আমাদের গ্রামের মানুষ তো আমরা শুনি, আমাদের ভালোই লাগে। তো অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আমি শুনছি।
5: রবীন্দ্রনাথ ঠাকুরের
0: সাহিত্যের কথা বললে একটার কথা, আমার একটা উপন্যাসের কথা আমার মনে আসে, সেটা হলো গোরা। আমরা সবাই আমার মনে হয় স্কুল জীবনে পড়েছি এই উপন্যাসটা, কারণ এই উপন্যাসটার যে পড়ার পেছনে একটা মেইন রিজন ছিল, সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু প্রচুর যখন নম্বর আসতো এইটা পড়লে তবে কিন্তু সেগুলো পারা যেত, আমার মনে আছে। তো এই যে উপন্যাস, এই উপন্যাসের যে সমগ্র পটভূমিকা সেটা হলো সেই তৎকালীন যে কলকাতার ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী সেই সময়কার কথা বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি সমাজ তখন না দুই ভাগে বিভক্ত ছিল, একদিকে যেমন ছিল সে সময়কার হিন্দু সমাজের রীতিনীতি, মূর্তি পূজা, জাতের বিচার, অন্যদিকে ছিল ব্রাহ্ম সমাজ, যারা এই হিন্দু সমাজের যে নেতিবাচক দিকগুলো সেই দিকগুলোকে খণ্ডন করে ইংরেজি শাসন ব্যবস্থার যে ইতিবাচক দিকগুলো সেইগুলোকে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন। এই যে একটা ক্ল্যাশ, এটাই কিন্তু দেখানো হয়েছিল এখানে।
5: এবং ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তির প্রতীক হিসেবে তিনি গোড়া চরিত্রটাকে সৃষ্টি করেন। বা তুমি ধরো ঘরে বাইরে উপন্যাসে আমরা দেখি দুরকম দেশপ্রেম, কেউ দেশের কথা গভীরভাবে ভাবছে আবার কেউ সেটা ভাবছে না। মানে এই যে একটা ব্যাপার, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শুধুই উপন্যাস তো নয়, আমরা নাটকে দেখেছি, আমরা বহু গান পাই রবীন্দ্রনাথের যেখানে দেশপ্রেমের কথা পাই, কবিতা পাই। যখন হিন্দু মেলা সংগঠনটা তৈরি হচ্ছে তখন রবীন্দ্রনাথের বয়স মাত্র 18 বছর, সেই সময় তিনি কত কবিতা রচনা করছেন শুধু হিন্দু মেলাকে কেন্দ্র করে, হিন্দু মেলার উপহারের মতন কবিতাগুলো। তো সেই কথা কিন্তু আমাদের বারবার মনে আসে, তার পাশাপাশি মনে আসে কাজী নজরুল ইসলামের কথা। মানে দেশাত্মবোধের কথা বললে তার কথা কিন্তু আমাদের বলতেই হয়। আর কাজী নজরুল ইসলামের কথা যখন বললামই, তখন আপাতত একটা গান আমরা শুনবো ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এই গানটা শুনে ফিরছি আমার অনুষ্ঠানে।

0: খবর?
1: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
0: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
1: হতেই পারে নয়, হচ্ছে।
2: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
3: 10 থেকে 14 আগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
4: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
2: 11ই অগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
3: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
4: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
2: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
3: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
2: তার কারণ আসছে যুব

0: এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: ছন্দে ছন্দে 56 তোমাদেরকে তো আমাদের সঙ্গে চাই, যেরকম ভাবে তোমরা প্রতিদিন আমাদের সঙ্গে থাকো, এবং এই যে পুরো একটা ঘন্টা সেটাতেও কিন্তু তোমরা আমাদের সঙ্গে ছিলেন। আমরা কিন্তু পোস্টারেও বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেমন সৌমেন দাস লিখেছে যে আজকে অনুষ্ঠান তার খুব ভালো লাগছে, আমাদের যে দেশপ্রেম তার অনেক বিপ্লবী মনীষীর কথা তার মনে পড়ছে, এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব তাদের কথা তুলে ধরা যায়। এছাড়াও প্রিয়াঙ্কা দাস লিখেছে আজকের অনুষ্ঠান তার খুব ভালো লাগছে। অলুকানা ঘরে বাইরের কথা লিখেছে, যেটা একটু আগে স্বাগতা বললো আমাদেরকে,
2: তো এই বন্ধুরাও সঙ্গে রয়েছে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যেখানে দেশপ্রেম ফুটে উঠেছে। তবে জানো তো, এই একটা ঘন্টা কখন যে দেখতে দেখতে কেটে যায় বিদ্যোষক, মানে এই কথা বলার জন্য আমার মনে হয় অনেক অনেকটা সময় দরকার হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নানান লেখার কথা আমার মনে পড়ছে, তবে এইটুকু সময় সেটা তো ধরা সম্ভব নয়। তবে যেতে যেতে এটাই বলবো যে আমরা এই যে শান্তিতে বসবাস করছি, বহু বিপ্লবীর আত্মত্যাগের পর আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি, এবং সেই ছবিটা ধরা রয়েছে সাহিত্যের পাতায়, বাংলা সাহিত্যের পাতায়। আমরা যেন মাঝে মধ্যে সেদিকে ফিরে তাকাই, আমাদের শিকড়ের দিকে ফিরে তাকাই। যেতে যেতে কিন্তু এটুকুই বলার আর বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর যেতে যেতে আমরা শোনাবো তোমাকে একটা গান, যে গানটা রচিত হয়েছিল নৌ বিদ্রোহের প্রেক্ষাপটে, সবিতা চৌধুরী এবং সমবেত কণ্ঠে। একটা গান শুনিয়ে বিদায় নেব, আর আজকে যুববাণীর 21 সাহিত্যের আড্ডায় তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে ছিল বিতোষক। এবার বিদায় নেবার পালা।

0: যুববাণীর অনুষ্ঠান আজ এই পর্যন্তই। উপস্থাপনা ছিলেন বিতোষক চক্রবর্তী ও স্বাগত মুখোপাধ্যায়।
1: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
2: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
1: হতেই পারে নয়, হচ্ছে।
3: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: 10 থেকে 14 আগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
5: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
3: 11ই অগস্ট অর্ণব আর সায়নীর সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধা বর্ষী চক্রবর্তী।
4: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
5: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
3: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমীর সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
4: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
3: তার কারণ, আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: 10ই অগস্ট থেকে 14ই অগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
3: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই অগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
4: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
5: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
4: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
5: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
4: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
5: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও।

0: কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আজ সঙ্গীত শিক্ষার আসরে বিষয় খেয়াল, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
2: আজকে সঙ্গীত শিক্ষার আসরে আমাদের আমরা যে রাগটা আজকে বেছে নিয়েছি সে রাগটার নাম তরি। তরি সকালে গাওয়া হয়, ভাতখণ্ডের মত অনুসারে তরি থাট, থাটের রাগ তরি। থাটের যদি যে থাট সেটা যদি নিজে আবার রাগ হয় সেটাকে বলা হয় আশ্রয় রাগ। আমরা গত ক্লাসে তোমাদের ভৈরব সম্বন্ধে বলেছিলাম, এটা হচ্ছে আশ্রয় রাগ, মানে এই থাটকে আশ্রয় করে এই রাগটা। এবার তরি পঞ্চম আরোহণে লাগে না, অর্থাৎ এটাকে আমরা ধরতে পারি সারব। আবার আরোহণে পঞ্চম লেগে এটা সব স্বরগুলোই লাগে, অর্থাৎ এটা সারব সম্পূর্ণ জাতি। এর বাদি হচ্ছে ধৈবত, সমবাদি হচ্ছে গান্ধার। এটা রে গা ধা কোমল, আর মা হচ্ছে তীব্র, তীব্র মা লাগে, আর বাকি সব শুদ্ধ। এটা সকালে গাওয়া হয়, সারব সম্পূর্ণ জাতি, ধৈবত বাদি, গান্ধার সমবাদি, রে গা ধা কোমল, মা তীব্র, তিন সপ্তকেই এটা গাওয়া হয়, মন্দ্র মধ্য তার।

এটা হলো রাগদার আরোহণ অবরোহণ। এবার এটাতে আমরা যখন নিচে নেমে আসি অবরোহণে, তখন রেগা রেশাটা করি, সেটা একটা তড়ি পরিচায়ক।

এই তবে ধৈবত গন্ধটাকে বেশি লাগাচ্ছি, সেটা গাইতে গাইতেই বোঝা যাচ্ছে। এবার বন্দিস্তা লিখে নাও, আল্লাহ জানে মৌলা জানে, আল্লাহ জানে মৌলা জানে। আল্লাহ হচ্ছে গড, মৌলা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ টু গড মৌলা। আল্লাহ জানে মৌলা জানে, নবী আলী কো, নবী আলী কো, এরা হচ্ছে সমস্ত মৌলা। নবী আলী কো নূর ভর রহো, মানে এই নবী আলী, এই মৌলারা যারা মৌলানা, তারা এই পৃথিবীকে আলো করে দেখে দিয়েছেন, তারা এত সাধু সন্ত। নবী আলী কো নূর ভর রহো, নূর মানে আলো, নূর ভর রহো জগমে, জগমে হাসান হুসেন চ্যান জিয়ে, জগমে হাসান হুসেন চ্যান জিয়ে। এটা হলো স্থায়ী অন্তরা। জোহরা কে ফরজন্দ নবী কো, জোহরা কে বর্গে জয়কার হয় হসন্ত রয়াকা, জোহরা।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সঙ্গীত শিক্ষার আসর আর আজ এই পর্যন্তই। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। পাট চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপে সুফল মিলতে শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, চলতি মরশুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে কাঁচা পাটের দাম ন্যূনতম সহায়ক মূল্যের অনেক ওপরে রয়েছে। বহু জায়গায় প্রতি কুইন্টাল কাঁচা পাট 12,000 থেকে 12,500 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে 2026-27 মরশুমের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে 3D3 গ্রেডের পাট কেনা শুরু করেছে। বাজারদর MSP-র নিচে নেমে গেলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করবে। পাশাপাশি ব্যানার, লিফলেট, SMS এবং প্রচার অভিযানের মাধ্যমে MSP সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে। শিশুদের অপুষ্টি নির্মূল করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে মসৃণভাবে চালাতে রাজ্য সরকার সেখানে ম্যানেজিং কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। 7 জন মহিলা সদস্যকে নিয়ে তৈরি এই কমিটি প্রতি 2 মাস অন্তর বৈঠক করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো, শিশুদের খাবারের মান, শিশুদের পরিচর্যার মান উন্নয়ন, মাতৃপুষ্টি নিয়ে আলোচনা করবে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি মাসের মধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। লক্ষাধিক টাকার বিদেশি প্রসাধন সামগ্রী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ফাঁড়ির পুলিশ। গতরাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ কর্মীরা হাসিমারা 10 নম্বর এলাকায় একটি কন্টেনার গাড়ি থামান। গাড়ি থেকে পাকিস্তানে তৈরি ক্রিম এবং থাইল্যান্ডে তৈরি বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের জারাবাড়ি মাহেশের হাট এলাকায় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল এক ব্যক্তি স্থানীয় একটি শৌচালয়ের পাশে ব্যাগ ভর্তি বোমাগুলি পড়ে থাকতে দেখেন। পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে গেছে, তদন্ত চলছে। 2 বছর আগে আজকের দিনই আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণের নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ। সাধারণ মানুষের রাত দখল কর্মসূচি কার্যত জন আন্দোলনের চেহারা নেয়। বর্তমান রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নিরাপত্তা পালন করা হয়। আসানসোলের জেলা হাসপাতালে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের কার্যালয় থেকে ইন্দা ট্রাফিক মোড় পর্যন্ত আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গা জলস্তর বাড়ছে, আগামী 2 দিনে আরও বাড়ার সম্ভাবনা, তবে পদ্মার জল এই মুহূর্তে কমছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে জানা গেছে, শামশেরগঞ্জ, ফারাক্কা ও রাধাকৃষ্ণপুরে বন্যার আশঙ্কা না থাকলেও ভাঙনের আশঙ্কা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 12:50।
1: এখন কৃষিকাজের জন্য জল আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি

ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাসহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলার এক অথবা দুই জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এক বা দুই জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গল্পদাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? পড়াশোনা খেলাধুলা সবই চলছে কেমন? হ্যাঁ, আজ তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন, তাই তো? আজ কিন্তু গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, তাই তো? আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, কিন্তু তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই। ছোট বন্ধুরা, আগের রবিবারই বলেছিলাম যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই অগস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ। আর এই মাসেই 1947 সালের 15ই আগস্ট এসেছিল আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। প্রায় 200 বছর ধরে আমাদের দেশ ভারতকে পরাধীনতার নাগপাশে বন্দি করে রেখেছিল ব্রিটিশরা। প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে, কারাবাস করতে হয়েছে, কালাপানিতে যেতে হয়েছে। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লা লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতি বছর 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস শ্রদ্ধায় ভালোবাসায় পালন করা হয় গোটা দেশ জুড়ে। এবছর আমাদের 79তম স্বাধীনতা দিবস পালিত হবে, আর তোমরাও তোমাদের স্কুলে, তোমাদের পাড়ায়, সব জায়গায়, নিজের বাড়িতেও অবশ্যই এবার জানো নিশ্চয়ই যে কেন্দ্রীয় সরকারের তরফে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। পতাকা উত্তোলন করো নিজের বাড়িতে, পাড়ায়, বিভিন্ন জায়গায়, স্কুলে, সর্বত্রই তো সেদিন স্বাধীনতা দিবসের দিন আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হবে। আমাদের দেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতেও জাতীয় পতাকা উত্তোলন করার একটা কর্মসূচি নেওয়া হয়েছে।

সেটাও আমরা গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পালন করব। কেমন? ছোট্ট বন্ধুরা, আরও একটি বিশেষ দিনের কথা বলি, যার সঙ্গেও জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 1925 সালের 9ই আগস্ট, অর্থাৎ আজকের দিনে ঘটানো হয়েছিল একটি ট্রেন ডাকাতির ঘটনা, যা কাকুরির ঘটনা বা কাকুরি বিপ্লব বা কাকুরি ট্রেন অ্যাকশন নামে ইতিহাসের পাতায় লেখা আছে। লখনৌয়ের আলমনগর এবং কাকুরির মাঝে সংঘটিত এই ঘটনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুশীলন সমিতির বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সহায়তায় ঘটিয়েছিলেন। পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে আশফাক উল্লাহ খান, বারাণসী থেকে রাজেন্দ্র লাহিড়ী, বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সি, উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ, কলকাতা থেকে কেশব চক্রবর্তী, রায়বেরিলি থেকে বনোয়ারি লাল, ইটাওয়া থেকে মুকুন্দিলাল, বেনারস থেকে মনমোথনাথ গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারি লাল ব্রিটিশ সরকারের তহবিল লুট করার জন্য এই ট্রেন আক্রমণ করেন। অনেকের শাস্তি হয়েছিল, পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়েছিল এই ঘটনায়, যারা ধরা পড়েছিলেন তাদের শাস্তি হয়েছিল। আর এই ঘটনাটি ঘটেছিল 101 বছর আগে আজকের দিনে। এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলি, এগুলো তোমরা বিভিন্ন জায়গায়, বইপত্রে, ইন্টারনেটে পাবে। এই রামপ্রসাদ বিসমিল এবং চন্দ্রশেখর আজাদ, এই দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রামপ্রসাদ বিসমিল, যার লেখা গান তোমরা শুনবে, স্বাধীনতা আন্দোলনের গানের ইতিহাসে যে গান সোনার অক্ষরে লেখা রয়েছে, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়। আরেকটি গানের কথা বলি, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, শহীদ ক্ষুদিরাম বসু। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এই সপ্তাহের 11 তারিখ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908 সালের 11ই আগস্ট। মেদিনীপুরের এই বীর সন্তান ছোটবেলা থেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। আরও এক স্বাধীনতা সেনানী প্রফুল্ল চাকির সঙ্গে মিলে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র করেন ক্ষুদিরাম। কিংসফোর্ড আছেন ভেবে তাকে হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন তারা, কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন, ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং ফাঁসির আদেশ হয়। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। ভারতের কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল তাকে। তার শহীদ হওয়ার দিন এই 11ই আগস্ট।

ছোট্ট বন্ধুরা, আরও একজন বিশেষ মানুষের কথা বলবো তোমাদের। তিনি ভারতের প্রথিতযশা বিজ্ঞানী, তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের অন্তরীক্ষ গবেষণার জনক বলা হয়। তিনি ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। 1919 সালের 12ই অগস্ট তিনি জন্মগ্রহণ করেন গুজরাটের আহমেদাবাদে। গুজরাট কলেজ থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন কেমব্রিজে। কেমব্রিজ থেকে ফিরে পরিবার ও বন্ধুদের সাহায্যে 1947 সালের 11ই নভেম্বর আহমেদাবাদে গড়ে তোলেন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বা PRL। 1966 সালে আহমেদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন, যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। PRL ছাড়াও আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ

0: ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ একাডেমি সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। ভারতের মহাকাশ গবেষণার জগতে চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন ডক্টর বিক্রম সারাভাই। আগস্ট মাস স্বাধীনতার মাস, আর এই মাসে নানান মানুষ জড়িত রয়েছেন, তাদের সঙ্গে জড়িত রয়েছে নানান তারিখ, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আমি তোমাদের গল্প দাদু, আর তোমরা সেগুলো লিখে রাখো তো এক জায়গায়, হ্যাঁ পরবর্তীতে কিন্তু সেটা তোমাদের খুব খুব কাজে লাগবে। এই ডায়েরিটা বা এই নোটবুকটা কিংবা এই খাতাটা দেখবে তোমরা পরবর্তীতে তোমাদের কাছে একটা তারিখের, বলা যেতে পারে তারিখের একটা খনি, একটা মাইন অফ ডেটস হয়ে থাকবে। কেমন? তো সেই কারণেই বলি যে নোট করে রেখো কিন্তু আজকে যে তারিখগুলো বললাম। হ্যাঁ, স্বাধীনতার দিন তো তোমাদের অবশ্যই মনে থাকবে। আমাদের এই স্বাধীনতার দিন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে, ভালোবাসায়, শ্রদ্ধায় পালন করে থাকি প্রতি বছর। একদম শুরুতেই বলেছিলাম আজকে তোমাদের বন্ধুরা কিন্তু রেডি হচ্ছে, এবং ধীরে ধীরে তারা কিন্তু এই মুহূর্তে সবাই মিলে মাইক্রোফোনের সামনে একেবারে তৈরি হয়ে কিন্তু রয়েছে। শুরু করবে তারা এবার গান কবিতার আসর। হ্যাঁ, গান কবিতার আসর শেষ হওয়ার পর তোমাদের সঙ্গেও বোধ হয় একটু কথা বলার সময় পাওয়া যাবে, দেখা যাক কি হয়। সঙ্গে থাকতে তো অবশ্যই হবে, শুধুমাত্র ফোন করার জন্য তো নয়, সেই সঙ্গে সঙ্গে গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার জন্য, আর ছোট্ট ছোট্ট বন্ধুদের গান কবিতা আবৃত্তি এইগুলো শোনবার জন্য তো তোমরা থাকো গল্প দাদুর আসরে প্রত্যেক রবিবার। তাহলে শুরু করা যাক, আর সময় নষ্ট না করে আজকের গান কবিতার আসর। দেখা যাক প্রথমে কে আসছে।
1: নাম বর্ণিতা ঘোষ।
0: শুনতে পেলাম না, দাঁড়াও আরো একবার শুরু করো।

0: বাহ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, এরপর কে আসছো?
1: আমি প্রাপ্তিবালা। আমাদের ভারতের স্বাধীনতা দিবস সামনে, এই বিশেষ দিনটিকে আমি কি করে উদযাপন করি এই বিষয়ে আমি বলতে চাই।
0: বলো।
1: এই দিনটির শুরুতে আমরা বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি করা হয়। আমরা তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আমরা এই দিনটিতে প্যারেড, কুচকাওয়াজ কাজ করে থাকি। তারপরে আমাদের বিদ্যালয়ে আমাদের বিস্কিট, কেক, বিভিন্ন খাদ্য দেওয়া হয়। আমরা এই দিনটিকে খুবই ভালোভাবে এবং আনন্দদায়কভাবে উদযাপন করি। এই দিনটি আমাদের ভারতীয়দের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং পবিত্র দিন। আমি কবি জীবনানন্দ দাশের কবিতা বাংলার মুখ বলবো। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবে স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের অশুদ্ধেরা করে আছে চুপ। ফণী মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল পায়।
2: আমার নাম ঐশানী।

0: মজুমদার।
1: আচ্ছা,
0: সামনেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 15ই আগস্টে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্টে। এই বছর আমরা উদযাপন করব ভারতের 79তম স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা আসে বহু স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের ফলে। তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস। তারই জীবনের একটি ঘটনা আজ শোনাব। 1940 সাল, সুভাষচন্দ্র তখন কারাগারে আছেন, প্রেসিডেন্সি জেলে। 7 দিনের অনশনের পর ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পেলেও তাকে তার কলকাতার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করা হয়। বাইরে ব্রিটিশ পুলিশ ও সাদা পোশাক পরিহিত গোয়েন্দাদের অতন্দ্র পাহারা, যাতে মাছিও না গলতে পারে। এরই মধ্যে প্রায় 1.5 মাস ধরে ভাইপো শিশির বসুর সাথে পরিকল্পনা করে ফেললেন, ব্রিটিশ নজরদারি এড়িয়ে নিজ গৃহ থেকে পলায়নের। বেশ কিছুদিন ধরেই একা থাকার অজুহাতে রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে গেলেন ও লম্বা দাড়ি রাখতে শুরু করলেন। 1941 সালের 17ই জানুয়ারি শীতের কলকাতায় তখন রাত 1:15, নেতাজি পাঠান ছদ্মবেশ ধারণ করে নিজ কক্ষের আয়নার সামনে এসে দাঁড়ালেন। তাকিয়ে দেখলেন নিজের বিছানার দিকে। মনে মনে ভাবলেন, কি হবে এই নরম শয্যায় যদি দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মুক্তই না করতে পারে। 3 তলার ঘরে আলো জ্বলছে, এক ছায়ামূর্তি চাদর গায়ে পায়চারি করে চলেছে অবিরাম। তিনি ইলা দেবী, সুভাষচন্দ্রের সেজদার দ্বিতীয় কন্যা। এভাবে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে চেপে বসলেন একটা কালো গাড়িতে। গাড়ির চালক ভাইপো শিশির বসু, সঙ্গী আরও 2 জন, শিশির বসুর দাদা অশোক ও তার স্ত্রী মীরা। গাড়ি দ্রুত কলকাতা পেরিয়ে জিটি রোড ধরল। ব্যান্ডেল, চুঁচুড়া, শক্তিগড়, আসানসোল হয়ে দ্রুত পার হয়ে গেল বেঙ্গল বর্ডার। পৌঁছলেন জনমানবহীন গোমো জাংশনে। দিল্লি কালকা মেল এসে দাঁড়ালো স্টেশনে। ফিরে তাকালেন সঙ্গী 3 জনের দিকে, পরাধীন ভারতবর্ষের দিকে। পূব দিকে ঘুরে প্রণাম করলেন দেশমাতৃকাকে। তিনি যাবেন কাবুল কান্দাহার হয়ে গিরিপথ, জঙ্গল, হিমশীতল নগরী পেরিয়ে জার্মানি। তার লক্ষ্য স্বাধীন ভারতবর্ষ। ব্রিটিশ সরকারের কাছে তিনি ছিলেন দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। আমি আজকে পরিবেশন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয়। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারই পূজা যোগায়, লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি তোমায়, কথায় যদি মন দেহ, খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ। ভোরের বেলা আঁধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর, বিছানাতে হুলু স্থুলু কলরবের চোটে ওর, খিলখিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে, আড়ে করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে, হাত বাড়িয়ে মুখে সে চায়, আমি তখন নাচারি, কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি, মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে, মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে। আমি ব্যস্ত হয়ে বলি, একটু রোশো রোশো মা, মুঠো কর ধরতে আসে আমার চোখের চশমা, আমার সঙ্গে কলহ ভাষায় করে কতই কলহ, তুমুল কাণ্ড, তোমরা তারে শিষ্ট আচার বলো হো, তবু তো তার সঙ্গে।

0: আমার, বিবাদ করা সাজে না। সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না, সে না হলে সকাল বেলায় এত কুসুম ফুটবে কি, সে না হলে সন্ধে বেলায় সন্ধে তারা উঠবে কি। একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত, কোনো মতে হয় না তবে বুকের শূন্য পূরণ তো। দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া, সুখের তুফান জাগানে দোলা দিয়ে যায় গো আমার হৃদয়ের ফুল বাগানে। নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা, কোন নামে যদি পরিচয় সে তো ভেবেই পাব না। নামের খবর কে রাখে ওর, ডাকে ওরে যা খুশি, দুষ্টু বলো দোষী বলো পোড়ার মুখে রাখ খুশি। বাপ মায়ে যে নাম দিয়েছে বাপ মায়েরই থাক সে নয়, ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয়। একজনেতে নাম রাখবে কখন অন্য প্রাশনে, বিশ্ব শুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে। নিজের মনের মতো সবাই করুন কেন নামকরণ, বাবা ডাকুন চন্দ্রকুমার, খুড়ো ডাকুন রামচরণ। ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই, এতে কারো দাম বাড়ে না, অভিধানের দামটা বই। আমি বাবু ডেকেই বসি যেটাই মুখে আসুক না, যারে ডাকি সে তো বোঝে আর সকলে হাসুক না। একটি ছোট মানুষ তাহার 100 রকম রঙ্গ তো, এমন লোককে একটি নামেই ডাকা কি হয় সঙ্গত।
1: বেশ, আমরা তো গান কবিতার আসরে রয়েছি, আরও বন্ধুরা রয়েছে আমাদের, তারাও আমাদের গান করে আবৃত্তি করে শোনাবে। কিন্তু তার আগে একটা জরুরি কাজ, বিজ্ঞাপন বিরতি।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: বেশ, আবার ফিরে যাওয়া যাক আমাদের ছোট্ট বন্ধুদের কাছে গান কবিতার আসরে।
3: আমি কৃষা বিনোদ সাহা। সামনেই 15 আগস্ট স্বাধীনতা দিবস।
1: ঠিক,
3: আমাদের স্কুলে স্বাধীনতা দিবসে সবার প্রথমে স্কাউটস অ্যান্ড গাইডসরা প্যারেড করে। আমাদের স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা গান নাচ কবিতা আবৃত্তি এবং আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই দিনটির শেষে আমাদের প্রিন্সিপাল ভাষণ দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইছামতী। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষণি হই ইচ্ছামতী নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলা আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানিতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে, গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাব আমি সে কি জানি। একধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর একধারে বালুর চরে রৌদ্র করে ধুধু, দিনের বেলা যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম।
4: আমার নাম অগ্নিদীপ্তা দে, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
1: গাও।

0: আচ্ছা, এরপর যে আসে
1: প্রাপ্তিবালা বঙ্গ ভাষা, কবি মাইকেল মধুসূদন দত্ত।
0: বলো,
1: হে বঙ্গ ভাণ্ডারী তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে শপিকায় মনু, মজিন বিফল তবে অবরেণ্য বরি, ফেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কই দিল পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষার উপখনি পূর্ণ মনি জালে।
2: আমার নাম ঐশানী মজুমদার, আমার দ্বিতীয় পরিবেশনায় কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ঠিকানা।
0: বলো,
2: ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান, আজও পাওনি দুঃখ যে দিলে করব না অভিমান, ঠিকানা না হয় না দিলে বন্ধু পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে কখনো পর্ণ কুটির গড়ি, আমি যা যাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি।

বন্ধু, ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু, আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে। আমার ঠিকানা বহুকাল।

0: ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে, আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। বন্ধু কুয়াশা সাবধানে সূর্যোদয়ের ভোরে, পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে। বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল, নীড়ে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত, বন্ধু তোমার ভুল হয় কেন এত, আর কতদিন দুচক্ষু কচলাবে। জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে, জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে, দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে। বন্ধু আজকে বিদায়, দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো।
1: হ্যাঁ, ঐশানীর কবিতার পর আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে আবার আমরা গান কবিতার আসরে ফিরে আসছি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে যাই আমাদের ছোট্ট বন্ধুদের কাছে গান কবিতার আসরে। এবারে কে কি নিয়ে আসছো?
2: আমার নাম অগ্নিদীপ্তা দে, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
1: আচ্ছা গাও।

0: বেশ, এরপর কি আসছো?
1: আমার পরবর্তী নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোফচুরি।
0: এটা কে? ক্রুশা বিনোদ সাহা,
1: হেড অফিসের বড় বাবু। লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিম ঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সাবধানিতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধারধারি নেই, সব বেটাকে চিনি। নোংরা ঝাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সভায়, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বাটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারোর কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় না।
2: আমার নাম বর্ণিতা ঘোষ, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।

0: বেশ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা আজকের এই গান কবিতার আসরে আমাদের নানান রকম শোনালো, বর্ণিতা, প্রাপ্তি, ঐশানী, কৃষা আর অগ্নিদীপ্তা। এখন আবার একটা বিজ্ঞাপন বিরতি, তারপর আসছি তোমাদের কাছে। তোমাদের জন্য ফোন লাইন কিন্তু খোলা থাকবে 0332213 1342, খুব বেশিক্ষণের জন্য নয়, অতএব চটপট চলে এসো।
1: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম, আর এইবার তোমাদের সঙ্গে টেলিফোনে একটু কথাবার্তা বলা যাক। কেমন, আজকে গল্পদাদুর সঙ্গে গল্প করতে তোমরা কেউ হাজির রয়েছো কি এই মুহূর্তে টেলিফোনে?
2: দেখা যাক কে রয়েছো। হ্যাঁ, কেউ তো রয়েছো, কেউ তো রয়েছো।
1: এইবার দেখা যাক। হ্যালো, কে বলছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো?
3: ভালো আছি।
1: তুমি কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমার নাম ঋতু ভট্টাচার্য।
1: কোথা থেকে বলছো?
3: আরামবাগ থেকে।
1: আরামবাগ থেকে, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো গো? ও বাবা, তুমি তো খুব ছোট, তোমার শিশুমহলে আসা উচিত ছিল। যাই হোক, এসে গেছো যখন গল্প দাদুর কাছে, তখন কিছু না শুনে তো ছাড়বো না। কিছু শোনাবে আমায়?
3: তোমরা এসব ঘেরে খুব বুড়ো পোকা, আমার বিমান আসত।

0: Κορίλου, θα είμαι.
1: Μπα. Ε? Τέρβελα. ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার আবৃত্তি শোনাতে এসো, তবে তুমি যেহেতু খুব ছোট্ট, তুমি শিশু মহলেই এসো, কেমন? আজকে খুব ভালো লাগলো তোমার আবৃত্তি শুনে, তোমার সঙ্গে কথা বলে, আমাদের ছোট্ট বন্ধু।

0: দেখা যাক আমাদের আর কোন বন্ধু আসে, কারণ সময় তো ক্রমশ শেষ হয়ে আসছে, চটপট করতে হবে। কেউ কি রয়েছ? কেউ রয়েছ? হ্যাঁ, কেউ রয়েছে, দেখা যাক। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলো। কি পুরুলিয়া থেকে কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস নাইনে।
0: এত ভাবতে হলো কেন?
1: আমার তোমা ছাড়া আর

0: Смотрю по рану, я хотя... Намаскар, да-да.
1: Намаскар, да-да. Ача, даду, голпу даду. শুনতে একটু অসুবিধা হচ্ছিল। পুরুলিয়া থেকে আমাদের নবম শ্রেণীর যে বন্ধু, আজকে ছোট্ট বন্ধু, ছোট্ট বন্ধুই বলবো, যদিও গলা কিন্তু খানিকটা পরিণত হয়েছে, গানের চর্চা বোধহয় চলছে। যাই হোক, চলুক চলুক, কিন্তু আজকের গল্পদাদুর আসর কিন্তু প্রায় শেষের মুখে। এটা বর্ষাকাল, বিভিন্ন জায়গায় জল টল জমছে। দেখো বাড়ির আশেপাশে কোথাও পরিষ্কার জল যেন জমে না থাকে, মানে বৃষ্টির জল জমে না থাকে। ওই ধরো কোনো ভাঙা ভাঁড়, মাটির পাত্র বা কোনো টায়ারের মধ্যে বা কোথাও জল জমে থাকলে তার মধ্যে কিন্তু মশা ডিম পাড়তে পারে, বাড়তে পারে মশা। আর এই বর্ষাকালে যেরকমটা হয়, নানান রকম মশাবাহিত রোগ বেড়ে ওঠে, সেটার থেকে সাবধান থাকার জন্য একটু নিজের বাড়ির আশপাশটাও ঘুরে দেখা দরকার। কেমন, সেটাও কিন্তু একটু করো। আর এই যে বললাম, এই মশাবাহিত রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি ইত্যাদি, এগুলোর জন্য কিন্তু যদি কারোর এরকম জ্বরের সমস্যা হয়, তাহলে বাড়ির বড়দের সঙ্গে অবশ্য অবশ্যই জানাবে তাঁদের, এবং ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু তারপর। কেমন, লুকিয়ে রেখো না। কেমন, বেশ, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমরা ছোট হলে কি হবে, তাই না? তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো শেষ, এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো, খেলাধুলো, গান আবৃত্তি, আঁকা, নাচ সবই করো, আর মা বাবার কথা শুনে চলো। কেমন, আর আর কি বলি, আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

শুনলেন গল্পদাদুর আসর। উপস্থাপনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনের টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরের সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির ঘটনা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টির বেশি ভারতীয় দূতাবাস, হাই কমিশনার এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদু পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কুল পুলিশ কলার প্রদান করেছেন। এরপর পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন তিনি। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্রী শাহ বলেন প্রেসিডেন্ট পুলিশ কলার পাওয়া যে কোনো সুশৃঙ্খল পুলিশ বাহিনীর জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট পুলিশ কলারের এই ঐতিহাসিক স্বীকৃতির মাধ্যমে পুদুচেরি দেশের 18 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই সম্মানে ভূষিত হল।
1: রাষ্ট্রপতি ধ্বজ কিসি ভি ডিসিপ্লিন ফোর্স কে লিয়ে উসকে জীবন কাল কা সবসে গৌরবপূর্ণ ক্ষণ হতা। পুদুচেরি পুলিশ ভলে হি সংখ্যা মে 5000 সে কম হো, মগর আপ ইস দেশ কি আধ্যাত্মিক ধরোহর কো সম্ভালে হুয়ে পুদুচেরি কি রক্ষা, আন্তরিক সুরক্ষা ও পুদুচেরি কে সম্মান কি রক্ষা করনে কা কাম করতে হ্যায়।
0: অনুষ্ঠানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী এ নাভাসিয়াভম এবং পুলিশ মহানির্দেশক শালিনী সিংহ উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুর নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সরকারি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাকে প্রথম দফা বৈঠকের পর ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। চাকরিপ্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেরালামের মালাপ্পুরামে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংস্থাটি জানিয়েছে গতকাল মালাপ্পুরাম জেলার মাঞ্জেরিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এনআইএ দাবি ধৃত ব্যক্তি ওই ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রি এবং মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা থেকে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল 10। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনেই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন তাদের সাহস, ত্যাগ, দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত।

ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক, স্বাধীনতা সংগ্রামের নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের 124 জন বন্দির সাজা কমানো হবে। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 118 জন বন্দীকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হবে। এছাড়া আরও 6 জন বন্দী বিশেষ সাজার হ্রাসের সুবিধা পাবেন। ভালো আচরণ, শৃঙ্খলাপূর্ণ ব্যবহার এবং নির্ধারিত নিয়মাবলীর ওপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হবে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরন সার্জের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরে 1300 বেশি উড়ান বাতিল করা হয়েছে। ঝেজিয়াংয়ের তাইজৌ শহর থেকে 390,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেই সহ উত্তর তাইওয়ানে বৃষ্টি হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচলও বাতিল করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 162 কিলোমিটার। চীনের ঝেজিয়াং প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে এই তাইফুন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। 2 বছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পর বলেন, হাসপাতালে চিকিৎসক কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। পাঞ্জাবে সরহিন জিটি রোডে আজ ভোরবেলা একটি গাড়ির ধাক্কায় 3 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 1 জন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে পবিত্র জল নিয়ে তারা পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটরাপুরায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ নাগাসাকি দিবস। 1945 সালে 9ই আগস্ট এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে। এই হামলায় লক্ষাধিক মানুষ প্রাণ হারান। তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষের স্বাস্থ্য বিপর্যয় ঘটে এবং অনেকেই চিরকালীনভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ঠিক 3 দিন পর নাগাসাকিতে এই হামলা হয়। পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে ও বিশ্ব শান্তির প্রতি এই কথা তুলে ধরতে দিনটি পালিত হয়ে থাকে। দিনটিতে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করার পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট এই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে আজ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আদিবাসীদের জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো এবং সানওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। পুরুষদের হাই জাম্প ইভেন্টে 19 বছর বয়সী মেঘওয়াল 2.21 মিটার লাফিয়ে রূপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে উঠে এলেন তিনি। আলজেরিয়ার ইউনেস আইসি সোনা এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের লং জাম্পে সায়মনাজ 7.84 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ইতালির ড্যানিয়েল ইঞ্জোলি 7.97 মিটার লাফিয়ে সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার 7.96 মিটার লাফিয়ে রূপো জেতেন। এর আগে জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছিলেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স ওপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন।
জম্মু ও কাশ্মীরের রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু রেয়াসির সঙ্গে পুঞ্চকে সংযুক্ত

প্রস্তুতকারী একটি কৌশলগত নতুন রেললাইন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনে টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ে দুটি বিমানবন্দরে সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রুপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। দুবছর আগে আজকের দিনে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ। সাধারণ মানুষের রাত দখল কর্মসূচি কার্যত জন আন্দোলনের চেহারা নেয়। বর্তমান রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নিরাপত্তা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নিরাপত্তা পালনের পর বলেন, হাসপাতালের চিকিৎসক কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। এক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের বিশেষ দায়িত্বের কথা মনে করিয়ে দেন তিনি।
1: সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে যেখানে নার্সিং স্টাফেরা থাকে, যেখানে আমাদের পড়ুয়ারা থাকে, সর্বত্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে আর তার সঙ্গে সিকিউরিটি থাকে। সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন, যেন পরবর্তীকালে এই ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদেরও।
0: আসানসোল জেলা হাসপাতালে এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সেখানে কেমোথেরাপির জন্য 5 সজ্জার বিশেষ অঙ্কোলজি ওয়ার্ডের উদ্বোধন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় নিক্ষয় মিত্র কর্মসূচিতেও অংশ নেন। শিশুদের অপুষ্টি নির্মূল করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে মসৃণভাবে চালাতে রাজ্য সরকার সেখানে ম্যানেজিং কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 7 জন মহিলা সদস্যকে নিয়ে তৈরি এই কমিটি প্রতি 2 মাস অন্তর বৈঠক করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো, শিশুদের খাবারের মান, শিশুদের পরিচর্যার মান উন্নয়ন, মাতৃপুষ্টি নিয়ে আলোচনা করবে। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় আজ ফের ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। গতকাল তাঁকে 10 ঘণ্টা জেরা করে সিআইডি। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অন্ডাল থানা এলাকায় গতরাতে একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে 14টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবৈধ অস্ত্র কারবারের তদন্তে নেমে সম্প্রতি জামুরিয়ার বেলবাদ বাসস্ট্যান্ড থেকে খৈরুল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার সূত্র ধরে কয়লা কারবারি শামসের হোসেনকে হেফাজতে নেয় এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। ধৃতকে সোমবার আসানসোল আদালতে তোলা হবে। ইন্দো নেপাল সীমান্ত থেকে মানব পাচারকারীদের হাত থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে এসএসপি। গতকাল দার্জিলিং জেলার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এসএসপির অভিযানে একটি গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। গাড়ির চালক রবিউল ইসলামকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী আজ সারা দেশের সঙ্গে এরাজ্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। 1942 সালে আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধী এই আন্দোলনের ডাক দেন। এ উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মহাকরণের বিপরীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের মূর্তিতে এবং পরে ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামীদের কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি তাঁদের ত্যাগ ও আদর্শের কথা উল্লেখ করেছেন। কংগ্রেস এই উপলক্ষে হাওড়ায় আজ এক পদযাত্রার আয়োজন করেছে। উপস্থিত থাকবেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজ প্রাঙ্গণে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। সারা দেশের সঙ্গে এরাজ্যও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে, চলবে এ মাসে 17 তারিখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। কলকাতা ও তার আশপাশের অঞ্চল সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অতুল প্রসাদের গান এবং নিজেন্দ্রগীতি। প্রথমে অতুল প্রসাদের গানে মঞ্জু গুপ্তা।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদ সেনের গান এবং দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

এখন শুনবেন আধুনিক গানের অনুরোধের আসর। প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শ্যামসুন্দর সোমা ও অরিজিৎ দাস অধিকারী, পশ্চিম মেদিনীপুর তেমাথানি সবং থেকে। কথা বিমল চন্দ্র ঘোষ, সুর শিল্পী নিজের।

মাফ করবেন, শুনবেন মান্নাদের গাওয়া এই গানটি। শুনতে চেয়ে অনুরোধ করেছেন। শিবরাম দে, বাগুইহাটি নিউ টাউন থেকে।

পরের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন মুর্শিদাবাদের সাটুই থেকে মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য। শিল্পী হৈমন্তী শুক্লা, কথা বিশ্বনাথ দাস, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

প্রবীর মজুমদারের কথা এবং সুরে, নির্মলা মিশ্রর কণ্ঠে ও তোতা পাখিরে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বিকাশ বাগ।

এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: অত ভেবো না,
1: ফিস তো দেখো। কি খবর?
2: কি হলো কি?
0: ফিস নিয়ে টেনশন।
2: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
3: আরবিআই একথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
5: Shwani here comes the weather bulletin from West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman Nicobar Islands. Southwest monsoon have been active over Odisha, Sikkim and sub-Malan West Bengal. Squall passed over Sri Vijayapuram and Andaman Nicobar Islands from southwesterly direction. Maximum speed for 62 km/h was observed from 4:34 to 4:36 and Indian Standard Time of 57 km from 6:03 p.m. to 6:05 Indian Standard Time. Very light to moderate rainfall over Odisha, also over sub-Malan West Bengal, sub-Himalayan Alipurduar as well as Bihar, and very light to moderate rainfall over Sikkim, West Bengal, Jharkhand, Andaman Nicobar Islands, Bihar, South Dinajpur and Sub-Malan West Bengal. Chief amount of rainfall received Andaman Nicobar Islands, Port Blair 2 cm, Darjeeling 6 cm, Madanpur 7 cm, Ambaguna 10 cm and Narsingpur 7 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershower to be over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar, Sub-Malan West Bengal, Andaman Nicobar Island, Sikkim, and light to moderate rainfall over Sub-Malan West Bengal and district of Gangetic West Bengal, Jharkhand, Odisha and also over Bihar. Weather warning for the next 48 hours. Heavy rainfall for about 7 to 11 cm to be over Odisha, Darjeeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar and district of Sub-Malan West Bengal. Also thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km/h to be over Jharkhand, Andaman Nicobar Islands. Thunderstorm of gusty winds reaching from 30 to 40 km/h to be over Bihar, Odisha and district of Sub-Malan West Bengal as well as Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours. Thunderstorm with rain. Maximum temperature to be around 32 degrees Celsius and minimum to be around 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Swell surge alert for the coast of West Bengal. 17.0 to 19.2 second period from 1.2 to 1.3 meters of height are forecasted from 23 to 30 hours of 10th of August. It's advised there is possibility of surging waves, both supply with utmost vigilance and recreation for due care. Weather warning for the fishermen of Andaman Nicobar coast. Squally wind reaching up to 45 to 45 km/h, occasionally through 55 km/h, is likely to prevail over Andaman Nicobar Island from 9th to 13th of August 2026. Fishermen are advised not to venture into the sea and to the off Andaman Nicobar coast from 9th to 13th of August 2026. Swell surge alert for coast of Andaman Nicobar coast. There has been 16.0 to 24.0 seconds period with 2.1 to 2.6 meters of height are forecasted from 23:30 of 10th of August 2026. It's advised there is possibility of surging waves, multiply with utmost vigilance, recreation with due care. You are listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman Nicobar Islands.
6: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাব লক্ষ্য করা গেছে উড়িষ্যা, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। দক্ষিণ পশ্চিম দিকে বিকেল 4:34 থেকে 4:36 পর্যন্ত ঘণ্টায় 62 কিলোমিটার বেগে এবং সন্ধ্যে 6:03 থেকে 6:05 পর্যন্ত ঘণ্টায় 57 কিলোমিটার বেগে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে শ্রীবিজয়পুরমে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। উড়িষ্যার 2-1 জায়গায় ভারী বৃষ্টি এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বিহারের কোনো কোনো জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সিকিম, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় এবং দমকা হাওয়া বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, হিমালয় সংলগ্ন দক্ষিণ দিনাজপুরে। আগামী দুদিনে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং হিমালয় সংলগ্ন বাকি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বিহারের কিছু কিছু জায়গায়। গত ২৪ ঘন্টায় পোর্ট ব্লেয়ারে সাউথ আন্দামানে বৃষ্টি হয়েছে 2 সেন্টিমিটার, হাতবে আন্দামানে 1 সেন্টিমিটার, কার নিকোবরে 1 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরে 1 সেন্টিমিটার, পূর্ব মেদিনীপুরে 1 সেন্টিমিটার, তারকেশ্বর হুগলিতে 1 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে 7 সেন্টিমিটার, জলপাইগুড়িতে 7 সেন্টিমিটার, দার্জিলিংয়ে 7 সেন্টিমিটার, ট্যাডংয়ে 5 সেন্টিমিটার, ভাকুতপুর টি এস্টেটে জলপাইগুড়িতে 5 সেন্টিমিটার, রাঁচিতে 2 সেন্টিমিটার, মধুবনীতে 3 সেন্টিমিটার, উড়িষ্যার আগলপুর 13 সেন্টিমিটার, জামানকিড়া সম্বলপুরে 11 সেন্টিমিটার, নরসিংহপুর কটকে 7 সেন্টিমিটার এবং কটকে 6 সেন্টিমিটার। আগামী দুদিনে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আজ এবং আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা, হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে বিহার, উড়িষ্যা এবং মালদা এবং হিমালয় সংলগ্ন উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। আগামী দুদিনে কলকাতা ও তার আশেপাশে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদী বা সমুদ্রে কাছে দূরে মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত 1.2 মিটার উচ্চতায় ঢেউয়ের 1.2 মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেই জন্য তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা সমুদ্রের কাছে দূরে মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং কখনও 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে, তাই বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গী অনুষ্ঠান শুনছেন। একটু পরেই রয়েছে নাটক ঘষা কাঁচের জানালা, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ জয়শ্রী সেন, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাস, উপস্থাপনায় অহর্ণা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, আন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান আদিবাসী দিবসের তাৎপর্য, অংশগ্রহণে ডক্টর শিবশঙ্কর সরেন ও প্রদীপ কুমার হাঁসদা। 6:38 যাত্রানুষ্ঠান বন্হী শিখা, রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিচালনা নিউ তরুণ অপেরা। 7:30 সমীক্ষা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠান এবং আজকের দ্বিতীয় অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।

একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। আজকের নাটক ঘষা কাঁচের জানালা, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ জয় শ্রী সেন, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাটক ঘষা কাঁচের জানালা।

0: ¡Chompa! ¡Chompi! ¡Hey, Chompi!
1: ¿Qué eres? ¡Oh, Alu! ¡Yachi, Dara!
2: ¡Shh! ¡Qué no!
3: ¡Rana, ¿qué eres? ¿Qué? ¡Oh, Dekish, Baba! ¡Churi, Boti, Ache! ¡Sabdhan!
0: নারকেল চক্তি এতগুলো তোদের আছে তো?
1: হ্যাঁ, অনেক বানিয়েছে মাসি। কি ব্যাপার রে, আমার চুপি চুপি ডাকলি?
0: কি করি বল, মিষ্টিগুলো খেতে যতই ভালো লাগুক তোদের মাসিকে আমার মোটেই সহ্য হয় না। ও তো কাছেই ছিল।
1: মা কেন এত ভালো, মায়ের অভাব বুঝতেই দেয় না, এত ভালোবাসে আমাদের। মাসি না থাকলে কি যে হতো আমি ভাবতেই পারি না। কি হলো, চুপচাপ যে?
0: দেখাশোনা করে বটে তোদের, রেঁধেও খাওয়ায়, কিন্তু আরে তোর বাবা মাসির সঙ্গে কি এত গল্প করে রে? কাজ নেই তোর বাবার? প্রায় দেখি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গুজুর গুজুর গুজুর গুজুর করছে।
1: না রে, বাবার ঘর সংসারের সব গপ্প তো বিনা মাসির সঙ্গেই। মার অসুখের সময় থেকে সব তো বিনা মাসি সামলাচ্ছে। দেখ দেখ না, আমাকে কেমন সুন্দর খোপা বেঁধে দিয়েছে, দেখ।
0: খোপাটা ভালোই বেঁধেছে, তবে তুই কি ভাবিস তোকে খুশি করার জন্যে?
1: তবে
0: না, একটা বোকা। আচ্ছা চম্পি, তোর বাবার সঙ্গে কথা বলার সময় মাসি হয়তো হাসে কেন রে? সে একেবারে গড়িয়ে পারে। এই তুই এত টুকটি খা।
1: হাসি তাই না? ওই হাসিটাই তো রোগ বিনা মাসির। সব সময় হাসে, বাসন মাজতে মাজতে হাসে, রান্না করতে করতে হাসে।
0: সে তুই যাই বলিস বাপু, আমার কিন্তু দেখলে গা ঘিনঘিন ঘিনঘিন করে, কেমন যেন।
1: বাবা কি গল্প করে জানিস আলোক?
0: কি
1: গরুর খোল ভুষি আছে না ফুরিয়েছে, সারা বছরের জন্য মুখ কলাই কিনে রাখবে কি রাখবে না, আমরা সব ঠিক আছি কি না এইসব।
0: সে তুই যাই বলিস, আমার কিন্তু ভয় হয় রে তোর বাবাকে না শেষ পর্যন্ত বদনামের ভাগী হতে হয়।
1: তার মানে?
0: এর মানেটা কি তুই জানিস না? সেদিন নিজের চোখে যা দেখলাম কা আমার শিউরে উঠলো, বাই বাই করে ছুটে পালিয়ে এলাম।
1: কি দেখলি?
0: দেখলাম,
1: বল না,
0: দেখলাম,
1: বল কি দেখলি বল।
0: আমতলায় দাঁড়িয়ে দুজনে কথা কইছে, মাসির কাঁধে তোর বাবার হাত।
1: তাই বুঝি। আচ্ছা অলোক, আমরাও তো কত সময় হাত ধরে গলা ধরেও কথা বলি, খুব খারাপ কিছু তো মনে হয় না?
0: তোর কথা দুটো এক হলো, আমরা তো পরে বিয়ে করব, ওদিকে মাসি হলো কি বিধবা মানুষ, আর তোর বাবা সাত সাতটা ছেলে মেয়ে। কি হলো রে চম্পি, রাগ করলি?
1: না
0: তাহলে দেখ না, আমি যখন তোর সঙ্গে

0: লুটোপুটি করি কি বেশিক্ষণ গল্প করি, তোর ওই বিনামাসি এমন ভাবে তাকায় না, কেন ভর্ষ করে দেবে।
1: তুই এগুলো আমাকে আগে বলিস নি কেন আলো?
2: না মানে
1: বাবাকে তো বাঁচাতেই হবে, মজা দেখাচ্ছি ওকে, আমি
0: চুপি
1: আমি তাড়াবো।
0: শুন,
1: আমি তাড়াবো।
0: কি কাঁদছিস কেন?
1: আমি তাড়াবো, তাড়াবো, তাড়াবো।
0: শুন, কি মুশকিল চুপি, শোন শোন শোন, একবার তুই শোন।

0: তুমি চলে গেলে এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি যে আতান্তরে পড়বো বিনা।
1: ভেবো না অনন্তদা, তোমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারাই হাতে হাতে সব করে নেবে। আর দেখছো তো, আগের মতো মাসি অন্ত প্রান্ত নয় যে মাসি গেলে হাত পা ছেড়ে দেবে।
0: কিন্তু এমনটা হলো কেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না।
1: কি বলবো, ধান কাপড় কখানা ফালা ফালা করে রেখেছে, তোষকের তলায় মুঠো মুঠো আরশোলা চেপে রেখেছে, সব সয়ে গেছে, কিন্তু রোজ যদি সেদ্ধ ভাতটুকুর মধ্যে মাছের আঁশ ছিটিয়ে রাখে। কাল তো নির্জলা উপোষের পর খেতে বসেছিলাম, তাও খাওয়া হলো না। কদিন ধরে ক্ষীর করে রাখছিলাম, তোমাদের একদিন ক্ষীর পুলি খাওয়াবো বলে, সে আর
2: হয়েছে হয়েছে, গালাগালিতেই পেট ভরে আছে, ক্ষীর পুলি তার দরকার নেই। নাহলে জগায়,
3: ওই এক ফোঁটা জগায় গিয়ে তুই সাক্ষী মানছিস বিয়ারা মেয়ে কথা না?
2: তুমি তুমি বেরিয়ে গেলে মাসি আমাদের গালমন্দ করে বাবা, আর আজ আজ তুমিও করছো।
1: কবে কবে আমি তোদের গালমন্দ করলাম রে চম্পাকলি? তোমার এই রূপসী মেয়ে শাশুড়ির নাক কাটবে গো অনন্তদা, হঠাৎ হঠাৎ একেবারে সাপের পাঁচ পা দেখছে।
2: কাটবো তো কাটবো, তোমার কি, নিজের ঘর ছেড়ে আমাদের ঘরে এসেছো কেন মরতে?
1: চম্পি,
2: আমাদের ঘরের কাজ আমি দেখতে পারবো, আর আদিক্ষাটা করতে হবে না।
1: আমার ভাগ্যে সুখ সত্যিই নেই অনন্তদা, নইলে নইলে চম্পার মতো অত লক্ষ্মী মেয়ে তোমার, সে হঠাৎ এমন বদলে যাবে কেন? একদিক দিয়ে কিন্তু ভালোই হলো, জানো মেয়ের বিয়ে দিতে তোমার একটু অসুবিধা হবে না, ঘর কন্যার কাজে একেবারে পাকা পোক্ত হয়ে উঠবে ততদিনে।
0: এখনই যাবে বিনা?
1: হ্যাঁ, তুমি বরং একটা রিক্সা ডেকে দাও, জিনিস কটা তো নিতেই হবে।

0: কত কায়দা!
1: ব্যস্ত নাকি? চ না পুকুর ঘাটে নিরিবিলিতে গল্প করি।
0: বাজে এই সময়ে? আমি কি তোর মতো বেকার? আট একটা লোকের সংসার আমাকে একা সামলাতে হয়, বুঝেছিস?
1: তাহলে একটু জলই দে।
0: বস, আমি নিয়ে আসছি। এই নে।
1: হ্যাঁ দে।
0: এই শোন, দুটো সোনালি রঙের চুলের ফিতে এনে দিতে পারবি?
1: আরে মাটি খুঁড়ে সোনা আনতে বলে এনে দেবো, তা না আছে সোনালি রঙের ফিতে?
0: তুই বুঝি ভাবলি সোনালি ফিতে দিয়ে আমি সাজবো? ওরে বাবা, না, কমল আর কুসুমের বায়না।
1: কিন্তু তুই বা সাজবি না কেন?
0: ছটা ছোট ভাই বোন আর বাবার দেখাশোনা যাকে করতে হয় সে সাজবে কখন অলোক? সেসব 5 বছর আগেকার কথা। সত্যি রে? উফ বাবা, কি বাঁচানো না যে আমাকে বাঁচিয়েছিলি নিলে এতদিনে।
1: কিন্তু কিন্তু রান্না বাসন মাজা গোয়াল বাগান পরিষ্কার করা, দিনে দিনে চাঁপা ফুলের মতো চেহারাটা তোর বসে যাচ্ছে চম্পি। পিসি কালও বলছিল চম্পি যখন জন্মালো তখন রূপ দেখে ওর মা নাম রাখলো চম্পাকলি।

0: হ্যাঁ রে, চুলে এত জট পাকিয়েছিস কি করে? চুল আঁচড়াবার সময়ও কি হয় না?
1: তুই এলে দুদণ্ড মন খুলে কথা বলি, সাজে আমার কি দরকার যে? তোর তো কোনো কাজ নেই, ফাঁক পেলেই চলে আসবি, কেমন আড্ডা দেবো।
0: এই একটা কথা আছে চম্পাকলি,
1: হ্যাঁ, মনিতে না করে বলে ফেল না।
0: ঢুকতেই তো বেকার বলে খোঁটা দিলি,
1: বেশ করলাম,
0: এখন আবার বলছিস আমার কোনো কাজকর্ম নেই। তা কথাটা তোকে বলি কি করে তাই ভাবছি।
1: বাবারে বাবা, অত ভাবতে হবে না, ঝট করে বলে ফেল না।
0: একটা কাজ পেয়েছি।
1: সত্যি? এ বল বল, গাছিয়ে বল, আলো গাছি।
0: কি কি মুশকিল না তো কি মিথ্যে? অবশ্য ভালো আয় উপায় করতে এখন বেশ কয়েকটা বছর, বুঝলি। আরে পিটি পিটতে তো নেই বিশেষ। তারপর সঙ্গে
1: তা লাগুকে, কটা তো বছর, ততদিনে ভাই বোনেরা সব বড় হয়ে যাবে। জগাই একটু দাঁড়ালেই ওর বউয়ের হাতে সরকার বাড়ির ভার দিয়ে রে। বাবার থানকুনি ঝোলে সব্বনা শুয়ে গেল বোধ হয়।
2: অলোক নাকি, কদিন দেখিনি জানো?
0: একটু ব্যস্ত ছিলাম কাকা বাবু, চাকরির খোঁজে একটু দূরে যেতে হয়েছিল।
2: ও, তা হলো কিছু?
0: আপনাদের আশীর্বাদে। তবে এখন বেশ কিছুদিন সেখানে কাজ শিখতে হবে, তারপরে পাকা চাকরি।
2: ভালো ভালো, খুব খুশি হলাম। আরে নিজের ঘরে পড়ে থাকলে কিচ্ছু হয় না। চম্পি চম্পি, এই অলোককে একটু চা করে খাওয়া মা।
1: তোমার শেকের জল চড়েছে বাবা, নামলেই করে দিচ্ছি, দু মিনিট।
2: আরে চম্পি, তোর চেহারাটা অমন ক্লান্ত দেখাচ্ছে কেন রে? আরে শরীর ভালো আছে তো?
1: ভালোই তো আছি বাবা, কিচ্ছু হয়নি।
2: ক্লান্ত হওয়ার আর দোষ কি? এত বড় সংসারটা দিব্যি চালাচ্ছিল ওর মাসি, তাকে সরালো, বলে বলে আমি কি রাঁধতে জানি না। আরে বাবা, শুধু তো রান্না নয়, হাজারো কাজ পাড়ার, রোজ রোজ করা কি এক জিনিস? তাতে 3 বছর স্কুলে পড়তিস, পাস দিতিস, কথা তো বলা যায় না, অহংকারে একবার মটমট মটমট করছে।
1: আমি কোন কাজটা পাচ্ছি না বাবা? হলো চা। কোনো কাজে খুদ ধরতে পারছো না বলেই তোমার এত রাগ। এই যে নাও তোমার গরম জলের বোতল।
2: শুনলে শুনলে, মেয়ের কথা শুনলে? ভালো কথা বললেও মন্দ শোনে। আরে বাবা, আমি তো তোর আরামের কথাই বলছিলাম। দিব্যি বিনা মাইনের রাঁধুনিতে চলছিল, একটা অভিজ্ঞ মানুষ। এই দেখো, এই দেখো আমার চশমাটা আবার কোথায় ফেললাম। তুমি বসো, আলো আমি চশমাটা নিয়ে আস।
1: হ্যালো, কবে যাবি রে?
0: বুধবার।
1: বুধবার মানে পরশু? আমার খুব ফাঁকা লাগবে।
0: চম্পি চম্পি,
1: ছাড় ছাড় বাবা।

0: দিদি, আ দিদি,
1: কি রে জাগাই, কি বলছিস?
0: এই আজ কিন্তু আমার 9টার মধ্যে ভাত চাই, ক্লাবে অনেক কাজ আছে।
2: ইস, গ্লাব গ্লাব করে ঝামেলা করিস না তো ঝোড়দা, আমাদের স্কুলে আজকে নাটক আছে জানিস, আর কিন্তু রানী এসেছে, আমাকে কিন্তু আগে আগে যেতে হবে দিদি, আমি বলে দিচ্ছি।
0: রানী যত সব, দিদি আমার ছোলা ভিজে রেখেছিস কি রাখিসনি?
3: জগাই, এই চম্পিকে বলতো শিঙি মাছের ঝোলটা যেন একটু বেশি করে আদা দেয়।
1: আদা দিয়েই করেছি বাবা, ছোট জেঠিমার কাছ থেকে শিখে নিয়েছি, আজ নিশ্চয়ই তোমার পছন্দ হবে। এই জগাই, তোর ছোলা নিয়ে যা, লেবু চিপে দেব।
0: আছে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এই কমল, এই বাগানে অনেক নারকেল পাতা পড়েছে, ঝাড় দিয়ে জড়ো করে রাখি।
2: পারবো না বলছি, বলছেন তখন থেকে যে আমার স্কুলের নাটক আছে, আমি ওসব পারবো না, পারবো না, পারবো না।
0: পারবি না মানে কি? ঘরের কাজ আগে না তোর নাটক আগে?
2: না না না, আমি পারবো না বাবা।
1: ওরে বাবা, তোরা যা, তোদের সব কাজ আমি করে দেবো, ঠিক আছে?

0: চম্পি,
1: বাবা,
0: চম্পি, এই যে মা চম্পি, এই বাতের মালিশটা একটু একটু ডলে দিবি মা, বড্ড টাকাচ্ছে।
1: ও মা, তুমি এই জন্য উঠে এলে কেন বাবা? আমি এক্ষুনি যাচ্ছি, তুমি শুয়ে পড়ো, গে যাও।
0: কমল আর কুসুমকে স্কুল থেকে ছাড়িয়েই দি, কি বলিস চম্পি? তোর একটু সাহায্য হয়।
1: কি বলছো বাবা, এই চম্পি তো 7 অবধি পড়ে পড়ার পাঠ চুকে গেল, ওদের বেলা সে কথা মুখেও এনো না। এক আধটা পাশ না দিলে এ বাজারে তুমি বিয়ে দেবে কেমন করে বলো তো?
0: কিন্তু এতগুলো ছেলে মেয়ের পড়ার খরচ আমি যে আর টানতে পারছি না মা।
1: জগাই তো কাজকর্মের চেষ্টা করছি বাবা, ও কাজ পেলেই তোমার আর এত ভাবতে হবে না, তারপর ওর বিয়েও দিয়ে দেব দেখে শুনে। বাবা
0: বল মা,
1: ব্যথাটা একটু কি কমছে?
0: একটু একটু
1: দেখি, একটু পাশ ফেরো তো।
0: আচ্ছা।

0: জম্বি জগাই এ জম্বি এ জি জম্বি
1: বাবা হঠাৎ কোথায় বেরিয়েছিলে তুমি? তোমার ওষুধ দিতে এসে দেখি তুমি নেই।
0: এই তো ওষুধ দোকানে দরকার ছিল একটু। শোন শোন, ভালো খবর, অলোকের চাকরিটা পাকা হয়েছে শেষ পর্যন্ত।
1: জানলে বাবা?
0: ওই যে ছোট বৌঠান, ছোট বৌঠানের সঙ্গে দেখা হলো, কালি চিঠি এসেছে। জগাইকে বল, জগাইকে বল।
1: বাড়ি নেই বাবা। ইস, এত মজা লাগছে না, জগাইও কাজ পেলো, অলোকেরও চাকরি পাকা হলো।
0: হ্যাঁ, বৌঠান দুঃখ করছিলেন, চিঠিপত্র নাকি প্রায় লেখেই না।
1: দূরে থাকে, কত কাজে ব্যস্ত থাকতে হয়, নয়তো বাড়িতে চিঠি না লেখার মতো ছেলে তো নয়। তাছাড়া বাবা মা যাবার পর থেকে ছোট জেঠির কাছেই তো মানুষ।
0: তাই তো, তাই তো,
1: ভালো তো কম বাসে না, আসলে কুড়ে জানো বাবা, নয়তো জগাইকে বা তোমাকেও তো খবরটা দিতে পারতো।
0: বৌঠান বলেছেন, বৌঠান বলেছেন সকলের জন্য মিষ্টি পাঠাবেন। আনন্দের খবর
1: বাবা। ও বাবা, অলোক এলে আমরাও কিন্তু নিমন্ত্রণ করে খাওয়াবো।
0: নিশ্চয় নিশ্চয়, সে তো নিশ্চয়, ও তো আমাদের।
1: কাপড় গামছা গোছাও বাবা, তোমার চানির জল গরম করছি।
0: আবার গরম?
1: কোনো কথা নয়, তুমি গরম জলে চান করবে, কারণ তোমার বাতের ব্যথা, বুঝেছো? বাতের। ওরে বাবা, বড়ির ডাকু আমাকে খেয়ে ফেললো, কাক বসেছে। আয় ঘুষ ঘুষ ঘুষ।

0: ঘুম এসে যাচ্ছে রে কমল, আর একটু বিলি কেটে দে সোনা বন্টি আমার।
1: ইস দিদি, দিদি বিরাট তোর না ডাক পড়ছে। এমা দেখটা দেখ, এইখানটা এই পাশটায় বুঝতে পারছিস?
0: লাগছে, ছাড় বাবা আঙুলটা ছাড়। ওরে বাবা, বয়স হচ্ছে না দিদি, চুল পাতলা হবে না? ও কমল, বড়ির থালাটা ভাঁড়ারে তুলে রেখে আয়না ভাই, শুকিয়ে গেছে এতক্ষণে।
1: এত নারকেল পাতা এখন তুই চাঁচবি দিদি?
0: এ ছাড়া আর সময় কই রে কমল।
1: দিদি দিদি, দাদাকে বল না রে আমাকে একটা ভালো ভ্যানিটি ব্যাগ কিনে দিতে, দাদা তো বেশ এখন রোজগার টোজগার করে। বল না দিদি,
0: আবদার করিস কেন
1: কমল?
0: দাদাকে টাকা জমাতে হবে না, বৌদি আসবে না তোদের। যা পালা পালা বলছি, মাঝের থেকে আমার কাজে দেরি করিয়ে দিল। কি ব্যাপার বাবা, তুমি এই সময়?
2: তুই এখানে, এদিকে আমি তোকে গরু খোঁজা করে মরছি, গোয়াল বাগান টিপ কলের তলা কিচ্ছু বাকি রাখিনি।
0: তা দুপুরের ঘুমটি ছেড়ে তোমার

0: গরু পুষবার কি দরকার পড়লো তা তো বললে না বাবা।
1: চিমটি কেটে কথা বলাটা ছাড় তো চম্পি, শ্বশুর বাড়ি গিয়ে নয়তো মুশকিলে পড়বি।
0: হঠাৎ আমার শ্বশুর বাড়ি নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বাবা?
1: সেটা বলতেই তো তোকে খুঁজছিলাম। বিকেল 5টার নাগাদ একটু সাফ সুতরো হয়ে থাকিস, বুঝলি? দুজন ভদ্রলোক তোকে দেখতে আসবে।
0: আমাকে দেখতে আসবে?
1: হ্যাঁ, ঠিক তখনই যেন আবার বাসনের পাজা নিয়ে বসে পড়ো না।
0: ও মা, আমি কি চিড়িয়াখানায় নতুন আসা উটকো জানোয়ার?
1: নাকামি করিস না তো চম্পি, মেয়ের দেখা কথাটা শুনিস তো কখনো? তলে তলে তোর জন্য আমি পাত্তর খুঁজি, বুঝলি? 10-20 হাজার ঢালবার ক্ষমতা থাকলে কবে?
0: তাতে কি হতো বাবা? চম্পি বিদে হলে এই রাবণের গোষ্ঠীর হাঁড়ি ঠেলত কে? তোমার গোয়াল বাগানের কি গতি হতো? তোমার নন্দী ভৃঙ্গি জগাই মাধায় দাপট কে সামলাতো? তোমার ন্যাকা আল্লাদি কমলকলি কুসুমকলি কার কাছে বায়না করত?
1: চম্পি
0: আরো আছে বাবা, তোমার থানকুনি ঝোল, অর্জুন গাছের ছাল সেদ্ধ, নিমের পাঁচন, জিওল মাছের ইষ্টুর বায়নাক্কা, গেঁটে ভাত, বারো মেশে কোমর ব্যথা।
1: চম্পি,
0: আমার জন্য পাত্তর?
1: এসব তো মা তোমার শখের কাজল পড়া, আমার সংসার সামলাবার কি লোক ছিল না? এখনো তু করে ডাকলেই ছুটে আসে, না তোর জন্যই।
0: তু করে ডাকলেই আসে? শুধু আমার জন্য আসতে পারছে না, কে সে?
1: কে? তার হাতে পেরেছিলি আর আজ তার নামটাও মনে আনতে পারছিস না? তোর মায়ের অসুখ হওয়ার স্তক এই সংসার মাথায় তুলে কে নিয়েছিল? তোরা তখন কতটুকু?
0: বিনা মাসি, তার সঙ্গে এখনো তুমি যোগ আছো?
1: হ্যাঁ, না ডাকলে মনুষ্যত্ব বলে কিছু থাকে? বাজারের পথেই ওদের বাসা, সেই নচ্ছার দেওয়ারটা, সেই নচ্ছার দেওয়ারটার বাড়িতে হাড়ি ঢালে পড়ে আছে, সাফ সেলাই করে কাপড় পরে নে, একখানা গামছার অভাবে তারই আঁচলে মাথা মুছতে হয়, বুঝলে?
0: তাই বুঝি তুমি মনুষ্যত্ব দেখাতে এতদিন শাড়ি গামছা জুগিয়েছ?
1: হ্যাঁ জুগিয়েছি তো, ঋণ শোধ বলেও তো একটা কথা আছে।
0: আমি আমার ছেলেবেলাটা নষ্ট করলাম বাবা, আমি না থাকলে তুমি, আমার না থাকাটাই তাহলে ভালো ছিল।
1: কাঁদছিস কেন, কাঁদছিস কেন? আরে কাঁদলে চেহারাটা খারাপ দেখাবে মা।
0: জগাইয়ে দিয়ে দাও বাবা, ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে। আমার সম্বন্ধ কার সঙ্গে বাবা? খুব বুড়ো না? 60-70?
1: বুড়ো? আরে 47-48-এর কম বই বেশি নয়, সেই ছেলেবেলায় বছর না ঘুরতেই বউ মরে গেল, তদবধি আর বিয়ে করেনি, বুঝলি? স্কুলের মাস্টার, একটু আদর্শবাদী গোছে। তা তুইও তো আর কচি খুকিটি নস
0: বাবা, জগের বউ এনে সেই এ সংসারের হাল ধরবে, আর আমার ভাবনা না ভেবে তুমি বরং কমলের বিয়ের চেষ্টা করো।
1: আরে কমলের জন্য তো ঘরের পাশে সোনার চাঁদ পাত্তর মজুদ, বললেই বিয়ে করে। কমলি কমলি দেখতে ফুটফুটে হয়েছে, কি বলিস? হ্যাঁ
0: হ্যাঁ বাবা, তা তো হয়েছে, কিন্তু তোমার সোনার চাঁদ পাত্তরটি কি বাবা? এমন মজুদ হয়ে আছে ঘরের পাশে, সংসার নিয়ে আমি কি এতই মেতে গেছি যে এটুকু টের পাইনি?
1: কেন, আমাদের অলোক?
0: অলোক
1: অবশ্য বৌঠানের মারফত কথা পেরেছে, রূপে গুণে আলো করা ছেলে। হ্যাঁ, এখন তো রোজগার পাতি ভালোই করছে, কি বলিস? হ্যাঁ
0: অলোক এসেছে বাবা।
1: জানতাম অবাক হয়ে যাবি, ভারী পর উপকারী ছেলে, বুঝলি? তোর এই সম্বন্ধীটির খোঁজ তো ওই দিয়েছে। অবশ্য নিজের স্বার্থ আছে বই কি, কি বলিস? তোর বিয়ে না হলে তো আর ওর লাইন ক্লিয়ার হয় না, তাই আগর সরাবার জন্য। ওই দেখো আবার কাঁদে। ওরে ওরে, ভালো সম্বন্ধটা পেয়েছি, শোন শোন, একটু ইয়ে করে সাজগোজ কর, বুঝলি? চা পুরা কাঠের মতো চেয়ারা হয়েছে, ভালোই ভালোই পছন্দ হলে। আই দেখো আবার কাঁদে। আরে কাঁদিস নে, ও তো আর কাঁদিস নে, আমি বরং ওদিকে যাই, ওদের আসার সময় হয়ে এলো, বেলা গড়িয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে।

0: আচ্ছা বলো, আমরাও তো কত সময় হাত ধরে গলা ধরেও কথা বলি, খারাপ তো কিছু মনে হয় না?
1: দূর গাধা, দুটো এক হলো, আমরা তো পরে বিয়ে করব, পরে বিয়ে করব, পরে বিয়ে করব।
0: এই শোন, দুটো সোনালি রঙের চুলের ফিতে এনে দিতে পারবি?
1: মাটি খুঁড়ে সোনা আনতে বল, এনে দেব। তা না আছে সোনালি রঙের ফিতে?
2: তুই তো আর খুঁচি খুকিটি নস, তুই তো আর খুঁচি খুকিটি নস, তুই তো আর খুঁচি খুকিটি নস।
0: কবে যাবি রে?
1: বুধবার,
0: মানে পরশু। আমার খুব

গেছে, গড়িয়ে গেছে, আমি টের পাইনি, আমি টের পাইনি বাবা, একেবারে খেয়াল করিনি।

0: ঘষা কাঁচের জানালা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ জয়শ্রী সেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা হীরক মুখোপাধ্যায়, বিনামাসি মুক্তি মুখোপাধ্যায়, অলোক দীপক বসু, জগাই স্বরূপ দত্ত এবং চম্পির ভূমিকায় অনামিকা সাহা। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।
1: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি educationcaticaon@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই

0: দেখতে হবে রামধনু কলম আগস্ট 2026।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 17 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌম্যদেব রয়েছি আপনাদের সঙ্গে। আজ 9th August রবিবার। আজকে ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে। এক নজরেতে থাকছে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে থাকছে আতসকাঁচের তলায়। আজ আতসকাঁচের তলায় কথা হবে শ্রীলঙ্কা একাদশ বনাম ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে। সঙ্গে কথা হবে কলকাতা লিগে মোহামেডান এবং কলকাতা পুলিশের ম্যাচ নিয়ে। তার সঙ্গে থাকছে খেলার বিভিন্ন খবরাখবর, সঙ্গে থাকছে এই সপ্তাহের খেলোয়াড়। এই সপ্তাহের খেলোয়াড়ে রমেশবাবু প্রজ্ঞানন্দ, অস্মিতা দে, দেবদত্ত পরিকল, এদেরকে নিয়ে কথা হবে। আর খেলার সব খবর নিয়েই আসছি, কিন্তু এই মুহূর্তে এক নজরে

0: 王秀敏。
1: एक नजर ते कान पातले श्रीलंका एकादश बनाम भारतीय दलेर प्रस्तुति मैचेर तृतीय दिनेर खेला आजकेई गतकाले देवदत्तेर शत राने स्वस्तिते भारतीय दल आगामी मैच 15 थेके 19 आगस्ट पितृवियोग होयेछे लियोनेल मेसिर मात्र 68 बछर बयसे चले गेलेन जर्ज मेसि संगे कोरिया मास्टार्सेर फाइनाले अस्मिता चालिहार কলকাতা লিগে মোহামেডান 2-0 হারালো কলকাতা পুলিশ টিমকে আজ মুখোমুখি হয়েছে ট্রাউ এফসি এবং ইন্ডিয়ান নেভি টিম প্রথমার্ধে ট্রাউ এফসি তারা 1-0 এগিয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা আবারও বিতর্কে নাম জড়ালো ইনফান্তিনোর অন্যদিকে ভারতীয় মুদ্রায় 1,369 কোটি টাকার চুক্তি দিওমান্দের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দ্য হান্ড্রেড এ খেলতে পারবেন না জেমিমা রড্রিক্স অন্যদিকে অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে রূপো জিতলেন ভারতের আশিস যাদব প্রি সিজন ম্যাচে এসি মিলানকে 3-0 হারাল চেলসি কারাটেতে সোনা পেলেন বাংলার দেবার্ঘ মুখোপাধ্যায়

আতশ গাছের তলায় কথা বলবো বলেছিলাম গতকালের খেলা নিয়ে। ভালো মন্দে শ্রীলঙ্কায় ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিনও কিন্তু শেষ করেছে ভারতীয় টিম। দেবদত্ত পাডিকালের কথা বলতেই হয়, তার সেঞ্চুরি এবং রবীন্দ্র জাডেজার হাফ সেঞ্চুরি বড় একটা প্রাপ্তি। সেখানে গতকালের ম্যাচ যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু জাসপ্রীত জয়সওয়াল, ঋষভ পন্তের যে ব্যাটিংয়ের ব্যর্থতা সেটা কিন্তু বেশ বড় একটা চিন্তার কারণ ভারতীয় দলের জন্য। এবং সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে সাই সুদর্শনের চোট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের আগে চোট সমস্যা কিন্তু ভারতীয় টিমের জন্য একটা বড় সমস্যা তৈরি করেছে। স্কোয়াডে থাকার পরেও কিন্তু টেস্টের বাইরে চলে গিয়েছেন জসপ্রীত বুমরা। টিমের ক্যাপ্টেন শুভমন গিল ওয়ার্ম আপ ম্যাচে খেলতে পারছেন না ফিটনেসের জন্য, এবং ভারতীয় টিমের পক্ষেও সেটা জানানো হয়েছে যে সতর্কতার কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। গতকালে যদি আমরা ম্যাচটা একটুখানি চোখ বন্ধ করে ভাবি তাহলে ভাবতেই আমরা পারবো যে শ্রীলঙ্কা ক্রিকেটের যে একাদশের বিরুদ্ধে তিন দিনের এই যে একটা ম্যাচ এবং সেখানে যে ব্যাটিং করতে নামেনি শুভমন, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু চোটের থেকে কিন্তু বাঁচার জন্যই সেটা, এবং এই চোট কিন্তু গম্ভীরের কাছে, গৌতম গম্ভীরের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ। প্রস্তুতি ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখি সেখানে কিন্তু একটা বড় ভরসার জায়গা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে দেবদত্ত পাডিকাল। তিন নম্বরে নেবে 142 রানের ইনিংস, চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র জাডেজা, তার কিন্তু 63 রানের ইনিংস করেছে, এবং মানব সুতারের কথা বলতেই হয় 41 রানে বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে। এছাড়াও বলতেই হয় মিডল অর্ডারে সেরম কোনো ব্যাটারের আমরা সাহায্য পাইনি, তবে সব থেকে বড় হতাশ করেছে ঋষভ পন্ত, 2 রান, এবং ধ্রুব জুরেল 1 রান, এবং সদ্য যে সুযোগ পাওয়া সারাংস জৈন সে কিন্তু 22 রান মাত্র তার সংযোজন। সেখানেই ভারতীয় স্কোর 357 6 উইকেটে, এবং তার আগে শ্রীলঙ্কার অবশ্যই আগের দিনের 363 রান 8 উইকেটে। এই যে তারপরে সেখান থেকে একদম ডিক্লেয়ার করে দেওয়া প্রথম ইনিংস, তারপরে কিন্তু ভারতের জন্য একটা বড় ধাক্কা, এবং ভারতের হয়ে কিন্তু এই যে দুটো উইকেটও নিয়েছে সেটা কিন্তু জাডেজা এবং কুলদীপ যাদব এবং মানব সুতার দুটি করে উইকেট নিয়েছে এনারা। এবং এর সঙ্গে সঙ্গে আবারও 15 থেকে 19 আগেই বলেছি একদম শুরুতে যে একটা টান টান লড়াই, এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু কম্বিনেশনেরও বেশ একটা ভাবনা চিন্তা আগে থেকেই করতে হচ্ছে। কারণ প্রস্তুতি ম্যাচে শুভমন গিল না খেলায়, হ্যাঁ, জাসপ্রীতের সঙ্গে যে ওপেন করতে নামে কেএল রাহুল, সেই জায়গাটা নেতৃত্ব দেন তারাই, এবং রাহুলের এই ব্যাট থেকে মাত্র 40 রানের একটা ইনিংস, এবং সাইয়ের বাইরে চলে যাওয়া টেস্টের যে ব্যাটিং লাইন আপ সেখানে কিন্তু কম্বিনেশন অন্যভাবে চেঞ্জ করতে হচ্ছে অবশ্যই। মানে তিনে নেমে সেঞ্চুরি করে প্রথম এগারোয় দেবদত্তের জায়গা অনেকটাই পাকাপাকি। জাডেজার রানও 4 নম্বরে নেবে ভরসাযোগ্য, তবে বুমরা না থাকায় কিন্তু পেস ব্যাটিংয়ের যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। যাই হোক, আর কিছুদিনের অপেক্ষা, আবারও মানে অনেকটা দিন, প্রায় 5-6 দিন পরে আবারও শুরু হবে এই লড়াই। সেই লড়াইয়ের শুভেচ্ছা রইল, এবং সমস্ত কম্বিনেশন সব কিছুই পরিবর্তন করে ভারত দুরন্ত গতিতে পারফর্ম করবে সেটাই আমরা চাই।

0: অথস কাঁচের তলায়।
1: আবারও আতসকাঁচের তলায় আমাদের চোখ রাখতেই হচ্ছে এবং কান পাততেই হচ্ছে কলকাতা লিগ নিয়ে। শেষ মুহূর্তে বড়সড় যদি কোনো পরিবর্তন না হয় বা বিপর্যয় না হয়, তাহলে কিন্তু কলকাতা লিগের ডার্বি হতে চলেছে বারাসাত স্টেডিয়ামে। তারই মধ্যে কিন্তু গতকালের মোহামেডানের কথা বলতে হয়। মোহামেডান কিন্তু কলকাতা পুলিশকে কিন্তু 2-0 সহজেই হারিয়ে দিয়েছে। শুধু 3 পয়েন্টই নয়, 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর শীর্ষে পৌঁছে গেছে কিন্তু আমার মোহামেডানের ছেলেরা। এই দিনের শুরু থেকেই কিন্তু ম্যাচের একটা কর্তৃত্ব দেখা গিয়েছিল মোহামেডানের, এবং 19 মিনিটে প্রথম গোল পেয়ে যায় মোহামেডান। আদিসন সিংহের ছোট্ট পাসকে ধরে হাফ টার্ন করে ডান পায়ে জোরালো মাটি ঘেঁষা শটে একদম সুন্দরভাবে ফরদিন আলী মোল্লা জালে জড়িয়ে দেয়। এই যে সুন্দরভাবে পাসটাকে নিয়ে ট্যাকল করে একটা প্রথম থেকেই আত্মবিশ্বাস করে দিল। তারপর কিন্তু 66 মিনিটে আবারও গোল। এই পরপর গোলের যে ধারা, একটা সময় এক একে ড্র হয়, ড্র হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যায়। এবং পরবর্তীকালে ডুরান কাপের অন্যান্য যদি ম্যাচগুলো বলি, গ্রুপ ই এর কথা বলি, সেখানে কিন্তু মুম্বাই এফসির কথা বিরুদ্ধে শনিবার গতকাল 5-0 গোলে জিতে শীর্ষে উঠে শেষের আটে।

সম্ভাবনা একেবারে তৈরি করে দিয়েছে শিলং লাজং এফসি, এবং জোড়া গোল সেখানে এভার ব্রাইটন সানার। তাহলে এবার এই কলকাতা লিস্টটা যে জমে উঠেছে এবং এই যে একটা উত্তেজনা উন্মাদনা সেটাও কিন্তু চলছে, এবং চলতে চলতে বলেইছিলাম যে আজকের খেলার খবর বলবো ট্রাউ এফসি এবং ইন্ডিয়ান নেভির কথা, সেখানে কিন্তু এখনও খেলার ফলাফল 1-1।

কোচকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। কলকাতা ফুটবল লীগ নিয়ে কথা ছিল, তাই কলকাতা ফুটবল লীগে প্রিমিয়ার ডিভিশনের খেলায় মোহনবাগান সুপার জায়ান্টসের যে ব্যর্থতা, তা নিয়ে কিন্তু দলের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে। ময়দানে সবচেয়ে আগে অনুশীলনে নেমেছিলেন কোচ বাস্তব রায়, সবুজ মেরুন ব্রিগেডকে নিয়ে একদম প্রথম থেকেই শুরু করেছিলেন। তার কথা মতো বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে যেমন নেওয়া হয়েছিল, তেমনি আবার সিনিয়র দলের ফুটবল মানে খেলোয়াড়দেরও কিন্তু নেওয়া হয়েছিল কলকাতা ফুটবল লীগের জন্য। এবং দীর্ঘদিনের যে অনুশীলন, তারপরেও কিন্তু মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে কোনোরকম সেই সমন্বয়টা দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু ফুটবলারদের ছন্দে ফেরানোর কথা বারবার বলছে। এবং এই ছন্দে ফেরানোর ক্ষেত্রে যে একটা স্ট্র্যাটেজি, সেটা কিন্তু একদম তলা নিতে পৌঁছে গেছে। তাই কোচ বাস্তব রায় মোহনবাগান ক্লাবের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত থাকলেও সেখানে কিন্তু বিদেশিদের সঙ্গেও তার সেইভাবে তালমিল হচ্ছে না, এবং সেখানে কোথাও একটা সংযোগের অভাব। আর পরপর দুটো ম্যাচে যেভাবে মোহনবাগান হেরেছে, তারপরে কিন্তু কোচ বাস্তব রায়ের প্রতি ম্যানেজমেন্টও একেবারেই খুশি নয়। শুধু শায়ন ব্যানার্জির ওপরে নির্ভর করে মোহনবাগানের কিন্তু দল চলে না। তারপরেই কিন্তু সোহেল ভাট সিনিয়র যে পরিশ্রম করেন, সেখানেও কিন্তু লীগের খেলায় তাকে নিষ্প্রভ দেখাচ্ছে। কেন, এই কেনর প্রশ্ন খুঁজছে। এবং এই যে সুপার সিক্সে খেলতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা, এবং সেই নিয়েই কিন্তু ম্যানেজমেন্টের অন্যরকম ভাবনা চিন্তা সব কিছু শুরু হয়ে গেছে। তাহলে কি কোচ বাস্তব রায়ের পরিবর্তন হতেও পারে, সেটা সময়ই বলবে। সময়ের অপেক্ষায় আমরা সবাই থাকি।

0: এই সপ্তাহের খেলোয়াড়।
1: এই সপ্তাহের খেলোয়াড়, এই সপ্তাহের খেলোয়াড়ে প্রথমেই বলেছিলাম কথা হবে রমেশবাবু প্রজ্ঞানন্দকে নিয়ে। তার জন্ম 10 আগস্ট 2005 সালে। তিনি একজন ভারতীয় দাবারু গ্র্যান্ডমাস্টার। তিনি 10 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হন। তারপর 12 বছর বয়সে দ্বিতীয় কনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন। 13 সালে মাত্র 7 বছর বয়সেই কিন্তু অনূর্ধ্ব 8 ওয়ার্ল্ড ইউথ চেস চ্যাম্পিয়নশিপেও কিন্তু চ্যাম্পিয়ন হন। এরপরে কিন্তু একের পর এক তার পারদর্শিতা আমরা দেখেছি। কার্লসনকে পরাজিত করা দেখেছি, হ্যাঁ, অন্যদিকে ম্যাগনাস কার্লসনের সঙ্গে এই যে জেতা, সেটা একটা বড় ইতিহাস সাক্ষী তার। তিনি 2016 সালে মাত্র 12 বছর 10 মাস 16 দিন বয়সে ভারতীয় দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন। ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক শিরোপা জিতে ইতিহাস করেছেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জিতলেন। এই জয়ের পর তাকে সংবর্ধনা এবং নগদ 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এর রেশ কাটতে না কাটতেই সেন্ট লুইজ দাবাতেও তিনি দুরন্তভাবে জয় এনে দিয়েছেন। নরওয়ে চেস টুর্নামেন্টে দুরন্ত খেলে প্রথম ভারতীয় হিসেবে ট্রফি জিতেন প্রজ্ঞানন্দ এবং ম্যাগনাস কার্লসনকে সেখানে হারানো। এই সব কিছু নিয়ে তার যে জয় এবং তার যে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু এই নরওয়ে সাফল্যের পরও একের পর এক তার জীবনে আরও সাফল্য আসুক এবং আরও আরও ইতিহাসে তার নাম উজ্জ্বলভাবে লেখা হয়ে থাক, তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে অস্মিতা দেকে নিয়ে কথা হবে। অস্মিতা দে এই সপ্তাহের খেলোয়াড়। তার জন্ম 22 মার্চ 2003। তিনি হলেন ত্রিপুরার একজন ভারতীয় জুডো প্লেয়ার, যিনি মহিলাদের 68 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 2026-এর কমনওয়েলথ গেমসে মহিলাদের 68 কেজি ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় জুডো খেলোয়াড় তিনি। এছাড়াও তিনি 2023-এ ম্যাকাও জুনিয়র এশিয়ান কাপ এবং 2025-এ আফ্রিকান ওপেনে স্বর্ণপদক জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে সোনা জিতে নজির গড়েছেন।

ত্রিপুরারই বাঙালি খেলোয়াড় অস্মিতা দে। এবার তার জন্য কিন্তু তার চাকরিতেও পদোন্নতি হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ তাকে সাব ইন্সপেক্টর থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে উন্নীত করেছে। এবং কমনওয়েলথতে জুরোর যে ফাইনাল, সেই ফাইনালে কানাডার হেইটি কুয়াচকে হারান অস্মিতা। তার আগে কোনো ভারতীয় খেলোয়াড় সোনা জিততে পারেনি, যদি অস্মিতার পরেই সোনা জেতেন হর্ষ সিং, তবুও খেলোয়াড় হিসেবে সোনা জেতার কৃতিত্ব অস্মিতার। অস্মিতা বলেছে একটা জায়গায় যে আমাকে বলা হয়েছে যে ডিএসপি করা হবে, একটা চিঠি পেয়েছি, সেখানেই লেখা ছিল এখন আমি সাব ইন্সপেক্টর। উত্তরপ্রদেশের পুলিশ প্রচুর সমর্থন করেছে আমাকে, কমনওয়েলথে যাওয়ার আগে আর্থিক সাহায্য করেছে, আমি কৃতজ্ঞ। এই সমর্থন, নিরাপত্তা এবং আর্থিক সাহায্য আমি কোনো দিন ভুলব না। উত্তরপ্রদেশ পুলিশ অনেকভাবে আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। আগামী দিনে অস্মিতা আরও আরও সাহায্য পাক এবং তার জীবনে আসুক আরও অনেক অনেক সফলতা, যা ভারতবাসীকে আরও আরও গর্বিত করবে। এরপরে কথা হবে দেবদত্ত পাডিকালকে নিয়ে। দেবদত্ত পাডিকাল এ সপ্তাহের খেলোয়াড়। তার জন্ম 7 জুলাই 2000 সালে। তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি কর্ণাটক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। তিনি ভারত অনূর্ধ্ব-19 দলের হয়েও খেলেছেন। 3 দিনের প্রস্তুতি ম্যাচে তার দ্বিতীয় দিনে আমরা পারফরমেন্স দেখেছি, যেখানে ভারত 6 উইকেটে 357 রান তুলেছে, যা শ্রীলঙ্কার একাদশের সংগ্রহের থেকে 6 রান কম ছিল গতকাল। এবং সেখানে অপরাজিতভাবে আমরা দেখেছিলাম থাকতে দেবদত্তকে 142 রানে। এবং দেবদত্ত দারুণ একটা উত্থান, যেখান থেকে আগামী দিনে তার প্রথম একাদশের মধ্যে জায়গাটা করে নেওয়া অনেক সহজ। এবং এই যে তার একটা দুরন্ত মানে প্রকাশ, সেই প্রকাশটা কিন্তু তার শুধুমাত্র পারফরমেন্স নয়, তার সব দিক থেকেই, তার অভিব্যক্তি থেকে শুরু করে তার প্রকাশ, সব জায়গাতেই কিন্তু তার একটা নিজস্ব আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামী দিনেও আরও আরও বেশি করে 4 রান 6 ছক্কার একদম ঝড় উঠুক এবং দেবদত্ত আরও আরও সুন্দরভাবে তার জীবনে এগিয়ে যাক, সেই কামনা করি। এবং 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তাকে আবারও দুরন্ত ফর্মে দেখতে চাই শ্রীলঙ্কার বিরুদ্ধে।

পিতৃহারা হয়েছেন লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত জর্জ মেসি, বিশ্বকাপের সময়ই জানা গিয়েছিল অসুস্থতার খবর। বিশ্বকাপ শেষ হওয়ার পর এক মাসও হয়নি, তার আগেই বাবাকে হারালেন লিওনেল মেসি। গতকাল খবর সূত্রে জানা গেছে আর্জেন্টিনার ডিনার মেসির বাবার মৃত্যু হয়েছে এবং বয়স হয়েছিল 68 বছর। মেসির পরিবার এখনও তেমনভাবে কিছুই প্রকাশ করতে পারেনি তার মতামত, কিন্তু এই পিতৃহারা লিওনেল মেসির একজন রইল অবশ্যই সমবেদনা। আর দীর্ঘদিন তার বাবা অসুস্থ ছিলেন প্রয়াত জর্জ মেসি, বিশ্বকাপের সময় তার অসুস্থতার খবর পেয়েও কোনোভাবে সেটাকে মাথায় আনতে দেননি, কিন্তু এই যে হারানো সময় সেটা বড় ক্ষতি। তার আগেই তাকে চলে যেতে হয়, এক মাসও হয়নি বিশ্বকাপের। আর মেসির যে তার খেলার পেছনে কিন্তু এই বাবার অবদান অনেকটাই। তবে মেসির ছোটোবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ একটি বিবৃতিতে জানিয়েছেন জর্জের প্রাণ হওয়ার কথা, এবং সেই জায়গাটাই কিন্তু সকলেই দুঃখ প্রকাশ করেছেন। মেসির জীবনে বাবার অবদান অনেকটাই, বিশেষ করে শুরুর দিকের বছরগুলোতে। খুব ছোট্ট বয়সে মেসিকে তিনি এগিয়ে নিয়ে যান খেলার জন্য, এবং সেই বার্সেলোনায় তার এগিয়ে যাওয়া সব কিছুতেই বাবার অবদান অনেকটাই।

কোরিয়া মাস্টার্স সুপারের ফাইনালে অস্মিতা, সামনে চীনের হান চিয়ান। কোরিয়া মাস্টার্স সুপার সেখানে কিন্তু ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 26 বছরের খেলোয়াড় অস্মিতা চালিহার দাপট। গতকাল মহিলাদের সিঙ্গলসে শেষ চারে মাত্র 48 মিনিটে

লড়াইয়ে তিনি ভারতের আর রামরাজকে 21-13, 16-21, 21-13 ফলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন। আজকে ফাইনাল চীনের প্রতিপক্ষ হান সিয়ান সিং, যিনি দক্ষিণ কোরিয়ার কিম গা রামকে হারিয়েছেন 22-20, 18-21, 21-14 ফলাফলে। বিশ্বের 50তম অস্মিতা শেষ আটের লড়াইয়ে হারান শীর্ষ বাছায় এবং বিশ্বের 22 নম্বর জাপানের হিনা আকেশিকে। এই জয়ই তাকে করে তোলে আত্মবিশ্বাসী। তবে শনিবার শেষ চারে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে বিশ্বের 49 নম্বরের বিরুদ্ধে লড়াইটা কিন্তু মোটেও সহজ ছিল না, কিন্তু অস্মিতা আত্মবিশ্বাসী ছিল। প্রথম গেমে নিয়ন্ত্রণ রেখে জিতে যায় অস্মিতা। দ্বিতীয় গেমে অবশ্য রামরাজ সহজে হার মানেননি, দীর্ঘ র্যালি চলতে থাকে, কেউ 1 ইঞ্চিও জমি ছাড়েননি। তবে শেষ হাসি হাসেন রামরাজ, গেমটি জিতে নেন রামরাজ 21-16। শেষ গেমে উপযুক্ত জবাব দেন অস্মিতা। তৃতীয় গেমে এক সময় এগিয়ে গিয়েছিল 11-3 ফলে, তারপরে পিছনে ফিরে আর তাকাতে হয়নি, ফলে প্রথমবার একেবারে ওয়ার্ল্ড ট্যুর সিঙ্গলস জেতার থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। এ সপ্তাহে সত্যি পরের পর জয় দেখতে ভালো লাগছে এবং 26 বছর বয়সী অস্মিতা চালিয়ার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। খেলার আরও অনেক খবর রয়েছে, কিন্তু বলতেই হয় যে খেলা চলছে ট্রাউ এফসি এবং আমাদের ইন্ডিয়ান নেভির মধ্যে। সেখানে কিন্তু ট্রাউ এফসি আবার 2-1 এগিয়ে গেছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বেশ অনেকটাই সময়ের পরে আত্মবিশ্বাসী। এবং সেখানে গিয়ে কিন্তু যে ট্রাউ এফসি দারুণ দুরন্ত গতিতে দ্বিতীয়ার্ধে যখন 1-1 হয়ে যায়, সেখান থেকে কিন্তু একেবারে এগিয়ে যায়। এবং ইন্ডিয়ান নেভি টিম এই মুহূর্তে 1 গোল করেছে এবং ট্রাউ এফসি 2 গোল। এবং সঙ্গে সঙ্গে বলতে হয় খেলার বিভিন্ন খবরাখবর রয়েছে। কারাটেতে আবারও সাফল্য পেলেন বাংলার দেবার্ঘ মুখোপাধ্যায়। সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 7 দেশের প্রতিযোগীর লড়াইয়ে অনূর্ধ্ব-14 কমিতে ইভেন্টে 50 কেজি বিভাগে নেপালের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতলেন দেবার্ঘ। ভারত 17টি সোনা, 16টি রূপো, 17টি ব্রোঞ্জ সহ দ্বিতীয় স্থানে রয়েছে। হান্সি মেরের কোচিংয়ে এই সাফল্য। অন্যদিকে অসমের অনূর্ধ্ব-19 টিমের কোচ হলেন বাংলার মৈনাক সেনগুপ্ত। অতীতে বাংলার কোচিং স্টাফের দায়িত্ব সামলেছেন তিনি। ক্রিকেটার জীবনে 6টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং লিস্টে এ গ্রুপের ম্যাচ খেলতেন তিনি। অন্যদিকে দারুণ একটা খবর দিতে দিতে আজকের মতো বিদায় নিতে হবে। সময় ঘড়ির কাঁটা হুহু করে এগোচ্ছে, সেটা হচ্ছে কলকাতা পর্বত অভিযাত্রী সংঘের 16 সদস্যের একটি দল রওনা দিল লাদাখের দুর্গম মাউন্ট কোলা সংলগ্ন অঞ্চলের একটি আনমি শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। তারা এই রওনা দিয়েছে, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে সময় বলছে সমুকে বিদায় নিতেই হবে। প্রত্যেকে খুব ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই সঙ্গে রাখুন ক্রীড়াঙ্গনকে।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী বিজেন্দ্র প্রসাদ উপাধ্যায়, 49 নম্বর নারকেলডাঙ্গা নর্থ রোড, কলকাতা 7 লক্ষ 11 থেকে জানাচ্ছেন যে শ্রী ভগবতী প্রসাদ উপাধ্যায় রোগাটে গড়ন, বয়স 65 বছর, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। 2010 সালের 14ই সেপ্টেম্বর তারিখ 1 নম্বর ওয়েভারলি লেন তালতলা কলকাতা 7 লক্ষ 13 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীমতী মনিকা মাল, ঠিকানা শীতল গ্রাম নলহাটি, জেলা বীরভূম।

7312377 থেকে জানাচ্ছেন যে শ্রী বাণীশ্বর মাল, মাঝারি গড়ন, বয়স 39 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, 2026 জুন তারিখ, SSKM হাসপাতাল কলকাতা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সি এন সেনগুপ্ত, সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 7 লক্ষ 1 থেকে জানাচ্ছেন যে কুমারী তামান্না আখতারি, রোগাটি গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, 2026 16 ফেব্রুয়ারি তারিখ, গ্রাম নিমকুড়িয়া, থানা উত্তর কাশীপুর, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7 লক্ষ 1। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ও পুলিশ, CID, মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 17 থেকে 27 থেকে জানাচ্ছেন যে কলকাতা 7 লক্ষ 27 থেকে জানাচ্ছেন যে শ্রী অয়ন বড়ুয়া, রোগাটি গড়ন, বয়স 12 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, 2026 11 জুলাই, গ্রাম বিবেকনগর, ডাকঘর শ্যামনগর, থানা বাসুদেবপুর, জেলা উত্তর 24 পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সঞ্জিত রানা, ঠিকানা দাসপাড়া, রানাপাড়া, আটঘড়া, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী তিতলি রানা, রোগাটি গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, 2024 সালের 2 এপ্রিল তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রাজু রাজপুত, ঠিকানা আকড়া জগন্নাথনগর, পেরেককল, থানা মহেশতলা, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সুইটি রাজপুত, মাঝারি গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 18 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7 লক্ষ 1। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

আচ্ছা বন্ধু, কখনো কেমন হয়েছে তোমার, ধরো হঠাৎ কোনো পুরনো একটা সুর অনেকদিন পর কানে ভেসে এলো, আর কানে ভেসে আসতেই মনে হয়েছে

আরে এই গানটা তো আমার মনের কথাই বলে। কিংবা ধরো ব্যস্ত দিনের ভিড়ে দু মিনিটের একটা গান তোমার মনটাকে একেবারে অন্য কোথাও নিয়ে গিয়েছে। আমার কিন্তু মাঝে মধ্যে এরকম হয় জানো তো, প্রচণ্ড ভালো কোনো মুহূর্তে বা খুব কষ্টের কোনো একটা সময়ে এক একটা গান শুনলে মনে হয় আরে বাস এই গানটা তো আমার কথাই বলে, আমার মনের কথা বলে। আসলে কিছু গান তো আছে যেগুলো কানে শোনা যায় ঠিকই, কিন্তু তার থেকেও যেন আরও অনেক বেশি করে আমাদের মনে শোনা যায়। আর সেই গান যদি হয় নজরুল গীতি, তাহলে তার সঙ্গে কখন যে প্রেম এসে বসে, কখন প্রকৃতি যে জানলা দিয়ে উঁকি দেয়, কখন আবার মনটা একটু অভিমানী হয়ে ওঠে, সেটা বোধহয় বোঝাই যায় না। প্রেম, বিরহ, প্রকৃতি, ভক্তি, আনন্দ, মানুষের মনের কত রকমই না অনুভূতি। সত্যি তো সেই সব অনুভূতি কিন্তু কাজী নজরুল ইসলাম খুব যত্ন নিয়ে শব্দ আর সুরে ধরে রেখেছেন। আর সেই কারণেই হয়তো এত বছর পরেও নজরুল গীতি আমাদের কাছে কখনোই পুরনো হয় না। সময় বদলেছে, মোবাইল বদলেছে, প্লেলিস্ট বদলেছে, কিন্তু আমাদের মনের অনুভূতিগুলো তার কি খবর বলো তো, সেগুলো তো একই রয়ে গিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধু, আমি যুববাণীর বন্ধু অর্ঘনা রয়েছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো সুরের ক্যানভাসে। তাহলে চলো আর দেরি নয়, শুরু করা যাক আজকের সুরের সফর। আজকের এই পর্বে আমাদের সঙ্গে থাকছে যুববাণীর দুই সঙ্গীত শিল্পী সৌমিলি বাগচি ও মৈত্রী হালদার। তাদের কণ্ঠে শুনে নেব কাজী নজরুলের বেশ কয়েকটি কালজয়ী সৃষ্টি। শুরুতেই তোমার জন্য থাকছে যুববাণীর শিল্পী বন্ধু সৌমিলি বাগচির কণ্ঠে আমার আপনার চেয়ে।

কি অদ্ভুত সুন্দর, তাই না? আহা, মনটা যেন ভরে গেল। আমার আপনার যে আপন, যেজন খুঁজি তারে আমি আপনায়। সত্যি তো, আমাদের আপনজন সে তো আমাদের মনের ভিতরেই থাকে, তাই না? প্রচণ্ড সুখ দুঃখ, ভালোবাসা, একাকিত্ব, সব কিছু নীরব সঙ্গীত সেই। তাকে খুঁজতে বোধহয় দূরে কোথাও আর যেতে হয় না, তাই না? নিজের হৃদয়ের গভীরে তাকালে তার দেখা মেলে। ভালোবাসা যেমন শুধু কাছে পাওয়ার গল্প বলে তা কিন্তু নয়, তার মধ্যে থাকে অপেক্ষা, টান, অভিমান, আর কখনো কখনো থাকে না বলা অনেক কথা। আবার দেখবে কখনো কখনো এমন কারুর কথা আমাদের মনে পড়ে যায় যার কথা হয়তো আমরা কাউকে বলেই উঠতে পারি না। এবার সেই না বলা কথার সুরে আমরা শুনব যুববাণীর শিল্পী বন্ধু সৌমিলি বাগচির কণ্ঠে পরপর দুটি নজরুল গীতি। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

গানে গানে ফিরলাম আজকে শরীর ক্যানভাসে। আমি অর্ঘনা রয়েছি তোমার সঙ্গে। তিনটি গান তিন রকমের অনুভূতি, তবে কাজী নজরুল ইসলামের সৃষ্টির জগৎ কিন্তু

শুধু প্রেম আর বিরহেই থেমে থাকেনি বন্ধু, প্রকৃতির প্রতিটি রূপ তার সুরে কথা বলে। আর তাই এবারের পালা সেই প্রকৃতির কাছেই ফিরে যাওয়ার। শুনব পরবর্তী শিল্পী বন্ধু মৈত্রী হালদারের কণ্ঠে খেলেছে জলদেবী।

প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা বোধ হয় এইরকমই। আমরা শুধু প্রকৃতিকে দেখি না, তার সঙ্গে জড়িয়ে থাকি, আর আমাদের সঙ্গেও জড়িয়ে থাকে আমাদের অনুভূতিগুলো। ঠিক যেমনভাবে মেঘেরা গল্প বলে, মনে করিয়ে দেয় আমাদের দূরে থাকা কাছের মানুষের কথা, তার কোনো ঠিকানা থাকে না, ভেসে যায় এখান থেকে ওখানে, আবার কোথা থেকে যে কোথায় চলে যায়। ঠিক তেমনভাবে স্টুডিওর ঘড়ির কাটার সময়ও কিন্তু এগিয়ে চলেছে একেবারে শেষের দিকে। আজকের সুরের ক্যানভাসে আমি যুববাণীর বন্ধু অর্ঘনা ছিলাম তোমার সঙ্গে। তবে আমাদের আজকের এই অনুষ্ঠানে গানে গানে যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন, কৌস্তভ রায়চৌধুরী, মনোজ ঘোষ, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী এবং শঙ্কর রায়, আবারও ফিরে আসবো অন্য কোনো সুর, অন্য কোনো গল্প নিয়ে। সৃষ্টিমানি তো নতুন কিছু, সেই নতুন সুরের হাত ধরেই নয় গপ্প হবে তোমার সঙ্গে আবার অন্য একদিন। তাহলে আজকের মতো এই সুরের সফরটা এখানেই শেষ করি সৃষ্টির ছন্দে। থাকছি যুববাণীর শিল্পী বন্ধু।

যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাস শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্হণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনায় আন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে আদিবাসী দিবসে তাৎপর্য, অংশগ্রহণে ডক্টর শিবশঙ্কর সোরেন ও প্রদীপ কুমার হাঁসদা। 6:38 যাত্রা অনুষ্ঠান বন্হী শিখা, রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত মাতৃমন্দির ও পূর্ণ অঙ্গন। 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। এরপর 9:30 নজরুল গীতি অঞ্জনা মুখোপাধ্যায়, 9:45 আধুনিক গান সঞ্জীব ঘোষ। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী কণ্ঠসঙ্গীতে সাত্বিকা মোহন, আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন। 11:00 বেহালা অনুপম আচার্য, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের

দিশমখন ইংরেজ শাসনিয়া কবিরুদরে ভারত ছাড়ো আন্দোড় সয়ে দিশম গমকে মানতান সিপি রাধাকৃষ্ণান সামাজিয়ে তালমারিয়া মিট বার্তিরে উন অক্তরেয়া ওনা ভারত ছাড়ো আন্দোড়রে সেলেদ লেন কদিশেতে আজা মন মানত সদর কাতে মেন কাদা উন অক্তরেয়া ফুনুরগল লড়াওনারে নোয়া আন্দোড় দিশম হরকো জুগুত কাকো রে খাসানা এ কামিলেদা আর উনকু আন্দোড়িয়া কোয়া সাহস আর দিশম দুলের দো নাহা পপংড়া কো উদ্গাও এমা কোয়া মারাং মন্ত্রী মনতান নরেন্দ্র মোদী হো ভারত ছাড়ো আন্দোড়রে সেলেদ লেন মানমি কো দিশাতে আজা গাহির মান মানত আর গোট জোহারে সদর কাদা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ মেন কাদা দিশম রেয়া নাওয়ান পে গোটাং ফৌজদারি আন দো প্রযুক্তি অক্তসীমা আর পাতিয়াও চেতান রিহিট কাতে তেঙ্গো কানা নাগ্রাহিয়া কো ন্যায় সে যথাত বিচার এমা কো দিশা নাহা প্রযুক্তি আর অক্তসীমা চেতান দায়বদ্ধ আনা নোয়া কো পে গোটাং ফৌজদারি আন কদো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দো তেহেন পুদুচেরি রেয়া গড়ি মেদু পুলিশ ট্রেনিং বিদ্যাগার ডাহিরে পুদুচেরি পুলিশ ফত কো প্রেসিডেন্ট পুলিশ কালার মন এম চাল আখড়ারে সেলেদ লেনা তেহেঞা ওনা আখড়ারে পুদুচেরি রেন লেফটেন্যান্ট গভর্নর মানতান কে কৈলাসনাথন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী স্বরাষ্ট্রমন্ত্রী এ নামা সি ভায়াম আর পুলিশ রেন মহানির্দেশিয়া শালিনী সিং তেকো সেটের কো তাহে কানা দিশম জাকাত রে তেহেন খন হর ঘর তিরঙ্গা মেনে ওড়া কে ওড়া জাতিয়ারি চির হিপিড় কামিহরা এতহব এনা তঙ্গে তাহেনা নোয়া আগস্ট চাঁদো রেয়া গে এয়াই মাহিত হাবিজ নোয়া হর ঘর তিরঙ্গা কামিহরা রেয়া যশ দো কানা দিশম হর কো তালারে জাতিয়ারি চির হিপিড় তালাতে দিশম দুলের সারসাও কা জাতিয়ারি বহা সগৈ তেয়ার আর ভারত রেয়া যতম লেকান লাকচার পালাও রে সানাম কো উদ্গাও এম আর নেস নোয়া আখড়া রেয়া মিট হিস লেকাতে গোটা দিশম রে বন্দে মাত্রম নোয়া সেরেঞ্জ দো মিটতে সেরেঞ্জ

0: মুখে মানাতান সিপি রাধাকৃষ্ণন্দ আন্দামান নিকোবর ঢিপরেয়া রাজনাগার শ্রী বিজয়পুরম ফ্ল্যাগ পয়েন্ট রে জাতিয়ারি চিড়ে হিপিড়কাদা আর ওডেনা ডক্টর বি আর আম্বেদকর ইনস্টিটিউট ফর টেকনোলজি অডিটোরিয়াম রে সাপড়াও বন্দে মাতরম তিরঙ্গা কনসার্ট সে সেরেঞ্জ আখড়া রেহ উনি দয় সেলেদ লেনা নতে পশ্চিম বাংলা পনত রেয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর মহকুমা শাসনিয়া অফিস খন ইন দা ট্রাফিক মোড় হাবিজ হর ঘর তিরঙ্গা নয়া কামিহরা রেয়া মিদ রেলি তাড়াম রে পনত রেন মন্ত্রী মানতান দিলীপ ঘোষ সাঁতে আইমা নে হর মানমি ক সেলেদ লেনা মেনতে বাডাই কানা পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন নবান্ন রে পশ্চিম বাংলা লোকতন্ত্র সেনানী মানে এম চালাকা নবান্ন কনফারেন্স হলরে তেহেন মিদ সাপড়াও আখড়া তালাতে দিশমরে জরুরান অবস্থা সিরজাও লেন অক্ত যাহাই মানমি ক গণতন্ত্র বাঁচাও লড়াই লাগি জিহল ক খাটাও লেনা নঙ্কান পেসাই জনালেকান পনত রেন মানমি ক নয়া পশ্চিম বাংলা লোকতন্ত্র সেনানী ফত সেনানী মান পনত মুখ্যমন্ত্রী এম চাল কাট কোয়া নয়া মান লেকাতে চাঁদো পিছি গেল হাজার টাকা আর চিকিৎসা বাবদ মিদ হাজার টাকা কাতে গড় শপথ এম বেগর উনকু দো সরকারি বাসতে বিন গণংতে কো সেন হেজ দাঁড়িয়ে আর এয়া হো সুবিধা কো নামা যাহাই লোকতন্ত্র সেনানী ফত কোকো গুড় কানা উনকুরেন এরা আর বাং ছাতাদারি কহ নয়া সুবিধা দো কো নামা দিশম রেয়া গেবার গোটাং পনত রে নয়া পেনশন পান্থা এথব আকার রেহ পশ্চিম বাংলা রে দো নয়া পান্থা নিয়ে ধাওগে পইল লোকতন্ত্র সেনানী মান এমচাল আখড়ারে তেহেন পনত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সদর কাদা দারাকান সেরমা জুলাই রেয়া তুরুই মাহিত পনত রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তি থাপন বেগর অল পাড়াও সিলেবাস রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্দার বল্লভভাই প্যাটেল আর নেতাজি সুভাষচন্দ্র বসুয়া এনএম রেয়া কথা সাব রাকাব রেয়া উদ্যোগ হাতাও আ গিদ্রা কোয়া পুষ্টি পূরণ দিশাতে অঙ্গনওয়াড়ি তালমা কো নাপায়তে চা চালাও লাগি পশ্চিম বাংলা পনত সরকার দো অঙ্গনওয়াড়ি তালমা করে ম্যানেজিং কমিটি তেয়ার রেয়া সিদ্ধান্তই হাতাও কাদা এআই জনা তিরলো সহেদ কোয়াতে তেয়ার নোয়া কমিটি দো বার চাঁদো ছাড়া ছাড়া দুপুরুব ডাকে কাতে অঙ্গনওয়াড়ি তালমা কো রেয়া পরিকাঠামো গিদ্রা কো এমা কো জমা রেয়া মান আর উনকুয়া যতন যোগাও বেসতে হয়োগ কানা সে বাং ওনা আর গিদ্রা এঙ্গাত কোয়া পুষ্টি ইদি কাতে হকো গালমারাওয়া পনত তিরলো গিদ্রা আর সমাজ ভিলাই ডিপার্ট হতেতে মিদ নেতেল সে নোটিস রে মেন কানা যে তঙ্গে আগস্ট চাঁদো ভিতরি থেকে নয়া ম্যানেজিং কমিটি তেয়ার কামি সতগো আর উনকু ট্রেনিং কো এমা কো উত্তর চব্বিশ পরগনা হালিশহরে পুলিশা হেফাজতরে তাহেন অক্ত গজ আকান ওডেনি তৃণমূল কংগ্রেস লিডার বিরজু কেউ ট্রেন ওড়া হড়ক সালা নেপেলক লাগি তেহেন সেন লেনরে মারেন পনত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওডেন মানমি কোয়া হুলসে আন্দোলনরে পাড়াও লেনা মেন্তরা গানোয়া পুলিশা লকআপ খন হলা বিরজু কেউর দো বিহু সালতরে কল্যাণী রেয়া জওহরলাল নেহরু হাসপাতাল তো ইদিলেদেরে উনি দো ওডেগে গজ আকানা মেনতে ডাক্তার পাহাটা খন কো সদর আকাদা নতে উনি তৃণমূল কংগ্রেস লিডার বিরজু কেউ ট্রেন ঘারঞ্জ হর পাহাটা খন পুলিশা দাল থেকে উনি দো গজ আকানা মেনতে কো লালিচে কাদা তেহেন দো আগস্ট চাঁদো রেয়া আরে মাহিত মেনে জেগেতারি আদিবাসী মাহা জেগেত জাকাতরে আদিবাসী মানমি কোয়া ঐদের রুখিয়া উনকুয়া পার্সি করেয়া উত্তনাও আর বিকাশ আর আইমা ঠাঁরে উনকুয়া এনএম করেয়া মান এমচাল দিশে রাষ্ট্রসংঘ দো গে আরে সাই আরেগে পোন সাল রেয়া সাধারণ পরিষদা দুপুরুব রে আগস্ট চাঁদো রেয়া আরে মাহিত দো জেগেতারি আদিবাসী মাহা লেকাতে উচেনা কাদা মার্কিন যুক্তরাষ্ট্র দিশমরে সাপড়াও আকান বাগে সেরমা উমেলা তারানা জেগেতারি এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলন হেপরাওরে তেহেন ভারতরেন বসন্ত কুমার মেঘওয়াল উসুল দন মেনে হাই জাম্পরে রূপ মেডেল হামেটাকাদা আর শাহনওয়াজ খান দো জেলেন দন মেনে লং জাম্পরে ব্রোঞ্জ মেডেল হামেটাকাদা নিয়া মাডাং জেভলিন থ্রো মেনে বল্লাম চাপাত খেলনরে আশিস যাদব দো রূপ মেডেল হামেটাকাদা তেহেঞা খবর পাড়াও দো নোডেগে মুচেদ এনা
1: আখড়া দৌছনা কানা আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন তেহেন দো কানা আরে মাহিত আগস্ট চাঁদরিয়া জেগেত জাকাত আদিবাসী মাহা নোয়া দিশে কাতেত গে নিতুক দো আঁচম তাবন পে নোয়া মাহা বাবদতে গালমারাও নোয়া গালমারাও রে সেটের মেনা আকাত কোয়া ডক্টর শিব শঙ্কর সরেন প্রদীপ কুমার হাঁসদা আর সুতলাল সরেন
2: আগস্ট চাঁদো আরে মাহিত দো জেগেত আদিবাসী মাহা লেখাতে মানা কানা আর ইনা জেগেত আদিবাসী মাহা বাবদতে গালমারাও লাগি তেহেন সান্তাড়ি আখড়ারে সেটাই মেনা কিনিয়া মানতান ডক্টর শিব শঙ্কর সরেন আর মিদ মানতান প্রদীপ কুমার হাঁসদা মা বানার গমকে কিনগে সান্তাড়ি আখড়া পাহাটা সেন খন জোহার
3: জোহার সামগ্রী ইন পাহাটা খন জোহার
2: শিব শঙ্কর সরেন আমি এতহব রেগে কুকলি দো আদিবাসী মহা নয় যে মানাও এতহব রেনা কথা নিয়ে বাবদ তে নাসা লাই তাবন মে
3: কথা দো

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাজ্যে শিল্প পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রের ভারত উদ্যোগিক বিকাশ যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম WBIDCL রাজ্যের নোডাল সংস্থা হিসেবে মনোনীত করেছে শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ DPIIT এ বিষয়ে চিঠি পাঠিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্যস্তরের কমিটিও গঠন করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাব্য স্থান হিসেবে দুটি জমি চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়ার ধুবুলিয়ায় প্রায় 118.50 একর এবং পশ্চিম বর্ধমানের হীরাপুরে প্রায় 148.69 একর জমি। পাট চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপের সুফল মিলতে শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি মরশুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে কাঁচা পাটের দাম ন্যূনতম সহায়ক মূল্যের অনেক উপরে রয়েছে। বহু জায়গায় প্রতি কুইন্টাল কাঁচা পাট 12,000 থেকে 12,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, 2014 সালের তুলনায় পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রায় আড়াই গুণ বেড়ে চলতি মরশুমে প্রতি কুইন্টাল 5,925 টাকায় পৌঁছেছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া JCI ইতিমধ্যে 2026-27 মরশুমের জন্য এই ন্যূনতম সহায়ক মূল্যে TD3 গ্রেডের পাট কেনা শুরু করেছে। তিনি জানিয়েছেন, বাজার দর MSP নিচে নেমে গেলেই JCI ও রাজ্য সরকার যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করবে। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ লকআপে মৃত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এলাকা ছাড়তে হয়। উল্লেখ্য, পুলিশ লকআপ থেকে গতকাল বিরজুকে অচৈতন্য অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক

0: চাকরা তাকে মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে এই মৃত্যু বলে অভিযোগ করা হয়েছে। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্ব আদিবাসী দিবসে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ভারত জাকাত মাঝি বরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। জলপাইগুড়ির মালবাজারে বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাইক র্যালিতে অংশ নেন। এলেনবাড়ি বাগান থেকে শুরু হয়ে ওদলাবাড়িতে গিয়ে র্যালি শেষ হয়। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়া হয়। সাংসদ ডক্টর জয়ন্ত রায় ও বিধায়ক সুক্রা মুন্ডা উপস্থিত ছিলেন। সাদরি ভাষাকে সরকারি স্বীকৃতি এবং আদিবাসীদের জল জঙ্গল জমি সুরক্ষিত রাখার দাবিও আজকে র্যালিতে উঠে আসে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধে 7:35
1: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে মালদা জেলার 2-1 জায়গায় এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: मेरे देशवासियों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।

পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে যে বিপ্লবের দাবানল জ্বলে উঠেছিল তার অগণিত বন্নিশিখার মধ্যে অন্যতম একটি বন্নিশিখা মহানায়ক রাসবিহারী বসু। তাকে কেন্দ্র করেই তাঁদের অমর আত্মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের সশ্রদ্ধ নিবেদন।

0: শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান বন্নী শিখা, রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। যাত্রা অনুষ্ঠান বন্নী শিখা।
1: রাসবেরি, রাসবেরি, কোথায় রাসবেরি? ওগো শুনছো,
2: বলোটা কি অমর করে চেঁচাচ্ছ কেন?
1: আনন্দে আনন্দে চেঁচাচ্ছি। শুনেছ তোমার রাশির কাণ্ড কারখানা, জানো কি করেছে সে?
2: কি করেছে?
1: স্কুলের মাস্টারমশাইকে যাচ্ছে তাই হেনস্থা করেছে, তাই হেডমাস্টার স্কুল থেকে তাকে তাড়িয়ে দিয়েছে।
2: ও মা, তাহলে কি হবে গো?
1: হবে তোমার মাথা, আমার মুন্ডু, হতভাগ আসুক বাড়িতে, আমি তাকে মেরেই ফেলবো।
3: কেন বাবা, দাদা তো কোনো অন্যায় করেনি, সিরিজার কাছে আমি সব শুনেছি, তুমি যদি সব শোনো।
1: এবার মেয়ে এলেন আমাকে জ্ঞান দিতে, আমার মুখের উপর কথা বলতে তোর লজ্জা করে না, হত।

0: সত্যি কথা বলতে লজ্জা করবে কেন বাবা?
1: দেখ সুশীলা, আমার মাথায় খুন চেপেছে, কাউকে আজ আমি ছেড়ে কথা কইব না।
2: কি হচ্ছে তোমার? তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
0: বাধা দিও না মা, বলুক যা মুখে আসে তাই বলুক। তোমার জামাই হঠাৎ মারা গেলে সে আমার দোষ, শ্বশুর বাড়ির লোকেরা স্বামীর মাথা আমি খেয়েছি, আমি রাক্ষসী, আরো কত কি বলে, আমাকে তোমাদের ঘরে ফেলে দিয়ে গেল সেও আমার দোষ, দাদাকে স্কুল থেকে তাড়িয়ে দিল সেও আমার দোষ।
2: সুশীলা মা আমার, তুই চুপ কর, রাগের মাথায় তোর বাবা কি বলেছে তুই ভুলে যা মা।
0: আমি আর এখানে থাকবো না মা, আমি যেখান থেকে চলে যাবো।
1: কোথায়?
3: আবার
1: বীর পুরুষের মতো বুক ফুলে এসে দাঁড়িয়েছে, লজ্জা করে না লজ্জা।
2: আমি তোমার দুটি পায়ে পড়ি।
0: বাবা বাবা তাদেরকে ছেড়ে দাও, বাবা তাদেরকে ছেড়ে দাও।
3: মা সুশীলা তোমরা বাধা দিও না, আমাকে মেরে যদি বাবার একটু শান্তি হয় তো হোক।
1: শান্তি? আমার শান্তি হবে আমার মরণের পর।
2: বাবা বলছো
1: কত আশা নিয়ে আছি, রাজবিহারি আমার বড় হবে, লেখাপড়া শিখে সংসারের হাল ধরবে, আমি এবার ছুটি নেব। তা হয়ে গেল, আমার সব আশাই রাজবিহারি ছাই ছড়িয়ে দিল, স্কুল থেকে তাকে রাস্টিকেট করেছে। হায় ভগবান!
0: রাস্টিকেট? রাস্টিকেট কি
2: গো? চুপ করে আছো কেন বলো না, ও কথার কি মানে? ও রাশি বললা বাবা,
3: রাস্টিকেট মানে বহিষ্কার। আমি কোনোদিন আর কোন স্কুলেই পড়াশোনা করতে পারবো না।
2: ও বাবা রাশি, তাহলে কি হবে রে? আমি ভাবছিলাম অন্য কোন স্কুল থেকেই।
0: দাদা কলকাতা হাওড়া কোন স্কুলে কি আর ভর্তি হওয়া যাবে না?
3: ভারতবর্ষের কোন স্কুলে আর ভর্তি হওয়া যাবে না বোন।
1: তাই বলছি, তুই তোদের হেড মাস্টার মশাই চারুবাবুর বাড়িতে যা, ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ডুবলে কলেজ থেকেই এন্ট্রান্স পাস করার পর সংসারের সব দায়িত্ব নে।
3: সংসারের সব দায়িত্বই আমি নেব বাবা। এই সুশীলাকে ওর শ্বশুর বাড়ি হাওড়া জেলার কোড়েলায় আমি সসম্মানে রেখে দিয়ে আসবো।
2: পারবি? পারবি বাবা পারবি? মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারি না রে।
3: পারতে তো আমাকে হবেই মা, ওদের হাতে পায়ে ধরে যেমন করেই হোক আমাকে পারতেই হবে। আর আর আমার এই মা আর নাবালক ভাইদের দায়িত্ব আজ থেকে আমার।
2: কিন্তু রাশি, আমি যে তোর সৎ মা।
3: মায়ের মধ্যে সৎ অসৎ কি আছে মা? গর্ভধারিণী মায়ের মুখটাও তো ভালো করে মনে পড়ে না, জ্ঞান হওয়ার পর তোমাকেই তো দেখেছি, তোমাকেই তো মা বলে জেনেছি। মা গো, মায়ের অভাবে তুমি তো কোনোদিন আমাকে বুঝতে দাওনি মা।
1: খুব খুশি হলুম বাবা, খুব খুশি হলুম। তাহলে তুই শীষ আর কড়াই কিনে ওনার কাছে যা।
3: হ্যাঁ আমি যাবো।
1: যা বাবা, ওনার পা দুটো জড়িয়ে ধরে।
3: ক্ষমা আমি চাইব না বাবা, প্রণাম জানিয়ে বিদায় নিয়ে ওনার আশীর্বাদ ভিক্ষা করে বলবো, এ বিচারক অপরাধী জানিল না অপরাধে তার বিচার হইয়া গেল, চোখের জলে তার চরণ ভিজিয়ে বলবো, নিঠুর এই করেছো ভালো, নিঠুর এই করেছো ভালো।
4: আমি কি করেছি? টুকলে কলেজের অধ্যক্ষ আমি চারু রায় এইভাবে একটা ছেলেকে রাস টিকেট করে তার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। শ্রী
5: স্যার
4: কানাই
6: স্যার,
4: তোমরা যা বলছো তা সব সত্য তো?
6: স্যার আপনি তো জানেন আমি লায়ার নই, আমার ছোট বিলাটা পুনায় কেটেছে, পুনা থেকে এই চন্দননগরে এসে আমি আপনার ডুপ্লে কলেজে ভর্তি হয়েছি। ভালো বাংলা জানি না বলে আপনার বাড়িতে আপনি নিজে আমাকে বাংলা শেখাচ্ছেন, আমাকে আপনি কত ভালোবাসেন।
4: শুধু তোমাকে নয় কানাই, শুধু তোমাকে নয়, আমার সব ছাত্রকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি এই সিরিজ সেই হতবাকা রাসবিহারী।
5: রাসবিহারীকে ওর বাবা খুব মেরেছেন স্যার।
4: মাঠ পেয়েই তো, আর তার জন্য তো আমিই দায়ী। আচ্ছা তোমরা এসে আমাকে সব কথা বললে না কেন?
6: আপনি তো আমাদের ডাকেননি স্যার, অফিস ঘরে আমাদের না ডাকলে না পুছপাছ করলে। আরে শ্রীশ বল না ভাই।
5: আমরা সব তৈরি ছিলাম স্যার, অফিস ঘরে আমাদের একবার ডাকলেই সব কথাই আপনাকে বলতাম, কিন্তু সে সুযোগ
4: আমি তোমাদের দিইনি। কারণ জামা কাপড়ের দোয়াদের কালিমাকা ইতিহাসের মাস্টার মশাই বিভূতিবাবুর মুখে ওই কথা শুনে সবার সামনে আমি রাসবিহারীকে রাস টিকেট করেছি।
5: রাসু তার জন্য আপনাকে কোনো দোষারোপ করেনি স্যার।
4: শ্রীশ তুমি তো রাসবিহারী আত্মীয়।
5: হ্যাঁ স্যার।
4: আমাকে একবার ওদের বাড়িতে ওর কাছে নিয়ে যাবে?
6: রাসু এখানে এসেছে স্যার।
4: এসেছে? উনি কোথায়?
5: আপনার অনুমতি চেয়ে অপেক্ষা করছেন।
4: ওকে ডাক, এখনই ডাক।

0: রাসবিহারি
1: স্যার,
0: আয় রাসবিহারি আয়। তোর কোনো চিন্তা নেই বাবা, আমি স্কুলের মিটিং ডাকবো, সর্বসমক্ষে সব ঘটনা প্রকাশ করে আমি আমার অর্ডার উইথড্র করবো।
1: না স্যার, আপনাকে আমি অত নিচে নামতে দেবো না।
0: আরে নিচে নয়, নিচে নয়, উঁচুতে, অনেক উঁচুতে উঠবো। তুই যে আমার স্কুলের সেরা ছাত্র, তোর জীবনটা আমার বলে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই হতে দিতে পারি না রে। গর্বে অহংকারে আমার বুকটা ফুলে উঠছে। রাজা লক্ষ্মণ সেনকে ভীরু কাপুরুষ বলায় কেউ প্রতিবাদ করেনি, কিন্তু তুই বুক খুলিয়ে প্রতিবাদে সত্যা হয়ে গিয়ে এই যে আমার কাছে কতটা পাওয়া তা তোদের বলে বোঝাতে পারছো না রে।
1: হ্যাঁ, আমি আপনার কাছে ও ব্যাপারের জন্য আসিনি, এসেছি।
0: বল, থামলি কেন? ভয় কি? বল, কেন এসেছিস, কি চাস বল।
1: স্যার, আমি আপনাকে শুধু প্রণাম করতে এসেছি।
0: প্রণাম কেন?
2: রাসু ভাই, এই চন্দননগর ছাড়কর কলকাতায় ও রিলেটিভের কোটিতে চলে যাচ্ছে ফর গুড। মানে মানে হোয়াট শ্রীষ?
3: চিরতরে ওখানে ওই সৈন্যবাহিনীতে
2: জয়েন করবে স্যার।
0: না না, ওরে না, তুই পড়বি, তোকে পড়তে হবে রাসবিহারি। বেশ, চন্দননগরে না থাকতে যাস, বল কলকাতার কোন স্কুলে তুই পড়বি?
1: আমি আর পড়বো না স্যার, আমি সৈন্যবাহিনীতে যোগ দেব।
0: ইম্পসিবল, তোমার ইচ্ছা পূর্ণ হবে না, কারণ ইংরেজ তাদের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে বাঙালি নিয়োগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পলাশির বাম্পারে 1757 খ্রিস্টাব্দে বিশ্বাসঘাতকদের প্রচেষ্টায় ভারতবর্ষে যে স্বাধীনতা ইংরেজরা কেড়ে নিয়েছে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা হয়েছিল
1: সিপাহী বিদ্রোহে 1857 খ্রিস্টাব্দে।
0: কিন্তু বিশ্বাসঘাতকরা মরেনি, তাই সিপাহী বিদ্রোহ সম্পূর্ণ ব্যর্থ হলো। সেই থেকে মাত্র কয়েকটি জাতি ছাড়া ইংরেজ সৈন্যবাহিনীতে সৈন্য নিয়োগ সম্পূর্ণ বন্ধ হলো, বিশেষ করে বাঙালিদের। কিন্তু সৈন্যবাহিনীতে তুমি ঢুকতে যাও কেন রাসবিহারি?
1: ওই বিশ্বাসঘাতকদের বিদ্যা শিখতে, যাদের প্রচেষ্টায় তরাহীন পানিপথে ভারতবাসীর খুনে লাল লাল হয়ে গেছে, যাদের বিশ্বাস সন্তায় পলাশির যুদ্ধে সিপাহী বিদ্রোহে রক্ত শহীদের বুকের রক্তে গঙ্গার জল লাল লাল হয়ে গেছে।
0: রে রে রক্ত স্রোত মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা? রাসবিহারি, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি চিঠিটা নিয়ে সোজা চলে যাবে আপার সার্কুলার রোডে ব্যারিস্টার পিমিত্রের আখড়ায়। ওখানে
1: ওখানে
0: ওখানে গোপন বিপ্লবী কেন্দ্রে অনেক বন্নিশি গাই দেখতে পাবে, যেমন বিপ্লবী অরবিন্দ ঘোষ, জ্যোতির মুখার্জি ওরফে বাঘা জ্যোতির, ভগ্নি নিবেদিতা আর যতীন ব্যানার্জি।
1: যতীন ব্যানার্জি?
0: বরোদার যতীন ব্যানার্জি, উনি ব্রিটিশের গোয়ালিয়া রেজিমেন্টে ছিলেন, উনি হয়তো তোমার জন্য কিছু করতে পারবে। পায়ে নয়, পায়ে নয়, আমার বুকে আয়, তোদের বন্দিশিকার পবিত্রতায় চারুরায় জিন্দাবাদ, ধন্য হোক

0: এটাই কি ব্যারিস্টার পিএন মিত্রের আখড়া?
1: হ্যাঁ, তুমি কাকে খুঁজছো, কার সঙ্গে দেখা করতে চাও?
0: যতীন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে একটু দেখা করতে চাই।
2: তোমার নাম?
0: রাসবিহারী বসু, চন্দননগরের ডুবলে কলেজের অধ্যক্ষ চারুবাবু আমাকে পাঠিয়েছেন।
2: চারুবাবু মানে চারুচন্দ্র রায়?
0: আগে হ্যাঁ, উনি যতীনবাবুকে একটা চিঠি দিয়েছেন।
2: দাও দেখি কি লিখেছেন।
0: আপনি?
2: আমার নাম বারিন ঘোষ।
0: তাহলে অরবিন্দ বাবু?
2: আমার দাদা, উনি এখন বড়দায় আছেন।
0: কিন্তু চিঠিটা যতীনবাবুকে লেখা?
2: যতীনবাবু কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন, আমি এখন এই আখড়া দেখাশোনা করছি।
3: কি খবর বারিন?
1: আরে এই তো যতীনদা, আসুন আসুন।
3: নতুন মুখ দেখছি, ছেলেটি কে বারিন?
2: এর নাম রাসবিহারী বসু, চন্দননগর থেকে চারুবাবুর একটা চিঠি নিয়ে এসেছে। রাসবিহারী
0: দাদা,
2: ইনি যতীন ব্যানার্জি, চিঠিটা ওনাকে দাও।
0: এই নিন যতীনদা।
1: যতীনদা, বাইরে রাস্তাটায় টিকটিকি মনে হচ্ছে, চিঠিতে কি আছে জানি না, ওই নষ্ট করে ফেলবেন, আমি একটু রাস্তার দিকটা দেখতে যাচ্ছি।
3: ঠিক আছে যাও, কোনো চিন্তা নেই, দেখছি কি লিখেছেন চারুবাবু। এ কি মুখ খোলা খাম, চিঠিটা পড়েছো নাকি?
0: সে কি কথা, আপনার চিঠি আমি পড়বো কেন?
3: বটে, কিন্তু খামে তো আমার নাম ঠিকানা কিছুই লেখা নেই।
0: হেড স্যার বললেন এসব চিঠিতে নাম ঠিকানা লিখতে নেই, পুলিশের হাতে পড়তে পারে। আপনার নাম, এখানকার ঠিকানা সব আমাকে মুখস্থ করে নিতে বললেন।
3: থ্যাংকস ব্রাদার, তোমাকে একটু পরীক্ষা করে নিলুম, চিঠিটা পড়ে নি, দাঁড়াও। হঠাৎ একটি ইস্পাতের টুকরো কুড়াইয়া পাইয়া

0: পাঠাইয়া দিলাম। ঠিক মতো শান দিতে পারিলে বিশ্বজয়ী দ্বিধার তরবারিতে পরিণত হইবে।
1: তা ইস্পাতের টুকরোটা কই দাও?
2: এই চিঠি ছাড়া উনি তো আর আমাকে কিছুই দেন নেই।
1: তার মানে?
0: মানেটা আমি বুঝতে পেরেছি বারিন, চারুবাবুর চিঠি যে এনেছে সে নিজেই ইস্পাতের টুকরো। তা রাসবিহারী
2: দাদা,
0: চন্দননগরেই তোমার আদি নিবাস?
2: না, চন্দননগরের ফটকগোড়ায় আমার বাবা সম্প্রতি একটা বাড়ি কিনেছেন।
0: আচ্ছা।
2: আমাদের আদি নিবাস বর্তমানে সুবলদহ গ্রামে, সেখানেই আমার ঠাকুরদা শ্রী কালীচরণ বসুর কাছে আমি মানুষ।
0: কালীচরণ বসু? ও, সুবলদহের বিখ্যাত কালীবাবুর নাতি তুমি?
1: আপনি তাকে চেনেন?
0: বিলক্ষণ বিলক্ষণ বারিন। জান বারিন, কালীবাবুর হাতে একটি লাঠি থাকলে 50 জন লাঠি আলো তার কাছে ঘেঁচতে পারবে না।
2: ঠাকুরদা নিজের হাতে আমাকে শুধু লাঠি খেলাই নয়, তলোয়ার, বক্সিং, কুস্তি সবকিছু শিখিয়েছেন।
0: সাবাস সাবাস ইস্পাতের টুকরো, এই তো চাই। বলো ভাই, তুমি আমার কাছে কি চাও?
2: আমি ইংরেজের সৈন্যবাহিনীতে ঢুকতে চাই। আপনি ব্রিটিশের গোয়ালিয়ার রেজিমেন্টে ছিলেন, আপনি আমাকে সাহায্য করুন।
0: অসম্ভব অসম্ভব, ইংরেজের সৈন্যবাহিনীতে বাঙালির কোনো স্থান হবে না ভাই, বাঙালিদের ওরা ভয় পায়।
2: তাহলে আমার স্বপ্ন কি সফল হবে না দাদা?
1: কি তোমার স্বপ্ন?
2: ইংরেজ সৈন্যবাহিনীতে ঢুকে ওদের যুদ্ধবিদ্যা শিখে ওদের অস্ত্র ওদের দিকে ঘুরিয়ে এই পরাধীন ভারতকে স্বাধীন করা।
1: চুপ করো চুপ করো রাসপিয়ারি, এটা তোমার ফরাসিদের চন্দননগর নয়, এটা ইংরেজের খাস কলকাতা, তাই বিপ্লবীদের মিলন ক্ষেত্র ব্যারিস্টার পি এন মিত্রের আখড়া। এখানে এইসব কথা এইভাবে বললে তোমার স্থান হবে ইংরেজের জেলখানা।
2: বারিন্দা, রাসবিহারীকে আটকাবার মতো জেলখানা আজও তৈরি হয়নি, রাসবিহারীর গলায় পরাবার মতো ফাঁসির দড়ি আজও সৃষ্টি হয়নি।
0: গান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে দিতে হবে পারি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। হ্যাঁ ভাই, দিন আগতই হিন্দু মুসলমান মারাঠা শিখ পাঠান সব এক হয়ে ভেঙে দিয়েছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্ল্যান, কিন্তু কিন্তু ওরা থামবে না। ভারতবর্ষের রাজধানী এই কলকাতাকে ওরা উপড়ে নিয়ে যাবে ওই দিল্লিতে, তাই নিরস্ত বিপ্লবীরা হাতে তুলে নিয়েছে লোডেড রিভলভার। তাই শীঘ্রই আমি কলকাতা ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি।
1: কোথায়?
0: উত্তর ভারতে। বৈপ্লবিক সংগঠনটা শুধু এখানে সীমাবদ্ধ রাখলে চলবে না ভাই, একে সংগঠিত করতে হবে পাঞ্জাব থেকে সিঙ্গাপুর, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, একই সঙ্গে জ্বালতে হবে হোমের হোমানল, বিপ্লবের দাবানল, যে দাবানলে পরাধীনতার ক্লানি পুড়ে ছাই হয়ে জন্ম।

0: আমার দিন শেষ হয়ে এসেছে। যাবার আগে রাশিকে একবার দেখতে বড় ইচ্ছা করছে। আজ কতদিন সে কোথায় চলে গেছে, ভগবান যাবার আগে তার সঙ্গে একবার দেখা করিয়ে দাও ঠাকুর।
1: মা,
0: কে কে সুশীলা? কখন এলি, কার সঙ্গে এলি?
1: ভালো আছে তো বাবা?
2: হ্যাঁ মা, ভালো না থাকলে সংসারটা চলবে কি করে, যার করার কথা।
1: বাবা, দাদার কি কোনো খবর পাওয়া গেল না? বেশ তো, সিমলায় তোমাদের সরকারি ছাপাখানায় দাদাকে একটা চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলে।
2: সে সুখ হইল কোথায়? এমন সব গোপন কথা খবরের কাগজে ফাঁস করতে লাগলো, ছেড়ে দেবা কে দেবাছি।
1: শুনেছি তুমি নাকি দাদাকে চাকরি ছাড়তে বলেছো।
2: চাকরি না ছাড়লে কুস্তির সুদ্দুর কোমরে দড়ি পড়তো, তারপর খবর পেলুম সে থাকে কসৌলে। তোর মায়ের অসুখের কথা জানিয়ে ওইখানেই চিঠি দিয়েছি, কিন্তু
3: কিন্তু সে চিঠি দেরাদুনে আমার হাতে পৌঁছাতে দেরি হয়ে গেল বাবা। আমি এখন দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের বড়বাবু।
1: দাদা
3: থাক বোন থাক, ভালো আছিস তো?
1: হ্যাঁ দাদা, তুমি ভালো আছো তো?
3: হ্যাঁ ভালো, কিন্তু মা তোমার একই অবস্থা, দেখলে যে চিনতে পারা যায় না।
0: যে মায়ের ছেলে মাকে ভুলে ভব ঘুরে হয়ে ঘুরে বেড়ায়, সেই সেই ছেলের মায়ের এই অবস্থা হয় রাশি।
3: তোমার কোনো চিন্তা নেই মা, সেবার সিমলায় তোমাকে যেমন সুস্থ করে তুলেছিলাম, এখানেও এই চন্দননগরে তোমাকে আবার সুস্থ করে তবেই আমি দেরাদুনে চাকরিতে জয়েন করবো মা।
0: সুস্থ আর আমি হব না বাবা,
3: মা
0: হয় আজ নয় কাল আমায় পরপারে যেতেই হবে।

0: তোকে দুটো অনুরোধ রাখি।
1: বলো মা বলো।
0: তুই তুই তো নিজের মায়ের মুখাগ্নি করতে পারিস নে
1: মা।
0: তোর তোর বয়স তখন 3, আমার পেটের ছেলেরা নয়। তুই তুই আমার মুখে আগুন দিস বাবা
1: মা,
0: আর হরিদ্বারে গঙ্গার ঘাটে আমার শ্রাদ্ধ করিস
1: মা। তুমি এমন করছো কেন মা?
0: কথা দে, কথা দে রাসু, তুই আমায় কথা দে, কথা দে।
1: বেশ, আমি কথা দিলাম মা, তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা গো।
0: কি শান্তি, কি তৃপ্তি, কি আনন্দ
1: মা।
0: একি একি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে তো অন্ধকার কেন? বাবা তুমি কোথায়? আলো জ্বেলে দাও, আলো জ্বেলে দাও
1: মা। মা

0: মায়ায় পড়ে কাঁদে গেলে, মায়ায় পড়ে।
1: তুমি কি মনে করো বারিন দু চারটে রিভলভার জোগাড় করে দু চারটে ইংরেজ মারলেই, স্বদেশী ডাকাতি করলেই ওরা ভারত ছেড়ে বিলেতে পালিয়ে যাবে?
2: তা না গেলে ওরা আতঙ্কিত হবে, আর ডাকাতি না করলে টাকা আসবে কোথা থেকে? আত্মোন্নতি, অনুশীলন, যুগান্তর এইসব দল টিকে থাকবে কি করে দাদা? তাই আমি মনে করি
1: তোমার প্রতি নির্ভুল, তোমার প্রতি সঠিক। সেই কারণেই চির বিপ্লবী, দেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ উপাধ্যায়ের অমূল্য উপদেশ অগ্রাহ্য করেছো তুমি, যার জন্য কলকাতা ছেড়ে উত্তর ভারতে চলে গেছেন তিনি।
2: উপাধ্যায় কে, কার কথা বলছেন আপনি?
1: যতীন্দ্রনাথ।
2: উনি তো বন্দ্যোপাধ্যায়।
1: হ্যাঁ, সেটাই আসল। ইংরেজ সৈন্যবাহিনীতে ঢুকতে উনি পদবি পরিবর্তন করেছিলেন বন্দ্যোপাধ্যায় থেকে উপাধ্যায়।
2: দাদা
1: বারিন, আমি তোমার ভাই, আমি অরবিন্দ ঘোষ, নিজে তোমাকে বিপ্লবী বলতে দীক্ষা দিয়েছি। আমার সঙ্গে পরামর্শ না করে মানিকতলা মুরারিপুকুরের গোপন রাস্তায় তৈরি করছো সিগারেটের টিনের মধ্যে এক অভিনব ভয়ঙ্কর বোমা। উপেন ব্যানার্জি, উল্লাসকর দত্তের মতো বিপ্লবীরা তোমাকে সাহায্য করছে।
2: আশ্চর্য, এও আপনি জানেন?
1: তাহলেই বোঝো আমি যেটা জানি।
3: পুলিশও সেটা জানতে পেরেছে মিস্টার ঘোষ।
1: এ কি মিস্টার যতীন্দ্রনাথ মুখার্জি, আপনি?
3: অফিসিয়াল কাজে কলকাতা হেডকোয়ার্টার এসেছিলাম, সেখানেই গোপন খবরটা জানতে পেরে ছুটে এসেছি আপনাদের কাছে। মুরারিপুকুর মানিকতলার বিপ্লবী আস্তানায় পুলিশ হানা দিতে আসছে।
2: আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, শুধু এইটুকু বলবো, হে বাঘা যতীন, আপনাকে আমার তথা সমগ্র বিপ্লবীদের শতকোটি প্রণাম। আমি যাচ্ছি এখনই ওই দুটো গোপন আস্তানায় বোমা তৈরি সাজ সরঞ্জাম গোপন কাগজপত্র সব সরিয়ে ফেলতে হবে, পুলিশ যাতে কিছুতেই ওসবের সন্ধান না পায়।
1: বারিন চলে গেল।
3: যা, আমি তো সাবধান করতেই ছুটে এসেছি।
1: ভাই রে ভাই, মিস্টার মুখার্জি, বাঘের কামড়ে ঘায়েল আপনার পা এখন কেমন আছে? কোনো ডিস্টার্ব ফিল করছেন না?
3: ফাইন ফাইন, এখন কোনো অসুবিধা নেই। আমার মেজো মামা ডাক্তার হেমন্ত চ্যাটার্জির ট্রিটমেন্টে আমি এখন অল রাইট।
4: মেয়ে কামিন স্যার, আমরা ভিতরে আসতে পারি?
1: আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, একই দিনে একই সময়ে এই গরিবের রাস্তায় যতীন মুখার্জি আর শ্রীযুক্ত চারু চন্দ্র রায়, সঙ্গে ছোকরাটিকে।
4: আমার ছাত্র কানাই, কানাই দত্ত। কানাই
5: বলুন স্যার।
4: ওনাকে প্রণাম করো, ইনি শ্রী অরবিন্দ ঘোষ।
1: আরে থাক থাক।
4: আর উনি স্বনামধন্য বাঘা যতীন, তুমি তো ওদের চেনো না?
5: চিনি স্যার, ওনাকে আমি দূর থেকে দেখেছি। আর যতীন দাকে তো প্রায় প্রতিদিনই সামনাসামনি দেখতে পাই।
1: সামনাসামনি
5: আগে? হ্যাঁ, কাগজ খুললেই তো ওনার ছবি, ওনার বীরত্ব কাহিনী দেখতে পাই।
1: পড়াশোনা করো?
5: আর করি না, বিয়ে পাশ করে কলকাতাতেই বারিন্দার ডেরায় পড়ে আছি, একটা চান্সের আসছে।
1: চান্স?
4: ব্যাপারটা ঠিক বোঝাতে পারছি না। আমি বলছি, ও চায় মহারাষ্ট্রের চাপেকার ভাইদের মতো, মহাদেব বিনায় রানারের মতো, ক্ষুদিরামের মতো বিপ্লবী হতে।
6: বাট নট লাইক দ্যাট ট্রেজার রাস বিহারী বোস।
1: হোয়াট? রাস বিহারী বোস বিশ্বাসঘাতক
5: নয়? আপনারাই বলুন, স্যারের হাতে ঘোলা রাস বিহারী, যে ইংরেজের এলাকা ভারতবাসী।

0: ইংরেজির কলঙ্ক মাখা ইতিহাসের প্রতিবাদে স্কুল ছাড়ল সেই কিনাজ ইংরেজির মোসাহেব, ব্রিটিশের পাঁচটা গোলাম।
1: তাহলে আমি বলবো রাসবিহারী বোসকে তুমি ঠিক চিনতে পারোনি, সে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি, সুযোগের অপেক্ষায় যেটা এখন সুপ্ত।
2: এক্স্যাক্টলি দ্যাট, ঠিক তাই। আমার সান্নিধ্যে যতবার এসেছে আমার মনে হয়েছে রাসবিহারী একটা খাঁটি ইস্পাতের তৈরি তীক্ষ্ণধার খাপ খোলা তলোয়ার, যে ইস্পাতের টুকরোটা হঠাৎ পেয়ে এখন একদিন পাঠিয়েছিলেন চারুবাবু কলকাতায় সেদিনের জ্যোতির ব্যানার্জি আজকের নিরালম্ব স্বামীর কাছে।
3: উনি এখন কোথায়?
1: উত্তর ভারতে মাস্টারমশাই, সমগ্র উত্তর ভারত আজ একটা প্রচন্ড বিস্ফোরণের প্রতীক্ষারত, যে কোনো মুহূর্তে চলে উঠবে একটা প্রচন্ড দাবানল।
2: লগ্ন কিন্তু এখনো আসেনি, তার জন্য চাই প্রতীক্ষা।
0: স্যার আমি কিন্তু বুঝতে পারছি না, সব যেন কিরম গুলিয়েই আছে, রাসু রাসবিহারী।
3: পরম দেশভক্ত, মনে প্রাণে সেও চায় পরাধীন ভারতবর্ষের পবিত্র স্বাধীনতা, তবে তোমাদের মতো একক ভাবে নয়, সংঘবদ্ধ ভাবে, সম্মিলিত ভাবে।
1: আমার মনে হচ্ছে খুব শীঘ্র রাসবিহারী একটা প্রচন্ড আঘাত আনবে, যাতে ব্রিটিশ সাম্রাজ্য পত্থর করে কেঁপে উঠবে।
4: গুড গড, আপনারা আপনারা সবইখানে এক স্থানে পালিয়ে যান, পালিয়ে যান কুইক।
0: সিস্টার নিবেদিতা,
2: তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার?
4: এই মাত্র খবর পেলাম নরেন ঘোষের রাজ সাথী হয়েছে। সে পুলিশের কাছে বহু গোপন সংবাদ বলে দিয়েছি, বহু বিপ্লবী অ্যারেস্ট হয়েছে, পুলিশের হাতে বহু তথ্য এসেছে। আপনারা যান, ওরা আসছে, মিস্টার যতীন মুখার্জি। আপনি ব্রিটিশের হোম ডিপার্টমেন্ট আই মিন স্বরাষ্ট্র দপ্তরে চাকরি করেন, আপনাকে এখানে দেখলে ওরা ছাড়বে না। যান না, এই দরজা দিয়ে নয়, ওই দরজা দিয়ে, কুইক। অরবিন্দু দাদা আপনিও, মাস্টার মশাই, চারুবাবু আপনিও, কানাই তুমিও যাও ভাই।
3: এসো এসো কানাই, শীঘ্র চলে এসো সোজা চন্দননগরে, ফরাসি চন্দননগরে এত সহজে ইংরেজ পুলিশ কিছু করতে পারবে না, চলে এসো।
2: কানাই তুমি পাথরের মতো দাঁড়িয়ে এখনো, যাও যাও পালো।
5: না
2: কানাই,
5: আমি খোলা দেব, আমিও যাবো ইংরেজের জেলে, যেখানে আছে বিশ্বাসঘাতক রাজ সাক্ষী নরেন গোসাই।
2: নরেন গোসাই
5: এখানেই আমি শেষ করে দেব, না হলে আমাদের সমস্ত বিপ্লব ব্যর্থ হবে, সব পরিকল্পনা শুরুতেই শেষ হবে, জেলের বাইরে আর কোনো বিপ্লবী থাকবে না, সকলে অ্যারেস্ট হবে। নরেন গোসাই তোমার ক্ষমা নেই, কানাই রক্ত যাচ্ছে, কানাই রক্ত যাচ্ছে।

0: এই বিষয়ে মনে আছে শব্দ?
1: হ্যাঁ দাদা।
0: চুপ বেটা, সর্দার বল। আমি এখন সর্দার হরবং সিং লাল।
1: আর আমি?
0: আর তুই, তুই আমার বিবি লীলাবতী। ওই দেখ শোভাযাত্রা এগিয়ে আসছে।
1: হ্যাঁ দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, সামনে হাতিতে বল আর ঠান্ডি রয়েছে। সামনে এলেই বোমাদুরে চার্জ করবি। ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে ভর্তি হয়ে যাবে। লোক চাঁচামেচি করে এরা দুটা ছুটিছুটি করবে। আর তুই তুই তখন কি করবি জানিস? অফিসের বাথরুমে ঢুকে খেল দিবি, সালোয়ার কামিজ খুলে ওড়না ফোড়না সব খুলে নিয়ে বসন্ত বিশ্বাস হয়ে যাবি।
1: তারপর?
0: তারপর পরচয়াটা খুলে নিতে ভুলিস না জানো। তারপরই সোজা দেরাদুনে আমার বাসায় চলে যাবি।
1: আর আমি?
0: আমি আহ তোকে কতবার বলবো যে হরবংস লাল সিংহ হাওয়ায় মিলিয়ে যাবে। হই হই ওরা এসে গেছে।
1: তোমার মৃত্যু।

0: সমবেত বিপ্লবী সহকর্মীগণ, ব্যর্থতা, এ আমারই চরম ব্যর্থতা। 1912 পঁচিশে ডিসেম্বর এত প্রচেষ্টাতেও লর্ড হান্ডিজ দিল্লিতে শুধু গুরুতর আহত হলেন মাত্র। হাতির পায়ের চাপে আর মানুষের ভিড়ে শত শত নিরীহ দর্শক আহত হলেন।
1: 1913 খ্রিস্টাব্দের 17 মে এই লাহোরে লরেন্স গার্ডেনে পাঞ্জাবের অ্যাডিশনাল কমিশনার মিস্টার হর্নকে হত্যার চেষ্টাও ব্যর্থ হলো।
0: সেই ব্যর্থতা আমি মেনে নিচ্ছি হরনাম সিং।
2: না, আমি প্রতিবাদ জানাচ্ছি আপনার কথায়।
0: মিস্টার পিংলে,
2: দায়িত্ব একা আপনি কেন মাথা মাথা নিচ্ছেন? সব দায়িত্ব সেনাপতির নয়, তাই দায়িত্ব আমাদের মতো সৈনিকদের কিছু থাকে।
0: ভাই বিষ্ণু গণেশ পিংলে
3: মহানায়ক,
0: ভাই পরমানন্দ আউত বিহারী
3: মহানায়ক,
0: হরনাম সিং
3: মহানায়ক,
0: সচিন সান্যাল
3: মহানায়ক,
0: অমর সিং
4: মহানায়ক,
0: আপনারা বিপ্লবের প্রথম সারির নেতাদের মধ্যে অনেকেই আজকের এই লাহোর গোপন সভায় উপস্থিত আছেন। আমি কোনোদিনই আমার স্বার্থ সিদ্ধির জন্য নেতা হতে চাইনি।
3: সেই কথা তো আমরা সকলেই জানি। আমাদের এখন একমাত্র লক্ষ্য স্বাধীনতা, পরাধীন ভারতবর্ষের মুক্তি।

0: আজ সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। ইংরেজ এখন তার ঘর সামলাতে ব্যস্ত। এই সুযোগে আমরা যদি ভারতীয় সৈন্যদের অস্ত্রগুলো ব্রিটিশের দিকে ঘুরিয়ে দিতে পারি, তাহলে ঘরে বাইরে মার খেয়ে শোষক ইংরেজ ভারত ছাড়তে বাধ্য হবে।
1: আমরা ছদ্মবেশে সব মিলিটারি ক্যাম্পে আমরা জীবন বিপন্ন করে ঘুরে দেখেছি। লাহোর, কাশী, মিরাট, পাঞ্জাব সব সৈন্যবাসী আমরা অভূতপূর্বে সাড়া পেয়েছি। ঠিক হয়েছে,
2: লাহোর ক্যান্টনমেন্ট থেকেই সৈন্য বিদ্রোহ শুরু হবে। তার কয়েক মিনিটের মধ্যেই সমগ্র ভারতবর্ষের সমস্ত ইংরেজ সৈন্যবাসে আমরা সকলে তাকিয়ে আছি মহারায়ক ঘোষিত সৈন্য বিদ্রোহের সেই দিন 1915 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারির দিকে।
0: না, সৈন্য বিদ্রোহ তাহলে হবে না। সাংকেতিক ভাষায় টেলিগ্রাফে আমি নিজে সব বিদ্রোহী সংস্থাকে যে তারিখটা জানিয়ে দিয়েছি এবং তা আমাদের পরামর্শ মতো আপনারই নির্দেশে।
3: অস্বীকার করছি না অমর সিং, এবার সকলকে টেলিগ্রাফে জানিয়ে দাও সাংকেতিক ভাষায়, বিশেষ কারণে বিবাহের দিন 2 দিন আগে অর্থাৎ 19 ফেব্রুয়ারি 1915 ধার্য হইল।
1: ক্ষমা করবেন মহানায়ক, এ আমাদের স্পর্ধা নয়, এ আমাদের কৌতূহল। কেন এই দিন পরিবর্তন?
3: 1857 সিপাহি বিদ্রোহের মতো 1915 সৈন্য বিদ্রোহ আমি ব্যর্থ হতে দিতে চাই না ভাই পিংলে। আমার মনে হয় ওরা ওই শয়তান ইংরেজরা আমাদের খবরটা জানতে পেরেছে, তাই 2 দিন আগেই ওদের অসতর্ক অবস্থায় শুরু হবে আমাদের বিদ্রোহ। দেরি করো না অমর সিং, যাও এখনই এই মুহূর্তেই পিছনের দরজা দিয়ে চলে
0: যাও। বন্ধুগণ, আবার আমাদের দেখা হবে 19 ফেব্রুয়ারির পর স্বাধীন ভারতবর্ষের মাটিতে।
3: বন্ধুগণ, তোমরা বুঝতে পারছো না, ইংরেজরা বোধহয় সব জানতে পেরেছে। কলকাতা পুলিশের ড্যান হামটেগার্ড নদিয়া থেকে বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। তারপরে এই গ্রেপ্তার হয়েছে আমির চাঁদ, ভালো মুকুন্দ এবং দীননাথ তলোয়ার। পুলিশের নির্যাতন সহ্য করতে না পেরে সে হয়েছে এখন অ্যাপ্রুভার রাজ সাক্ষী। তার কথা মতো একে একে ব্রিটিশের লৌহ কারায় জড়ো হয়েছে বিপ্লবীরা। কিন্তু বিশ্বাসঘাতক নরেন গোসাইকে মেরে বন্ধু কানাই দত্ত ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গেয়ে চলে গেছে। কানাই দত্তর মতো কেউ থাকলে দীননাথ তলোয়ার আর থাকতো না।
2: কিন্তু দীননাথ তলোয়ার তো এখানকার বর্তমান পরিকল্পনার কথা কিছুই জানে না।
1: সে কি করে এখানকার খবর জানবে, আর পুলিশ কি জানাবে?
4: সত্যি তো, দীননাথের পক্ষে লাহোরের খবর জানাও সম্ভব নয়, জানানোও সম্ভবপর নয়।
3: বন্ধুগণ, তোমাদের সকলকেই তো এখানে দেখছি, কিন্তু বিপ্লবী কৃপাল সিং কে দেখছি না কেন? কৃপাল সিং ও কি মির্জা উপরের দলে হাত মেলালো? বুঝতে পারছো বন্ধুগণ, দলে বিশ্বাসঘাতক না ঢুকলে পুলিশ কি করে ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদের ধরবার জন্য তৈরি হয়ে ছুটে আসছে?
4: শুধু পুলিশ নয়, সশস্ত্র হাইল্যান্ডার গোড়া সৈন্যরা গোটা বাইরেকে ঘিরে ফেলেছে, গায়ে ঘাও লাগিয়ে বন্দুক কুচি ওরা এগিয়ে আসছে। কোন দিক দিয়ে কারো পক্ষে পালানো সম্ভব নয়।
5: তিনটি ফায়ার করে ওরা আমাদের আত্মসমর্পণ করতে বলছে।
3: তাহলে এখন
0: যুদ্ধ।
4: মহানায়ক,
3: যুদ্ধ করবে? কটা রিভলভার তোমার সঙ্গে আছে?
2: আমার কাছেও।
5: আমিও খালি আছে, আসিনি।
4: আমিও সঙ্গে এনেছি এটা।
3: আমারটাও সঙ্গেই আছে।
0: তাহলে
3: এই কটা রিভলভারের কটা গুলি দিয়ে কতক্ষণের সঙ্গে যুদ্ধ করবে? অতএব যুদ্ধ নয়, আত্মসমর্পণ। ঠিকই বলছি ভাই, ঠিকই বলছি। তোমরা একটু চিন্তা করে দেখো।
5: হ্যাঁ, আমারও তাই মত। আজ ওরা আমাদের সকলকে গুলি করে মারবে, কাল ঘোষণা করবে কুখ্যাত কটা স্বদেশী ডাকাত তোদের গুলিতে প্রাণ দিয়েছে। আর আত্মসমর্পণ করলে, ধরা দিলে বিচার হবে,
4: বিচারে সকলের ফাঁসি হবে।
5: সেই
4: তাতে দুঃখ কি, পুলিশের গুলিতে প্রাণ দেওয়ার চেয়ে ফাঁসির বলমাল্য গলায় পড়ে ক্ষুদিরাম কানাইয়ের মতন আমরাও শহীদ হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবো।
0: সেই ভালো,
4: আমরা সকলেই ওদের হাতে ধরা দেব।
3: আমি বাদে প্রত্যেকের রিভলভারগুলো টেবিলে রাখো, কুইক। এখন আমাদের কাছে এক একটা গুলি ভরা রিভলভারের দাম একটা তুচ্ছ জীবনের থেকে অনেক অনেক বেশি মূল্যবান। হরনাম সিং
2: মহানায়ক,
3: কিছু মনে করো না ভাই, তোমার মাথার থেকে তোমার পার্টিটার দাম অনেক বেশি। দেশের জন্য এই পার্টিটা আমার চাই।
2: এই নিন মহানায়ক।
3: ধন্যবাদ। আউত বিহারী
5: মহানায়ক,
3: তোমার গায়ের চাদরটা আমাকে দাও।
5: এই নিন মহানায়ক।
3: পিংলে
2: মহানায়ক,
3: রিভলভারের গুলিগুলো পার্টিতে জড়িয়ে আমাকে এনে দাও।
2: এই নিন।
3: যাও, এইবার তোমরা একে একে ওদের কাছে গিয়ে ধরা দাও, স্লোলি অ্যান্ড স্যাডলি, খুব ধীরে ধীরে, একে একে, ভারাক্রান্ত মুখে। আমি ধরা দেব না ভাই, আমি এই বাড়িতেই থাকবো এই মূল্যবান রিভলভারগুলো নিয়ে।
4: কিন্তু ওরা তো বাড়ি পর্যন্ত সার্চ করবে, তখন
3: এই বাড়িতে আমি থাকলেও এই ঘরে

0: আমি থাকবো না ভাই,
1: তবে কোথায় থাকবে না
0: পায়খানায়?
2: পায়খানায় পায়খানায় ঢুকেও যদি ওরা সাহস করে,
0: করুক না, আমি সর্বাঙ্গে লণ্ঠনের কালি মেখে বন্ধুহারীর এই চাদরটা নেংটির মতো করে পরে খাটা পায়খানার নিচে পায়খানার গামলার পাশে কুকুরের মতো গুড়ি মেরে মুখ গুজে বসে থাকবো।
2: সে কি মানুষ কি ওভাবে ওই দুর্গন্ধের মধ্যে থাকতে পারে?
0: মানুষ না পারলেও আমাকে যে পারতেই হবে ভাই।
3: আপনি কি
0: তোমরা বলো?

তারপর ম্যাথর বেশে অন্য ম্যাথর ভাইদের মতো পায়খানার টপ মাথায় নিয়ে পুলিশের সামনে দিয়ে সালাম টুকে গা ঢাকা দেবে অন্য নিরাপদ স্থানে। নিরাপদে আত্মগোপন করে থাকবে, তবে পায়খানার মধ্যে তোমাদের ম্যাথর বেশি মহানায়কের মাথায় পরম নিশ্চিন্তে। বিদায় বিদায় বন্ধুগণ, বিদায়। অমর সিং এর মতো আমি বলে যাচ্ছি, আবার আমাদের দেখা হবে 19 ফেব্রুয়ারির পর স্বাধীন ভারতের পবিত্র মাটিতে। স্বাধীন ভারতে এই আমাদের শেষ বিদায়।

0: না না বাঘা জ্যোতিন্দা, ভারতবর্ষের মাটি ছেড়ে আমি কিছুতেই জাপানে যেতে পারবো না। তোমার কথা?
1: এ শুধু আমার কথা নয় ভাই রাসবিহারী, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ, কথা শিল্পী শরৎচন্দ্র, বাংলা মায়ের দামাল ছেলে সুভাষ, সবারই এই একমত।
2: তাছাড়া জীবিত বা মৃত তোমার মাথার জন্য ইংরেজ সরকার লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তোমার ছবি ছেপে ইংরেজ সপায় সরকার পোস্টার ছেপেছে।
0: সেজন্য আমি ভাবছি না সুরেন, আমি ভাবছি এত আয়োজন সব ব্যর্থ হয়ে গেল। হাজার হাজার বিদ্রোহী ভারতীয় নিরস্ত সৈন্য ও তোমার সাহলে ইংরেজের হাতে প্রাণ দিল। আমারই কথায় কত শত বিপ্লবী তরুণ ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান আমার ইঙ্গিতে।
1: রাসবিহারী, তোমার কোনো দোষ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনেরও এই মানসিক অবস্থা হয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুখদাচন, মা কর্ম ফলে তুর্ভূমা তে সংহাস্ত কর্মণি।
0: জানি জানি যতীন্দা, তা আমি জানি, কিন্তু আমাকে যে যেতে হবে এই জননী জন্মভূমিকে ফেলে।
2: এই যুগের মহানায়ক স্বামী বিবেকানন্দ বলেছেন,
3: জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, ওঠো জাগো, শুভ মুহূর্ত এসে পৌঁছেছে, হে বীর সাহস অবলম্বন করো, ভয় পেও না, তোমাদের মাতৃভূমি এই মহাবলি প্রার্থনা করছে।
0: যাব, হ্যাঁ আমি জাপানেই যাব, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমি জাপানেই যাব। বলো বলো যতীন্দা, বলো সুরেন, কি আমাকে করতে হবে?
1: 12 মে 1915 মানে আজ থেকে কদিন পরেই জাপানি জাহাজ সানিকি মারু কলকাতা থেকে জাপান রওনা হচ্ছে। ওই জাহাজেই তোমাকে কলকাতা ছেড়ে জাপানে চলে যেতে হবে ভাই। তোমার নাম হবে মিস্টার পিএন ঠাকুর। আগামী কাল থেকেই সব কোটি খবরের কাগজে এ কথা ছাপা হবে তোমার ছবি দিয়ে।
0: আমার ছবি?
2: না না, তোমার ছবি নয়, ছবিটা ছাপা হবে পিএন ঠাকুরের। আর ওই ছদ্মবেশেই সবার চোখে ধুলো দিয়ে তুমি জাপান রওনা হয়ে যাবে।
1: তার আগে তোমাকে একবার রাইটার্স বিল্ডিংসে গিয়ে পাসপোর্ট অফিসারের সঙ্গে দেখা করে তোমার পাসপোর্ট ভিসা নিয়ে আসতে হবে। কাগজপত্র সব জমা দেওয়া আছে, গেলেই পাবে।
0: বেশ তাই হবে।
2: যাওয়ার সময় একটা গীতাঞ্জলি নিয়ে যাবে, কবিগুরু রবীন্দ্রনাথ তাতে নিজের হাতে স্বাক্ষর করে রেখেছেন, সেটা উপহার দেবে পাসপোর্ট অফিসারকে।
0: সুরেন ভাই, তুমি ঠাকুর রবীন্দ্রনাথের শুধু আপনজনই নও, ঠাকুর বাড়ির একটি রত্ন, আমার সমবয়সী। তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না ভাই, কিন্তু যতীন্দা।
1: বলো ভাই, বলো ভাই রাসবিহারী।
0: একই বাঘা যতীনের চোখে জল, আমি কিন্তু কাঁদিনি যতীন্দা, আমি কিন্তু কাঁদিনি। অথচ সহস্র শহীদের বুকের রক্তে রাঙা আমার জননী জন্মভূমি ভারতবর্ষের মাটি ছেড়ে চিরতরে চলে যাবো সূর্যোদয়ের দেশ ওই জাপানে। তাই তোমাকে প্রণাম জানিয়ে শুধু বলবো, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর।

0: আসুন আসুন মিস্টার পি এন ঠাকুর,
1: আপনি?
0: আমি পাসপোর্ট অফিসার, আপনার পাসপোর্ট এবং অন্যান্য কাগজ সব রেডি।
1: থ্যাংক ইউ অফিসার, আপনিও দয়া করে নিন কবির এই গীতাঞ্জলি।
0: ইজ ইট? ওফ লাভলি লাভলি, কবিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবেন মিস্টার ঠাকুর।
1: ও ইয়েস অফিসার।
2: গুড মর্নিং অফিসার।
0: গুড মর্নিং মিস্টার চার্লস টেগার্ট, বলুন কি খবর?
2: খবর তো হেমনার কাছে অফিসার। ওয়েল, হাই ভদ্রলোক ঠিক কে আছে?
0: চিনতে পারছেন না মিস্টার টেগার্ট?
2: ও আই এম সরি, হি ইজ মিস্টার পি এন ঠাকুর।
0: অবশ্যই
2: ঠিক বলি আছি?
0: অবশ্যই।
2: গুড মর্নিং মিস্টার ঠাকুর।
1: গুড মর্নিং মিস্টার টেগার্ট, আপনি আমাকে চেনেন?

0: আপনাকে অল ইন্ডিয়া সবাই চেনে মিস্টার ঠাকুর। আপনার ফটো, আপনার জাপান যাত্রার কথা সবকিছু নিউজ পেপারে বাইর হইতেছে। ওয়েল, কবে আপনি জাপান স্টার্ট করিতেছেন?
1: আগামী পরশু, 12ই মে।
0: আপনার জাহাজের নাম?
1: সানিকি মারু।
0: এই জাহাজেই তো রাসবিহারি বোস জাপান পলাইতেছে।
1: কি বলছেন আপনি?
0: আমার কাছে খাবার আছে, এই কারণেই তো আমি পাসপোর্ট অফিসে আসিয়াছে। ইয়াস অফিসার।
2: সরি মিস্টার টেগার, উই আর শিওর কোনো পাসপোর্ট রাসবিহারি বা অন্য কোনো সাসপেক্টেড পার্সনের নামে ইস্যু করা হয় নাই।
0: আমি
1: দেখছো
3: যতীন, সানিকিমারু জাহাজ নোঙর তুলছে, সদল বলে চার্লস টেগার্ড ব্যর্থ মনোরথ হয়ে নেমে আসছে।
4: তার আগে তুমি দেখেছো সুরেন, ফার্স্ট ক্লাস ক্যাবিনের সামনে মিস্টার পিএন ঠাকুর বেশি মহানায়ক রাসবিহারী বসুর সঙ্গে কিরকম হ্যান্ডশেক করলো, আর কি যেন বললো টেগার সাহেব।
3: শিরিরপুরের এই ডকে দাঁড়িয়ে আমি সব দেখতে পাচ্ছি যতীন, কিন্তু কি বললো টেগার?
4: মনে হয় বললো, কোনো ভয় নেই মিস্টার ঠাকুর, সানিকিমারু জাহাজে রাসবিহারী বোস নেই, আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। ওই দেখো জাহাজ এগিয়ে যাচ্ছে, বেয়ালা হাতে বাংলার বন্নি শিখা রাসবিহারি বসু কলকাতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অশ্রু সজল চোখে বেহালা বাজাচ্ছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ শুনেন?
3: শুধু দেখছি নয় ভাই যতীন, আমি শুনতেও পাচ্ছি ওই সুর। এসো ওই সুরের সঙ্গে সুর মিলিয়ে আমরাও গাই।

যাত্রা অনুষ্ঠান বন্নি শিখা এখানেই শেষ হল। রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন বাঘা যতীন, নির্মল কুমার মুখোপাধ্যায়, বিনোদ বিহারী, ভোলানাথ গঙ্গোপাধ্যায়, চারু রায়, দেবকুমার খাঁ, অরবিন্দ ঘোষ ও অমর সিং, সমীর সাঁতরা, বারিন ঘোষ, তপন সাঁতরা, কানাই দত্ত, রানা নন্দী, শ্রীশ বোস, সনত মণ্ডল, আউদ বিহারী ও সুরেন, লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায়, হরনাম সিং, পতিত পাবন দাস, বসন্ত বিশ্বাস, বাচ্চু মণ্ডল, টেগার্ড, সাহেব দাস, শচীন সান্যাল, কাজল নন্দী, পিংলে ও পাসপোর্ট অফিসার মণি চক্রবর্তী, যতীন বন্দ্যোপাধ্যায়, মনোজ চট্টোপাধ্যায়, সুশীলা, প্রতিমা চক্রবর্তী, কুমোদিনী, কমলা ঘোষ, নিবেদিতা, লক্ষ্মী মণ্ডল। যন্ত্রসঙ্গীতে রেণুপদ দাস, জয়দেব সরকার, রামমোহন সাঁতরা, বাসুদেব সরকার, কালীপদ মাঝি। সঙ্গীতে প্রদীপ বন্দ্যোপাধ্যায়।

0: আবহর সঙ্গীত রাজা চট্টোপাধ্যায়, নির্দেশনা ও রাসবিহারীর চরিত্র অভিনয় করলেন ভূতনাথ সাধুকা, সম্পাদনা রামরঞ্জন দাস রায়, প্রযোজনা অমর বিশ্বাস।
1: যাত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
3: একটা খবর আছে ভাই।
4: কি খবর?
3: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
4: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
3: হতেই পারে নয়, হচ্ছে।
5: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
6: 10 থেকে 14 আগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
7: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
5: 11ই অগস্ট অর্ণব আর সায়নীর সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
6: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
7: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
5: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ওরফে এক্সপ্লোরার শিবাজি।
6: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
5: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
7: 10ই অগস্ট থেকে 14ই অগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে
5: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
7: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই অগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
1: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই

কিছু শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.catiohn@kolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, একটু পরেই সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম ভুলি নাই ৪২। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। অগস্ট বিপ্লব বিগ্রহ বিক্ষোভের মাস। অগস্ট স্বাধীনতা ও জানা অজানা অসংখ্য শহীদের স্মৃতি তর্পণের মাস। সময়টা ১৯৪২, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। পার্ল হারবারের পতনের পর এই মহাযুদ্ধ পূর্ব এশিয়ার রণাঙ্গনে ছড়িয়ে পড়েছে। ভারত তথা বিশ্ব ইতিহাসের সে এক জটিল সন্ধিক্ষণ। আরাকান বার্মায় ব্রিটিশরা বেধড়ক মার খাচ্ছে, আন্দামান জাপানের দখলে। বহু যুগের ব্রিটিশ শাসনে লাঞ্ছিত ও শোষিত পরাধীন ভারতবাসী মুক্তির জন্য মরিয়া। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল নীতি নিয়ে আরও কিছুদিন ক্ষমতায় থেকে যেতে সচেষ্ট। ক্রিপস মিশনের দৌত্য ও যুদ্ধ শেষে স্বায়ত্তশাসনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর ৪২-এর জুলাই মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি অবিলম্বে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর প্রস্তাব দেয়। ৮ই আগস্ট বোম্বাইয়ে কংগ্রেসের সভায় গান্ধীজি বললেন, আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব আর এটাই হবে আমার জীবনের শেষ লড়াই। দেশবাসীকে তিনি নতুন মন্ত্র দিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। সারা দেশে স্লোগান উঠল, ইংরেজ ভারত ছোড়ো, আবি ছোড়ো, জলদি ছোড়ো। ৯ই আগস্ট সকালে গান্ধীজি সহ কংগ্রেসের সব বড় নেতাদের গ্রেপ্তার করা হল, নিষিদ্ধ করা হল কংগ্রেস পার্টিকে। সারা দেশে জ্বলে উঠল বিদ্রোহ বিক্ষোভের আগুন। নেতারা অনুপস্থিত, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এগিয়ে এলেন। দেশজুড়ে পালিত হল ধর্মঘট। শয়ে শয়ে রেলস্টেশন, ডাকঘর, থানা, সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হল। অরুণা আসাফ আলী, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণের মতো নতুনতর নেতৃত্ব আড়ালে থেকে আন্দোলনে নেতৃত্ব দিলেন। ব্রিটিশ সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে প্রায় ১,০০০ মানুষের প্রাণ গেল। জনতার পাল্টা মারে পুলিশও মারা পড়ল বেশ কয়েকজন। মেদিনীপুরের তমলুক, বালিয়া, সাতারায় সমান্তরাল শাসন ব্যবস্থা চালু হল। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে মেদিনীপুরে স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকারের গৌরবোজ্জ্বল ভূমিকা সেই থেকে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ৭৩ বছরের গান্ধী বুড়ি শহীদ মাতঙ্গিনী হাজরা পুলিশের ৩-৩টি গুলি খেয়েও তেরঙ্গা পতাকা হাত থেকে নামাননি। গোটা দেশের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে উঠলেন। ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃত পরীক্ষাগার ছিল মেদিনীপুর। মানুষ সেখানে সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জির নেতৃত্বে ২ বছর নিজেদের সরকার চালিয়েছে। মেদিনীপুরই দেখিয়ে দেয় ব্রিটিশ ছাড়াও ভারতবাসী দেশ চালাতে পারে। ব্রিটিশ সরকার এতে ভয় পেয়ে দমননীতি আরও কঠোর করতে শুরু করে। সুদূর উত্তরবঙ্গেও এই আন্দোলন

তীব্র আকার নেয়। সেখানে কৃষক আদিবাসী ছাত্ররা মিলিতভাবে এই আন্দোলন পরিচালনা করে। দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্থানীয় নেতারা জেলে যাওয়ার পর যুবকরাই মিছিল ধর্মঘট চালিয়ে যায়। বালুরঘাট, রায়গঞ্জ, গঙ্গারামপুর, কুশমন্ডি থানায় মিছিলের ওপর পুলিশ লাঠিগুলি চালায়। রাজবংশী, সাঁওতাল ও অন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বহু সংখ্যায় এই আন্দোলনে যোগ দেন। শুরু হয় খাজনা বন্ধ আন্দোলন। উত্তরবঙ্গের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বীজ এই 42 থেকেই এসেছিল, ঘটনা পরম্পরাই তার প্রমাণ। কৃষক আদিবাসী চেতনায় জমির অধিকারের দাবিও 42-এর অবদান। অসংখ্য নাম না জানা সাধারণ গরিব আদিবাসী, কৃষক, ছাত্র উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলনকে অন্য উচ্চতায় নিয়ে যান। এরপর শুরু হয় ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীর নির্মম অত্যাচার। গোটা দেশে 100,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, জেলখানা উপচে পড়ে। পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশের প্রতিহিংসামূলক যুদ্ধনীতির ফলে 43-এর মন্বন্তরে কম করেও 35,00,000 বাঙালি স্রেফ না খেতে পেয়ে মৃত্যুবরণ করেন। কলকাতার পথে সেদিন শোনা গিয়েছিল সেই কান্না, একটু ফ্যান দাও। 42-এর অগস্টের পর দেশবাসীকে আরও 5 বছর অপেক্ষা করতে হয়েছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য। কিন্তু ব্রিটিশরা সেই দিনে বুঝে গিয়েছিল এই তীব্রতম গণ আন্দোলনের পর আর ভারত শাসন করা যাবে না। তাই অগস্ট মাস অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদের মাস, অসংখ্য শহীদের স্মৃতিতর্পণের মাস। আমরা কখনোই যেন তাঁদের না ভুলি। সমীক্ষা শেষ হল। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় খাদ্য, উপভোক্তা অধিকার ও জনবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে বলে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় AAIB তদন্ত করতে চলেছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 1টি রূপসহ 3টি পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তিরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনন্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের জন্য জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান।

0: জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্ধুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্ধুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুজ কর হামারে নির্দোষ নাগরিকো পর কায়রানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাও নে অপারেশন সিন্দুর কি শুরুয়াত কি থি হামনে পাকিস্তান মে বৈঠে আতঙ্কিও আর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া আর সারি দুনিয়া কো ইয়া বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ও কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে হাম কিসি ভি হদ তক জানে কো তৈয়ার হ্যায়।
0: সিন্ধুর মহারক্তদান যাত্রার গুরুত্ব তুলে ধরে শ্রী সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্ধুর যেমন সাহসের পরিচয় দিয়েছে, ঠিক তেমনই এই বৃহৎ রক্তদান শিবির এক সহমর্মিতার প্রতীক। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। বিআর আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রতীত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রার 60% বেশি ক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পরিমাণ 54%-এরও বেশি। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জন বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে শ্রী যোশী চীনের পর্যাপ্ত মজুদ বজায় রাখতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর অলুরি সীতারাম রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে শ্রী চন্দ্রশেখর বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসী এলাকায় রাস্তা সংযোগ ও পানীয় জলের সুবিধা বাড়ানোর লক্ষ্যে পিএম জনমান ও জল জীবন মিশনকে অগ্রাধিকার দিচ্ছে। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। গোন্ড রাজা বক্ত বুলন্দ শাহের স্মৃতিস্তম্ভে এবং বিধানভবনের কাছে অবস্থিত আদিবাসী গৌরী শহীদ স্মৃতিস্তম্ভে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1 কোটিরও বেশি বাড়ি নির্মাণের কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1 কোটি বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000 বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000 বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা AAIB তদন্ত করতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বিমানটি উড়ানরত অবস্থায় হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু সদস্য আহত হন। গাজায় চলতি সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করবে না। তিনি জানান কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ইসরায়েলি আধিকারিকরা বর্তমানে মার্কিন অধিকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। রাশিয়া ইউক্রেন গতরাতে একে অপরের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, এর ফলে উভয় পক্ষেই বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ার বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 বছরের এক শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। অন্যদিকে ইউক্রেনের খার্কিভের সালদিপস্কিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন নিহত, 13 জন আহত। এদিকে ইউক্রেন তাদের পেট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নৌবাহিনীর ক্রীড়াবিদ বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনাজ খানকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গাজায় সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই রয়েছে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত, 9:00 শিক্ষাঙ্গন থেকে। স্টুডিওর বাইরে সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নজরুল গীতি পরিবেশন করবেন অঞ্জনা মুখোপাধ্যায়। 9:45 আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী কণ্ঠসঙ্গীতে সাত্বিকা মোহন। আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন। 11:00 বেহালা পরিবেশনায় অনুপম আচার্য। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত আটটায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশা সং, উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরে সংবাদ, তার আগে বিজ্ঞাপনের বিরতি।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: নতুন গাড়ি চেতা সুযোগ,
5: ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেবো, বাস একটু ডিটেইলস এ ভর্তি করতে হবে।
4: থামবো করাম,
5: কি বললি? এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায় ভাবে কাজে লাগাতে পারে। তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স,
4: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
5: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি আজ শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত। শিল্পের বিকাশে রাজ্য সরকার ধুবুলিয়া ও হীরাপুরে কেন্দ্রের ভব্য প্রকল্প রূপায়নের সিদ্ধান্ত নিয়েছে। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ লকআপে মৃত এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তুমুল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এরাজ্যেও বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। নবান্ন সভাগারে আয়োজিত লোকতন্ত্র সেনানী সম্মান অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি অবস্থার সময় কারাবরণকারী প্রত্যেক লোকতন্ত্র সেনানীকে মাসিক 10,000 টাকা সাম্মানিক, 1,000 টাকা চিকিৎসা ভাতা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানের সূচনা পর্বে পুষ্পবৃষ্টি করে উপস্থিত প্রায় 300 জন লোকতন্ত্র সেনানীকে সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশের এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা অমানুষিক অত্যাচার সহ্য করে গণতন্ত্রকে রক্ষা করেছেন তারা সকলের গর্ব। তিনি বলেন, এই সম্মান কেবল ব্যক্তিদের জন্য নয়, নতুন প্রজন্মকে গণতন্ত্রের ইতিহাস জানাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
1: ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। তাই অতীতে আপনাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস আমরা প্রথমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি। এই লোকতন্ত্র সেনানীদের তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা ও পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানও যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, আগামীকাল তেরঙ্গা যাত্রায়

0: এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে অংশ নেবে। নেতাজি মূর্তি থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় প্রায় 50,000 মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে লোকতন্ত্র সেনানী সংঘের প্রতিনিধিদেরও সম্মান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যে কোনো গঠনমূলক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। কলকাতায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল জানান, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বলিদানকে স্মরণ এবং অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, আগামীকাল 10 তারিখ প্রায় 30,000 সাধারণ মানুষকে নিয়ে তিরঙ্গা যাত্রা হবে। রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজকে সগর্বে নিজের নিজের বাড়ি ও কাজের জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন জেলাতেও এই কর্মসূচি উৎসাহ উদ্দীপনায় পালন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের কার্যালয় থেকে ইন্দা ট্রাফিক মোড় পর্যন্ত আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ ছাড়াও বহু সাধারণ মানুষ এতে অংশ নেন। নদিয়ার রানাঘাট মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে আজ একটি পদযাত্রার সূচনা হয়। স্কুল পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পুরকর্মী, সিভিল ডিফেন্স, অঙ্গনওয়াড়ি কর্মী এবং পুলিশ কর্মীরা জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশ নেন। কোচবিহার, উত্তর দিনাজপুর, বাঁকুড়া জেলাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। 1942 সালে আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধী এই আন্দোলনের ডাক দেন। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মহাকরণের বিপরীতে পার্কুম্যাটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের মূর্তিতে এবং পরে ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামীদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি তাদের ত্যাগ ও আদর্শের কথা উল্লেখ করেন। কংগ্রেস এই উপলক্ষে হাওড়ায় আজ এক পদযাত্রার আয়োজন করে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামী 13 ও 14 আগস্ট প্রথমবার রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। শিল্পের বিকাশে রাজ্য সরকার কেন্দ্রের ভব্য প্রকল্পের অধীনে রাজ্যের 2টি জায়গায় প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। শিল্প সচিব বন্দনা যাদবকে সঙ্গে নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় আজ নবান্নে বলেন, নদিয়া জেলার ধুবুলিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের হাতে থাকা 118.50 একর এবং পশ্চিম বর্ধমানের হীরাপুরে ঢাকেশ্বরী কটন মিলসের 148.69 একর জমি চিহ্নিত করা হয়েছে। এ মাসেই এই 2টি জমি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম লিমিটেডকে নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব দেওয়া ছাড়াও মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে তিনি বিভিন্ন অংশীদারদের সঙ্গে কথা বলবেন। 15 আগস্টের পরে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। শিল্পনীতি তৈরির পরে রাজ্য সরকার ল্যান্ড ব্যাংক তৈরির কাজে হাত দেবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে নতুন করে মামলা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
1: রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হল ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিয়ার পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন।
0: পানিহাটিতে আজ অভয়া স্মৃতিতে নির্মিত ডক্টর অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, সিবিআই পানিহাটি শ্মশানকাণ্ডে তড়িঘড়ি অভয়াকে দাহ করার বিষয়ে কোনো তদন্ত করছে না, তাই রাজ্য পুলিশ এই দিকটি নিয়ে তদন্ত করতে পারেই বলে মুখ্যমন্ত্রী জানান। এই সরকার আরজিকর কাণ্ডে অভয়ার হত্যার বিচার করেই ছাড়বে বলে তিনি জানান। অভয়ার মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানিয়েছেন, এই ট্রাস্ট মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়তে সহায়তা করবে। অভয়াকাণ্ডের 2 বছর পূর্তিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট অবিলম্বে বিচারের দাবিতে আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগান ওঠে। উল্লেখ্য, 2 বছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে

এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পরে বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। সুপ্রিম কোর্ট কলেজিয়াম বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ লকআপে মৃত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বিক্ষোভের মুখে পড়েন। তাঁর গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এলাকা ছাড়তে হয়। উল্লেখ্য, পুলিশ লকআপ থেকে গতকাল বিরজুকে অচৈতন্য অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাজনৈতিক চাপান শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে এই মৃত্যু বলে অভিযোগ করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন যে তাকে আক্রমণ করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা ও চটি ছোঁড়া এবং অপ্রীতিকর স্লোগান দেওয়ার তীব্র নিন্দা করেছেন। তিনি সাংবাদিকদের আজ বলেন, আগে সরকারের নীতি বা বিচার সংক্রান্ত বিষয়ে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এ ধরনের অশালীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ এবং তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। জলপাইগুড়ির মালবাজারে বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাইক র্যালিতে অংশ নেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরে শুনবেন খেলার খবর 8:10।

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: अमर नाम पिंटू देवनाथ, हमार बारी आम बासा अशोकपल्ली धुलाई त्रिपुरा। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
2: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
4: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: বাবা, কলেজ ফিস তো বেশি।
6: মামনি,
5: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
6: 2 বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
7: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
5: কোথায়
7: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
5: আরবিআই এ কথা বলে।
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

জানেন সাপ্তাহিক অনুষ্ঠান, ঠিক এই সময় প্রতি সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানের জন্য যেমন ওদিক থেকে জড়ো হন, তেমনি এদিক থেকে আমরাও ঠিক গুটি গুটি পায়ে এসে উপস্থিত হই। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, নানান রকম প্রতিক্রিয়া দিয়ে সে নিজেই সেজে ওঠে এই অনুষ্ঠান। কিন্তু আপনারা আপনাদের অনুভব ব্যক্ত করেন যে ঠিকানায়, আগে সেই বিষয়টা একটু জানাই আপনাদের। আমাদের এখানে মেল করার ঠিকানা sabinaynibedan@gmail.com, sabinaynibedan, sabinaynibedan@gmail.com। আর যারা ডাকযোগে লিখতে চান তারা লিখবেন সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি আপনাদের লেখায়। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিকপাড়া পূর্ব থেকে লিখেছেন। আপনাকে অবগত করা হচ্ছে যে আগে যাদের লেখা পাঠ হতো বর্তমানে হচ্ছিল না বলে তারা আপনাকে জানাবার পর তাদের লেখা নিয়মিত এখন পাঠ হচ্ছে। অথচ আমার লেখা সকলের মতো নিয়মিত পাঠ হতো, এখন আমার লেখা বাদ দিয়ে 12-13 জনের লেখা নিয়মিত পাঠ হচ্ছে। আমি বারবার জানানো সত্ত্বেও আমার লেখা পাঠ না হওয়ার কারণ বুঝতে পারছি না। মাননীয় সূত্রে তো লেখা পাঠ হয় না, আমার লেখার মান যথেষ্ট উন্নত হওয়া সত্ত্বেও তা পাঠ হচ্ছে না। আকাশবাণীতে নিয়মিত সব লেখা পাঠ হতো, সকলে আমার লেখা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আপনার নিকট আমার একান্ত অনুরোধ যাতে আমার লেখা নিয়মিত পাঠ করার ব্যবস্থা হয় তা জানিয়ে বাধিত করবেন। প্রীতি শুভেচ্ছা সহ এটি অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। চিঠির যে সামগ্রিক বক্তব্য তা হলো, কারোর চিঠি যদি কোনো কারণে পড়া না হয় কিছুদিন বা দীর্ঘদিন বা যা হোক অল্প সময় যা কিছুই হতে পারে, আপনারা সবিনয় নিবেদনে চিঠি লিখে জানালে তারপর সেটি আমরা সেই বিভাগের গোচরে আনি এবং আনার পর আবার তাদের চিঠি পড়া হয়। আপনার এই যে ধারণা আছে সেই ধারণা থেকেই আপনি বলেছেন যে আমরা যেন যে বিভাগগুলোতে চিঠি ভিত্তিক অনুষ্ঠান হয় সেই বিভাগে আমরা জানাই যে আপনার নামে আসা যে চিঠি সেগুলো পড়া হচ্ছে না, সেগুলো যেন এখন থেকে পড়া হয়। অকপট স্বীকারোক্তি একটি এখানে আমরা করতেই পারি, এমনটা কখনো হয় না। আমরা আপনাদের প্রতিটি চিঠি যে বিভাগ সংক্রান্ত থাকে সেই বিভাগে অবশ্যই সেই বিভাগের যিনি দায়িত্বে আছেন তার কাছে নিয়ে যাই, তাকে শোনাই, শুনে তিনি আমাদের যে উত্তর দেন সেই উত্তরগুলোই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তার অর্থ এই নয় যে এই চিঠি শুনবা মাত্র তিনি যে প্রেরক এই চিঠিটি লিখলেন যে আমার চিঠি দীর্ঘদিন পড়া হচ্ছে না যেন পড়া হয়, সঙ্গে সঙ্গে তারা নোট ডাউন করে নেবেন যে আচ্ছা এই জায়গা থেকে এই এই শ্রোতা আমাদের চিঠি লিখছেন, লেখেন, ইনি চিঠি লিখলেই যেন এনার চিঠিটা আগে পড়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু কার্যপদ্ধতি আছে, আমাদের এই প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি এমনটা একেবারেই নয়। আমি ধরে নিচ্ছি আপনি যদি প্রাত্যহিকের কথা বলে থাকেন, যদিও আপনি বলেননি আপনি প্রাত্যহিকের কথা বলছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি প্রাত্যহিকের কথা আপনি বলছেন, সেক্ষেত্রে আমাদের একটি কমিটি আছে। প্রাথমিক বাছাই অবশ্যই একজন করেন, কিন্তু চূড়ান্ত বাছাই সবসময় সব ক্ষেত্রেই সেই কমিটি, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কাজেই এই জায়গাটা যদি তারা মনে করেন যে যাদের চিঠি তারা আমাদের এই প্রচার তরঙ্গ মারফত পৌঁছে দিতে চাইছেন তাদের চিঠি পড়া হয়, এক্ষেত্রে অন্য কোনো বিভাগের পরামর্শ কখনোই কেউ একজন আরেকজনের ক্ষেত্রে পরামর্শ দিতে যান না, বা কারুর অনুরোধ বিশেষভাবেও সেখানে আলাদা করে রক্ষিত হয় না। এটা খুব স্পষ্ট করে আপনাকে জানিয়ে দিলাম। আবার আপনি বলেছেন যে 12-13 জনের লেখা নিয়মিত পাঠ হচ্ছে। আমি একটা প্রশ্ন আপনাকে করি যে একটা সময় যখন আপনার লেখা পড়া হতো তখন কি আপনাকে চিঠি দিয়ে জানাতে হয়েছিল যে আমি চিঠি লিখছি আমার লেখা কিন্তু পড়বেন? বা এই যে কথাগুলো আপনারা অনেক সময় বলেন, বহু সময় আপনাদের বহু শ্রোতার কাছ থেকে এই জিনিসটা আমরা পাই যে আমার চিঠির মানটা ভালো ছিল, অন্যদের চিঠির মান ভালো নয়,
আমরা নিজেরাই ঠিক করে নিচ্ছি যে আমাদের চিঠির মানটা অন্যদের থেকে বেশি এবং আমরা

সবাই ঠিক করছি তাদের চিঠির মান অন্যদের থেকে খারাপ। আমার চিঠি সম্পর্কে আমার একটা ধারণা থাকতে পারে, থাকুক, সেটা ভালো, কোথাও একটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু আমি নিজে নিজে ঠিক করে ফেলছি যে ওর লেখার মান আমার থেকে খারাপ, এইটা বলে কোথাও কি আমরা তাদেরকে একটুখানি ছোট করে ফেলছি না, তাদের লেখাকে? এই জায়গাটা আমরা একটু ভাবলে মনে হয়, সবাই মিলে ভাবলে একটু ভালো হয়, যে যখন আমরা বলছি যে অন্যদের লেখা পড়া হচ্ছে, আমাদেরটা কেন পড়া হচ্ছে না? অর্থাৎ ওদেরটা তো খারাপ চিঠি, ওদেরটা ততটা মানোত্তীর্ণ নয়, তবু কেন পড়া হচ্ছে? একটা সময় যখন আপনার চিঠি পড়া হয়েছে, আপনার কথা অনুযায়ী, আপনার বয়ান অনুযায়ী, আপনার নাম খুব পরিচিত, চেনা মানুষ আপনি আমাদের, চেনা পত্রবন্ধু আপনি আমাদের, আপনি বলছেন একসময় নিয়মিত পড়া হতো, তাহলে ঠিক যে সময় আপনার চিঠি নিয়মিত পড়া হতো সেই সময় যদি অন্য কেউ এইভাবে ইঙ্গিতপূর্ণভাবে বক্তব্য রাখত যে ওর চিঠির মানটা তো আমার থেকে খারাপ, আমার চিঠির মান তো তার থেকে ভালো, কেন আমারটা পড়া হচ্ছে না, কোথাও কি একটু আহত হতেন না? আপনার বক্তব্য বলুন, সব সময় নিজেদের বক্তব্য মত প্রকাশের এই স্বাধীনতাটা থাকা উচিত সব ক্ষেত্রেই, নিশ্চয়ই বলবেন, কিন্তু তা যেন আরেকজনকে আহত না করে, আমার শুধু এটুকুই অনুরোধ। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন। ত্রম্বক রঞ্জন সেন গোহালিয়াড়া বীরভূম থেকে লিখেছেন। আজ প্রাত্যহিকী অনুষ্ঠানে মাননীয়া সুচিস্মিতা গুপ্তর কণ্ঠে আমার চিঠির পাঠ শুনলাম, এটা আমার লেখা, কিন্তু পাঠ তাতে আরও ভালো মান এনে দিল। দরদ প্রয়াত গায়ক মান্নাদের কণ্ঠে ছিল, আর দরদি পাঠ শ্রীমতী গুপ্তের। কবিগুরু আনন্দিত হতেন দরদি কণ্ঠে নিজের গান শুনে। পৃথিবীতে সবার সবটুকু থাকে না, তাই প্রশংসা, মূল্যায়ন, অনুপ্রেরণা। আকাশবাণীর আরও সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদান্তে ত্রম্বক রঞ্জন সেন গোহালিয়াড়া বীরভূম থেকে লিখেছেন। আপনার এই লেখা, এই বার্তা পৌঁছে দিয়েছি আমাদের সিনিয়র অ্যানাউন্সার সুচিস্মিতা গুপ্তর কাছে, তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর সেই সঙ্গে আমারও ভালো লেগেছে আলাদা করে যে আমাদেরই তো সহকর্মী অগ্রজ, তার পড়া আপনার এভাবে ভালো লেগেছে, এটা আমাদেরও একটা ভালো লাগা। অনেক ধন্যবাদ, লিখবেন চিঠি। প্রদীপ বসাকের লেখা হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে এসেছে। 1 আগস্ট 2026 সকাল 8:05 আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সম্প্রচারিত হাসির নাটক তুবড়ি অনুষ্ঠান শুনলাম। এই অনুষ্ঠানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বেতার নাট্যরূপে উপস্থাপিত হাস্যরসাত্মক নাটক ডম্বরুধরের কুম্ভীর বিভ্রাট শুনে আমি সত্যি মুগ্ধ ও আনন্দিত হয়েছি। ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে এমন প্রাণখোলা হাসির নাটক আজকাল খুব কমই শোনা যায়। এই নাটকটি সেই অভাব অনেকটাই পূর্ণ করেছে। নাটকের প্রতিটি সংলাপ ছিল প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত এবং রুচিসম্মত। শিল্পীদের অভিনয়, কণ্ঠের আবেগ, হাস্যরসের নিখুঁত উপস্থাপনা এবং শব্দ পরিকল্পনা নাটকটিকে জীবন্ত করে তুলেছিল। চোখে না দেখেও কেবল শব্দের মাধ্যমে প্রতিটি দৃশ্য যেন স্পষ্টভাবে কল্পনা করতে পেরেছি, এটাই একটি সফল বেতার নাটকের সবচেয়ে বড় সার্থকতা। বিশেষভাবে ভালো লেগেছে নাটকটি শুধু হাসির খোরাকই যোগায়নি, বরং মানুষের অতি আত্মবিশ্বাস, ভুল বোঝাবুঝি এবং সামাজিক আচরণের কিছু দিককে ব্যঙ্গাত্মক অথচ শালীন ভঙ্গিতে তুলে ধরেছে। বিনোদনের পাশাপাশি এমন নাটক আমাদের চিন্তা করতেও শেখায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তারা আজও বাংলা সাহিত্যভিত্তিক মানসম্মত বেতার নাটক নিয়মিত প্রচার করে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে। একই সঙ্গে নাট্যকার, নাট্যরূপকার, নির্দেশক, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমার একটি ছোট প্রস্তাব, এ ধরনের জনপ্রিয় হাস্যরসাত্মক নাটক আরও নিয়মিত সম্প্রচার করার অনুরোধ রইল। ভবিষ্যতেও এমন মানসম্পন্ন, শিক্ষণীয় ও নির্মল বিনোদনে ভরপুর নাটক নিয়মিত শুনতে চাই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নিরন্তর সাফল্যের কামনা। প্রদীপ বসাক

সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। তুবড়ি অনুষ্ঠানে একটি বিশেষ নাটক আপনার ভালো লেগেছে আপনি জানিয়েছেন। তুবড়ি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, স্বল্প পরিসরে একটু হাস্য বিনোদন দেওয়া এই অনুষ্ঠানের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অনেকটাই সফল, সেটা আপনাদের প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি।

এখানে এই ধরনের হাস্যরসাত্মক নাটক, ছোট নাটিকা সম্প্রচার হয়। এর পাশাপাশি আমাদের যে পূর্ণাঙ্গ নাটকের, পূর্ণ দৈর্ঘ্যের নাটকের যে পরিসর, সেখানে শুধু হাসির নাটক সম্প্রচার হয় এমন আমি বলবো না, কখনোই বলবো না। তা বিভিন্ন রসে পূর্ণ, বিভিন্ন ধারার, বিভিন্ন আঙ্গিকের নাটক সেখানে উপস্থাপন হয়। কাজেই সেখানে যেহেতু বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবনার, বিভিন্ন রসের নাটক সম্প্রচার হয়, কোনো কোনো দিন, কোনো কোনো পর্বে আপনি নিশ্চয়ই সেখানেও হাসির নাটক শুনতে পান। এর বেশি আর কি বলি বলুন। আপনার যেমন হাসির নাটক ভালো লাগে, তেমনি অনেকেই আছেন যে তার কাছে আমাদের অনুভবের অন্য দিকগুলো তাকে বেশি আকর্ষণ করে। কাজে কোনো একটি বিষয়কে তো অনেকটা প্রাধান্য দেওয়া যায় না, সেই জন্য আমরা একটা ওই বন্টন রেখেছি নিজেদের মধ্যে যে হ্যাঁ, হাসির জন্য এইটুকুনি বরাদ্দ থাক, আর বাকিগুলো ওই নানান রকম মিলিয়ে মিশিয়ে, কখনো হাসি, কান্না, কখনো সংগ্রামের কথা, কখনো সাফল্যের কথা, লড়াইয়ের কথা, জীবন যুদ্ধের কথা, বিয়োগান্তক কিছু, সব ধরুন সেই জায়গায় অন্তর্ভুক্ত হোক। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। লিখেছেন আমাদের মায়া বিশ্বাস, ঠাকুরপুকুর, কলকাতা, 63 থেকে। আজ ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল। সোমবার 29 জুন 2026 সন্ধে 7:30 খবর। খবর পড়া শুরু করলেন দিদি। শুরুতেই দেখলাম দিদির কণ্ঠস্বরের নিদারুণ অবস্থা। দিদি খবর পড়ছেন, মাত্র 2-4 কথা বলার পরে পরেই কথা বন্ধ হয়ে যাচ্ছে। আবার পড়বার চেষ্টা, আবার বন্ধ কিছু সেকেন্ডের জন্য, আবারও পড়ছেন। বলবো না খবর পড়ছেন, বলবো খবর পড়বার চেষ্টা করে চলেছেন, কিন্তু কিছুতেই পড়ে উঠতে পারছেন না। আপ্রাণ চেষ্টা চলছে মনে মনে, অন্তরে অন্তরে, হৃদয়ে। দিদির ওই অবস্থায় আমি নিমজ্জিত, মুহূর্ত গুনে চলেছি কখন দিদি কণ্ঠ রোধ হওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা পাবেন, কখন অনুকূল অবস্থায় বেরিয়ে আসবেন। যদি পড়া হয় আমার চিঠি, বিষয়টা শুনে অনেক শ্রোতাবন্ধু মনে করবেন ইয়ার এমন কি ব্যাপার। না বন্ধুরা, এ কোনো ছোট ব্যাপার নয়, এটি একটি এমন ব্যাপার যার জন্য দিদির একটা কিছু হতেও পারত বা কিছু হয়ে যেত। দিদি আপনি কি বলবেন এই ব্যাপারে? যাই হোক, আপনার গলার এই অবস্থা আপনি আগে থেকে কি কিছু বুঝতে পারেননি, নাকি আপনি আপনার দপ্তরে জানিয়েও তার কিছু সুরাহা হয়নি? জানতে পারলে ভালো লাগবে। লিখেছেন মায়া বিশ্বাস, ঠাকুরপুকুর, কলকাতা, 63 থেকে। আপনার উত্তরে আমি যেটা বলবো, আমার নিজের মতো করে একটা ব্যাখ্যা আমি আপনাকে অবশ্যই দিতে পারি, যে বহু সময় আমরা যখন মাইক্রোফোনের সামনে বসি, আমরা স্টুডিওতে যখন হেঁটে আসছি গলা একদম ঠিকঠাক, স্টুডিও মাইক্রোফোনে বসে বেশ কিছুটা সময় কাজ করতে করতে, বা কখনো কখনো এমন হয় যে গলা একদম ঠিক আছে, আমি জানি আমার গলায় কোথাও কোনো অসুবিধে নেই, কিন্তু হঠাৎ করে গলা চুপ করে যায়, হঠাৎ করে গলায় কী যেন একটা খুশখুস শুরু হয়ে যায়। এবং এই বিষয়টা অনেক সময় একটা অসুবিধে, আমি খুব বিস্তারে বলতে চাইছি না, বদ্ধ ঘরের মধ্যে কখনো কখনো অনেকের একটা অ্যালার্জির সমস্যা হয়। এবং এটা যে একেবারে এমন কোনো বিষয় নয় যে ও আচ্ছা এটা হচ্ছে তার মানে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে ওষুধ খেয়ে চিকিৎসা করে সেরে যাবে। বরং এইসব ক্ষেত্রে চিকিৎসকরা বলেন যে এই রকম যাদের হয় তাদের সেই জায়গাটা এড়িয়ে চলতে হবে। কাজেই আমাদের অনেক উপস্থাপক উপস্থাপিকাদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা বহু সময় হয়, তার একটা ব্যাখ্যা আছে কেন হয়, আমি এতটা বিস্তারে এইখানে এই সময়টায় যাব না। আমরা যারা মাইক্রোফোনের সামনে বসে কাজ করি, এই স্টুডিওর বদ্ধ ঘরে চার দেওয়ালের মধ্যে, তারা আমরা বহুবার এই ঘটনার, এই বিষয়ের সম্মুখীন হয়েছি যে সব সময় আগে থেকে আগাম ঘোষণা থাকে না। এই যেমন ধরুন ঠিক এই মুহূর্তে আপনি আমার কণ্ঠস্বর এইটুকু সময়ের জন্য শুনতে পাচ্ছেন, কিন্তু এখন আমি এক টানা দীর্ঘ সময় আমি মাইক্রোফোনের সামনে বসে আছি, এবং একটু পরপরই সেই সমস্যাটা কখনো কখনো হচ্ছে, হয়তো আপনাদের গোচরে আসছে না, কিন্তু কখনো কখনো হচ্ছে। এবং ওই যে বললাম, এসব ক্ষেত্রে চিকিৎসকের একটা পরামর্শ থাকে যে এই বিষয়টা, যাদের এই সমস্যাটা থাকে তাদের ওই জায়গাটা এড়িয়ে চলতে হবে।
আর

আপনি যে বিশেষ দিনের কথা, আমাদের যে বিশেষ সংবাদ পাঠিকার কথা বলেছেন, তিনি তার বয়ানে তার মতো করে উত্তর দিয়েছেন। আপনি 29শে জুন তারিখের যিনি সংবাদ পাঠিকা, তিনি বলেছেন যে সদ্য তিনি তখন জ্বর থেকে উঠেছেন, গলার অবস্থা একটু খারাপই ছিল, কিন্তু এতটাও খারাপ ছিল না যে তিনি খবর পড়তে পারবেন না, তাই তিনি খবর পড়তে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পড়তে পড়তে হঠাৎ কাশি এসে গেল, তাই বারবার আমরা যেটাকে ফেডার বলি, অর্থাৎ মাইক্রোফোনের যে অফ অনের সুইচ, সেই ফেডার অফ করে একটু বিরতি নিয়ে, তারপরে আবার একটু বিরতি বলতে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে আবার তিনি খবর পড়তে চেষ্টা করেছেন। বারবার এই জিনিসটা তাকে করতে হয়েছে। ওই যে একটা কথা আছে, দ্য শো মাস্ট গো অন, তিনি যখন খবর পড়তে শুরু করেছেন বা আসছেন, তখনও তিনি বুঝতে পারেননি যে এমনটা হতে পারে, যদিও সেই দিনটা তিনি একটু অসুস্থই ছিলেন, কিন্তু ওই যে তিনি বলছেন তিনি ততটা অসুস্থও ছিলেন না যে তিনি পারবেন না খবর পড়তে, কিন্তু স্টুডিওর ভেতরে এসে এমনটা হলো। তিনি বিষয়টির জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। লিখবেন চিঠি, এভাবেই সঙ্গে থাকবেন। আর আপনি এই যে বিষয়টি সম্পর্কে এতটা আপনার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটা তো কোথাও একটা আন্তরিকতারই প্রতিফলন, সেই বিষয়টাও আমাদের কোথাও একটা ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ। এই সংবাদ বিভাগ সংক্রান্ত আরও একটি চিঠির উত্তর দেব। উত্তম কুমার ভঞ্জ লিখেছেন আরামবাগ হুগলি থেকে। মাননীয় মহাশয়, সবিনয় নিবেদন, গত 6ই জুলাই 7:30 স্থানীয় সংবাদে মহিলা সংবাদ পাঠিকা মাননীয় মুখ্যমন্ত্রীকে সুখেন্দু অধিকারী বলে উল্লেখ করেন। সংবাদ পাঠিকাকে সতর্ক করুন, আকাশবাণী কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, আমি গুরুত্বপূর্ণ মানহানি মামলা রুজু করব। আশা করি আমার পত্র পাঠ অবশ্যই করবেন। আমি স্তম্ভিত, লজ্জিত, বেদনাহত। ধন্যবাদান্তে উত্তম কুমার ভঞ্জ, লিখেছেন আরামবাগ হুগলি থেকে। আপনার এই চিঠির উত্তরে সংবাদ বিভাগ আমাদের যা জানিয়েছে, আমি সরাসরি সেটিই আপনাদের কাছে বলছি। প্রথমত, সকাল কিংবা বিকেল 7:30 আমাদের কোনো বুলেটিন যায় না, এবং দ্বিতীয়ত, ওই দিন সকালে কোনো মহিলা সংবাদ পাঠিকা ছিলেন না, ফলে যদি ধরেও নি যে সেদিন 7:50 বুলেটিনের কথা আপনি বলছেন, তাহলেও সংবাদ বিভাগ থেকে জানানো হয়েছে অত্যন্ত স্পষ্ট উচ্চারণে শুভেন্দু অধিকারী বলা হয়েছে, কোনোভাবেই সুখেন্দু অধিকারী বলা হয়নি। আমাদের নিউজরুমে ওই দিনের অডিও বহুবার বিভিন্নজন শুনেছেন, কিন্তু এরকম কোনো ভুল আমাদের কর্ণগোচর হয়নি। এবং এই যে উত্তর আমি আপনাকে দিলাম, এটি আমাদের সংবাদ বিভাগ থেকে পাওয়া, হুবহু তাদের কাছ থেকে যেমন পেয়েছি ঠিক তেমনিভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। অনেক ধন্যবাদ উত্তমবাবু, চিঠি লিখবেন আমাদের। আর সত্যিই আমাদের কোনো ত্রুটি আপনাদের নজরে এলে, গোচরে এলে, আমাদেরও তা নজরে আনবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটি সংশোধন করে নিতে। হেমন্ত কুমার নন্দী লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। 3 আগস্ট 2026 গীতাঞ্জলিতে অনুষ্ঠিত গানের ভেলায় অমৃতা হালদার রায়ের উপস্থাপনায় শাস্ত্রীয় সঙ্গীত পর্বে যে কোনো গানের ভিত্তি স্থাপনে এবং তার উৎকর্ষ সাধনে মল্লার রাগের মতো রাগপ্রধান ঘরানার গানগুলির গুরুত্ব কতখানি, সেগুলি বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। নামি নামি রাগপ্রধান শিল্পীরা বিভিন্ন বাদ্যযন্ত্রে নানান বৈচিত্র্যময় মিশ্র মল্লার রাগরাগিনী পরিবেশনের মাধ্যমে সবচেয়ে উপভোগ্য ছায়া মল্লার রাগাশ্রিত গান সখি সামনা আয়ে, সখি সামনা আয়ে, চমক চমক বিজরিয়া। এই পরিবেশনাতে পণ্ডিত ভীমসেন যোশীর গলায় শুনতে শুনতে মনে হলো কোথাও যেন হারিয়ে গেছি, কণ্ঠের মন্ত্রমুগ্ধ সুরের নিখুঁত কারুকার্যের গুণে। বহু গুণমুগ্ধ শ্রোতাদের কাছে আজকের উপস্থাপিত শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানটি সার্থক রূপায়ণ লাভ করল। নমস্কার ও শুভেচ্ছা সহ হেমন্ত কুমার
নন্দী

কৃষ্ণনগর নদিয়া থেকে আমাদের লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ হেমন্তবাবু আপনাকে এই চিঠির জন্য। 3 অগস্ট গীতাঞ্জলিতে গানের ভেলায় অমৃতা হালদার রায়ের উপস্থাপনায় আপনারা শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা শুনেছেন। আসলে আপনারা বেশ দীর্ঘ অনেকগুলো বছর এই গানের ভেলায় পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়কে পেয়েছেন, কিন্তু ওই যে সব প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম থাকে, সেই নিয়ম মেনে সুদীপ বাবু অবসর নিয়েছেন। কিন্তু অবসর নিয়েছেন, অনুষ্ঠান তো থেমে থাকবে না, তাকে তো এগিয়ে যেতে হবে। অমৃতা হালদার রায় হয়তো অভিজ্ঞতায় অনেক নবীন, বয়সে নবীন, কিন্তু ওই যে নতুন পাতায় পল্লবিত হবে গাছ, সেই জন্যই তো পুরনো পাতারা একটু একটু করে সরে গিয়ে নতুন পাতাদের জায়গা করে দেয়, ঠিক তেমনটাই এক্ষেত্রেও হয়েছে। অমৃতা হালদার রায়ের উপস্থাপনা আপনার ভালো লেগেছে, আশা করি দিনে দিনে ও আপনাদের আরও আরও অনেকখানি ভালো লাগা, আপনাদের মন ভরানো অনুষ্ঠান উপহার দিতে পারবে। একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরার অনুরোধ আমাদের তরফ থেকে, একটু সময় আপনাদের থেকে আমরা চেয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ। হরেকৃষ্ণ চট্টোপাধ্যায় লিখেছেন জৌগ্রাম পূর্ব বর্ধমান থেকে। জগন্নাথ অষ্টকম ও ভবানী অষ্টকম এ দুটি গান আমি কলকাতা ক প্রচার তরঙ্গে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে পূর্বে অনেকবার শুনেছি, খুবই ভালো লাগতো। যে কোনো কারণেই এখন আর শোনা যায় না, যদিও অন্য গানগুলোও শুনতে ভালো লাগে, কিন্তু সংখ্যায় তো কমই। কিছু নতুন গান যদি ওই অনুষ্ঠানে যুক্ত হয় ভালো লাগবে। নমস্কার, সকলের সুস্বাস্থ্য কামনা করি। হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়, জৌগ্রাম পূর্ব বর্ধমানের। আপনার বক্তব্য আমরা সঙ্গীত বিভাগের যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তাকে পাঠিয়ে দিয়েছি। তিনি নিশ্চয়ই সম্ভব হলে নতুন গান এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। লিখেছেন দেবাশিস বসু রানাঘাট নদিয়া থেকে। মাননীয় উপস্থাপক, সবিনয় নিবেদন, এর আগেও দুটি নাটক শোনার অনুরোধ করে আপনাদের চিঠি দিয়েছিলাম। সে দুটি নাটক হলো অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি অসাধারণ রহস্য নাটক, সুভাষ বসু রচিত উর্ণনাভ। নাটকটিতে অজিতেশ অভিনীত পুলিশ অফিসার অন্তরালে অপরাধীর দাদার অভিনয় পুনরায় ইচ্ছে করে শ্রবণ সুধা অনুভব করতে। দ্বিতীয় নাটকটি হল সন্তু মুখোপাধ্যায় অভিনীত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাস্টার মশায়ের চরিত্রাভিনয়, যা আজও ভুলতে পারিনি। রবীন্দ্র প্রয়াণের এই শ্রাবণ মাসের অনুসঙ্গে এই নাটকটিও যদি প্রচার করেন তাহলে মনে হয় মনে আর ক্ষোভ থাকবে না। আপনারা তো কত নাটক পুনঃপ্রচার করেন, এই দুটি অপ্রচারিত নাটককে আপনারা আবার শোনাতে পারেন না? ধন্যবাদ ও শ্রদ্ধাসহ দেবাশিস বসু রানাঘাট নদিয়ার। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। আপনারা যত অনুরোধ আমাদের এই সবিনয় নিবেদন বিভাগে পাঠান, নাটকের অনুরোধের কথা আমি এখানে আলাদা করে উল্লেখ করছি, সব অনুরোধ কিন্তু আমরা ঠিক জায়গা মতন পৌঁছে দিই। এবং এটা তো ঠিক যে সব সময় তো সব প্রচার তরঙ্গে কোনো একজন শ্রোতার পক্ষে শোনা সম্ভব হয় না। আপনারা যখনই বলেন যে এই নাটক শুনতে চাই, সঙ্গে সঙ্গে কিন্তু তা আমাদের একটা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং সেই তালিকা দেখে যে সেই নাটকটি শেষ কবে শোনানো হয়েছে, যথেষ্ট ব্যবধান থাকছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই, এবং সেটি আমাদের সংগ্রহে থাকে আছে কি না সেটিও দেখতে হয় যে আমাদের সংগ্রহে আছে না কোনোভাবে তা বিকৃত হয়ে গেছে, যা আর শোনানোর মতন অবস্থায় নেই। যদি তেমন না হয় তাহলে অবশ্যই তাকে আমরা যেটাকে রিশিডিউল করা বলি বা রিপিট ব্রডকাস্ট বলি সেটি করা হয়। তবে এই যে আমাদের এতগুলো প্রচার তরঙ্গ, এই এতগুলো প্রচার তরঙ্গের মধ্যে ঠিক কোন প্রচার তরঙ্গে কোন সময় সেটি বেজে গেল তার তো সবসময় আগাম ঘোষণা দেওয়া সম্ভব হয় না। হয়তো আপনি বুঝতেই পারলেন না যে সেটি সম্প্রচার হয়ে গেল, কিন্তু আমরা আপনাদের মান্যতা দিই, অবশ্যই মান্যতা দিই, কেন দেব না? আপনাদের শোনানোর জন্যই তো, আপনাদের ভালো লাগার জন্যই তো আমরা অনুষ্ঠান তৈরি করি, কাজেই আপনাদের কাছে পৌঁছানোতেই আমাদের মূল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন। আজ আর বেশি কথা নয়, এখানেই শেষ করি। ঘড়ি বলছে আর খুব বেশি এগোনোর সুযোগ নেই আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন, মেইল করবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।

সবিনয় নিবেদন শুনছিলেন, উপস্থাপনায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শিল্পী স্বাগত দে লোকগীতি।

0: শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।
1: শ্রী রাধা শ্যাম নিকুঞ্জ মন্দিরে পরম সুখে শয়নে আছেন, রাত্রি প্রভাত হতে চলেছে, কুঞ্জ ভঙ্গের সময় জেনে রাধা কৃষ্ণকে জাগাবার জন্য বৃন্দাদেবী সুকার শাড়িকে আদেশ দিলেন। সুকার শাড়ির গানে রাধারানীর নিদ্রা ভেঙে গেল।

রাধা গোবিন্দ উভয় উভয়ের বেশ রচনা করে কুঞ্জ পরিত্যাগ করে যেমন গৃহে ফিরবেন বলে কুঞ্জের দ্বারে এসেছেন, অমনি কুঞ্জের দ্বার জুড়ে ময়ূর ময়ূরী পেখম খুলে দাঁড়ালো।

নানা রঙের গান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: খবর আছে ভাই।
1: কি খবর?
0: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
1: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
0: হতেই পারে নয়, হচ্ছে।
2: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
3: 10 থেকে 14 আগস্ট 5টা 3 পাঁচ রকমের আড্ডা আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
4: 10ই আগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
2: 11ই আগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
3: 12ই আগস্ট সৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
4: 13ই আগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
2: আর 14ই আগস্ট ব্রতদীপ আর পৌলমীর সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
3: একটা সপ্তাহ এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
2: তার কারণ, আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: 10ই আগস্ট থেকে 14ই আগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
2: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
5: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শিক্ষাঙ্গন থেকে
6: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একটা নতুন শিক্ষাঙ্গনের গল্প নিয়ে চলে এসেছি আমি চয়নিকা। নতুন শিক্ষাঙ্গনের গল্প মানে আরও একটা নতুন বিদ্যালয়, নতুন জায়গা, আর তার সঙ্গে এক ঝাঁক ছাত্রছাত্রী, কি তাই তো? হ্যাঁ, আর 5টা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের মতোই আজ আমি আপনাকে পরিচয় করাবো এক নতুন বিদ্যালয়ের সঙ্গে, যার নাম সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়। শিল্পনগরীর খুব কাছেই, অথচ সবুজ প্রকৃতির কোলে দাঁড়িয়ে রয়েছে হাসি খুশি এই বিদ্যালয়, পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার সুতাহাটার এই স্কুল। হাওড়া থেকে হলদিয়াগামী লোকালে নামতে হবে বাসুলিয়া সুতাহাটা স্টেশনে, আর তারপর স্থানীয় পরিবহনে পৌঁছে যাওয়া যাবে এই বিদ্যালয়ে। সড়ক পথেও যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে সুতাহাটা স্টপেজ পেরিয়ে বাস নামিয়ে দেবে একেবারে স্কুলের গেটে। স্কুলের গেট থেকে ভেতরে পা বাড়ালে একটু সময় চিন্তায় পড়ে যেতেই হয়, বুঝলেন? কোথায় এলাম, বাঞ্ছারামের বাগান কি? কারণ চারিদিকে তাকালে এমন কোনো গাছ নেই যেটা আপনার চোখে পড়বে না, তা সে ফল হোক বা ফুল, চারিদিকটা শুধুই সবুজ। আবার কিছুক্ষণের জন্য এও মনে হতে পারে আপনি কোনো শিশু উদ্যানে চলে এসেছেন। দোলনা, খেলার স্লাইড, সব কিছু নিয়ে যেন একটা ছোটোখাটো পার্ক, কিন্তু না, আপনি এসেছেন একটা শিক্ষাঙ্গনে, যেখানে সবুজ প্রকৃতির কোলে খেলাধুলোর সঙ্গেই বেড়ে উঠছে ওরা। সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়। এগোতেই চোখে পড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মূর্তি। এভাবেই স্কুলের পরিবেশটা উপভোগ করতে করতে এগোচ্ছিলাম, কানে এলো ছাত্রীদের কণ্ঠ, প্রার্থনার সুর।

0: কি আপনারও এবার ইচ্ছে হচ্ছে না এই স্কুল সম্পর্কে কিছু কথা জেনে নিতে? অবশ্যই জানাবো, তাই জন্যই তো প্রথমেই কথা বলে নিয়েছিলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেবি ভৌমিক রায়ের সঙ্গে।
1: নমস্কার, আমি শ্রীমতী বেবি ভৌমিক রায়। আমি 1993 সালে সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে সহশিক্ষিকা হিসাবে যোগদান করি, আর 2022 সালে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করি। আজকের এই জনবহুল হলদিয়া শিল্পাঞ্চল দেখে বোঝাই যাবে না গত শতকের 50-এর দশকে কেমন ছিল হলদিয়ার অন্তর্গত সুতাহাটা অঞ্চল। স্বাধীনতা প্রাপ্তির বছর ছয়েক পরেও অবিভক্ত সুতাহাটায় একটিও বালিকা বিদ্যালয় ছিল না। সুতাহাটা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকজন শিক্ষানুরাগী মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এগিয়ে এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদপুরের শিক্ষানুরাগী তথা সমাজসেবী শরৎচন্দ্র দাস মহাশয়। উনি সঙ্গে পেলেন সুতাহাটা থানার জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক জনার্দন হাজরা, স্বাধীনতা সংগ্রামী প্রমথনাথ মাইতি, জীবেশ দেব পট্টনায়েক, অমূল্য খাটুয়া প্রমুখকে। আশেপাশের গ্রাম থেকে প্রায় 10 জন ছাত্রী নিয়ে বিদ্যালয়টি শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন সেচমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন অতুল্য কুমার ঘোষ ও প্রফুল্ল কুমার সেন। বিদ্যালয়টি 1958 সালে 2 শ্রেণী জুনিয়র হাইস্কুলে স্বীকৃতি পায়, 1964 সালে হয় 10ম শ্রেণীর হাইস্কুল এবং 2000 সালে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হয় আমাদের স্কুল। বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা প্রায় 1400। পরীক্ষার ফল তো বেশ ভালোই হয়। পরীক্ষার ফল দিয়ে যদি বিদ্যালয়ের সাফল্যের মাপকাঠি মাপা হয় তাহলে সেই মাপকাঠি অনায়াসে পার করবে সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়। মাঠে ময়দানে সাংস্কৃতিক মঞ্চে সমানভাবে উজ্জ্বল আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ছাত্রীরা সারা বছর নানা ধরনের অনুষ্ঠানে অংশ নেয় এবং তারা নিয়মিত আন্তঃবিদ্যালয় কুইজ ও বিতর্ক

0: প্রতিযোগিতায় অংশ নেয়। 2012-13 শিক্ষাবর্ষে আমরা বিদ্যালয়ে হীরক জয়ন্তী পালন করেছি, কিন্তু এখানেই আমরা থেমে থাকতে চাই না। আরও অনেক জায়গায় এখনও উন্নতি করার সুযোগ রয়েছে, আমরা সেই কাজে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাতে আমাদের বিদ্যালয় তার নিজের জায়গায় তার মান ধরে রাখতে পারে সেই জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাব। নমস্কার।
1: 1993 সাল, হ্যাঁ, তখন থেকে এই স্কুলের শিক্ষকতা করছেন আরও একজন শিক্ষিকা, শিক্ষিকা মহুয়া মাইতি। তিনি কি বলছেন তার স্কুলের বিষয়, ছাত্রীদের বিষয়, চলুন শুনে নি।
2: নমস্কার, আমি মহুয়া মাইতি। আমি সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে 1993 সালের 1 অক্টোবর সহশিক্ষিকা হিসাবে যোগদান করি। শিক্ষকতা জীবনের সুদীর্ঘ পথ পেরিয়ে এসে আমার কেবলই মনে হয়, শিক্ষিকা হিসাবে আমি ছাত্রদের শিখিয়েছি যা তাদের কাছ থেকে শিখেছি তার থেকে অনেক বেশি। ছাত্রীরা আমাদের বিদ্যালয়ে এমন পরিবেশে বড় হয়ে ওঠে যে পাঠদানের বাইরে তাদের আলাদা করে বেশি কিছু শেখাতে হয় না, বরং তারা যখন কোনো কাজের দায়িত্ব নেয়, তা সে কোনো অনুষ্ঠান পরিচালনা করা হোক কি বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশই হোক, এমন সুচারুভাবে গুছিয়ে কাজগুলো করে যে আমি তাদের দেখে অনেক কিছু শিখি। আমাদের বিদ্যালয়ে বছরে অন্তত 2 বার দেয়াল পত্রিকা সম্ভবা প্রকাশিত হয়, একবার সরস্বতী পুজোর আগে এবং আরেকবার শারদীয়ার আগে। এবছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আরও একবার দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছিল। ছাত্রীরাই সব ক্লাস থেকে লেখা, আঁকা ইত্যাদি সংগ্রহ করে নিজেরা নিজেদের উদ্যোগে সেই পত্রিকা প্রকাশের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিল। আমাদের বিদ্যালয়ে নিয়মিত শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়, ছাত্রীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করে। শিখন পদ্ধতি যাতে ছাত্রীদের কাছে একঘেয়ে হয়ে না ওঠে তার জন্য আমরা সব সময় সচেতন থাকি। নিয়মিত তাদের শরীরচর্চায়ও উৎসাহ দেওয়া হয়। দুস্থ মেধাবী ছাত্রীদের জন্য কোর স্টুডেন্টস ফান্ড আছে, যেখান থেকে প্রতি শ্রেণীর 2 জন করে ছাত্রী বছরে আর্থিক অনুদান লাভ করে। তাছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক ও বিষয়ভিত্তিক সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রীদের বিশেষ আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। আমি আমার বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
1: আরও কথা জানবো স্কুলের বিষয়ে, কিন্তু তার আগে একটা গান শুনে আসি অমৃতা দাসের কণ্ঠে।

0: এরপর আমায় আবৃত্তি শুনিয়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা মল্লিক।
1: নমস্কার, শুভক্ষণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে।

বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে করবি বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো যে থায় বাতায়ন।

0: শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে।
1: পুঁথিগত পড়াশোনা তো থাকবেই, পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলো, মানসিক বিকাশ সবটাই কিন্তু সমানভাবে উন্নত হলে তবেই সেই শিক্ষাঙ্গন হয়ে ওঠে সব দিক থেকে সফল। এই শিক্ষাঙ্গন যে তার ব্যতিক্রম নয় সে কথা এতক্ষণে আমরা অনেকটাই বুঝেছি, আরও কিছুটা বুঝতে পারবো শিক্ষিকা রূপা পাঠক বন্দ্যোপাধ্যায়ের কথায়।
2: নমস্কার। এই বহু ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ে সহশিক্ষিকা হিসাবে 1999 সালে যোগ দিয়েছিলাম। এরপর শিক্ষাদানের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নানান সাংস্কৃতিক কর্মের সাথেও জড়িয়ে আছি আমি অদ্যাবধি। আমি সগর্বে বলতে পারি আমাদের প্রশিক্ষণে আর অনেকটা এই অঞ্চলের মাটির গুণে আমাদের ছাত্রীরা উন্নত পরিশীলিত সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে উঠছে। যখনই কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা অংশ নেয় তখন তারা শুধু পুরস্কার পাওয়াটুকুকে বড় করে দেখতে শেখে না, প্রতিযোগিতায় অংশ নেওয়াটাকেই প্রাধান্য দেয়। কেননা বিভিন্ন প্রতিযোগিতাতে অংশ নিয়ে ছাত্রীরা নিজেদের মনের অন্দরের জানালাটুকু খুলে দেওয়ার সুযোগ পায়। বর্তমান শতাব্দীর আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে মেয়েরা সর্বত্র সর্বকাজে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে, মেয়েরা স্বমহিমায় আগুয়ান ও প্রতিষ্ঠিত। আমাদের বিদ্যালয়ের মেয়েরাও কোথাও কোনো অংশে পিছিয়ে নেই, শিল্পকলা চর্চায় ও সকল রকম সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা বহুদিন ধরেই সাফল্যের বহমান ধারা বজায় রেখেছে। শিক্ষা দপ্তর আয়োজিত মক পার্লামেন্ট প্রতিযোগিতায় ছাত্রীরা অংশ নেয় ও সফলতার সোপান অর্জন করে। এছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা, নাচ, গান, আবৃত্তি, কুইজ এমন বিভিন্ন বিষয়ে যোগদান করে প্রতি বছর বিদ্যালয়কে তারা সাফল্যের স্বাদ দেয়। 2025 সালে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় গদ্যপাঠ ও হিন্দি কবিতা আবৃত্তিতে আশ্রভি মুখার্জি জেলা স্তরে প্রথম হয়ে রাজ্যস্তরে সুযোগ পায় ও রাজ্যস্তরে দ্বিতীয় হয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। ওই একই ক্ষেত্রে সঙ্গীত প্রতিযোগিতায় অয়ন্তিকা গিরি সসম্মানে জেলায় প্রথম, রাজ্যে দ্বিতীয় হয়। এছাড়াও ইন্টারস্কুল ড্রয়িং প্রতিযোগিতায় প্রতি বছর ছাত্রীরা অংশ নেয় আর সাফল্য দিয়ে বিদ্যালয়কে সম্মানিত করে। 2024 সালে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের অনলাইনে আয়োজিত শব্দজব্দ প্রতিযোগিতায় আমাদের ছাত্রী শিক্তা বাঙাল, স্নেহা মাইতি, কোয়েল খাড়া জেলা স্তরে নির্বাচিত হয়ে রাজ্যস্তরে অংশ নিয়েছিল। এই বছর আমাদের ছাত্রী মিম্মা পারভিন হলদিয়া মহকুমায় সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত বক্তৃতা বিভাগে জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে। পরিশেষে বলি, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনে রেনেছে সংবাদ, এই হাসি মুখগুলি হাসি পাছে যায় ভুলি, পাছে ঘেরে আধার প্রমাদ, ইহাদের কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে তোমরা করো গো আশীর্বাদ।
1: না, এখানেই শেষ নয়, খেলাধুলো বা শরীর চর্চার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা। আলমারি জুড়ে সাজানো ট্রফিগুলো দেখলে সেটা কিছুটা বোঝাই যায়। বাকিটা জানালেন শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্য।
3: নমস্কার, আমি সুস্মিতা ভট্টাচার্য সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে 2007 সালে সহশিক্ষিকা হিসেবে যোগদান করি। পূর্ব মেদিনীপুর জেলায় মেয়েদের শিক্ষা প্রসারে আমাদের বিদ্যালয় প্রথম সারিতে আছে। এখানে শিক্ষাদানের পাশাপাশি ছাত্রীদের নানান সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা হয়। আত্মরক্ষার পাঠ দিতে এখানে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা রয়েছে। যোগ্য প্রশিক্ষকের অধীনে থেকে এরা অনেকে নিয়মিত ব্যায়াম ও যোগাসন চর্চা করে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ব্যবস্থাপনায় রাজ্যে স্কুলভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় 2025 সালে রিদমিক ও আর্টিস্টিক যোগাসন বিভাগে আন্ডার 14 গ্রুপে আমাদের ছাত্রী মেঘা মাইতি ও উর্মি সামন্ত জেলা থেকে প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান লাভ করে। খেলো ইন্ডিয়ার একটি অংশ অস্মিতা যোগাসন লীগ 2026 প্রতিযোগিতায় রিদমিক যোগাসন বিভাগে আমাদের ওই দুই ছাত্রী প্রথম স্থান অধিকার করেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আয়োজনে হলদিয়া মহকুমা থেকে অ্যাথলেটিক্স বিভাগে 100 মিটার, 200 মিটার রান এবং লং জাম্পে আমাদের ছাত্রী সঞ্জনা সাঁতরা জেলা স্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। আমি চাই আমার ছাত্রীরা ভবিষ্যতে আরও সফলতা লাভ করুক, সাফল্যের আলোয় তাদের ভবিষ্যৎ জীবন আলোকিত হয়ে

0: উঠুক। এরপর আমি ছাত্রীদের কণ্ঠে আরও একটা গান এবং একটা আবৃত্তি শুনে নিয়েছিলাম।
1: নমস্কার, আমার নাম কুসুমিতা পণ্ডা, আমি দশম শ্রেণীতে পড়ি।

0: নমস্কার, আমি লাবণী ভৌমিক, সোতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়।
1: আমরা শিক্ষিকাদের কাছ থেকে তো স্কুলের কথা অনেকটাই শুনলাম, কিন্তু ছাত্রীদেরও তো তাদের স্কুলের বিষয়ে অনেক কথা বলার থাকে। ওরা কি বলছে চলুন শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি সোনালী মান্না, আমি সুতাহার লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্রী। ক্লাসরুম শিক্ষা ব্যবস্থা যে কত আনন্দের হতে পারে তাই বিদ্যালয় না ভর্তি হলে আমি বুঝতে পারতাম না। সবুজ শ্যামলিমার মাঝে অবস্থিত আমাদের এই বিদ্যালয়ের শান্ত পরিবেশটি আমাকে খুব মুগ্ধ করে। সমস্ত শিক্ষিকা শিক্ষাকর্মীর অভিভাবকত্ব ও ভালোবাসায় প্রতি মুহূর্তে বড় হয়ে উঠছি আমরা। প্রতি বছর শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে আমরা প্রচুর আনন্দ পাই। তাছাড়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনটা আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আমরা এই দিনটার জন্য সাগ্রহে অপেক্ষা করে থাকি। আমাদের বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা প্রভৃতি সমস্ত বিষয়ে জেলার মধ্যে একটি অগ্রণী বিদ্যালয়। আমি আমার বিদ্যালয়ের আরও সাফল্য, আরও উন্নতি কামনা করি।
3: নমস্কার, আমি মিতালী মান্না, সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে পড়াশোনা করছি। বিদ্যালয়ের এই মনোরম পরিবেশে, শিক্ষিকাদের সান্নিধ্যে কী করে যে আমার জীবনের এতগুলো বছর কেটে গেল বুঝতে পারছি না। আমার এখন থেকেই মন খারাপ যে আর মাত্র দুবছর পরে আমাকে এই বিদ্যালয়ে ছেড়ে চলে যেতে হবে। বিদ্যালয়ে যে দ্বিতীয় বাড়িও হতে পারে তা এই বিদ্যালয়ে না এলে আমি বুঝতে পারতাম না। এখানকার যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে তা হলো যে কোনো সময়ে যে কোনো বিষয় নিয়ে আমরা শিক্ষিকাদের কাছে যেতে পারি। তারা সস্নেহে বন্ধুর মতো মায়ের মতো সব বিষয় আমাদের সহজ করে বুঝিয়ে দেন। আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যার কথা

0: ম্যামেদের সঙ্গে অনায়াসে আলোচনা করতে পারি। শুধু পড়াশোনা নয়, বাগান করা, নানান আলোচনা চক্রে অংশগ্রহণ করা, বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সমস্ত কাজে আমরা শিক্ষিকাদের পরামর্শ মেনে অংশগ্রহণ করি। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। নমস্কার, আমি অঙ্কিতা বেরা, সুতারা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী। আমার স্কুল সম্বন্ধে বলতে গিয়ে কত কথা যে বলতে ইচ্ছে করছে তার বলার নয়। বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠান, পাশে বৃক্ষরোপণ, মহাপুরুষদের জন্মদিন পালন, প্রভাত ফেরি, যাই হোক না কেন, সবেতে অংশগ্রহণ করে আমি প্রচুর আনন্দ পাই। আমরা নিজেরা নিজেদের উদ্যোগে প্রতি বছর শারদীয়া, শিক্ষক দিবস পালন ইত্যাদি নানা অনুষ্ঠান আয়োজন এবং পরিচালনা করি। ওই দিনগুলোতে শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মাননা দিয়ে বরণ করে যেসব অনুষ্ঠানের আয়োজন করি তাতে শিক্ষিকারা এবং আমরা ছাত্রীরা সবাই মেতে উঠি। শিক্ষিকারা অনুষ্ঠান পরিচালনার সমস্ত দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দিয়ে দায়িত্ববোধ বাড়িয়ে দেন এবং একসঙ্গে কাজ করার আনন্দের পাঠ দেন। ভবিষ্যতে যাতে আমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারি তার প্রথম পাঠ আমরা আমাদের বিদ্যালয় থেকেই গ্রহণ করি।
1: এবার জানবো এক প্রাক্তনীর চোখে তার স্কুলের কথা। কিন্তু জানলে অবাক হবেন, বিদ্যালয়ের সেই প্রাক্তন ছাত্রী এখন বিদ্যালয়েরই শিক্ষিকা। মানে বুঝতেই পারছেন, তিনি এই বিদ্যালয়কে চেনেন একজন ছাত্রীর চোখ দিয়ে, আবার একজন শিক্ষিকা হিসেবেও এই বিদ্যালয়কে তিনি দেখছেন। তার দৃষ্টি থেকেও এই স্কুলের বিষয়ে আমরা আরো কিছু কথা জেনে নিই।
2: আমি সমর্পিতা মুখার্জি, সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ে 1990 সাল থেকে 96 সাল পর্যন্ত পড়াশুনো করেছি এবং শিক্ষিকা হিসেবে যোগদান করেছি 2004 সালে। এই সুদীর্ঘ জীবনে আমি বিদ্যালয়কে দুভাবে দেখেছি, ছাত্রী হিসেবে এবং শিক্ষিকা হিসেবে। এর মধ্যে বিদ্যালয়ের বাইরে ভেতরে অনেক পরিবর্তন এসেছে। বিদ্যালয়টি আকারে আয়তনে বেড়েছে, এর ছাত্রীর সংখ্যাও বেড়েছে, কাজকর্মের পরিধিও অনেক বেড়েছে, কিন্তু একটা জায়গায় সেই একই থেকে গেছে, সেটা হলো ছাত্রী শিক্ষিকা সম্পর্ক। ছাত্রীদের বিদ্যালয় জীবনের মধ্যে আমি আমার শৈশবকে এখনো খুঁজে পাই। শিক্ষিকা হিসেবে আমি যাদের দেখেছি এখন তাদের সঙ্গেই একই স্টাফরুমে বসি, শিক্ষা সংক্রান্ত নানান বিষয় আলোচনা করি। আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্যেই নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছি। আমার বিদ্যালয় সাফল্যের সিঁড়িবে আরো এগিয়ে যাক পরম করুণাময়ের কাছে, এই আমার প্রার্থনা।
1: ভালো থাকুক এমন প্রাণ খোলা হাসিগুলো, ভালো থাকুক প্রকৃতির মাঝে এই সুন্দর ফুলগুলো, আরো উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ুক ওদের প্রতিভা। আর এভাবেই ভালো মানুষ গড়ার কাজে ব্রতী থাকুন এমন শিক্ষিকারা। তৃষিতা, প্রত্যুষা, অয়ন্তিকা, রিনিতা আর অমৃতার সমবেত কণ্ঠে একটা গান শুনে শেষ হয়েছিল আমার সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয় কাটানো সেই দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন নজরুল গীতি, পরিবেশনায় অঞ্জনা মুখোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ।

আধুনিক গান শুনলেন সঞ্জীব ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বেহালায় লঘু সুর বাজিয়ে শোনাবেন অনুপম আচার্য।

শুনলেন বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন অনুপম আচার্য। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা আধুনিক ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শিল্পী মান্না দে।

বাংলা চা ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি কেনু গোয়ালার গলি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এবারের গানটি কমললতা ছবি থেকে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বৈত কণ্ঠে গাওয়া।
1: Thank you.

0: Omul kokunu sürür, kokun dizin
1: এ বারের গানটি সুদূর নীহারিকা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা চা ছবির গানের অনুষ্ঠানে সবশেষে নীলমঙ্গল ছবি থেকে নির্মলা মিশ্র।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব, 10 অগস্ট

2026 সোমবারের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা মশারির মধ্যে বেগুন কর্ত্রীয় ফসলের চাষ, বলবেন সোমা গিরি, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কিডনি প্রতিস্থাপন বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত তমালিকা গুহর কণ্ঠে, 8টায় বিজ্ঞানের খবর সংকলন ডক্টর শ্রাবন্তী বসু, 8:05 নজরুলগীতি দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 বাংলা কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বলছেন উজ্জ্বল সর্দার, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন রাহুল চট্টোপাধ্যায়, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ফেলা উপস্থাপনায় থাকবেন বিদিশা রায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী, বেলা 12টায় ভজন তুরবান বেরার কণ্ঠে, 12:15 লোকগীতি মৈনাক রায় কুণ্ডু, 12:33 উনু জমির দুন ফসল উপস্থাপনায় থাকবেন বিদিশা রায়, 1টায় নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল বায়োস্কোপের গল্প উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 2:30 শুনবেন ছায়াছবির গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে বৈষ্ণবচক এসি বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু চৌধুরী সঙ্গে দুই শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি লোকগীতি পরিবেশনায় বর্ষা সরেন ও সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা সম্পর্কে বলবেন রবীন্দ্রনাথ মুর্মু, এরপর সাঁওতালি লোকগীতি পরিবেশনায় কার্তিক মুর্মু গোলাপি হাঁসদা ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:38 কৃষি কথার আসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জীবন ও মরণের সীমানা ছাড়ায় রচনা ডক্টর ব্রজ সৌরভ চট্টোপাধ্যায় প্রযোজনা ডক্টর রামরঞ্জন দাস রায়, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগার, অতিথি ডাক্তার রানা ভট্টাচার্য সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা সমিত ভট্টাচার্য, 9:30 দৃষ্টিপাত, রাত 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুলগীতি দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 পুরাতনী গানে অরবিন্দ পাইক, 11টায় রজনীকান্তের গান অপূর্ব পালের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বিদুষী কল্যাণী রায়। এবার আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত এ কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত তমালিকা গুহর কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 198তম পর্ব, 6:45 ভজন শিল্পী তুরবান বেড়া, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুলগীতি দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, 8:45 পুরাতনী গানে অরবিন্দ পাইক, 9টায় রজনীকান্তের গানে অপূর্ব পাল, 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় থাকবেন আফতাব আলম, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক, 12টায় সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন প্রজ্ঞাশ্রী ভৌমিক।

একটা বেজে 10 মিনিটে, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুমিত ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন শিল্পী তুরবান বেরা, 5:20 উর্বশী রোশন মোরারকা উপস্থাপনায়, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা উপস্থাপনায় থাকবেন।

সৈকত চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন সময়িতা দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সময়িতা দাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 7:30 দর্পণ, উপস্থাপনায় রোশন মোরারকা। রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10টায় সংসদের প্রশ্নোত্তর পর্ব। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 10 আগস্ট 2026 তারিখের সারাদিনের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 74%। রাত 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।